0: এখন তরজমা পাঠ করছেন মুফতি নেসারউদ্দিন।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াতকৃত সূরা নাহল এর 80-82 আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আর আল্লাহ তোমাদের ঘরগুলোকে তোমাদের জন্য শান্তির স্থান বানিয়েছেন, আর তিনি তোমাদের জন্য গবাদি পশুর চামড়া থেকে এমন ঘর বানানোর উপকরণ দিয়েছেন যা তোমরা ভ্রমণের সময় এবং অবস্থানের সময় ব্যবহার করো, আর তাদের পশম, লোম ও চুল থেকে তিনি তোমাদের জন্য গৃহস্থালীর সামগ্রী ও কিছু সময়ের জন্য ব্যবহারযোগ্য উপকরণ সৃষ্টি করেছেন, আর আল্লাহ তাআলা তার সৃষ্ট জিনিসগুলোর মধ্য থেকে তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করেছেন, তিনি পাহাড়ে তোমাদের জন্য আশ্রয়ের স্থান বানিয়েছেন, তিনি তোমাদের জন্য এমন পোশাক দিয়েছেন যা তোমাদের গরম থেকে রক্ষা করে এবং এমন বর্ম দিয়েছেন যা যুদ্ধের সময় তোমাদের রক্ষা করে, এভাবেই তিনি তোমাদের প্রতি তার অনুগ্রহ পূর্ণ করেছেন যাতে তোমরা তার অনুগত হও। অতপর তারা যদি মুখ ফিরিয়ে নেয়, তবে হে নবী, আপনার দায়িত্ব তো কেবল স্পষ্টভাবে আল্লাহর বাণী পৌঁছে দেওয়া। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: পথ ও পাথেয়, আজকের বিষয়, অধীনস্থদের প্রতি কর্তব্য, এ সম্পর্কে বলছেন মাওলানা এ আর এম মহিউদ্দিন খান ফারুকি।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মনে রাখবে তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের সকলকেই স্বশা দায়িত্ব পালন সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সুতরাং বাদশা গোটা জাতির জন্য দায়িত্বশীল, কিয়ামতের দিন তাকে প্রজাদের প্রতি তার দায়িত্ব পালন সম্পর্কে জিজ্ঞেস করা হবে। পুরুষ তার পরিবার পরিজনের প্রতি দায়িত্বশীল, তাকে তার পরিবার পরিচালনার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। নারী তার স্বামীর গৃহের দায়িত্বশীলা, সে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেসিত হবে। কর্মচারী তার মালিকের মাল সংরক্ষণের ব্যাপারে দায়িত্বশীল, সে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেসিত হবে। মূলে পরিবার, সমাজ ও রাষ্ট্রে বসবাসকারী প্রতিটি মানুষেরই যেমন অধিকার রয়েছে, তেমনি অধীনস্থদের প্রতি দায়িত্ব ও কর্তব্য রয়েছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করার পর চতুর্দিক থেকে লোক সকল তার নিকট সমবেত হয়, আমিও তাদের মধ্যে ছিলাম। আমি সর্বপ্রথম তাকে বলতে শুনেছি যে, হে লোক সকল, তোমরা মানুষকে আহার করাও, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখো, সালাম দেওয়ার প্রচলন বৃদ্ধি করো, রাত্রিকালে মানুষ যখন গভীর নিদ্রায় বিভোর থাকে তখন তোমরা নামাজ আদায় করো, তবেই তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। প্রত্যেক ব্যক্তি তার পিতামাতা ও তাদের সম্পদ সম্পত্তি ব্যাপারে দায়িত্বশীল। পিতামাতার সম্পদে যেমন পুত্রের মেরাস তথা উত্তরাধিকার রয়েছে, তেমনি সে সম্পদ রক্ষণাবেক্ষণ, সঠিকভাবে বণ্টন এবং সঠিকভাবে তা ব্যবহারের ব্যাপারে তার দায়িত্ব।

0: কর্তব্য রয়েছে। পিতামাতা যদি বেঁচে থাকেন তবে তাদের প্রতিও তার দায়িত্ব কর্তব্য রয়েছে, তাদের খেদমত করা, সর্বদা তাদের বাধ্য থাকা, পিতামাতার সন্তুষ্টি অর্জনে সচেষ্ট থাকা, রোগ ব্যাধিতে তাদের চিকিৎসা করা, সামর্থ্য অনুযায়ী তাদের জন্য ভালো ও উন্নত খাবারের ব্যবস্থা করা, তাদের প্রয়োজনের প্রতি তীক্ষ্ণ নজর রাখা, তাদের প্রতি দয়াদ্র হওয়া, নম্র ব্যবহার করা, তাদের জন্য আল্লাহর নিকট দোয়া করা। একজন মানুষের সার্বিক জীবনবোধের অবিচ্ছেদ্য অংশ হল দায়িত্ববোধ ও কর্তব্যপরায়ণতা। এজন্যে ইসলামে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বয়োজ্যেষ্ঠ ও বয়কনিষ্ঠ সবার প্রতি পারস্পরিক দায়িত্ববোধকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কর্মজীবনে মালিক পক্ষ কর্তব্যরত শ্রমিকদের সঙ্গে অবশ্যই উত্তম ব্যবহার করবে। মালিক পক্ষ শ্রমিকদের নির্ধারিত পারিশ্রমিক ঠিক মতো দিয়ে দিবে। শ্রমিক ও মজুরের উপর কোনো ধরনের জুলুম নির্যাতন ও শোষণ করবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিককে তার ঘাম শুকানোর আগে পারিশ্রমিক দিয়ে দাও। শ্রোতামণ্ডলী, আমাদের সমাজ বাস্তবতায় আমরা প্রত্যেকেই প্রত্যেকের কর্মের যেমন কর্তা, তেমনি আমরা আমাদের ঊর্ধ্বতনদের অধীনস্থ। আমরা যদি আমাদের দায়িত্ব কর্তব্য অবগত হয়ে নিষ্ঠার সাথে তা পালন করি, তবে আমরা হব সফল কাম। আল্লাহ বলেন, ওমান আমিলা সালিহান মিন যাকারিন আও উংসা অহুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। অর্থাৎ যে ব্যক্তি নেক কাজ করে, সে পুরুষই হোক কিংবা নারী হোক, সে যদি মুমিন হয় তবে এরূপ লোকেরাই ভেস্তে প্রবেশ করবে, সেথায় তাদেরকে দেওয়া হবে বেহিসাব রিজিক। সূরা আল মুমিন আয়াত 40। শ্রোতামণ্ডলী, আসুন আমরা আমাদের অধীনস্থদের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন।
1: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল অধীনস্থদের প্রতি কর্তব্য। এ সম্পর্কে বললেন মাওলানা ARM মহিউদ্দিন খান ফারুকী। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

যা কিছু মোর সবই তোমার ভালো।

0: নিত্য দিনে চাওয়া।
1: আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হলো। বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন দুলাল চক্রবর্তী।
2: ওম পাঠ্য সারথি গোবিন্দায় নমঃ। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়েতি গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। শ্রীমদ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যুগ। শ্রী ভগবান উবাচ, যে যথা মাং প্রপন্দন্তে তাং স্তৈব ভজাম্যহম, মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পাঠ্য সর্বশ। হে অর্জুন, আমাকে যে যেভাবে ভজনা করে আমি ঠিক সেইভাবেই আমার ভক্তকে কৃপা করি। সমস্ত মানুষ আমার পথকে অনুসরণ করে, অর্থাৎ মানুষ যে পথে চলুক না কেন সব পথেই আমার কাছে পৌঁছিতে পারে। শ্রী ভগবান ভক্ত বাঞ্চা কল্পতরু হরি, তার কৃপার শেষ নেই। তিনি মানুষের অন্তরের কথা জানতে পারেন, তাই তিনি অন্তর্যামী। যে যেভাবে তার উপাসনা করেন তিনি সেইভাবেই তার ভক্তদের তুষ্ট করেন। ব্রহ্মবাদীগণ তাকে ব্রহ্মজ্ঞানে লাভ করেন, যোগীগণ তাকে পরমাত্মারূপে লাভ করেন। কর্মের মাধ্যমে কর্মফলদাতা ঈশ্বরকে কর্মীগণ লাভ করেন। ঐশ্বর্য ভক্তগণ বিধি মার্গে ঐশ্বর্যরূপী গোবিন্দকে লাভ করেন। মাধুর্য ভক্তগণ তার নিত্য দাস হয়ে তাকে লাভ করেন। যে যে পথে অনুসরণ করুক না কেন সব পথে তার কাছে পৌঁছানো যায়। তার কৃপা পাবার পথ, মানব জীবন ধন্য হওয়ার পথ, পার্থ সারথি গোবিন্দর কাছে যাবার শ্রেষ্ঠ পথ। হিন্দুর কাছে সবই এক, সকলই একের বিভিন্ন রূপ। হিন্দু ধর্মের তুল্য উদার ধর্ম আর নেই, আর এই শ্লোকের তুল্য উদার মহাবাক্য আর নেই। বঙ্কিমচন্দ্র দেবকী নন্দন শ্রীকৃষ্ণ পুরুষোত্তম, তার সমস্ত জীবনী শিক্ষাপ্রদ। তিনি মদনমোহন, তিনি ভক্তদের প্রাণপুরুষ, তাদের হৃদয়ের আনন্দ ঘন রসময় পুরুষ। সচ্চিদানন্দ বিগ্রহ হয়েও তিনি পরম করুণাময়, তিনি জীবের দুঃখ দূর করেন। তিনি সবার প্রতি কৃপাশীল, কিন্তু মায়ামুগ্ধ জীব কৃষ্ণ ভক্ত হয় না। কৃষ্ণ কৃপা করে সব জীবের মঙ্গল দান করেন। রসিক শেখর কৃষ্ণ পরম করুণাময়, তাই তিনি সমস্ত মানুষকে সবসময় করুণা দান করে থাকেন। যে আধ্যাত্মিক সাধনার ফলে মানুষ এই গভীর সত্য উপলব্ধি করে থাকে তাকে যোগ বলে। যুগের অর্থ আত্মজ্ঞানের জন্য মনকে উপযুক্ত করা। এই জ্ঞানের ফলে সাধক অবিদ্যার গ্রন্থি ছিন্ন করে নিজের ও পরব্রহ্মের মিলিত ভাব উপলব্ধি করে এবং নিজেকে জানার চরম সত্য জানতে পারে। বেদের কর্মকাণ্ডের উপর যোগের মূল ভিত্তি প্রতিষ্ঠিত। আত্মা ও ব্রহ্মের মিলিত ধারা উপনিষদের প্রধান বিষয়। শ্রুতির নির্দেশ নিজেকে জানা, নিজেকে জানলেই ঈশ্বরকে জানা হয়ে যায়, তার সাথে মিলিত ধারা উপলব্ধি করা যায়। আর এই উপলব্ধির ফলে সাধক হয়ে ওঠেন মায়ামুক্ত জীবমুক্ত মহাপুরুষ। উপনিষদ বেদের দর্শন ভাগ আধ্যাত্মিকতার পথে সমস্ত জীবকে নিয়ে যায়। বেদের এই অংশটুকুকে উপনিষদ বলে। দার্শনিক আলোচনার মাধ্যমে ঈশ্বরের মহিমা উপনিষদে বর্ণনা করা হয়েছে। উপনিষদ বলে ঈশ্বর শ্রেষ্ঠ এবং তিনি হলেন প্রকৃতির আদি পুরুষ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।
1: পবিত্র গীতা থেকে পাঠ করলেন দুলাল চক্রবর্তী।
3: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:41 এবং সূর্য অস্ত যাবে 6:13। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কম মিডিয়ামে 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, এফএম 102 ও 106 মেগাহার্টজ।

0: জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তন ঢাকায় আয়োজিত বিএনপির প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে বেলা তিনটায়। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্জে এবং FM 106 মেগাহার্জে প্রচার হবে।
1: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠান জনতার জিয়া শুনবেন সকাল 7:30। নজরুল বর্ষ 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত ববসির সকাল 7:45। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠান যুক্তিতে গড়ি বাংলাদেশ সকাল 9:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টিসেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা 11:30। বেলা 2:20 নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ। নজরুল বর্ষ উপলক্ষে নজরুল সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান আমার গানের মালা বেলা 2:45। সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ বেলা 3:35।
0: পবিত্র কোরআন শিক্ষার আসর শুনবেন বিকেল 4:05। সুর তরঙ্গ বিকেল 4:25। জলবায়ু পরিবেশ ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ পৃথিবী শুনবেন বিকেল 5:10। সোনালি ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বা সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টিসেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার সমী পেশু রাত 9:05। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান আবহমান বাংলা শুনবেন রাত 10। শ্রোতাদের অনুরোধে পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান শুনবেন রাত 10:20।
1: সবশেষে FM অনুষ্ঠান FM 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00-11:00 শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 90 মেগাহার্জে, FM 102 ও FM 106 মেগাহার্জে সকাল 6:00-12:10 এবং বেলা 2:15-11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। কাঁচা কাঁচা রোদ মাখা সকালবেলা, আকাশে ভাসল আজ মেঘের ভেলা, চমৎকারী শরতের সকালে আমন্ত্রণ ভোরের গান শুনবার শিল্পী আলম আরা মিনু। গানের কথা লিখেছেন সৈয়দ তৌফিক জহুরি, সুর করেছেন কাজী দিলওয়ার হোসেন।

বিয়ের গান শুনলেন আলমগীর মিনুর কণ্ঠে। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। পরিবেশনায় এখন রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী খুরশিদ হাসান খান।

0: নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন খুরশিদ হাসান খান।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর 6 ও 7 সেপ্টেম্বর এই দুই দিন ঠাকুরগাঁও সফর করবেন। সফরকালীন আগামীকাল 6 সেপ্টেম্বর রবিবার মহামান্য রাষ্ট্রপতি ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত সম্বর্ধনা স্থলে উপস্থিত থাকবেন। মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সহ অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3:30। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন ঢাকা ক মিডিয়াম 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, সকল অঞ্চল কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ডে, ওয়েবসাইট www.betar.gov.bd, মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান প্রচার করা হবে FM 102 ও FM 106 মেগাহার্টজে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
0: বাংলাদেশ বেতার ঢাকা প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি রবীন্দ্রসঙ্গীতের আয়োজনে। শিল্পী রোকাইয়া হাসিনা।

0: অপর দুখানে রবীন্দ্র সঙ্গীত শুনলেন রোকাইয়া হাসিনার কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে। যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: বাংলাদেশের অর্থনীতিতে কৃষি খাতের অবদান বহুমুখী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা জাতীয় উৎপাদন এবং কর্মসংস্থান সৃষ্টিতে প্রধান ভূমিকা পালন করে। কৃষি কর্মসংস্থানের একটি বড় উৎস, যা দেশের গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড হিসেবেও কাজ করে। কৃষি কেবল খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে না, বরং গ্রামীণ দারিদ্র দূরীকরণ, মানব সম্পদ উন্নয়ন এবং বৈদেশিক মুদ্রা অর্জনেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি কৃষি সমাচার অনুষ্ঠানে। অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল পেঁপে, কাঁচা অবস্থায় সবজি এবং পেকে গেলে ফল হিসেবে আমরা খেয়ে থাকি। পেঁপে চাষের ক্ষেত্রে এর ভাইরাস রোগ একটি প্রধান সমস্যা। পেঁপের ভাইরাস রোগ ব্যবস্থাপনার জন্য বাহক পোকা দমন এবং ভাইরাস মুক্ত বীজ বা চারা ব্যবহার করা জরুরি। আক্রান্ত গাছ মাঠ থেকে সরিয়ে ফেলা, ক্ষেত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং রোগ প্রতিরোধী জাত চাষ করাও এই রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে। সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে পেঁপের ভাইরাস রোগ বিস্তার নিয়ন্ত্রণ করা যায়। সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আমার বাংলা পর্বে। শুনবেন পেঁপের ভাইরাস রোগ ব্যবস্থাপনা বিষয়ে সাক্ষাৎকারমূলক আলোচনা।
1: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের সবাইকে আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল আহমেদ অনন্ত। আমাদের আজকের বিষয় পেঁপের ভাইরাস রোগ ব্যবস্থাপনা। এ বিষয়ে বলবার জন্য আমাদের সঙ্গে আছেন রেশমা আফরোজ, উপজেলা কৃষি অফিসার, প্রশিক্ষণ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শুরুতেই আপনার কাছে জানতে চাই, পেঁপের ভাইরাস রোগ কি এবং এর লক্ষণ কিভাবে চেনা যায়?
2: পেঁপের ভাইরাস মূলত পাপায়া রিং স্পট ভাইরাস PRSV নামক ভাইরাস দ্বারা হয়ে থাকে। এই ভাইরাস বাংলাদেশে পেঁপে উৎপাদনের ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। রোগটি প্রধানত অ্যাফিড বা সাদা পোকা জাতীয় ছোট কীটের মাধ্যমে ছড়ায়। একবার গাছ আক্রান্ত হলে আর সুস্থ করা সম্ভব হয় না, তাই রোগ চিহ্নিত করে দ্রুত প্রতিরোধকমূলক ব্যবস্থা নেয় এর কার্যকর সমাধান। পেঁপে সাধারণত ঢলে পড়া ও কাণ্ড পচা রোগ, পাতা কোঁকড়ানো, অ্যানথ্রাক্স রোগ এবং মোজাইক রোগ দেখা যায়। লক্ষণগুলোর মধ্যে বিভিন্ন রকম লক্ষণ আছে, যেমন পাতায় যদি আক্রান্ত হয় সেক্ষেত্রে পাতা শিরা বরাবর হলদেটে বা মোজাইক দাগ দেখা যায়। পাতার স্বাভাবিক আকার হারিয়ে কুকড়ে যায় ও ছোট হয়ে যায়। শিরার চারপাশে গাঢ় সবুজ দাগ দেখা যায় এবং পাতার গায়ে হালকা গাঢ় সবুজ দাগের অসামঞ্জস্য তৈরি হয়। কাণ্ডে আক্রান্ত হলে গাছের কাণ্ডে গাঢ় সবুজ থেকে কালচে দাগ বা রেখার মতো দাগ দেখা যায়। গাছ দুর্বল হয়ে যায় এবং ফল ধরার ক্ষমতা কমে যায়। যখন ফলের মধ্যে আক্রমণ হয় তখন ফলে বৃত্তাকার দাগ বা রিং এর মতো স্পষ্ট দাগ তৈরি হয়, যাকে রিং স্পট বলা হয়। ফল বিকৃত আকার ধারণ করে, আকারে ছোট হয় এবং স্বাভাবিক মসৃণতা হারায়। আক্রান্ত ফলের বাজার মূল্য তখন অনেকাংশই কমে যায় এবং অনেক সময় খাওয়ার যোগ্যতাও হারিয়ে যায়।
1: পেঁপের ভাইরাস রোগ কিভাবে ছড়ায় এবং গাছ বা কৃষকের কি ধরনের ক্ষতি করে?
2: পেঁপের ভাইরাস রোগের বিস্তার মূলত কয়েকভাবে হয়ে থাকে। অ্যাফিডের মাধ্যমে যখন ছড়ায় তখন ছোট অ্যাফিড পোকা আক্রান্ত গাছের রস খাওয়ার সময় ভাইরাস শরীরে বহন করে। পরে সেই অ্যাফিড সুস্থ গাছে গিয়ে রস চুষে খেলে ভাইরাস সেখানেও ছড়িয়ে পড়ে। মানুষ ও যন্ত্রপাতির মাধ্যমে কৃষক আক্রান্ত গাছ স্পর্শ করে পরে সুস্থ গাছ ধরলে ভাইরাস ছড়াতে পারে। একইভাবে আক্রান্ত গাছে ব্যবহৃত কাঁচি বা ছুরি বা অন্যান্য যন্ত্র পাতি ব্যবহার করে পরিষ্কার না করে ব্যবহার করলে সংক্রমণ ছড়ায়। বীজ বা চারা থেকে অধিকাংশ ক্ষেত্রে ভাইরাস সরাসরি বীজে থাকে না, তবে আক্রান্ত গাছ থেকে সংগৃহীত বীজ ব্যবহার করলে চারা দুর্বল হয় এবং সহজেই আক্রান্ত হয়। রোগের কারণে বিভিন্ন রকম ক্ষতি হয়ে থাকে, তার মধ্যে গাছের বৃদ্ধি ও স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। ফলের সংখ্যা, আকার ও মান নষ্ট হয়ে যায়। ফলন সাধারণত 70-90% পর্যন্ত কমে যেতে পারে। বাজারজাতকরণের সময় ক্রেতারা দাগযুক্ত ফল নিতে চায় না, সেক্ষেত্রে কৃষকদের অনেক লোকসান হয়ে যায়।
1: সবশেষে আপনার কাছে জানতে চাই, এ রোগ প্রতিরোধ ও ব্যবস্থাপনার উপায়টা?
2: পেঁপের ভাইরাসের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ও বাহক পোকা দমনে কার্যকর উপায় প্রতিরোধমূলক বেশ কিছু ব্যবস্থাপনা রয়েছে, তার মধ্যে কৃষি ব্যবস্থাপনা। এক্ষেত্রে সবসময় রোগমুক্ত ভালো বীজ ব্যবহার করতে হবে। আক্রান্ত গাছ দেখা মাত্রই তৎক্ষণাৎ উপড়ে ফেলে পুড়িয়ে ফেলতে হবে, যাতে আশেপাশে না ছড়ায়। জমি সবসময় আগাছামুক্ত রাখতে হবে, কারণ অনেক আগাছা অ্যাফিডের আশ্রয়স্থল। একই জমিতে বারবার পেঁপে না লাগিয়ে ফসল পরিবর্তন করে লাগাতে হবে। পেঁপের চারপাশে ভুট্টা, সূর্যমুখী বা সরিষা ফসল লাগালে তা ঢাল বা প্রাচীরের মতো কাজ করে, বিধায় এফিড সরাসরি পেঁপেতে এসে এসে ভাইরাস ছড়াতে পারে না, এতে আক্রমণ কিছুটা কমে যাবে। যান্ত্রিক ও জৈবিক ব্যবস্থাপনা, বাগানে হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করেও এফিড দমন করা যেতে পারে। নিম তেল বা জৈব কীটনাশক প্রয়োগ করলেও বাহক পোকার সংখ্যা কিছুটা কমানো যেতে পারে। গাছের চারপাশে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
1: অনেক অনেক ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ সময় দেবার জন্য।
0: সাক্ষাৎকারমূলক আলোচনা শুনলেন। অনুষ্ঠানের এ পর্যায়ে শুনবেন কৃষি বিষয়ক গান, শিল্পী হালিমা পারভিন, গীতিকার মোজাম্মেল হক পুরু, সুরকার সুলতান বাবর।

0: বিদায় নেবার সময় হয়ে এলো। সবার সুস্থ সুন্দর সুখী জীবন কামনায় শেষ করছি আজকের কৃষি সমাচার অনুষ্ঠান।
1: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় মোহাম্মদ শাহিনুর রহমান, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়ামে 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 102 ও 90 মেগাহার্টজ এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, কক্সবাজার, কুমিল্লা, ঠাকুরগাঁও, রাঙামাটি, বান্দরবান কেন্দ্র থেকে। একটু পরে শুনবেন বাংলায় খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ শনিবার 21শে ভাদ্র, 22শে রবিউল আউয়াল, 5ই সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার, খবর পড়ছি আফজাল হোসেন। শুরুতেই শিরোনাম। ধর্ম বা অন্য কোন বিভাজনের ভিত্তিতে নয় নাগরিক পরিচয়, এদেশের সবাই সমান অধিকার ভোগ করবে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের প্রতিটি সরকারি হাসপাতাল দালালমুক্ত করা হবে, সিলেটে হাসপাতাল পরিদর্শন শেষে বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। বন্দরনগরী চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু হয়েছে, জানালেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। বর্তমান সরকার সংবাদ মাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী, মন্তব্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর। যুক্তরাষ্ট্র শিগগিরই ইরানের পিকএক্স পর্বতে হামলা চালাবে, ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি। ইউক্রেনের নিরাপত্তা সদর দপ্তরে ড্রোন হামলা করেছে রাশিয়া, দাবি কিয়েভের। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ইন্দোনেশিয়াকে পরাজিত করেছে সংযুক্ত আরব আমিরাত। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এবারে বিস্তারিত। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, ধর্ম বা অন্য কোন বিভাজনের ভিত্তিতে নয় বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে। তিনি গতকাল রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব 1433 উপলক্ষে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে বসবাসকারী কোন জনগোষ্ঠী বা সম্প্রদায়ের মানুষকে আর সংখ্যালঘু হিসেবে পরিচিত হওয়ার প্রয়োজন নেই। দেশের সবার প্রধান ও প্রথম পরিচিতি হওয়া উচিত সবাই বাংলাদেশী। অতীতের রাজনৈতিক ব্যবস্থার সমালোচনা করে সালাউদ্দিন আহমেদ বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছে। তিনি বলেন, সরকার কেবল সংবিধানে ধর্মীয় অধিকারের কথা কিতাবী রূপে সীমাবদ্ধ করতে চায় না, বাস্তবেও সাম্য ও সম্প্রীতি নিশ্চিত করতে বদ্ধপরিকর। এদিকে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দেশের সনাতন ধর্মাবলম্বীরা গতকাল উদযাপন করেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী। জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির সহ দেশের বিভিন্ন মন্দিরে বিশেষ পূজা অর্চনা ও আনন্দ আয়োজন করা হয়। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, দেশের সকল ধর্মের মানুষ কোন বাধা বা ভয় ছাড়াই শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন। তিনি গতকাল ঝিনাইদহের শৈলকোপার মঠবাড়ি মন্দিরে জন্মাষ্টমীর এক অনুষ্ঠানে এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, দেশে ধর্ম পালন কিংবা ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে ন্যূনতম বাধা সৃষ্টির কোন সুযোগ বলেন খবর পরপর এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে। সরকার দেশের অশুভ শক্তির বিরুদ্ধে কাজ করে ও কথা বলে উল্লেখ করে মোহাম্মদ আসাদুজ্জামান দেশের হিন্দু সম্প্রদায়কে সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ। এদেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের মানুষ এদেশের সমান অংশীদার। তিনি গতকাল কুমিল্লায় জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, পৃথিবীর কোন ধর্মই অন্যায়, অবিচার কিংবা অশুভ শক্তিকে প্রশ্রয় দেয় না। সব ধর্মের মূল শিক্ষা মানব কল্যাণ, ন্যায়, সৌন্দর্য, সহমর্মিতা ও শান্তির পক্ষে অবস্থান নেয়া। তিনি আরো বলেন, সব সম্প্রদায়ের মানুষ ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধনে আবদ্ধ থাকলে দেশ ও জাতির কল্যাণ অবশ্যম্ভাবী। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে। তিনি গতকাল লালমনি

ঘাটে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রায় এ কথা বলেন। মন্ত্রী বলেন, সব ধর্মের মানুষ যেন নিরাপদে নিজ ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালন করতে পারেন, রাষ্ট্রকে সে পরিবেশ নিশ্চিত করতে হবে। লালমনিরহাটে বিভিন্ন তীর্থস্থান ও ধর্মীয় স্থাপনার উন্নয়নের কথা উল্লেখ করে আসাদুল হাবিব দুলু বলেন, দীর্ঘদিন অযত্ন অবহেলায় পড়ে থাকা ঐতিহ্যবাহী সিন্ধুমতী দিঘিকে ঘিরে একটি

0: শুন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মন্ত্রী। বলেন, দালাল চক্রকে ধরার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে। অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে চলমান অভিযান প্রসঙ্গে সর্দার মোহাম্মদ শাকওয়াত হোসেন বলেন, জেলা প্রশাসক ও সিভিল সার্জনদের মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। অবৈধ প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ক্লিনিক সিলগালা করা হচ্ছে বলেও জানান তিনি। পরিদর্শনকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সিলেটে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের ড্রেনেজ ও পরিষ্কার পরিচ্ছন্নতার যাবতীয় সমস্যা সাত দিনের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। অন্যান্যের মধ্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ সময় উপস্থিত ছিলেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। তিনি গতকাল চট্টগ্রামের একটি হোটেলে শহরের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে পানি সরবরাহ সেবার মান বাড়াতে একটি নতুন সরকারি বেসরকারি অংশীদারিত্ব মডেল প্রতিষ্ঠা সংক্রান্ত সমঝোতা স্মারক MOU স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন। চুক্তির আওতায় ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ এবং ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেডের সঙ্গে যৌথভাবে কাজ করবে চট্টগ্রাম ওয়াসা। নেদারল্যান্ডস দূতাবাস এই উদ্যোগে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় পরিষ্কার ও বিশুদ্ধ খাবার পানি পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব। এর অংশ হিসেবে চট্টগ্রামের উত্তর পতেঙ্গা ও দক্ষিণ পতেঙ্গায় একটি নতুন পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনোয়ার ইহসানুল হক মিলন বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে বইয়ের কোনো বিকল্প নেই। একই সঙ্গে শিক্ষার্থীদের বেশি বেশি বই পড়তে উৎসাহিত করার আহ্বান জানান তিনি। গতকাল রাজধানীর একটি হোটেলে বিশ্ব সাহিত্য কেন্দ্র ও বিকাশের যৌথ উদ্যোগে পরিচালিত বই পড়া কর্মসূচির 12 বছর উদযাপন উপলক্ষে আয়োজিত প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শিক্ষা ব্যবস্থাকে আরও আনন্দময় ও সৃজনশীল করে তুলতে সরকারের নানামুখী পদক্ষেপের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, সরকার খেলাধুলা, সংস্কৃতি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং আনন্দময় শিক্ষাদানের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। সরকারের এসব উদ্যোগ কোমলমতি শিক্ষার্থীদের আগামী দিনের জন্য প্রস্তুত করবে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার সংবাদ মাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী এবং সাংবাদিকরা যাতে কোনো ভয় ভীতি ছাড়াই নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন সরকার সেই পরিবেশ নিশ্চিত করেছে। তিনি গতকাল নেত্রকোনায় SSC ও দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নির্ধারিত বাজেট বরাদ্দ 6 কোটি টাকা থেকে বাড়িয়ে 25 কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি প্রেস কাউন্সিলের মাধ্যমে হলুদ সাংবাদিকতা ও অপসাংবাদিকতা রোধে পেশাগত মানদণ্ড বজায় রাখার কাজ চলছে। দেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান সম্ভাবনা চামড়া শিল্পকে ফের চাঙ্গা করতে সমন্বিত সংস্কার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। সাভারে নতুন পরিবেশবান্ধব ETP স্থাপন, প্রক্রিয়াজাত চামড়াজাত পণ্য রপ্তানি বৃদ্ধি এবং বৈশ্বিক বাজারের LWG সনদের বাধ্যবাধকতা নিশ্চিতে নেওয়া হচ্ছে জোর পদক্ষেপ। চামড়া শিল্পের বর্তমান গতি প্রকৃতি ও সরকারের নীতি নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: কাঁচা চামড়ার বদলে আন্তর্জাতিক মানে প্রক্রিয়াজাত চামড়াজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ লেদার ব্র্যান্ডকে বিশ্বজুড়ে তুলে ধরতে কাজ শুরু করেছে সরকার। নীতিগত পরিবর্তনের অংশ হিসাবে কমপ্লায়েন্স নিশ্চিতকরণ এবং নতুন বিনিয়োগকারীদের অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা চলছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, বৈশ্বিক বাজারে চামড়াজাত পণ্যের গ্রহণযোগ্যতা বাড়াতে কাজ করছে সরকার।
2: সারা বছর যে পরিমাণ চামড়া আহরণ হয় তাতে এই সেক্টরটি পুরোপুরি চামড়া আহরণ করে রপ্তানি পণ্যে পরিণত করা যায়, তাহলে 10-12 বিলিয়ন ডলারের একটা রপ্তানি উন্নত হওয়ার সব পটেনশিয়াল এই সেক্টরটার আছে।
1: ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে সহজ বন্ড সুবিধা ও ব্যবসার লাইসেন্স প্রক্রিয়া সহজীকরণের পাশাপাশি শক্ত আন্তর্জাতিক বাজার তৈরির উদ্যোগ নেওয়ার দাবি নতুন উদ্যোক্তাদের।
3: আমাদের দিক থেকে আমরা চেষ্টা করতেছি যে আমরা শুধু লেদার না, আমরা মার্কেটটাকে আরো বড় করার জন্য আমরা লেদার প্রোডাক্ট গুলোতে আমরা ডাইভার্ট হচ্ছি।
1: অর্থনীতিবিদ আব্দুর রাজ্জাক বলেন, চামড়া শিল্পের উন্নয়নে সরকারের নেওয়া উদ্যোগ বাস্তবায়ন করা গেলে এই শিল্প আলোর মুখ দেখবে।
4: এখন যেটা ইনিশিয়েটিভ নিয়েছে, নিজেরা মার্কেট খুঁজে বের করে সেখানে অর্থনৈতিক চেষ্টা করছে, এটাকে অবশ্যই সাধুবাদ জানানো যায় এবং সেটার জন্য দরকার।

0: প্রবণতা আছে সেটা তাদেরকে আরেকটু বেশি করে দেওয়া যেতে পারে।
1: চামড়া খাতকে পরিবেশ বান্ধব ও আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করার যে নানামুখী পদক্ষেপ সরকার নিয়েছে তা যথাযথভাবে বাস্তবায়িত হলে এটি বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক খাতের মতোই অন্যতম বড় চালিকা শক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে। নেক্সট রিপোর্ট বাংলাদেশ বেতার।
2: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি ঝর্ণা আলমগীর। দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি ও দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়াতে কাজ করছে বর্তমান সরকার। ঘূর্ণিঝড়, বন্যা কিংবা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে মানুষের জানমাল রক্ষায় জোর দেওয়া হচ্ছে আগাম সতর্কতা, নিরাপদ আশ্রয় এবং দ্রুত উদ্ধার কার্যক্রমে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: প্রাকৃতিক দুর্যোগপ্রবণ বাংলাদেশে ঝুঁকি কমাতে প্রস্তুতি ও আগাম সতর্কতাকে গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। ঘূর্ণিঝড়, বন্যা কিংবা আকস্মিক দুর্যোগে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। দুর্যোগের আগেই ঝুঁকিপূর্ণ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া, আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা এবং উদ্ধার কার্যক্রমে সরাসরি সংস্থার পাশাপাশি স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করার উপরও জোর দেওয়া হচ্ছে, বলছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
6: বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ। এটি বারো মাসে কোনো না কোনো অঞ্চলে কোনো না কোনো দিন কোনো না কোনো ধরনের দুর্যোগ সংঘটিত হয়। কখনো বন্যা হয়, কখনো আপনারা সাইক্লোনের সঙ্গে সবাই কম বেশি পরিচিত রয়েছেন, কখনো আমাদের আর্থকের একটা মারাত্মক অবস্থার মধ্যে আমরা আছি। সেই জন্য সব দুর্যোগের ক্ষেত্রে আমাদের মন্ত্রণালয় সবসময় সজাগ থাকে।
5: দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বাড়াতে স্থানীয় পর্যায়ে প্রস্তুতি জোরদারের পাশাপাশি উদ্ধার সরঞ্জাম ও জরুরি সেবার সমন্বয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। লক্ষ্য, দুর্যোগ আঘাত আনার পর দ্রুততম সময়ে মানুষের পাশে দাঁড়ানো।
6: অতীতে ত্রাণ নিয়ে নানান ধরনের অভিযোগ ছিল। আমরা চাবো আমাদের এই সরকার এই ব্যাপারে জিরো টলারেন্স, কোন অবস্থাতেই কোন ক্ষেত্রে কোন স্তরে যদি এই ধরনের দুর্নীতির অভিযোগ বা সম্পৃক্ততা থাকে তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা গ্রহণ করব।
5: সংশ্লিষ্টরা বলছেন আগাম প্রস্তুতি, দ্রুত উদ্ধার এবং কার্যকর সমন্বয় দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে সবচেয়ে বড় ভূমিকা রাখবে। মানুষের জীবন রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা আরো বাড়ানোর লক্ষ্য সরকারের। ডেস্ক রিপোর্ট বাংলাদেশ বেতার।
4: বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি গতকাল নরসিংদীর তাঁত বোর্ড ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শ ধারণ করে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে দেশের সব মানুষের অধিকার ও মর্যাদার কথা বলে বিএনপি। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করেন। পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেছেন, বিএনপি ফটো সেশনের রাজনীতি করে না। তিনি গতকাল লক্ষ্মীপুর পৌর এলাকায় রহমতখালী খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে একথা বলেন। মন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব নেওয়ার মাত্র ৬ মাসের মধ্যেই সব কাজ শেষ হয়ে যাবে এমনটা প্রত্যাশা করা ঠিক নয়। বর্তমান সরকারের কাছে জনগণের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি উল্লেখ করে মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেন, দীর্ঘ ১৭ বছরের গুম, খুন ও নির্যাতনের পর মানুষের প্রত্যাশা পূরণে অগ্রাধিকার ভিত্তিক কাজ করে যাচ্ছে সরকার। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন মাদক, জুয়া, সন্ত্রাস ও সামাজিক অপরাধ মুক্ত সমাজ করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদে আয়োজিত মত বিনিময় সভায় এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে অপরাধ নির্মূল করা সম্ভব। তিনি বলেন, যারা মাদকের ব্যবসা করে, সেবন করে কিংবা অনলাইনে অফলাইনে জুয়ার আসর বসিয়ে সমাজকে বিপথে পরিচালিত করছে তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। মতবিনিময় সভার আগে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা পরিষদ থেকে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। মাদক সংক্রান্ত অপরাধের বিচারে গতি আনতে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলা এবং মহানগরে ২২টি মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার। আইন মন্ত্রণালয় গতরাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, প্রজ্ঞাপন জারির তারিখ থেকে 60 দিনের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর অধীন ন্যূনতম 5 বছর বা ততোধিক শাস্তিযোগ্য অপরাধের চলমান মামলাসমূহ বর্তমান আদালত থেকে নবগঠিত ট্রাইব্যুনাল সমূহে সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী স্থানান্তরিত হবে।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পিকেক্স পাহাড়ে খুব শীঘ্রই ফের হামলার হুমকি দিয়েছেন। ট্রাম্প জুলাই মাসের মাঝামাঝি সময়ে এই পাহাড়ে হামলার জন্য প্রথমবারের মতো হুমকি দিয়েছিলেন। তখন ইরানের সঙ্গে নতুন করে উত্তেজনা তৈরি হয়। এদিকে ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা ইলহামি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তেহরান যে কোনো প্রকার সংঘাতের জবাব দিতে প্রস্তুত। রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভের কেন্দ্রস্থলে অবস্থিত দেশটির নিরাপত্তা বিভাগ এসবিইউ এর সদর দপ্তরের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, গতকাল এসবিইউ এর প্রধান ওলেকসান্দ্র পোকল্যান্ডের ব্যবহৃত কক্ষে ড্রনটি আঘাত হানে। তবে এই ড্রন হামলার সময় ওলেকসান্দ্র পোকল্যান্ড তার দপ্তরে ছিলেন কিনা তা স্পষ্ট নয়। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই হামলার সমুচিত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। চলতি সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র যখন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার মধ্য চেষ্টা করছে, ঠিক তখন এই হামলা হল। ইয়েমেনে হুথিদের হামলায় অন্তত 129 জন নিহত হয়েছে। গত বৃহস্পতিবার ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের তীরে স্থল অভিযান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানোর পর লড়াই ছড়িয়ে পড়ে। হুথিরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল মান্দেব প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। ইয়েমেন সরকারের নিয়ন্ত্রণে থাকা বন্দর নগরী মুখাকে বিচ্ছিন্ন করতে এই হামলা চালানো হয়। এছাড়া তাইজ শহরের আশেপাশেও লড়াই চলে। এখানে উল্লেখযোগ্য সংখ্যক সরকারি সৈন্য মোতায়েন করা হয়েছে। বাব আল মান্দেব প্রণালী জ্বালানি ও বৈশ্বিক জাহাজ চলাচলের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ জলপথ। এই উত্তেজনার ফলে লোহিত সাগর দিয়ে মালামাল পরিবহনে ফের শঙ্কা দেখা দিয়েছে। খেলা খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত 6 উইকেটে ইন্দোনেশিয়াকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করতে নেমে ইন্দোনেশিয়া 19 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে 73 রান করে। জবাবে সংযুক্ত আরব আমিরাত 13 ওভার 1 বলে 4 উইকেটে 75 রান করে। আজ একই ভেন্যুতে বাংলাদেশ সময় রাত 8:30 ভারত পাকিস্তান নারী দলের বিপক্ষে মাঠ নামবে। আগামীকাল দুবাইয়ে বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:42 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6:13 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ধর্ম বা অন্য কোন বিভাজনের ভিত্তিতে নয়, নাগরিক পরিচয়ে এদেশের সবাই সমান অধিকার ভোগ করবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের প্রতিটি সরকারি হাসপাতাল দালাল মুক্ত করা হবে, সিলেটে হাসপাতাল পরিদর্শন শেষে বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী। বন্দরনগরী চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু হয়েছে জানালেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। বর্তমান সরকার সংবাদ মাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী মন্তব্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর। যুক্তরাষ্ট্র শিগগিরই ইরানের পিকেক্স পর্বতে হামলা চালাবে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি। ইউক্রেনের নিরাপত্তা সদর দপ্তরে ড্রোন হামলা করেছে রাশিয়া, দাবি কিয়েভের। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ইন্দোনেশিয়াকে পরাজিত করেছে সংযুক্ত আরব আমিরাত। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: কবিতার কথা দিয়ে শুরু করি। এই বাংলার নারী কতবার তারা প্রমাণ করেছে আমরাও যে পারি। কেন নারী কথা বলছি, কারণ আজকে সুখের ঠিকানা অনুষ্ঠানে এই নারী শব্দটি নিয়ে আমরা আলোকপাত করতে চাই। বিস্তারিত বলবার আগে সুখের ঠিকানা অনুষ্ঠান থেকে সবাইকে শুভ সকাল জানাই। শ্রোতা বন্ধুরা, আজকে সুখের ঠিকানা অনুষ্ঠানের আলোচ্য বিষয় হল ছেলে ও মেয়ের মধ্যে বৈষম্য, নারীর ক্ষমতায়ন ও নারী উন্নয়নের প্রধান অন্তরায়। এই বিষয়ে আলোচনা করবার জন্য সম্মানিত আলোচক হিসেবে সঙ্গে আছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সম্মানিত পরিচালক আসমা হাসান। বিষয়ের প্রথম অংশ বিশ্লেষণে আপনার মুখ থেকে দুটো কথা শুনতে চাই। এই যে বলা হচ্ছে ছেলে ও মেয়ের মধ্যে বৈষম্য, এই বৈষম্যটা কি রকম?
2: এই বৈষম্যটা যেটা হয় ছেলে এবং মেয়ের মধ্যে বৈষম্য, আমার মনে হয় যে একদম ছোটবেলা থেকে এই বৈষম্যটা পরিবার থেকে শুরু হয়। প্রথমেই আমাদের যে কেমন জানি বলবো যে পুরুষতান্ত্রিক সমাজই বলি আমরা, ছেলে হলে খুশি হয়, একটা বংশের বাতি, এরকম একটা তাদের ধারণা।
1: কিন্তু একটা কথা খুব সত্যি না, আমার মা যদি না থাকতেন তাহলে আমি হতাম না।
2: সেটাই তারা বোঝে না যে একটা মেয়েও কতটা জরুরি। ছেলে এবং মেয়ে দুজন মিলেই তো একটা সংসার হবে, একটা সুন্দর আগামীর দিকে এগিয়ে যাবে। কিন্তু কেন জানি যে সব পরিবারই দেখবেন যে একটা ছেলে হলে বেশি খুশি হয়। এই যে একটা বৈষম্য, এবং ছেলে হলে খুশি হয়, তারপরে মেয়ে হলে ঠিক আছে সেও থাকে, খাবার চলা ফেরা পড়ালেখা বিদ্যা শিক্ষা সব কিছুতে মনে হয় একটা বৈষম্য বাড়ি থেকে হয়ে আসছে। ছেলেদেরকে মানে পড়ালেখা বলেন, কাপড় চোপড় বলেন, খেলাধুলা বলেন, সব কিছুতে একটু সুযোগ বেশি দেওয়া হয়। এবং মেয়েদের ক্ষেত্রে যেটা হয় যে ওরা বিয়ে শাদী হয়ে ঘর কন্যায় করবে, মানে ওদের এই যে বৈষম্যটা থেকেই ছোটবেলা থেকেই দেখে আস্তে আস্তে আমার মনে হয় পরবর্তী প্রজন্ম এই বৈষম্যের শিকার হয়ে যায়। ছোটবেলা থেকে নিজে যেহেতু বৈষম্যের মধ্যে পড়ে এবং খুব কমই প্রগতিশীল মন নিয়ে এগিয়ে আসে যে ছেলে মেয়ে উভয় সমান এই বিষয়টা।
1: তাই আমরা আজ বলতে চাই ছেলে যদি হয় বংশের প্রদীপ তাহলে মেয়ে অবশ্যই হবে বংশের আলো। এবং এই সমতার জন্যই কিন্তু আমরা আজ লড়াই করছি, এবং আমরা চাইবো যে সমতা প্রতিষ্ঠিত হলেই কিন্তু টেকসই উন্নয়ন বাস্তবায়ন হবে, সমতা প্রতিষ্ঠিত হলে নারী উন্নয়ন হবে এবং দেশের সার্বিক উন্নয়ন বাস্তবায়িত হবে। শ্রোতা বন্ধুরা, এবার আলোচনার দ্বিতীয় অংশের গভীরতায় যেতে চাই। এই যে নারীর ক্ষমতায়ন, এই শব্দ দুটো কিন্তু বর্তমান সরকারের একটি আলোচিত শব্দ, এবং বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে কিন্তু এই শব্দটা জোরে সোরে উচ্চারিত হচ্ছে। আমরা নারী উদ্যোক্তার কথা শুনি যেটা আগে ছিল না, এখন নারীরা অনেকভাবে স্বাবলম্বী হচ্ছে। এই নারীর ক্ষমতায়ন, নারী স্বাবলম্বীর জন্য কতটা প্রয়োজন, এবং নারীর ক্ষমতায়ন হলে সমাজে কি পরিমাণ তার গ্রহণযোগ্যতা বাড়ে, কিভাবে কি বলবেন?
2: আচ্ছা, আমি যেটা বললাম যে আগের দিনের কথা ছেলে মেয়ের এই বৈষম্য বাড়ি থেকে দেখে আস, কিন্তু এখন কিন্তু সময় অনেক পাল্টে গেছে, দিন অনেক পরিবর্তন এসেছে। এখন ছেলে মেয়ে আপনি উভয় কিন্তু সমানভাবে শিক্ষা গ্রহণ করছে, এবং শুধু তাই না, সরকার যেটা করেছে যে মেয়েদের শিক্ষা ব্যবস্থা কিন্তু সম্পূর্ণ অবৈতনিক করে দিয়েছে, এবং শুধু তাই না, স্কুলে তাদের নানান রকম সুবিধা, গম দেওয়া, চাল দেওয়া, অনেক রকম স্কিম চালু রেখেছে যাতে নারীরা স্কুলে যায়, শুধু বিয়ে না বাল্য বিয়ে যাতে না হয়, তারা পড়ালেখা করে স্বাবলম্বী হতে পারে, এই বিষয়টার দিকে অনেক জোর দিয়েছে, এবং সেদিকে কিন্তু নারীরা এগিয়ে যাচ্ছে। এখন কিন্তু আপনি দেখবেন যে স্কুলে তারা পড়ালেখা করছে, এই যে পড়ালেখা করছে এই শিক্ষা কিন্তু নারীদের অনেক উন্নয়ন ঘটাচ্ছে, তাদের ক্ষমতায়ন বলে সব কিছুই কিন্তু মূলেই হলো শিক্ষা। যখন একটি নারী শিক্ষা গ্রহণ করছে, শিক্ষিত হয়ে উঠছে, তখন কিন্তু সে আর বসে শুধু ঘরকন্যা করছে যে বাচ্চা ধারণ করছে আর তা না, সে কিন্তু ঘরকন্যা বাচ্চা ধারণের পাশাপাশি সে একটা কাজের মাঝে জড়িত হয়ে যায়, চাকরি বলেন বা এখন তো অনেক ধরনের ব্যবস্থা আছে, গার্মেন্টস বলেন, সেলাই ফেলাই বলেন, সবখানে, এমনকি তথ্য প্রযুক্তির দিকে বলেন, সব ধরনের তথ্য আপা আছে গ্রামে, সেরকম অনেক কিছু দিয়ে এগিয়ে যাচ্ছে। এবং এই যে তাদের যে একটা চাকরি করা বা স্বাবলম্বী হওয়া, এতে কিন্তু তাদের সংসারে একটা স্থান জোরদার হচ্ছে, এবং সংসারে সে একটা কন্ট্রিবিউট করতে পারছে, স্বামীর সাথে সে কিন্তু সেও সহযোগিতা করতে পারছে তার টাকা পয়সা দিয়ে এবং তার শ্রম দিয়ে। এটা কিন্তু একটা বিরাট পরিবর্তন হয়েছে এবং হচ্ছে দিনে দিনে।
1: এই পর্যায়ে জানতে চাইব, এই যে বলা হচ্ছে নারী ক্ষমতায়ন, নারী উন্নয়নের জন্য ছেলেমেয়ের বৈষম্যহীনতা খুব প্রয়োজন। এক্ষেত্রে অভিভাবকদের দায়িত্বটা কিরকম হতে পারে?
2: আচ্ছা, অভিভাবকদের যেটা দায়িত্ব যে এই যে বৈষম্যটা, যে ছেলে হলে এই যে মাছের মাথায় খেতে হবে, যে মুরগির রানি খেতে হবে বা বেশি খাবার গ্রহণ করতে হবে, তা কিন্তু না। মেয়েদের খাবার গ্রহণ বলেন বা তাদেরটাও তো জরুরি, কারণ সে কিন্তু একটা পরবর্তীতে বাচ্চার জন্ম দেয়, গর্ভে সন্তান ধারণ করে, কাজে তার শরীরে পুষ্টি অনেক জরুরি। এবং এই বৈষম্যটা বাবা মায়ের কিন্তু করা হবে না। যে ছেলে যেরকম তাদের যেমন শরীর স্বাস্থ্যের জন্য পুষ্টির জন্য খাবারের দরকার, মেয়েদেরও দরকার। ছেলের যদি মাস্টার লাগে, পড়ালেখা লাগে, খেলাধুলা লাগে, একটা মেয়েরও তার সুস্থতার জন্য দরকার। এই বিষয়গুলো কিন্তু বাড়ি থেকে তার বাবা মা গুরুজনেরা যারা তারা এই বিষয় করে দেখবে। তারপর স্কুলে এসে যেটা হবে শিক্ষক শিক্ষিকা, তারা শিক্ষক শিক্ষিকাদের মধ্যে এই বৈষম্যটা আমার মনে হয় একটু কমই আছে। তারা নারী পুরুষ ছেলে মেয়ে দুজনকেই ছাত্রছাত্রী তারা ভালোবাসে, এবং তাদের কিন্তু একটা অনুপ্রেরণা দিতে হবে যে যাতে মেয়েটা এগিয়ে যায়, তারা যেন পড়ালেখাটা ছেড়ে না দেয়। তার বাবা মাকে বোঝাতে হবে তারা যে কোনো মতে বাল্য বিয়ের শিকার যাতে না হয়। এই বিষয়গুলো প্রত্যেকটা মানে একটা কাজ করবে তাদের মেয়েটার মনেও, মেয়েটার যে পরিবার তার মনেও।
1: তার মানে এই যুগে, এই আধুনিক যুগে কোন রকম কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া যাবে না, আধুনিক তো হতেই হবে। এক্ষেত্রে শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা কি বলবেন আপনি?
2: শিক্ষার গুরুত্ব এই জন্য যে একটি নারী যদি শিক্ষিত হয়, স্বশিক্ষিত এবং সুশিক্ষিত, তাহলে কিন্তু তার পরিবারে তার যে আগামী প্রজন্ম আসবে তাকেও সে শিক্ষিত করে গড়ে তুলতে পারে। এবং তার যে এই যে বললাম আমি পুষ্টি, সুষম খাদ্য, বিদ্যা শিক্ষা সব বিষয়ে একটা জ্ঞান থাকবে, সে তার ভবিষ্যৎ প্রজন্মকেও সেভাবেই বেড়ে তুলতে সাহায্য করবে। আর এই যে শিক্ষার সাথে সে যদি কর্মে লিপ্ত হয়, তাহলে কিন্তু সে তার একটা যে সামাজিক অবস্থান সেটা অনেক দৃঢ় হবে, সংসারেও এবং সমাজেও, এবং যেটা হবে যে সংসারে সে সাহায্যও করতে পারবে।
1: শ্রোতা বন্ধুরা, কথা শেষ হতে চায় না, কিন্তু সময় শেষ হয়ে যায় বলে আমাদের কথা শেষ টানতে হয়। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বিষয়ভিত্তিক আলোচনায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সম্মানী পরিচালক, আপনাকে ধন্যবাদ জানাই। শ্রোতা বন্ধুরা, আলোচনা শেষ এখানে, কিন্তু শেষ হইয়া হইল না শেষ। এখন আমাদের চারদিকে ডেঙ্গু জ্বরের প্রকোপ আমরা লক্ষ্য করছি। এ সময় নিজে বড়রা যারা তারা সাবধান থাকবো, ছোটদেরকে সাবধান রাখবো। আর ডেঙ্গু জ্বর বিষয়ক তথ্য জানবার জন্য জ্বর সংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে অনেক রকম প্রোগ্রাম হচ্ছে, অনেক রকম অনুষ্ঠান হচ্ছে, সেগুলো শুনবো, তথ্য জানবো, মানবো, তাহলেই আমরা ডেঙ্গু মুক্ত থাকতে পারবো।
0: ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক বার্তা। জ্বরের শুরুতে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠান হতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করুন। বাসার ভিতরে ও চারপাশে নির্মাণাধীন ভবন, শিক্ষা প্রতিষ্ঠান সহ ভবনের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করুন ও পরিষ্কার রাখুন। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। ডেঙ্গু জ্বর কমে গেলে অবহেলা না করে অবশ্যই পরবর্তী জটিলতা এড়াতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন, এবং মনে রাখবেন এ বিষয়ে অবহেলা আপনার ও আপনার পরিবারের জীবন সংশয়ের কারণ হতে পারে।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা যারা শুনলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবার শেষ কথাই বলে যাই। আজকের অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলাম আমি শফিকুল ইসলাম বাহার, অনুষ্ঠানটি সম্পাদনা করলেন মোহাম্মদ আকবর হোসেন এবং প্রযোজনায় ছিলেন শাহিদা মঞ্জুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জন

জার্মানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক অনুষ্ঠান জনতার জয়া। সাক্ষাৎকার প্রদানে কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং ডিন সামাজিক বিজ্ঞান অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়। সাক্ষাৎকার গ্রহণ শামীম আহমেদ।

0: প্রিয় শ্রোতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক অনুষ্ঠান জনতার জিয়া এর আজকের পর্বে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং ডিন সামাজিক বিজ্ঞান অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়। কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি।
1: আপনাকে ধন্যবাদ।
0: জনতার জিয়া অনুষ্ঠানের শিরোনামের মধ্য দিয়ে আসলে লুকিয়ে আছে এই অনুষ্ঠানটির ধরন। আমরা এমন একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করতে চাই, আপনার কাছ থেকে নানা দিক নিয়ে আমরা জানতে চাই, এবং যাতে আমরা নিজেরাও সমৃদ্ধ হব, নতুন প্রজন্ম সমৃদ্ধ হবে। আমরা প্রথমে আপনার কাছে জানতে চাইব, সেটা হচ্ছে জিয়াউর রহমানকে জনতার জিয়া হিসেবে উল্লেখ করা হয় এবং সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতার মূল কারণটা কিছু।
1: আপনাকে অনেক ধন্যবাদ এবং বাংলাদেশ বেতারকেও আমাকে আমন্ত্রণ করার জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নানাভাবে ব্যাখ্যা করা হয়, অনেকে বিভিন্ন আঙ্গিকে ব্যাখ্যা করে থাকে। রাষ্ট্রপতি জিয়া কে কেউ জ্যোতির্ময় জিয়া বলে, আপনি বললেন জনতার জিয়া। জনতার জিয়া কিভাবে হয়ে উঠলেন তিনি? জিয়াউর রহমান খুব আর্লি স্টেজে অর্জন করতে পেরেছেন জনতার হয়ে ওঠাটার একদম শুরুটাই হলো কালুর ঘাট থেকে। আপনাদের বেতারের সাথে ওনার লাইফটা, ওনার আজকের যে জিয়াউর রহমানকে আমরা দেখছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেই জিয়াউর রহমানকে আমরা যেভাবে দেখছি, তাকে খুঁজতে হলে প্রথমে খুঁজতে হবে কালুর ঘাটে, বেতার কেন্দ্রে জিয়াকে। বেতার কেন্দ্রের জিয়াই আজকের এই জিয়াতে রূপান্তরিত হয়েছে। আমি প্রায় বলি, যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি যদি সে সময় এই দায়িত্বটা না নিতেন, তাহলে বাংলাদেশের 1971 কিভাবে হতো সেটা আসলে প্রাক্কলন করতে পারছি না। যখন হঠাৎ করে 25শে মার্চে ছাত্র জনতার উপরে অতর্কিত হামলা হলো, আক্রমণ হলো, রাজপথ রঞ্জিত হচ্ছে কোনো কারণ ছাড়া, ইভেন বাঙালি জনগোষ্ঠীর কোনো ধরনের আক্রমণ ছাড়া, তখন জাতি তো পুরো দিশেহারা। সে 25শে মার্চের কালো রাত্রির পর মানুষকে উজ্জীবিত করার জন্য একটা আহ্বান খুব জরুরি ছিল। সে প্রেক্ষাপটে তিনি যে আহ্বানটা করতে পারলেন, আপনাদের বেতারও সেজন্য ভাগ্যবান।
0: নিঃসন্দেহে
1: বাংলাদেশ বেতার, আজকের যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ, আমি নতুন বাংলাদেশ মনে করি শুরু করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বারবার সেই নতুন বাংলাদেশের ধারণা বাধাগ্রস্ত হয়েছে। এখন ওনারই সুযোগ্য সন্তান বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, সেই নতুন বাংলাদেশের ধারণাটা যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৈরি করেছিলেন, হয়তো এভাবে নতুন বাংলাদেশ শব্দটা নিয়ে আসা হয়নি, কিন্তু সে ধারণাটাকে এখন নতুন বাংলাদেশ ধারণায় রূপান্তরিত করে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কালুরঘাট বেতার কেন্দ্রে সেই অফিসিয়াল সামরিক বাহিনী কর্তৃক যে ঘোষণাটা, আমরা যুদ্ধে আছি, এই ঘোষণা ছাড়া কিন্তু বাংলাদেশের আপামর জনতাকে আপনি মেসেজ দিতে পারতেন না। রাষ্ট্রপতি জিয়া, তখনকার মেজর জিয়া, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সে বার্তা দিয়ে সারা দেশের সকল মানুষের কাছে পৌঁছে গেলেন, দিশেহারা মানুষের কাছে। 25শে মার্চ কালো রাত্রির পরে যে মানুষ দিক বিদিক ছুটছে, তাদেরকে যে ঐক্যবদ্ধ করা দরকার, তাদেরকে মুক্তিযুদ্ধে নিয়ে আসা দরকার, পশ্চিম পাকিস্তানিদের প্রতি আমাদের অবস্থানটা কি সেটার ব্যাপারে যে ক্লিয়ার অবস্থান দরকার, এবং এর জন্য কিছু বলতে হবে, সেই জায়গাটা যে কোনো দায়িত্বশীল ব্যক্তিকে বলতে হবে, সেই দায়িত্বশীল জায়গাটা নিয়ে নিলেন মেজর জিয়া। জনতার জিয়া তখনই উনি হন যখন উনি বলেছেন আমরা যুদ্ধে আছি,
0: সবার কথা জানেন,
1: যখন তিনি সবার কথা বললেন কালুরঘাট থেকে আমরা যুদ্ধে আছি, তখন উনি জনতার জিয়া হয়ে গেলেন। তখন সারা দেশের মানুষের কাছে একটা ঘোষণায় কিন্তু সবার রেডিওতে বাজতে লাগলো, বারবার মানুষ শুনছিল গ্রামে গঞ্জে, এবং তখনকার সময়ে আমাদের স্বাধীন বেতার কেন্দ্র যেটা হয়েছিল সেখান থেকে কিন্তু বারবার প্রচার হচ্ছিল এই ঘোষণাটা মানুষকে উজ্জীবিত করার জন্য। এই যে মেজর হয়ে নেতৃত্বে চলে আসাটা, এটাই হলো ওনার লিডারশিপ, ওনার জনতার জিয়া হয়ে ওঠা। ইভেন আমি মনে করি ওই দিন যদি ওনার নেতৃত্বে ওনার এই সামরিক বাহিনী অন্য কোনো সিদ্ধান্ত নিত, তাহলে বাংলাদেশের ভাগ্যও কিন্তু অন্যরকম সিদ্ধান্ত হতে পারত। জিয়া বাংলাদেশের সাধারণ মানুষের ভাষা বুঝতেন, যে কারণে জনতার প্রতীকে রূপান্তরিত হয়েছে। আজকে জিয়া বলতে বোঝায় স্বাধীনতা, জিয়া বলতে বোঝায় মুক্তি। আপনি দেখেন মাত্র 3-4 বছর ক্ষমতায় থাকার পরে কি বাংলাদেশে নিয়ে গেলেন।
0: আমরা আপনার এই কথাগুলোর মধ্য থেকে আসলে খুঁজে নিতে চাই, এত ব্যক্তিমান জীবন ওনার কর্মগুণে ভরপুর, স্বাধীনতা যুদ্ধে তার যে নেতৃত্ব সেটি কিন্তু অবিস্মরণীয় এবং ইতিহাসের একটি স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।
1: এই ঘোষণা দেওয়ার পরেও কিন্তু উনি অহংকার করেন
0: না,
1: উনি কিন্তু পারতেন যে আমি একটা সেক্টর কমান্ডার কেন। আমি অনেকবার চিন্তা করি, যিনি কালুরঘাটে ঘোষণা দিলেন উনি একটা সেক্টর কমান্ডার হয়ে কিন্তু যুদ্ধ পরিচালনা করছেন, সবার সাথে মিলেমিশে গেছেন। এই যে যখন সিদ্ধান্ত যেরকম হলো, তিনি কিন্তু এটার ক্রেডিট নিতে চান নাই। জিয়াউর রহমান নিজে কখনো এটার ক্রেডিট নেন নাই।
0: একটি সমৃদ্ধ, স্বস্তিদায়ক এবং সবার কাছে গ্রহণযোগ্য আত্মমর্যাদাশীল স্বতন্ত্র পরিচয় বোধের বাংলাদেশ এবং এদেশের জনগণকে প্রতিষ্ঠা করবার জন্য তিনি অনেকগুলো কাজ করেছেন।
1: আপনি দেখেন, 71 যখন স্বাধীনতা অর্জন হলো, 75 পর্যন্ত সময়টা দেশ একদম একটা অরাজকতার মধ্যে পৌঁছে গেছে, যেখানে স্বাধীনতা যুদ্ধের সময় আমরা মুক্তি পাওয়ার আশায় আমরা যুদ্ধ করলাম, সেই 71-এর স্বাধীনতা অর্জন হলো, আলাদা মানচিত্র পেলাম, আলাদা দেশ পেলাম, কিন্তু যেই প্রত্যাশার কারণে আলাদা দেশ ছিল সেই প্রত্যাশাগুলো কিন্তু আগের মতোই রয়ে গেল। মানুষ কিন্তু তখন ক্ষুব্ধ হতে লাগলো, কারণ তারা তো 71 সালের ডিসেম্বর পর্যন্ত, 16 ডিসেম্বর তো সর্বস্ব দিয়ে লড়াই করেছে সাধারণ মানুষ। একদিন যুদ্ধের সময় তো অত্যাচার পাকিস্তানিরা করেছেই, অবর্ণনীয় অত্যাচার, আবার যুদ্ধের পরে দেশীয়দের দ্বারা অত্যাচারের শিকার। এই পরে 75-7 নভেম্বরের আবার দেখেন জনতার জিয়া হিসেবে আবির্ভূত হলো। যতবার বাংলাদেশের মানুষ ক্রাইসিসে পড়েছে, যতদিন উনি বেঁচে ছিলেন ততদিনই কিন্তু উনি জনতার জিয়া হিসেবে এসেছেন। একটা মানুষের কি কারণে এরকম জনপ্রিয়তা হয়? তিনি তো রাজনীতিতে নাই, 71 থেকে ঘোষণার পরে যুদ্ধ করলেন, যুদ্ধ করার পরে কোন রাজনীতি গিয়েছেন জান নাই তো, তাহলে মানুষ কিভাবে ওনার রাস্তা খুঁজে পেল? এই প্রশ্ন কিন্তু আমাদের বুঝতে হবে। কেন বারবার মানুষের আস্থার প্রতীকটা তিনি হয়েছেন? যতবার তিনি মানুষের আস্থার প্রতীক হয়েছেন ততবারই মানুষের আস্থার প্রতিদান দিয়েছেন, যে কারণে জিয়া রহমান কোন দলের জিয়া না, জিয়া রহমান আসলেই জনতার জিয়া রূপান্তরিত হয়েছেন। কাউকে আমি খুঁজে পাই না, একমাত্র জিয়া ছাড়া বাংলাদেশের কাউকে খুঁজে পাওয়া যায় না যে বারবার আস্থার প্রতিদান দিতে পারছে, নিজের জীবন দিয়ে হলো। ইভেন আমি এক্সটেন্ডেড ফর্মে বলবো যে জিয়া রহমান শুধু নয়, তার পরিবার, ইভেন বেগম খালেদা জিয়া, যতবার নাগরিকরা তার প্রতি আস্থা রেখেছে
0: ততবারই তিনি আপনাকে, আমরা দেখেছি যতবারই দেশের জনগণ সংকটে পড়েছে বের করে এনেছে। যেমন এরশাদ বিরোধী যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, প্রয়াত অপসীম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রবল নেতৃত্বেই কিন্তু এটি গণতান্ত্রিক সরকার আবার এসছে, এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া প্রথমবারের মতো 1991 সালে শপথ গ্রহণ করেছেন। ঠিক একইভাবে আমরা যদি দেখি 17 বছরের যে ফ্যাসিস্ট সরকার ছিল, তাদের যে অব্যবস্থাপনা, দস্যুতা, দুর্বৃত্তায়ন, মানবাধিকার লঙ্ঘন, ঠিক এরকম একটি অন্ধকার যুগ থেকে বের করে আজকে নেতৃত্ব দিচ্ছেন কিন্তু জিয়া পরিবারের সদস্য আজকে মাননীয় প্রধানমন্ত্রী।
1: সবকিছু মিলিয়ে মনে হয় যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার বাংলাদেশের ভাগ্য অনেকটা মিশে গেছে, এবং প্রত্যেকবার সংকটে পড়েছেন। একজন মা জেলখানায় একা, একটা জেলখানায়, যে জেলখানায় 400-500 বছরের পুরাতন জেলখানায় ভয়ও তো মানুষ অসুস্থ হয়ে যাওয়ার কথা। আবার আপনি দেখেন 17 বছর, আমি 19 বছর বলি, 19 বছর পরিবারের সাথে, মায়ের সাথে ছেলের দেখা নাই, ছেলের সাথে মায়ের দেখা নাই, ভাই মারা গেছে, কিছু করার নাই, ভাইয়ের লাশ দেখার সামর্থ্য নাই, আপনি চিন্তা করতে পারেন? তারপর তো বেগম খালেদা জিয়া আপোষ করে নাই, জনাব তারেক রহমানকে ইংল্যান্ড থেকে একবার আপোষের কোন প্রস্তাব পাঠিয়েছে। বাংলাদেশের কোনো কেউ কি বলতে পারবে যে জনাব তারেক রহমান আপোষ করেছেন? পৃথিবীর অনেক দেশের নেতারা তো আপোষ করে। তাহলে দেখেন আপনি, এটাই আমার কাছে মনে হয় যে ডিফারেন্ট। রাষ্ট্রপতি জিয়া রহমান ডিফারেন্ট, এবং রাষ্ট্রপতি জিয়া রহমানের ফ্যামিলি থেকে যারা উঠে আসে তারা ডিফারেন্ট। মানে জিয়া পরিবার, জনাব তারেক রহমান, বেগম খালেদা জিয়া, তাদের প্রতি আমাদের কিছু কিছু জায়গায় কৃতজ্ঞ থাকা দরকার আছে, এবং আমাদেরকে বলতে হবে, অনেক জায়গায় কৃতজ্ঞ থাকা দরকার আছে, আমাদেরকে এটা বলতে হবে যে রাষ্ট্রপতি জিয়া যেভাবে বাংলাদেশে অর্থনৈতিক চাঙ্গা করেছেন, বাংলাদেশের সংবিধানের মূলনীতি পরিবর্তন করে বাংলাদেশি করে সবাইকে যেভাবে স্পেস করে দিলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে, বাঙালি জাতীয়তাবাদের মাধ্যমে যেভাবে বিভাজন তৈরি হয়েছিল, সেই বিভাজন থেকে সংবিধান পরিবর্তন করে তিনি যেভাবে বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা নিয়ে এসে চাকমা, মারমা সবাইকে জায়গা করে দিলেন, বহুদলীয় গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি চালু করে জিয়াউর রহমান যেভাবে রাজনীতি করার সুযোগ করে দিলেন, এবং আপনি দেখেন এমন একটা রাজনৈতিক ব্যবস্থা নির্মাণে আমাদের দরকার ছিল, সংসদীয় ব্যবস্থা, বেগম খালেদা জিয়া কিন্তু সেই সংসদীয় ব্যবস্থা আমাদের দিলেন। আপনি নির্বাচনকে ট্যাক্সই করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের ধারণা, সেটা কিন্তু বেগম খালেদা জিয়া সংবিধানে অন্তর্ভুক্ত করলেন। আপনার মেজর যত অর্জন আজকে যে আপনি দেখছেন, আপনি রেমিটেন্স পাচ্ছেন, আপনি যে তৈরি পোশাক রপ্তানি করছেন, আপনি যে ঔষধ রপ্তানি করছেন, আপনি যে জনশক্তি রপ্তানি, এগুলো সব জিয়া রহমান করেছে, জিয়া রহমানের পরিকল্পনা। আজকে বাংলাদেশ সার্ক, বাংলাদেশকে যে আপনি আন্তর্জাতিক অঙ্গনে পান, সেই বাংলাদেশকে কি আপনি আগে পেয়েছিলেন? জিয়া রহমান অল্পদিন, 4 বছর, 4 বছরে অর্থনীতি পরিকল্পনা করলেন, 4 বছরের মধ্যে রাজনীতি বহুদলীয় করলেন, 4 বছরের মধ্যে নির্বাচন করলেন, হানা ভোট করলেন, সংসদীয় নির্বাচন করলেন, এই 4 বছরের মধ্যে সার্ক গঠন করার প্রায় পুরো প্রক্রিয়া শেষ, এবং এই 4 বছরের মধ্যে তিনি কিন্তু বাংলাদেশকে আন্তর্জাতিক ভাবে একটা স্পেস করে দিলেন, বাংলাদেশের মানুষের ওই যে তলাবিহীন ঝুড়ি থেকে বের করে নিয়ে আসলেন। অথচ সেই জিয়াউর রহমানকে যারা হত্যা করেছে তার কিন্তু বিচার হলো না সেভাবে। একটা লোক যে আর 5 বছর বাঁচলে হয়তো আমাদের কোথায় নিয়ে যেতেন, আজকে মালয়েশিয়া যে জায়গায় থাকে আমার কাছে মনে হচ্ছে 85 পর্যন্ত জিয়ারহন থাকতেন, মালয়েশিয়ার আগে আমরা মালয়েশিয়া হয়ে যেতাম।
0: শেষের কথাই আমরা আপনার কাছ থেকে জানতে চাইব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে নতুন প্রজন্ম কিভাবে এগিয়ে যেতে পারে?
1: আমরা কিন্তু আসলে ইতিমধ্যে সেই ধারা তৈরি করেছি। জিয়াউর রহমান বাংলাদেশকে যে ধারায় নিয়ে গিয়েছিলেন, আঞ্চলিক রাজনীতিতে যেভাবে গুরুত্বপূর্ণ করেছিলেন, সবাই কিন্তু এটাকেই এখন পছন্দ করছে। আপনি দেখেন আমরা আঞ্চলিক রাজনীতিতে এখন কিন্তু আবার ওই জায়গায়
2: ফিরে আসছে, সবাই পছন্দ করছে।
1: আপনি দেখেন জনাব তারেক রহমানের অবস্থান পররাষ্ট্র নীতিতে সবাই কিন্তু অ্যাপ্রিসিয়েট করছে। ইভেন বেগম খালেদা জি কিন্তু আজকে তরুণ প্রজন্মের একটা আদর্শ রূপান্তরিত হয়েছে। আপনি দেখেন ওনার জানাজার ক্ষেত্রে, জানাজা পরবর্তী সময়, তখন তো উনি ক্ষমতায় না, প্রধানমন্ত্রী না, জনাব তারেক রহমানও প্রধানমন্ত্রী না, তারপরে মানুষের আপামর জনতার যে সম্মান, ওনার প্রতি শ্রদ্ধাবোধ, তো এই সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে অলরেডি বাংলাদেশ ট্র্যাকে উঠেছে। তরুণ প্রজন্ম জিয়াউর রহমানকে ধারণ করে, তরুণ প্রজন্ম বেগম খালেদা জিকে ধারণ করে, এমনকি তরুণ প্রজন্ম যদি জনাব তারেক রহমানের নতুন বাংলাদেশের ধারণা, বাংলাদেশ ফার্স্ট ধারণা গ্রহণ না করত, তাহলে তো উনি এতগুলো আসন পেতেন না ওনার নেতৃত্বে। সো এটাও কিন্তু বলে যে জনাব তারেক রহমানকেও বাংলাদেশের তারুণ্য গ্রহণ করেছে বিদায়ী। বাংলাদেশ ফার্স্ট ধারণা স্লোগান নিয়ে আজকে বিএনপি কিন্তু 12 তারিখের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছে। এখন নাগরিকদের অনেক প্রত্যাশা আছে, তরুণদের অনেক প্রত্যাশা আছে, বিএনপি আস্তে আস্তে সেগুলো অনেকগুলোতে মনোযোগ দিচ্ছে, আরো তাদের সময় আছে মনোযোগ বাকিগুলোতে দিতে হবে। তরুণদের প্রত্যাশা পূরণে অত্যন্ত সিরিয়াস হতে হবে।
0: শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ জনতার জিয়া অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধ এবং রাষ্ট্র গঠনে যে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তার কিছু দিক নিয়ে আলোচনা করলাম। এর বাইরেও কিন্তু তিনি নিজকে নানাভাবে ব্যাপৃত করেছেন এবং আজকের যে বাংলাদেশ, আজকের যে বাংলাদেশের উন্নয়নের ধারা সেটির সূচনা করেছেন তিনি। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, পরিবেশ সুরক্ষা, গ্রামীণ অর্থনীতি, গ্রামের তৃণমূল পর্যন্ত আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া এবং সুশাসন, মানবাধিকার, গণতন্ত্র, যেভাবেই আমরা বলি না কেন, প্রত্যেকটি বিষয়ে কিন্তু গোড়া পত্তন ঘটেছে স্বাধীন বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে এবং তার চিন্তাপ্রসূত প্রজ্ঞায়। আজকের অনুষ্ঠানে আলোচনায় অংশ নেবার জন্য কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং ডিন সামাজিক বিজ্ঞান অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, আপনাদের সবার প্রতি রইল আমাদের নিরন্তর শুভকামনা। ভালো থাকবেন সবসময়।

0: প্রসঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক অনুষ্ঠান জনতার জিয়া সাক্ষাৎকার প্রদানে কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং ডিন সামাজিক বিজ্ঞান অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়। সাক্ষাৎকার গ্রহণে শামীম আহমেদ, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, নির্দেশনায় প্রেম গোপাল হালদার, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ দিলওয়ার হোসেন।
1: যে পথ আমার সত্যের বিরোধী সে পথ ছাড়া আর কোন পথই আমার বিপথ নয়। হেতাশাবে সমপাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নয়, নহে কিছু মহিয়ান। কথাগুলো বলেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।

বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির, সঞ্চালনায় সালাউদ্দিন আহমেদ।

0: সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, শুভ সকাল। বাংলাদেশ বেতার ঢাকার আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ সঙ্গীতানুষ্ঠান চির উন্নত মমসির থেকে আমি সালাহউদ্দিন আহমেদ আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানাচ্ছি। চির উন্নত মমসির কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও সঙ্গীত নিয়ে তৈরি আমাদের বাংলাদেশ বেতারের একটি বিশেষ প্রযোজনা। এই অনুষ্ঠানে আমাদের আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী ছন্দা চক্রবর্তী। ছন্দা, কেমন আছো তুমি?
1: খুব ভালো আছি।
0: এই যে নজরুল বর্ষের যে এই বিবিধ অনুষ্ঠান তৈরি হচ্ছে, আমরা এখন চির উন্নত মমসিরে তোমার গান আমরা শুনবো, কেমন লাগছে তোমার?
1: খুবই ভালো, আর নজরুলের যে কোনো কাজের সাথে থাকতে পারলেই আমার ভালো লাগে।
0: অনেক ধন্যবাদ তোমাকে, আমরা যেন সেটাই পারি, সেটাই যেন হয়। তো আজকের এই অনুষ্ঠানে প্রথমে তুমি কোন গানটি গাইবে?
1: নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল, এই গানটি প্রথম গাইছি।
0: অসাধারণ এই গানটি, আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় নজরুল সঙ্গীতের একটি গান সুধী মডেলি। এটা গ্রন্থ বুলবুল দ্বিতীয় খণ্ডে গ্রন্থিত হয়েছে, রেকর্ড হয়েছে কলম্বিয়া থেকে আগস্ট 1944 সালে। শিল্পী সত্য চৌধুরী, তাল দাদরা, স্বরলিপি আমাদের নজরুল ইনস্টিটিউটের দ্বিতীয় খণ্ড। আমরা এই গানটি শুনব, কিন্তু সেক্ষেত্রে একটু ব্যত্যয় ঘটবে যে দেখবেন অন্তরা এবং আভোগের শেষের লাইনে এসে সুরের পরিবর্তনটা। আমরা এই রেকর্ডের সুর যেটা সেটাকে অনুসরণ করে, স্বরলিপির সুরটাকে অনুসরণ করে গাইব। শুনি আমরা গানটি।

0: ভারী সুন্দর, খুব ভালো হয়েছে, খুব ভালো লাগলো তোমার এই গানটি। একেবারে সুরের এবং বাণীর মাধুনীতে বিমোহিত হয়ে গেছে আমরা। এরপরের গানটি তুমি কোনটি গাইবে?
1: এরপরে ঝুমুরঙ্গের গান, চোখ গেল চোখ গেল কেন ডাকিস,
0: কেন ডাকিস রে। এটিও একটি অত্যন্ত জনপ্রিয় গান, কিন্তু মজার কথা হচ্ছে ঝুমুর কিন্তু পূর্ববঙ্গের কোনো সংস্কৃতির গান না, এটা কাজী নজরুল ইসলামের যেখানে জন্ম, রায় অঞ্চলের যে সাঁওতাল বা বিভিন্ন যারা সব আছে তাদের মধ্যে এই গানটি প্রচলিত, এই সুরটা প্রচলিত। এবং নজরুল এই ঝুমুর গানকে আমাদের সিভিল সোসাইটিতে এনেছিলেন, তার গল্প আছে আমি অন্যদিন বলবো। তো আজকে আমরা এই গানটি শুনবো, এটা বুলবুল দ্বিতীয় খণ্ডে গ্রন্থিত হয়েছে, নন্দিনী সিনেমাতে এটি ব্যবহার করা হয়েছিল, মুক্তি পেয়েছিল 8/11/1941 সালে প্রেক্ষাগৃহে রূপবাণী। শিল্পী ছিলেন শচীন দেব বর্মন। শচীন দেব বর্মনের এই গানটি এত বিখ্যাত হয়েছিল যে প্রায় সঙ্গে সঙ্গেই রেকর্ড কোম্পানি হিন্দুস্থান থেকে November 1941 সালে এটি রেকর্ড হয়েছিল। আমাদের সেই শচীন দেব বর্মনের, বাংলাদেশের সেই বিখ্যাত শিল্পী, স্বরলিপি হয়েছিল নজরুল একাডেমি থেকে নবম খণ্ডে এবং নজরুল ইনস্টিটিউট থেকে দ্বিতীয় খণ্ডে। আমরা এই গানটি শুনব এবং এই গানের সঙ্গে সঙ্গেই বিদায় নেব সুধী মণ্ডলী। বাংলাদেশ বেতারের এই নতুন অনুষ্ঠান চির অন্যতম অমসির এই অনুষ্ঠানের সঙ্গে আপনারা থাকবেন। আমরা এই অনুষ্ঠানটা জুড়েই কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও সঙ্গীত নিয়ে আলোচনা করব এবং তাকে প্রমিত রূপে আপনাদের সামনে উপস্থিত করব। শুভ সকাল।

0: এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন কর্ম সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির। গ্রন্থনা ও উপস্থাপনায় সালাউদ্দিন আহমেদ, সঙ্গীত পরিবেশনা ছন্দা চক্রবর্তী, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং চিরন্নত মমশির অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: a similar warning in mid-July, raising fresh concerns over tensions with Iran. Meanwhile, Iran's Air Defense Commander, Brigadier General Ali Reza Ilhami, warned that Tehran is ready for any kind of confrontation. A Russian drone has struck the headquarters of Ukraine's security service, SBU, in central Kyiv. Ukraine's President Volodymyr Zelensky says the drone reportedly crashed into a room used by SBU chief Oleksandr Poklad yesterday. It remains unclear whether Poklad was inside the building at the time of the attack. President Zelensky has ordered the SBU chief an appropriate and tangible response to the strike. The strike comes as attention focuses on possible U.S.-mediated talks between Russia and Ukraine this weekend. A major Houthi offensive in Yemen has killed at least 129 people. Fighting erupted on Thursday after the Iran-backed rebels launched ground, rocket and drone attacks near the Red Sea. The Houthis are seeking control of the strategic Bab al-Mahmud Strait. The offensive aims to cut off the government-held port city of Mocha. Fighting has also intensified around the city of Taiz, with government forces sending reinforcements. The Bab al-Mahmud Strait is a vital route for global shipping and oil supplies. The escalation has raised fears of further disruption to Red Sea shipping. Cricket and hosts the United Arab Emirates defeated Indonesia by 6 wickets in the Women's Asia Cup T20 in Dubai. Batting first, Indonesia were all out for 73 runs in 19.4 overs. In reply, the United Arab Emirates scored 75 for 4 in 13.1 overs to secure a 6-wicket victory. Meanwhile, India will take on Pakistan at the same venue today at 8:30 p.m. Bangladesh time. And tomorrow, Bangladesh will face Sri Lanka in Dubai. Finally, weather and forecast valid till 1 this afternoon says there is no inland river ports warning and no signal is to be hoisted. To end the news, the main points again. All citizens will enjoy equal rights based on citizenship, says Home Minister. Every government hospital will be freed from brokers, informs Health and Family Welfare Minister after visiting hospitals in Sylhet. New model underway to resolve Port City Chattogram's water crisis, says Finance and Planning Minister. Government believes in full freedom of media, comments State Minister for Information and Broadcasting. Donald Trump warns of strikes on Iran's Pikax Mountain very soon. Russia hits Ukrainian security headquarters in drone attack, claims Kyiv. And United Arab Emirates beat Indonesia in Women's Asia Cup T20 cricket tournament in Dubai. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Betar, Dhaka.
2: বৌমা
3: জি আব্বা,
2: বাবুর জ্বরটা কি কমছে?
3: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
2: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেখো, তারপর না হয়।
3: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
2: কি কারণে?
3: হুম তো সে সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
2: যত হইতাছ তত হয়তো না হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই।
4: সব ব্যবস্থা আমি করতেছি।
3: আফা
4: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
2: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমার খোটা দিও না আব্বা। এমন বাটপার জামাই কাছে আমার বিয়া দিছিলা যে 6 মাসের মাথায় আমার ছাইরা দিয়ে গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দন ছাড়াইতো।
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
3: আব্বা আব্বা এইসব কথা কইন না, থাক
4: যে যাই কো আমি।

0: দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে আমি দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচার।
1: নিম পাতা সেচা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
0: ভয়ের কিছু না থাকলে আমি এত বাচ্চা মরে যাইতেছে কেন?
1: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
2: আব্বা আপনি তো দেখছেন বাবুরে, কোন লক্ষণ কি?
1: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ। শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
2: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
0: আব্বা আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুণিতে ফেলামো, আমিও কইলাম বাপের বেটি।
1: আমার বেটি এমন হইল কেমনে বুঝি না।
2: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
1: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
2: আব্বা বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম?
1: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
2: জি আব্বা।
1: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
2: তাইলে তো দেরি না করে এই খবরটা সবারই পৌঁছে দিতে হবে বাবা।
1: হ্যাঁ।
3: বাংলাদেশ বেতার ঢাকা পরিবেশনে এবার রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী খাদিজা আক্তার পাপিয়া।

এতক্ষণ স্টুডিও রেকর্ডে নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন প্রথমে খাদিজা আক্তার পাপি এবং পরে কামরুল হাসান লিংকন। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বাংলা লোকসঙ্গীতের ইতিহাসে যে কজন শিল্পী তার কণ্ঠের জাদুতে কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছেন, তাদের মধ্যে আব্দুল আলীম এক অবিসংবাদিত নাম। মেঠাসুরের দরদ দিয়ে তিনি বাংলার মাটির গন্ধ আর সাধারণ মানুষের সুখ দুঃখকে যেভাবে ফুটিয়ে তুলেছেন, তা এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। 1974 সালের 5ই সেপ্টেম্বর মাত্র 43 বছর বয়সে অকালে প্রয়াত হওয়া এই মহান শিল্পীর স্মৃতি আজও বাঙালির হৃদয়ে অম্লান। শিল্পী আব্দুল আলীমকে শ্রদ্ধার সাথে স্মরণ করে সবাইকে একরাশ প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। দর্পণের আজকের আয়োজনে আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ শাহিনুর রহমান
1: এবং আপনাদেরই আমি রণক জাহানপুর।

বন্ধুরা, শুভ সকাল। আমন্ত্রণ দর্পণের আজকের কথামালায় পল্লিকৃতির সম্রাট আব্দুল আলীম আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর সৃষ্টি চিরটা কাল বাংলা সংস্কৃতির আলোকবর্তিকা হয়ে থাকবে। তিনি 300টিরও বেশি গ্রামোফোন রেকর্ড এবং শতাধিক চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে গান গেয়েছেন। আমাদের দেশে প্রথম চলচ্চিত্র মুখ ও মুখোশ থেকে শুরু করে সুজন সখীর মতো কালজয়ী চলচ্চিত্রে তাঁর প্লেব্যাক আজও শ্রোতাদের মুগ্ধ করে। আব্দুল আলীম কেবল একজন শিল্পী ছিলেন না, তিনি ছিলেন মরমী ও মুর্শিদ গানের এক অনন্য সাধক। কবি আসাদ চৌধুরী ভাষায় বলতে গেলে সমাজটাকে যারা জাগিয়েছেন আব্দুল আলীম তাঁদেরই একজন। এই মহান গুণের স্মৃতির প্রতি রইল গভীর শ্রদ্ধাঞ্জলি।

প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার জানিয়ে দেব আজকের দর্পণে কি কি থাকছে আপনাদের জন্য। সময়ের পাতায় এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য নিয়ে থাকছে এই দিনে বাংলা ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের উৎস, বানান, অর্থ, উচ্চারণ, বাক্য গঠন, প্রয়োগ, অপপ্রয়োগ নিয়ে শুনবেন আমার বাংলা ভাষা। বাংলাদেশের বিভিন্ন জেলার বা এলাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জানবেন রসনার সাতকাহন পর্বে। রয়েছে বাংলাদেশের লোকসাহিত্য নিয়ে গবেষণা ধর্মী নিবন্ধ লোকায়ত বাংলা। আরও শুনবেন আমাদের গান।

জেনে নিলেন আজকের দর্পণ সূচি। সময় এগিয়ে চলে তার নিজস্ব গতিতে, সমৃদ্ধ হয় মানব সভ্যতা। ইতিহাসের এই দিনে পৃথিবীর দেশে দেশে ঘটেছিল নানা সাড়া জাগানো ঘটনা। জন্ম নিয়েছিলেন কিংবা মারা গিয়েছেন অনেকেই, যাদের কথা মানুষ আজও স্মরণ করে। এরকম কিছু নির্বাচিত তথ্য নিয়ে ইশরাত জাহানের কাছ থেকে শুনব এবারের পর্ব এই দিনে।

0: শ্রোতা বন্ধুরা, আজ 5ই সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ শনিবার। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের 248তম দিন, অর্থাৎ বছর শেষ হতে আর বাকি মাত্র 117 দিন। আজ 21শে ভাদ্র 1433 বঙ্গাব্দ, 22শে রবিউল আউয়াল 1448 হিজরি। 1971 সালের এই দিনে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ শহীদ হন। যশোর জেলার গোয়ালহাটি গ্রামে নূর মোহাম্মদকে অধিনায়ক করে 5 জনের একটি সমন্বয় স্ট্যান্ডিং পেট্রোল পাঠানো হয়। হঠাৎ হানাদার পাকিস্তানি সেনাবাহিনী তাদের 3 দিক থেকে ঘিরে ফেলে এবং গুলিবর্ষণ শুরু করে। এরপর সিপাহী নূর নান্নু মিয়া গুলিবিদ্ধ হলে নূর মোহাম্মদ নান্নু মিয়াকে কাঁধে তুলে নেন এবং তার হাতের এলএমজি দিয়ে এলোপাথারি গুলি চালালে শত্রুপক্ষ পিছু হটতে বাধ্য হয়। হঠাৎ করেই শত্রুর মর্টারের একটি গোলা এসে লাগে তার ডান কাঁধে। এই অবস্থায় নূর মোহাম্মদ একাই শত্রু সেনাদের ঠেকিয়ে রাখেন, যাতে অন্যরা পালাতে পারেন। এই অসম অবিশ্বাস্য যুদ্ধে তিনি শত্রুপক্ষের এমন ক্ষতি সাধন করেন যে তারা এই মৃত্যু পথযাত্রী বীর যোদ্ধাকে বেয়োনেট চার্জ করে ও 2 চোখ উপড়ে ফেলে। পরে একটি বাঁশ ছাড় থেকে তার মৃতদেহ উদ্ধার করে এই বীর সেনানীকে যশোরের কাশীপুর গ্রামে সমাহিত করা হয়। 1905 সালের এ দিনে রাশিয়া ও জাপানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। 1960 সালে রোমে অলিম্পিকে মোহাম্মদ আলী বক্সিংয়ে স্বর্ণপদক লাভ করেন। মাত্র 18 বছর বয়সে 3 বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পোল্যান্ডের জেবিগনেউ পিট্রোজিকোভিসকে পরাজিত করে তিনি লাইট হেভিওয়েট বিভাগে স্বর্ণ জয় করেন। 2000 সালের এ দিনে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ট্রু ভ্যালি জাতিসংঘে যোগ দেয়। শ্রোতা বন্ধু, আপনাদের মধ্যে যাদের জন্ম আজকের এই দিনে, সবাইকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। আজকের এই দিনে জন্ম নিয়েছেন অনেক স্মরণীয় বরণীয় জ্ঞানী গুণীজন। জানিয়ে দেই এমন কয়েকজন ঘন জন্মার কথা। 1187 সালের এই দিনে ফ্রান্সের রাজা অষ্টম লুই জন্মগ্রহণ করেন। 1774 সালের এই দিনে জন্মগ্রহণ করেন জার্মান চিত্রকর ডেভিড ফ্রেডরিক। ফ্রেডরিকের ছবিতে মানুষ নয় বরং প্রকৃতির মূল চরিত্র বা প্রোটাগনিস্ট হিসেবে ফুটে উঠত। তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে অন্যতম হচ্ছে ওয়ান্ডারার অ্যাবাব দ্য সি অফ ফগ। 1970 সালের এই দিনে বাংলাদেশ জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিক জন্মগ্রহণ করেন। তিনি প্রথম বাংলাদেশি ক্রিকেটার যিনি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। একই সাথে তিনি প্রথম বাংলাদেশি ক্রিকেটার যিনি টেস্ট ম্যাচে 100 উইকেট লাভ করেন। 1979 সালে এই দিনে শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীত শিল্পী শরৎ বাদক আয়ান আলী খান জন্মগ্রহণ করেন। তার বাবা উস্তাদ আমজাদ আলী খান ছিলেন বিশিষ্ট শরৎবাদক এবং মা শুভলক্ষ্মী বড়ুয়া খান ছিলেন একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী। এই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন অনেকে। 1165 সালের এই দিনে জাপানের সম্রাট নিজো মারা যান। 1566 সালের এই দিনে উসমানীয় সাম্রাজ্যের 10ম তুর্কি সুলতান সুলাইমান মারা যান। 1974 সালের এই দিনে বাংলার লোকসঙ্গীত শিল্পী আব্দুল আলিম মারা যান। 1947 সালে দেশভাগের পর আব্দুল আলিম ঢাকায় স্থায়ী হন। তিনি ঢাকা বেতারের নিয়মিত শিল্পী হিসেবে যোগ দেন। পরবর্তীতে টেলিভিশন এবং চলচ্চিত্রেও তার ভরাট কণ্ঠের গানগুলি ছড়িয়ে পড়ে। পেশাগত জীবনে তিনি ঢাকা সঙ্গীত কলেজের লোকগীতি বিভাগের অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেন। 1997 সালের এই দিনে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মাদার তেরেসা মারা যান। 1909 সালের এই দিনে বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান মারা যান। তিনি বাংলাদেশের জাতীয় সংসদে সর্বোচ্চ 12 বার বাজেট পেশ করেন। শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের এই দিন আয়োজনে।
1: আজকে কি খানা পিনার কোন বিষয় আসে নেই না, এটা পরে আসছে। কালের বিবর্তনে স্রোতস্বিনী নদীর মতোই ভাসিয়ে গিয়ে গেছে। তবে ভাষা নিয়ে যে বিভ্রান্তিটা আজ দূর হয়নি। বাংলা ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের উৎস, বানান, অর্থ, উচ্চারণ, বাক্য গঠন, প্রয়োগ, অপপ্রয়োগ নিয়ে আমাদের এবারে পর্ব আমার বাংলা ভাষা। পর্বটি গ্রন্থনা ও উপস্থাপন করছেন ইকবাল খোরশেদ।
2: বাংলা ভাষায় একই বানানে একই শব্দ অনেক ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে, এটাই ভাষার সৌন্দর্য। বাক্য পড়ে বুঝে নিতে হয় শব্দটি কোন অর্থে প্রয়োগ করা হয়েছে। এ যেমন আমরা আজকে খানা নিয়ে কথা বলবো। খানা শব্দটি ভিন্ন চারটি অর্থে প্রয়োগ করা হয়। প্রথমটি হল খানা অর্থ গর্ত, গহ্বর, খাত। দ্বিতীয়টি হল খানা অর্থ গৃহ, ঘর, স্থান। তৃতীয়টি হল খাদ্য, আহার্য। এবং চতুর্থ খানার অর্থ হচ্ছে খণ্ড বা টুকরা। প্রথম যেটি বললাম, সেই গর্ত, গহ্বর, খাত অর্থে যে খানা ব্যবহৃত হয় এটি বিশেষ্যবাচক শব্দ। শব্দটি পর্তুগিজ ভাষা থেকে বাংলায় এসেছে। এই খানার সঙ্গে আরবি শব্দ খন্দ যোগ হয়েই হয় খানা খন্দ। দ্বিতীয় যে অর্থটি সেটি হচ্ছে গৃহ, ঘর, স্থান। এই অর্থে যে খানা আমরা ব্যবহার করি এটিও বিশেষ্যবাচক। এটি ফার্সি খানা থেকে বাংলায় এসেছে খানা হয়ে। এই খানার সঙ্গে তল্লাশি যোগ হয়ে হয় খানা তল্লাশি, অর্থাৎ বাসস্থানে বা গৃহে অনুসন্ধান। খানার সঙ্গে অন্য শব্দ যুক্ত হয়ে আরো শব্দ তৈরি হয়, যেমন খানা যোগ বাড়ি, খানা বাড়ি মানে বসত বাড়ি, খানা যোগ সুমারি, খানা সুমারি মানে বাড়ি গণনা। খাদ্য আহার্য অর্থে যে খানা ব্যবহৃত হয় এটিও বিশেষ্যবাচক শব্দ। শব্দটি হিন্দি ভাষা থেকে বাংলায় এসেছে। এই খানার সঙ্গে অন্য শব্দ যুক্ত হয়ে আরো কয়েকটি শব্দ তৈরি করে, যেমন খানা যোগ ঘর, খানা ঘর অর্থাৎ খাবারের ঘর, খানা যোগ পিনা, খানা পিনা মানে পান ভোজন বা খাওয়া দাওয়া, খানা যোগ দানা, খানা দানা এরও অর্থ খাওয়া দাওয়া। এবং চতুর্থ যে অর্থটি আমরা বললাম খানার, সেটি হলো খণ্ড বা টুকরা। এই অর্থে আমরা যে খানা ব্যবহার করি এটি অব্যয়। সংস্কৃত খণ্ড শব্দটি অপভ্রংশ হয়ে বাংলায় এসে খানা হয়েছে। যেমন আমরা বলি কাপড়খানা, বইখানা। বাংলায় খানার বিকল্প শব্দ হিসেবে অনেক সময় খানিও লেখা হয়, যেমন শাড়িখানি, চাদরখানি। এই খানা বা খানি পূর্বের শব্দের সঙ্গে জুড়ে বসে, আলাদা লিখলে ভুল হবে। যেমন আমরা যদি লিখি কাপড় এবং আলাদা করে খানা, তাহলে সেটি ভুল হবে, লিখতে হবে কাপড়খানা একসঙ্গে। যদি লিখি চাদর, তারপরে আলাদা করে যদি লিখি খানি, তাহলেও ভুল হবে, চাদর এবং খানি একসঙ্গে লিখতে হবে, এগুলো এক শব্দ। বানান শব্দ শেষে হ্রস্বইকারান্ত প্রত্যয়যুক্ত শব্দের শেষে অবশ্যই হ্রস্বইকার ব্যবহার করতে হয়। এখন এই ইকারান্ত প্রত্যয় কোনগুলো? সে প্রত্যয়গুলো হচ্ছে আনি, আরি, উরি, উনি, নি, তি, আলি, আমি, মি। এই প্রত্যয় যখন যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তখন সেই শব্দের শেষ বর্ণে স্বভাবতই হ্রস্বইকার ব্যবহৃত হয়। যেমন আনি প্রত্যযুক্ত হয়ে উড়ানি, গোঙানি, ঝাঁকানি, চালানি, ভাঙানি, আরি প্রত্যযুক্ত হয়ে কাটারি, ভাকারি, মাঝারি, রকমারি, উরি প্রত্যযুক্ত হয়ে ডুবুরি, ধুনুরি, উনি বা নি প্রত্যযুক্ত হয়ে আটুনি, কাঁপুনি, খিঁচুনি, গাঁথুনি, ঝাঁকুনি, নাচুনি, রাঁধুনি, তি প্রত্যযুক্ত হয়ে উঠতি, কমতি, ঘাটতি, চাকতি, পটতি, আলি প্রত্যযুক্ত হয়ে ঘটকালি, চতুরালি, পুবালি, মিতালি, রূপালি, সোনালি, আমি বা মি প্রত্যযুক্ত হয়ে ইত্রামি, কুলমি, খ্যাপামি, গোড়ামি, ছ্যাবলামি, জ্যাঠামি, ন্যাকামি, ধূর্তামি, পাকামি, পাগলামি, বুড়ুমি, বাঁদরামি, ভণ্ডামি, ভাড়ামি প্রভৃতি। প্রয়োগ অপপ্রয়োগে আজ বলবো কর্মরত আছেন এই শব্দ জুটি নিয়ে। পত্রপত্রিকায় লিখতে দেখা যায় তিনি অমুক প্রতিষ্ঠানে কর্মরত আছেন। কর্ম আর রত এই দুটি শব্দ যুক্ত হয়ে তৈরি হয়েছে কর্মরত। কর্ম অর্থ কাজ, আর রত মানে নিযুক্ত, আসক্ত বা অনুরক্ত। কর্মরত শব্দে রত নিযুক্ত অর্থে ব্যবহৃত হয়। নিযুক্ত মানে হল নিয়োজিত থাকা। কর্মরতের পরে আছেন শব্দটির ব্যবহার বাহুল্য, এটি একটি অপপ্রয়োগ, তাই লিখতে হবে তিনি অমুক প্রতিষ্ঠানে কর্মরত। এরপরে আর আছেন লিখবার কোনো প্রয়োজন নেই।

0: আসলে না, মানুষের স্বভাবের মধ্যে, অভ্যেসের মধ্যে মাঝে মাঝে কিছু পরিবর্তন যে আসে না তা না। আমরা কি দেখি, আমরা দেখি রসনার স্বাদ কাহনি, শাহিন খুব উদ্গ্রীব থাকে, আজ আমার ক্ষুধা পাচ্ছে কেন?
1: তুমি কিন্তু আমার বাংলা ভাষা পর্বের আগেই বলছিলে যে এবার কি আমরা খাবার দাবারের বিষয়ে,
0: ওই যে বললাম আজ আমার একটু ক্ষুধা লাগছে।
1: তোমার ক্ষুধা, হ্যাঁ সেটি আজকে তুমি আমার দিকে দিচ্ছ, কিন্তু নিজের কথাটা আগে বলো। যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু সবাই খেতে পছন্দ করি, তাই না?
0: স্বাভাবিক।
1: আর পছন্দের তালিকায় রয়েছে নানা ধরনের খাবার,
0: নানা ধরনের। হ্যাঁ,
1: এই পছন্দ ব্যক্তি ভেদে, অঞ্চল ভেদে পরিবর্তিত হয়। আমাদের এবারে পর্ব রসনার স্বাদ কাহন, গ্রন্থনা ও উপস্থাপনায় হাসিনা আনসার।
2: শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের সাথে আমি হাসিনা আনসার নাহার কুষ্টিয়া অঞ্চলের একটি ঐতিহ্যবাহী রেসিপির সাথে পরিচয় করিয়ে দিব। কুষ্টিয়া অঞ্চলের গ্রামীণ জীবনে তিলের খিচুড়ি একটি অতি পরিচিত ও ঐতিহ্যবাহী খাবার, বিশেষ করে নতুন ধান ওঠার সময় কিংবা গ্রামীণ উৎসব অনুষ্ঠানে এই খিচুড়ির প্রচলন বেশি দেখা যায়। কুষ্টিয়া ও আশেপাশের অঞ্চলে তিলের চাষ দীর্ঘদিনের, সেই তিলকে খাদ্য হিসেবে ব্যবহার করে প্রাচীন বুদ্ধিদীপ্ত উপায় হিসেবেই তিলের খিচুড়ির জন্ম। এটি সাধারণ খিচুড়ির মতো হলেও তিলের ব্যবহার একে করে তোলে স্বাদে ও পুষ্টিতে আলাদা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার আমরা জেনে নিই কি কি উপকরণ লাগছে আমাদের কুষ্টিয়ার তিলের খিচুড়ি তৈরি করতে। উপকরণ: আতপ চাল এক কাপ, মুগ ডাল হাফ কাপ, সাদা তিল হাফ কাপ, পেঁয়াজ এক কাপ, রসুন এক টেবিল চামচ, শুকনো মরিচ তিন থেকে চারটি, হলুদ হাফ চা চামচ, লবণ পরিমাণ মতো, সরিষার তেল তিন টেবিল চামচ, পানি চার থেকে পাঁচ কাপ। শ্রোতা বন্ধুরা, এবার আমরা শুনব রান্নার প্রণালী। প্রথমে মুগ ডাল ও তিল আলাদা করে হালকা ভেজে নিতে হয়। হাঁড়িতে সরিষার তেলে পেঁয়াজ, রসুন ও শুকনো মরিচ ভেজে হলুদ যোগ করা হয়। এরপর চাল, ডাল ও তিল একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করা হয়। খিচুড়ি নরম হলে নামিয়ে নেওয়া হয়। এই খিচুড়ি সাধারণত কাঁচা মরিচ, পেঁয়াজ ভর্তা কিংবা শুটকি ভর্তার সাথে পরিবেশন করা হয়। শ্রোতা বন্ধুরা, এবার আমরা জানব পুষ্টিগুণ সম্বন্ধে। তিল থেকে স্বাস্থ্যকর ফ্যাট ও ক্যালসিয়াম পাওয়া যায়, ডাল থেকে উদ্ভিজ্জ প্রোটিন পাওয়া যায়, সহজ প্রাচ্য ও পেটের জন্য দারুণ উপকারী, শীতে শরীর গরম রাখতে সহায়ক। তিলের খিচুড়ি গ্রামীণ জীবনের একটি পুষ্টিকর ও স্বাস্থ্যবান্ধব খাবার। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ঐতিহ্যবাহী রেসিপি। কুষ্টিয়ার তিলের খিচুড়ি আমাদের গ্রামীণ জীবনের সহজ সরল পুষ্টির প্রতীক। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, বাংলাদেশ বেতারের সঙ্গে থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।
0: শ্রোতা বন্ধুরা, মানুষের মাঝে যদি মনুষ্যত্ব না থাকে, মানবিকতা না থাকে, তাকে কি মানুষ বলে? বলে না। সবসময় মনে রাখবেন, কারো কোথায় কখনো বিপদ হলে বলবেন, আমি আছি, আমি ছিলাম, আমি রইব। এই যে আমি মাঝে কিছুদিন ছিলাম না, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আমার পাশের সঙ্গীটি তো ছিলই, তার স্ত্রী ছিল, তারা আমার মুখ মুছিয়ে দিতেন, খাওয়াতেন, সব কিছু করতেন। আরও অনেক আমার যারা কলিগ যারা আছে, তারা করেছে, এরা করেছে। আমার শুধু মনে হতো যে না, মানুষ আছে, এখনো আছে, মানবতা এখনো আছে, আমরা সবাই সবার জন্য। পরবর্তী পরিবেশে নাই যাই। হারিত বুর পাহিসান উলমাহিলই না রইবান, অর্থাৎ বাংলা ভাষায় প্রাচীন নিদর্শন চর্যাপদের এই উক্তিতে বলা হয়েছে, হাঁড়িতে ভাত আছে অথচ তুমি খোঁজো না পাথরে, মনের বিভ্রান্তি দূর না হলে সত্য লাভ হয় না। আসলে চর্যাপদের মতোই গ্রাম বাংলার লোকসাহিত্য জীবন ঘনিষ্ঠ নানা উপায় উপমায় সমৃদ্ধ। আমরা তা কতটুকুই বা জানি। বাংলাদেশি লোকসাহিত্য নিয়ে শুনব জায়দুল আলমের গবেষণা ধর্মী নিবন্ধ লোকায়ত বাংলা।

0: লোকসাহিত্য মানব জাতির শ্রেষ্ঠ সম্পদ, যাতে বিমূর্ত হয়ে উঠেছে সজল সজীব লোকায়ত বাংলাদেশের জীবনের প্রতিচ্ছবি। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লোকজগান আমাদের লোকসঙ্গীতের প্রাণ। এসব দিক দিয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল তথা রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর অঞ্চলের আধ্যাত্মিক গানের স্থান বেশ উচ্চে, কারণ এই অঞ্চলের বিভিন্ন শ্রেণীর গান মানুষের মনকে সহজে আকর্ষণ করে। এমনি এক ধরনের গান হল রাজশাহীর আধ্যাত্মিক গান। রাজশাহী অঞ্চলে বহু ফকির দরবেশ ও কামেল পীরের বাজার থাকায় এ অঞ্চলের আধ্যাত্মিক গানে ভরপুর। এ পৃথিবী মায়াময়ের দ্বারা সৃষ্টি, তাই মানুষ মৃত্যুর কথা ভুলে গিয়ে এ পৃথিবীকে আঁকড়ে ধরে রাখতে চায়, কিন্তু তা কেউ পারে না। সময় যখন ঘনিয়ে আসে, বেলা যখন ডুবে যায়, তখন সকলকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়, তবু আমাদের এই ভূমির সংশোধন হয় না। ব্যতিক্রম শুধু জ্ঞানী গুণীজন, যারা দুনিয়া ও আখিরাত সম্পর্কে চিন্তাভাবনা করেন। তাদের মতে দুনিয়াটা অসার, দুনিয়াটা একটা গোলক ধাঁধার মতো। এই ধরনের আধ্যাত্মিক গানে পরিপুষ্ট হয়েছে রাজশাহীর আধ্যাত্মিক গান। এমন একটি গান যা যথার্থ প্রকাশ ঘটেছে রাজশাহী অঞ্চলে এভাবে, এই অসার সংসারে আনিলে আমারে, আর যেন কবু আমি ফিরে আসি না গো, আর যেন কবু আমি ফিরে আসি না। আলোচ্য গানের রচয়িতা দয়ামায়ের কাছে ফরিয়াদ করছে, সে আর কখনো এই অসার পৃথিবীতে জন্মগ্রহণ না করে আসবে না। কেবল দুনিয়াতে জন্মগ্রহণ করে পাপ অর্জন করা খুব সহজ, কিন্তু পুণ্য অর্জন করা খুবই কঠিন। লোকায়ত বাংলাদেশের আঙ্গিনায় আধ্যাত্মিক গান এক জাতি নয়, ইয়া বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত। রাজশাহীর বিভিন্ন স্থানে সমান জনপ্রিয় এসব গান যার নাম মানবতী গান। আর এই মানবতী গানের ভিতর দিয়ে আল্লাহর বতনী বিষয়ের তত্ত্ব, তার কুদরত, ক্ষমতা ও নূরের ইঙ্গিত পাওয়া যায়। যেমন একটি গানে রাজশাহী অঞ্চলে প্রচলিত আছে, ওমন অঙ্গিলারে কত ধারান অঙ্গাক্যা ফোলাইছ রে, মাঝি হ্যাঁ জাল ফালাইছ মাছ হইয়া বাঁচিয়াছ পগ ধরিয়া খাইছ রে। রাজশাহী অঞ্চলে আধ্যাত্মিক গানের মধ্যে মুর্শিদা গান অন্যতম। রাজশাহী অঞ্চলের এই গানে সে কথা প্রকাশ পেয়েছে এভাবে, অঙ্গে আসি পড়ি ওলু, কলের কে তুই চিনলি না আকাশ পাতাল ওলু, মুর্শিদ মনকে চিনলু না প্রেমের আসে পড়ি ওলু, কলেব তুই চিনলু না আপন জনকে চিনলু না। শ্রোতা বন্ধুরা, সবশেষে বাংলাদেশের এই আধ্যাত্মিক গান সম্পর্কে গবেষণা করলে দেখা যায় যে রাজশাহী অঞ্চলের এই আধ্যাত্মিক গান মূলত ধর্মোত্তর গানেই এই গানের বিকাশ ঘটেছে, পরিস্ফুট হয়ে গেছে এই ধর্মতত্ত্ব গানে। যেমন, কেন রে ওরে বেনামাজি নামাজ কেন পড়লে না, নামাজ পড়ো নামাজ পড়ো পার জেগে না, কেন ওরে বেনামাজি নামাজ কেন পড়লে না। সুতরাং রাজশাহী অঞ্চলের এই আধ্যাত্মিক গান লোকায়ত বাংলার চিরায়ত লোকসঙ্গীত ও সম্পদ।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, বাংলার নদী, কাদামাটি আর মেঠো পথের সুর যতদিন বেঁচে থাকবে, আব্দুল আলীমও তার গানের মধ্য দিয়ে বেঁচে থাকবেন যুগ যুগ ধরে। হলুদিয়া পাখি, সোনারি বরণ, সর্বনাশা পদ্মা নদী, উজান গাঙে নাইয়া, এই যে দুনিয়া কিসেরও লাগিয়া, পরের জায়গা পরের জমিন, সব সখীরে পার করিতে নেব আনা আনা, এমন অসংখ্য কালজয়ী গান গেয়েছেন তিনি।
2: আমাদের গান পড়বে, আমরা ঠিক এরকমই শুনব শিল্পী আব্দুল আলীমের গান। গীতিকার ও সুরকার সিরাজুল ইসলাম। একটু বলি, এ গানটা কিন্তু নীনা হামিদও গেয়েছেন। গানে গানে শিল্পী আব্দুল আলীমকে স্মরণ করে আমরা বিদায় নেব আজকের মতো।

পাখিটি ছাড়ি লোকে হলুদিয়া পাখি। আব্দুল আলিমের এই গানের সাথে সাথেই আমাদের আজকের নির্ধারিত সময় একেবারে শেষ হয়ে এল, বিদায় নিতে হবে। বিদায়ের আগে জানিয়ে দিয়ে, আজকের দর্পণ গ্রন্থনে ছিলেন নুসরাত হাবিব, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম, আর দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি শোয়েব আহমদ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ শাখত হোসেন বলেছেন, দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে। তিনি গতকাল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। মন্ত্রী বলেন, দালাল চক্রকে ধরার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে। অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে চলমান অভিযান প্রসঙ্গে সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, জেলা প্রশাসক ও সিভিল সার্জনদের মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। অবৈধ প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করার পাশাপাশি ক্লিনিক সিলগালা করা হচ্ছে বলেও জানান তিনি। পরিদর্শনকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সিলেটে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের ড্রেনেজ ও পরিষ্কার পরিচ্ছন্নতা যাবতীয় সমস্যা 7 দিনের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। অন্যান্যের মধ্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ সময় উপস্থিত ছিলেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। তিনি গতকাল চট্টগ্রামের একটি হোটেলে শহরের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে পানি সরবরাহ সেবার মান বাড়াতে একটি নতুন সরকারি বেসরকারি অংশীদারিত্ব মডেল প্রতিষ্ঠা সংক্রান্ত সমঝোতা স্মারক MOU স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন। চুক্তির আওতায় ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ এবং ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেডের সঙ্গে যৌথভাবে কাজ করবে চট্টগ্রাম ওয়াসা। নেদারল্যান্ডস দূতাবাস এই উদ্যোগে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় পরিষ্কার ও বিশুদ্ধ খাবার পানি পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব। এর অংশ হিসেবে চট্টগ্রামের উত্তর পতেঙ্গা ও দক্ষিণ পতেঙ্গায় একটি নতুন পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড আনম এহসানুল হক মিলন বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে বইয়ের কোন বিকল্প নেই। একই সঙ্গে শিক্ষার্থীদের বেশি বেশি বই পড়তে উৎসাহিত করার আহ্বান জানান তিনি। গতকাল রাজধানীর একটি হোটেলে বিশ্বসাহিত্য কেন্দ্র ও বিকাশের যৌথ উদ্যোগে পরিচালিত বই পড়া কর্মসূচির 12 বছর উদযাপন উপলক্ষে আয়োজিত প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী আরও বলেন, সরকার খেলাধুলা, সংস্কৃতি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং আনন্দময় শিক্ষাদানের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড আব্দুল মঈন খান। তিনি গতকাল নরসিংদীর তাঁত বোর্ড ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শ ধারণ করে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে দেশের সব মানুষের অধিকার ও মর্যাদার কথা বলে বিএনপি। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার সংবাদ মাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী এবং সাংবাদিকরা যাতে কোনো ভয় ভীতি ছাড়াই নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সরকার সেই পরিবেশ নিশ্চিত করেছে। তিনি গতকাল নেত্রকোনায় এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নির্ধারিত বাজেট বরাদ্দ 6 কোটি টাকা থেকে বাড়িয়ে 25 কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি প্রেস কাউন্সিলের মাধ্যমে হলুদ সাংবাদিকতা ও অপসাংবাদিকতা রোধে পেশাগত মানদণ্ড বজায় রাখার কাজ চলছে। মাদক সংক্রান্ত অপরাধের বিচারে গতি আনতে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলা এবং মহানগরে 22টি মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার। আইন মন্ত্রণালয় গতরাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, প্রজ্ঞাপন জারির তারিখ থেকে 60 দিনের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018-এর অধীনে ন্যূনতম 5 বছর এবং ততোধিক শাস্তিযোগ্য অপরাধের চলমান মামলাসমূহ বর্তমান আদালত থেকে নবগঠিত ট্রাইব্যুনালসমূহে সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী স্থানান্তরিত হবে। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত 6 উইকেটে ইন্দোনেশিয়াকে পরাজিত করেছে। আজ একই ভেন্যুতে বাংলাদেশ সময় রাত 8:30 ভারত পাকিস্তান নারী দলের বিপক্ষে মাঠে নামবে। আগামীকাল দুবাইয়ে বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026 যুক্তিতে গড়ি বাংলাদেশ। আজকের বিতর্কের বিষয়, পাবলিক পরীক্ষায় জিপিএ 5 পাওয়ার আকাঙ্ক্ষাই গুণগত শিক্ষার প্রধান অন্তরায়। অংশগ্রহণে পক্ষ দল শহীদ বীরোত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল ও কলেজ এবং বিপক্ষ দল সেনা পাবলিক স্কুল ও কলেজ সাভার। সঞ্চালনায় এ কে এম শোয়েব।

অসাধারণ স্নিগ্ধ সকালে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র আয়োজিত বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026। যুক্তিতে করি বাংলাদেশ এই প্রতিপাদ্যকে উপযোগ করে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় এখন যে বিতর্কটি অনুষ্ঠিত হবে তার বিষয় পাবলিক পরীক্ষায় জিপিএ পাঁচের প্রতি আকাঙ্ক্ষাই গুণগত শিক্ষার প্রধান অন্তরায়। পক্ষে বলছেন শহীদ বীরুত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল ও কলেজ, এবং বিপক্ষে বলছেন সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আমরা পরিচয় করে দিচ্ছি শহীদ বীরুত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল ও কলেজের বিতার্কিকদের। প্রথম বক্তা সুবাহা চৌধুরী, দ্বিতীয় বক্তা রায়া মিফতাহা, এবং দলনেতা সাবরিন শরীফ সাদ। সহকারী বিতার্কিক হিসেবে থাকছেন তাহফিম তাহিয়া ও প্রজ্ঞা পারমিতা বৈদ্য। তোমাদের পাঁচজনকে অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারের পক্ষ থেকে। বিপক্ষ দল সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকরা হচ্ছেন প্রথম বক্তা তাহসিন রঞ্জু তানহা, দ্বিতীয় ফাইজা মাহদিয়া তুবা, এবং দলনেতা হিসাবে থাকছেন আফিয়া জাহিম অধৌরা। সহকারী বিতার্কিক হিসাবে থাকছেন সারাফ আঞ্জুম নওশিন এবং মোহাম্মদ অনিক। আমরা এই বিতর্কে দুটি দলই বিতর্কের জগতে প্রচণ্ড রকমের শক্তিশালী দল, এবং তারা

0: আজাদ, সম্মানিত প্রভাষক শিক্ষক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির অসাধারণ তার্কিক, এবং সর্বশেষে চ্যাম্পিয়ন বিতার্কিক, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির বিতর্কে একটানা 36টা বিতর্কে চ্যাম্পিয়ন হওয়ার যে গৌরব অর্জন করেছিলেন তাদের শ্রেষ্ঠ বক্তা দলনেতা এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির সম্মানিত লেকচারার শায়ান সাদিক। আমরা বিতার্কিকদের পরিচয় পেলাম এবং বিচারকদের পরিচয় পেলাম। আমরা মনে করি যে আমরা সবাই বিতর্ক পরিবারের মানুষ, যুক্তি পরিবারের মানুষ, এবং এই যুক্তিবাদী সমাজ বিনির্মাণে বর্তমান প্রধানমন্ত্রীর যে কমিটমেন্ট, দেশপ্রেম, পরমত সহিষ্ণু এবং অন্যের মতকে সম্মান জানানোর যে প্রচেষ্টা শুরু হয়েছে, আমরা তাকে স্বাগত জানাচ্ছি, যেটি বিতর্কের মধ্য দিয়েই মূলত আরো বেশি সমৃদ্ধ হয়। তোমরা নিয়মাবলী জানো, আবার আরেকবার বলে দিচ্ছে তোমাদের সুবিধার্থে, গঠনমূলক পর্বে প্রত্যেক বক্তা 4 মিনিট করে সময় পাবেন। সেক্ষেত্রে 3 মিনিট সতর্ক সংকেত এবং 4 মিনিটে চূড়ান্ত সংকেত বাজানো হবে। যুক্তি খণ্ডন পর্বে উভয় দলের দলনেতা 2 মিনিট করে বক্তব্য রাখার সুযোগ পাবে। এভাবেই শেষ হবে বিতর্ক এবং যুক্তি প্রযুক্তি খেলা। আর এই বিতর্কের সময় সংরক্ষণের দায়িত্ব পালন করছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের পরিচালক আয়েশা সিদ্দিকা যত্ন। আমি শুরুতেই গঠনমূলক পর্বে পক্ষ দলের প্রথম বক্তার বক্তব্য শুনব আমরা।
1: মাননীয় সভাপতি, একজন 7 থেকে 8 বছরের ছোট্ট মেয়ের হাসি মুখের কথা ভাবুন। সে যখন প্রথমবার আকাশে তারা দেখে কিংবা মাটির নিচে 20 থেকে 20 গজাতে দেখে, বিস্ময়ে চোখে সে প্রশ্ন করে, আকাশে তারাগুলো মিটমিট করে কেন, কিংবা গাছটা কিভাবে খাবার খায়। কথা ছিল সেই কৌতূহল একদিন বেড়ে উঠে মহিরুহ হবে। কিন্তু মাননীয় সভাপতি, সেই মেয়েটি যখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের গণ্ডিতে পৌঁছায়, তার চোখের সেই কৌতূহল হারিয়ে যায়, তার প্রশ্নের জায়গা দখল করে নেয় এক ভয়াবহ ভয়। আমি কি GPA 5 পাবো? আমি আমার পরিবারের মুখ উজ্জ্বল করতে পারবো তো? ধন্যবাদ মাননীয় সভাপতি আজকের বিতর্কে আমাকে আমার বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে পাবলিক পরীক্ষায় GPA 5 পাওয়ার আকাঙ্ক্ষাই গুণগত শিক্ষার প্রধান অন্তরায়। পক্ষে বলছি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, শিক্ষা হলো তাই যা মানুষকে মুক্ত করে। কিন্তু আজ আমরা বাংলাদেশের এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যেখানে শিক্ষা মানুষকে মুক্ত করছে না, বরং একটুকরো কাগজের গ্রেড শীটের কাছে আমাদের মনোজগতে দাস বানিয়ে ফেলছে। জ্ঞান অর্জনের পথটা পরিণত হয়েছে সেফ নম্বর পাওয়ার ইঁদুর দৌড় প্রতিযোগিতায়। মাননীয় সভাপতি, আজ আমি এবং আমার দল যথাযথ যুক্তি এবং উপাত্তের মাধ্যমে প্রমাণ করে যাব কিভাবে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা GPA 5 এর প্রতি আকাঙ্ক্ষাকে গুণগত শিক্ষার প্রধান হত্যাকারী হিসেবে চিহ্নিত করছি। মাননীয় সভাপতি, আজকের বিষয়টিকে সঠিকভাবে অনুধাবনের জন্য যে সকল প্রবঞ্চনামূলক সংজ্ঞায়ন দাবি রাখে তা হল পাবলিক পরীক্ষা, GPA 5, আকাঙ্ক্ষা, গুণগত শিক্ষা এবং প্রধান অন্তরায়। এক্ষেত্রে পাবলিক পরীক্ষা হলো একটি শিক্ষাক্রমের নির্দিষ্ট সময়ের মেধা মূল্যায়নের পদ্ধতি। GPA 5 হলো বাংলাদেশের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের সর্বোচ্চ সাফল্যসূচক গ্রেডিং সিস্টেম। আকাঙ্ক্ষা বলতে বোঝায় কোনো কিছু পাওয়ার প্রবল ইচ্ছাকে। এখানে আকাঙ্ক্ষার সঙ্গে ই প্রত্যয় যুক্ত করার মাধ্যমে GPA 5 এর প্রতি যে উচ্চ আকাঙ্ক্ষা সেটিকে বোঝানো হয়েছে, যা বিষয়টির বহুমুখী প্রভাবকে প্রকাশ করে। গুণগত শিক্ষার মূল উপাদান হলো শিক্ষার্থীদের মধ্যে সমালোচনামূলক চিন্তা ভাবনা, বিশ্লেষণাত্মক ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা, নৈতিক বোধ এবং বাস্তবমুখী প্রয়োগ প্রবণতার বিকাশ ঘটানো। প্রধান অন্তরায় হলো কোনো কিছু অর্জনের পথে সবচেয়ে বড় বাধা। অতএব আজকের বিতর্কের বিষয়টি মূলত পরীক্ষার অস্তিত্ব কিংবা GPA 5 কে অস্বীকার করার বিষয় নয়, বরং প্রশ্ন হলো GPA 5 পাওয়ার অন্ধ আকাঙ্ক্ষা যখন শিক্ষার প্রকৃত উদ্দেশ্যকে ছাড়িয়ে যায়, তখন সেটি গুণগত শিক্ষার পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায় কি না। এই অবস্থানকে শক্তিশালী করে তুলতে আমরা আজ 3টি ক্ষেত্র উপস্থাপন করছি। সেগুলো হলো 1, শিক্ষার দর্শনের রূপান্তর, 2, শিক্ষণ এবং বিকাশের যান্ত্রিকীকরণ, এবং 3, আর্থসামাজিক ও বাস্তব জীবনের পরিণতি। দলের প্রথম বক্তা হিসেবে আমি তথ্য এবং তত্ত্বের মাধ্যমে আজকের প্রথম ক্ষেত্রটি ব্যাখ্যা করছি। আমার দলের দ্বিতীয় এবং তৃতীয় বক্তা ক্রমান্বয়ে দ্বিতীয় এবং তৃতীয় ক্ষেত্রটি ব্যাখ্যা করে যাবেন। মাননীয় সভাপতি, আমাদের আজকের আলোচনার প্রথম ক্ষেত্রটি হলো শিক্ষার দর্শনের মৌলিক রূপান্তর। এই ক্ষেত্রটিকে ব্যবচ্ছেদ করলে আমরা 3টি অকাট্য সত্য উন্মোচিত করি। প্রথমত, শিক্ষার মূল লক্ষ্য ছিল জ্ঞান এবং প্রজ্ঞা অর্জন, আর পরীক্ষা ছিল তার মূল্যায়নের একটি মাধ্যম। কিন্তু আজ GPA 5 এ পাওয়ার যখন শিক্ষার চূড়ান্ত লক্ষ্য, তখন জ্ঞান অর্জন পিছিয়ে গিয়ে ফলাফলই হয়ে উঠেছে মুখ্য। দ্বিতীয়ত, জ্ঞান চর্চার জায়গা দখল করেছে যান্ত্রিক মুখস্থবিদ্যা। আজকে শিক্ষার্থী প্রশ্ন করে না এই জ্ঞানের প্রয়োগ কোথায়, সে প্রশ্ন করে কোন অংশটা পড়লে আমরা পাঁচে পাঁচ পাবো। যে শিক্ষার্থী বইয়ের বাইরে বিশ্ব বিজ্ঞান বা সাহিত্য নিয়ে কৌতূহলী তাকে বলা হচ্ছে পিছিয়ে পড়া শিক্ষার্থী, অথচ সাজেশন মুখস্থ করে হুবহু লিখে দেওয়া শিক্ষার্থী পায় মেধার তকমা। এটি মেধার জয় নয় মাননীয় সভাপতি, এটি প্রজ্ঞার পরাজয়। তৃতীয়ত, GPA-5 সংস্কৃতি শিক্ষার নৈতিক এবং মানবিক উদ্দেশ্যকেও ক্ষতিগ্রস্ত করছে। একজন মানুষের সততা মানব

0: অভিজ্ঞতা এবং দায়িত্ববোধকে আজ একটি সংখ্যায় বিচার করা হচ্ছে। প্রতিপক্ষ হয়তো বলবেন, জিপিএ 5 এর আকাঙ্ক্ষা না থাকলে পড়ার অনুপ্রেরণা আসবে কোথা থেকে? আমি বলবো, পড়ার অনুপ্রেরণা আসবে জ্ঞান অর্জনের তৃষ্ণা থেকে, নম্বর হারানোর ভয় থেকে নয়। ভয় তৈরি করে একজন পরীক্ষার্থী, কিন্তু কৌতূহল তৈরি করে একজন প্রজ্ঞাবান মানুষ। আর বাস্তবতা হলো, মাননীয় সভাপতি, বর্তমানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে জিপিএ 5 এর সংখ্যা অনেক হলেও দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় যখন আমরা দেখছি, তখন দেখছি যে জিপিএ 5 যারা পাচ্ছে তার অধিকাংশই সেই ভর্তি পরীক্ষায় পাস নম্বর তুলতেই ব্যর্থ হচ্ছে। তাহলে প্রশ্ন একটাই মাননীয় সভাপতি, আমরা কি সত্যি মেধাবী তৈরি করছি, নাকি শুধু তৈরি করছি ভালো পরীক্ষার্থী? তাই মাননীয় সভাপতি, আমাদের আহ্বান হোক, জিপিএ 5 নয় চাই গুণগত শিক্ষা, নম্বরের মোহ নয় চাই প্রজ্ঞার আলো। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে।
1: গুণগত শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর বাংলাদেশ। বিতর্ক চলছে, শক্তিশালী দুটি দল এই বিতর্কে অংশগ্রহণ করছে। পাবলিক পরীক্ষায় জিপিএ 5 এর প্রতি আকাঙ্ক্ষায় গুণগত শিক্ষার প্রধান অন্তরায়। এবারে আমি বিপক্ষ দলের প্রথম বক্তাকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি।
2: কল্পনা করুন, দুজন শিক্ষার্থীর মধ্যে জিপিএ 5 পার আকাঙ্ক্ষা রয়েছে। একজন বুঝে শুনে পরীক্ষা দিয়ে জিপিএ 5 পেল, আরেকজন স্রেফ মুখস্থ বিদ্যা এবং সাজেশন নির্ভর পড়াশোনা করে জিপিএ 5 পেল। এখানে লক্ষ্য করুন, সমস্যা কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার, কোনো শিক্ষার্থীর আকাঙ্ক্ষার নয়। আর সেই প্রেক্ষাপট থেকে দাঁড়িয়ে আজকে বিতর্কের বিষয়, পাবলিক পরীক্ষায় জিপিএ 5 পার আকাঙ্ক্ষায় গুণগত শিক্ষার প্রধান অন্তরায়, এর তীব্র বিরোধিতা করছি। অসংখ্য ধন্যবাদ মাননীয় সভাপতি আজকে বিতর্কের এই মহান মঞ্চে আমাকে আমার বক্তব্য উপস্থাপন করার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আজ প্রতিপক্ষ তাদের সম্পূর্ণ বিতর্ক জুড়ে জিপিএ 5 ব্যবস্থাকে একটি রোগ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে গেলেন, কিন্তু আমরা বলছি যে জিপিএ 5 কোনো রোগ নয়, বরং এটি হচ্ছে শিক্ষা ব্যবস্থার একটি ফলাফল মাত্র। আপনার রোগ কখন হবে? যখন আপনার শরীরের ইমিউনিটি সিস্টেম দুর্বল থাকবে, তখনই আপনার রোগ দেখা দিবে। সেক্ষেত্রে আপনি কি আপনার রোগকে দোষারোপ করবেন, না আপনার শরীরের সেই রোগ প্রতিরোধ ক্ষমতাকে দোষারোপ করবেন? ঠিক সেইখান থেকে দাঁড়িয়ে আমরা আমাদের দলীয় অবস্থানকে তিনটি ক্ষেত্রে বিভক্ত করছি। প্রথমত, গুণগত শিক্ষা কোনো ব্যক্তির আকাঙ্ক্ষা নয়, এটি শিক্ষা ব্যবস্থার সমন্বিত ফল, যা প্রথম বক্তা হিসেবে আমি প্রমাণ করব। দ্বিতীয়, শিক্ষার্থীর শিক্ষা জীবন মাত্র পরীক্ষার কয়েক ঘন্টার মূল্যায়নের মধ্যে সীমাবদ্ধ নয়, যা আমার দলীয় দ্বিতীয় বক্তা এসে বিশ্লেষণ করে দিয়ে যাবেন। এবং তৃতীয়ত, জিপিএ এর উপর শিক্ষা ব্যবস্থা নির্ভরশীল নয়, বরং শিক্ষা ব্যবস্থার উপর জিপিএ 5 পদ্ধতি নির্ভরশীল, যা আমার দলীয় তৃতীয় বক্তা এসে বিশ্লেষণ করে দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, এ পর্যায়ে চলে যাচ্ছি সংজ্ঞায়ন সম্প্রসারণে। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল 4 অনুযায়ী শিক্ষার্থীর চিন্তাশক্তি এবং দক্ষতার বিকাশই হচ্ছে গুণগত শিক্ষা। আর প্রধান অন্তরায় বলতে এমন এক কাঠামোগত মৌলিক সমস্যাকে বোঝাচ্ছি, যা দূর না করা হলে কখনোই গুণগত শিক্ষা অর্জন বা অন্য কোনো পদ্ধতি অর্জন করতে আমরা সফলকাম হব না। এবং তৃতীয়ত, আকাঙ্ক্ষা বলতে বোঝাচ্ছি শ্রেষ্ঠত্ব এবং সফলতা লাভের মানুষের স্বাভাবিক প্রবৃত্তির কথা। আর জিপিএ 5 দ্বারা গ্রেডিং ব্যবস্থার সর্বোচ্চ স্কোরকে বোঝাচ্ছে। মাননীয় সভাপতি, আজ বিপক্ষ দল বলে গেলেন মুখস্থ বিদ্যা এবং সাজেশন নির্ভর পড়াশোনার কথা। এখানে আপনাদের লক্ষ্য করতে হবে, আপনারা কি জিপিএ 5 পার আকাঙ্ক্ষাকে দায়ী করছেন, নাকি জিপিএ 5 পার জন্য যে মুখস্থ নির্ভর পড়াশোনা করতে হয় যে শিক্ষা পদ্ধতির আলোকে, তাকে দায়ী করছেন? দয়া করে প্রশ্নের উত্তরটি দিয়ে যাবেন। এখন মাননীয় সভাপতি, তারা আরো বলে গেলেন যে শিক্ষা মানুষকে শিক্ষিত করছে না, বরং দাস বানিয়ে রাখছে। এটি কি জিপিএ 5 এর আকাঙ্ক্ষার দোষ, নাকি আপনার শিক্ষা ব্যবস্থার দোষ, যেটি একজন মানুষকে দাস বানিয়ে রাখছে? এবার মাননীয় সভাপতি, নিজ ক্ষেত্রে প্রবেশের আগে আমি আপনাকে একটি উদাহরণ দিতে চাই। আপনি লক্ষ্য করুন, একজন ফুটবল খেলোয়াড় তার ক্লাবের শ্রেষ্ঠ খেলোয়াড় হতে চাইবেন, এই প্রবৃত্তিটা তার স্বাভাবিক। এখন ক্লাব যদি তাকে তার দক্ষতাকে মূল্যায়ন না করে, বরং কার কত অর্থ আছে তার উপর ভিত্তি করে মূল্যায়ন ব্যবস্থা পরিচালিত করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্লাবের মূল্যায়নের উপর দোষ আরোপ করতে হবে। কখনোই সেই ফুটবলারের যে মানসিক প্রবৃত্তি, তার উপর দোষ দিলে আমাদের চলবে না। আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, এডুকেশন ইজ নট দ্য লার্নিং অফ ফ্যাক্টস বাট দ্য ট্রেনিং অফ দ্য মাইন্ড টু থিঙ্ক। শিক্ষার্থীকে চিন্তা করতে শেখানোর দায়িত্ব শিক্ষা কাঠামোর, জিপিএ 5 পার আকাঙ্ক্ষার নয়। মাননীয় সভাপতি, উদাহরণস্বরূপ মনে করুন যে কাল থেকে আপনার সমগ্র দেশের সকল শিক্ষার্থীর মন থেকে জিপিএ 5 পার আকাঙ্ক্ষাটা একেবারেই চলে গেল, কিন্তু সেক্ষেত্রে আপনার যদি শ্রেণীকক্ষে দক্ষ শিক্ষক না থাকে, আপনার যদি ল্যাব সরঞ্জাম না থাকে, আপনার যদি প্রশ্নপত্র সেই মুখস্থ নির্ভরই থেকে যায়, তখন কিন্তু আপনার গুণগত শিক্ষা অর্জিত হবে না। তাহলে বিপক্ষের জন্য আমার প্রশ্ন, যা সরিয়ে নিলেও সমস্যার সমাধান হয় না, তা কিভাবে একটি ব্যবস্থার প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায়? মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, ইউনেস্কো, OECD এবং বিশ্ব ব্যাংকের রিপোর্ট স্পষ্ট দেখায় যে শিক্ষার মান নির্ভর করে বাজেট, দক্ষ শিক্ষক এবং মূল্যায়ন পদ্ধতির উপর। ইউনেস্কোর মানদণ্ড 4-6% এর বিপরীতে আমাদের বাংলাদেশে বর্তমানে GDP এর মাত্র 1.6-1.8% শিক্ষা খাতে ব্যবহার করা হয়, এবং অন্যান্য দেশে যেখানে শিক্ষক এবং শিক্ষার্থীর স্বাভাবিক অনুপাত 1.1:13, সেখানে আমাদের বাংলাদেশে সেটি 1:50-এরও বেশি। এখন মাননীয় সভাপতি, এই কাঠামোগত ঘাটতির আড়াল করে শিক্ষার্থীর ভালো করার স্বপ্নকে প্রধান শত্রু হিসেবে দেখিয়ে যাচ্ছেন আমাদের বিজ্ঞ প্রতিপক্ষ। বিপক্ষ দলের কাছে আমার সোজা প্রশ্ন, শিক্ষার্থীরা ভালো করার স্বপ্ন ছেড়ে দিলে কি আপনার শিক্ষার গুণগত মান উন্নয়ন হয়ে যাবে? মাননীয় সভাপতি, একটি প্রবাদ রয়েছে, ডোন্ট ব্লেম দ্য মিরর হোয়েন দ্য ফেস ইজ ডার্টি। জিপিএ ফাইভ হচ্ছে সেই আয়না যা আপনার মূল্যায়ন ব্যবস্থার একটি স্কেল মাত্র। আজ আপনি এটি বাদ দিয়ে অন্য কোনো শিক্ষা ব্যবস্থা চালু করুন, মানুষের সেই শিক্ষার্থীর সেই যে স্বাভাবিক সফলতা লাভের প্রবণতা সেটা কিন্তু থেকেই যাবে। তাই শিক্ষার্থীর স্বপ্নকে দোষ না দিয়ে আসুন আমরা শিক্ষা ব্যবস্থার কাঠামোগত উন্নয়ন করি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।
1: ধন্যবাদ আমাদের বিপক্ষ দলের প্রথম বক্তাকে। বিতর্ক জমে উঠেছে পাবলিক পরীক্ষায় জিপিএ পাঁচের প্রতি আকাঙ্ক্ষায় গুণগত শিক্ষার প্রধান অন্তরায়। এবারে পক্ষ দলের শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজে পক্ষ দলের দ্বিতীয় বক্তাকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
3: সামাজিক বিজ্ঞানের ক্যাম্পবেলের সূত্র অনুযায়ী কোনো নির্দিষ্ট সূচককে যখন সাফল্যের একমাত্র মানদণ্ড বানানো হয় তখন সেই সূচকটি নিজেই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে এবং পুরো প্রক্রিয়াকে বিকৃত করে দেয়। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় জিপিএ ফাইভ ঠিক এই ব্যাধিটিরই নাম। যখন জিপিএ ফাইভ প্রাপ্তি, ভালো কলেজ ভর্তি, সামাজিক মর্যাদা ও মেধার একমাত্র মাপকাঠি হয়ে দাঁড়ায় তখন মূল্যায়ন পদ্ধতি তার বস্তুনিষ্ঠতা হারিয়ে ফেলে। জন্ম নেয় প্রশ্ন ফাঁস, খাতা মূল্যায়নে কৃত্রিম উদারতা আর গ্রেডস্ফীতি মতো অনৈতিক সংস্কৃতি। জিপিএ ফাইভ পাওয়ার এই সার্বজনীন উগ্র সামাজিক চাপই আজ আমাদের শিক্ষার নির্ভরযোগ্যতাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। এ পর্যায়ে আমি বিপক্ষ দলীয় প্রথম বক্তার যুক্তি খণ্ডনে চলে যাচ্ছি। তিনি আমাদের কাছে জানতে চেয়েছেন আমরা কি জিপিএ ফাইভ পাওয়ার আকাঙ্ক্ষা এবং জিপিএ ফাইভ পাওয়ার জন্য ভুল পদ্ধতিতে পড়াশোনাকে একই বলে মনে করছি কিনা। অবশ্যই আমরা এই দুটি বিষয়কে একই বলে মনে করছি না। একজন শিক্ষার্থী ভালো ফল করার আকাঙ্ক্ষা স্বাভাবিক এবং ইতিবাচক, কিন্তু যখন জিপিএ ফাইভই শিক্ষার প্রধান লক্ষ্য হয়ে যায় তখন সেই লক্ষ্য অর্জনের জন্য মুখস্থ নির্ভরতা, কোচিং নির্ভরতা, গাইড নির্ভরতা ও পরীক্ষা কেন্দ্রিক পড়াশোনার প্রবণতা তৈরি হতে পারে। অতএব আমাদের বক্তব্য হলো আকাঙ্ক্ষা নয়, অতিরিক্ত ও একমাত্রিক জিপিএ ফাইভ কেন্দ্রিক আকাঙ্ক্ষায় সমস্যার মূল। এরপর তারা আমাদেরকে শিক্ষা ব্যবস্থার বিভিন্ন ত্রুটির কথা বলে গেলেন। আমরা সেসব শিক্ষা ব্যবস্থার ত্রুটির কথা মানছি, তবে লক্ষ্য করুন আপনি সে সকল শিক্ষা ব্যবস্থার ত্রুটি তোয়াক্কা না করে, সেগুলো পরিমার্জনা না করে জিপিএ ফাইভ এর উপরেই আপনি গুরুত্ব প্রদান করেছেন, যার ফলে জিপিএ ফাইভ কে ঘিরে উচ্চাকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং যা গুণগত শিক্ষার প্রধান অন্তরায় হিসেবে কাজ করছে। পরবর্তীতে তারা বলতে চাইলেন আমরা গ্রেডিং ব্যবস্থার বিরোধিতা করছি, তবে লক্ষ্য করুন 2023-24 সালের পরীক্ষামূলক নতুন কারিকুলামে যে মানদণ্ডহীন মূল্যায়ন ব্যবস্থা ছিল তা আমাদের জন্য কতটা চরম ব্যর্থতা ও পরিণতি বয়ে এনেছে তা কিন্তু আমরা হারে হারেই টের পেয়েছি। সুতরাং আমরা কোনো গ্রেডিং পদ্ধতির বিরোধিতা করছি না, বরং তা ঘিরে যে উচ্চাকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার বিরোধিতা করছি। চলে যাচ্ছি আমার উপর অর্পিত দায়িত্ব তথা দ্বিতীয় ক্ষেত্র বিশ্লেষণে। দ্বিতীয় ক্ষেত্রটি হল শিক্ষণ প্রক্রিয়া যান্ত্রিকীকরণ, মনস্তাত্ত্বিক ক্ষত ও দক্ষতার অবমূল্যায়ন। মাননীয় সভাপতি, যে শ্রেণীকক্ষে স্বাধীন চিন্তার আলো ছড়ানোর কথা ছিল আজ জিপিএ ফাইভ পাওয়ার উগ্র মহোচ্ছন্নতায় তা পরিণত হয়েছে মেধা ধ্বংসকারী যান্ত্রিক কারখানায়। এই মেকি নম্বর যে কত বড় একাডেমিক ইলুশন তার প্রমাণ আমরা পাই উচ্চশিক্ষায় ভর্তি পরীক্ষায় চেয়ে। 2025-26 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ডাবল জিপিএ প্রাপ্ত 46,861 জন শিক্ষার্থীর ফলাফল বিশ্লেষণ করলে আমরা দেখতে পেয়েছি অভাবনীয়ভাবে 72.44% শিক্ষার্থী সাধারণ পাশ নম্বরটুকুই তুলতে পারেনি। সুতরাং এই জিপিএ ফাইভ এর আকাঙ্ক্ষা তৈরি করে তারা আজীবন যে পড়ালেখা তৈরি করেছে তা মূলত তাদের আর প্রকৃত শিক্ষা জীবনে কোনো ভূমিকাই রাখছে না। পরবর্তীতে আমাদের সমাজে এই জিপিএ ফাইভ কে একটি স্ট্যাটাস সিম্বল হিসেবে দাঁড় করানো হয়েছে। কেমন বিষয়টা কেমন আমি আপনাকে একটু বুঝিয়ে বলি। পাশের বাসার আন্টি মিষ্টি নিয়ে এসে যখন জিজ্ঞেস করে, ভাবি আমার ছেলে তো গোল্ডেন এ প্লাস পেয়েছে, আপনার ছেলে পেল না কেন, তখনই শুরু হয় অসুস্থ মনস্তাত্ত্বিক চাপ। ইউনেস্কোর মতে শিক্ষা হতে হবে মানসিক বিকাশের পথ, কিন্তু জিপিএ ফাইভ পাওয়ার এই উন্মাদনা কোমলমতি শিক্ষার্থীদের ঠেলে দিচ্ছে তীব্র ডিপ্রেশন ও আত্মহননের মতো ট্র্যাজেডিতে। তথ্যসূত্র ইউনেস্কো সোসিওমোশনাল লার্নিং ফ্রেমওয়ার্ক 2020। একবিংশ শতাব্দীতে বিশ্বব্যাংক ও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতে টিকে থাকার শর্ত কমপ্লেক্স প্রবলেম সলভিং ও অ্যাডাপটিবিলিটি। লক্ষ্য করে দেখুন আমাদের বর্তমানে যে এক্সিস্টিং শিক্ষা কারিকুলাম আছে তারও সঠিক প্রয়োগ যদি আপনি নিশ্চিত করতে পারতেন, অর্থাৎ জিপিএ ফাইভ কে পুঁজি করে করে না বাড়িয়ে আপনি যদি তার সঠিক প্রয়োগ নিশ্চিত করতে পারতেন তবেও অনেকাংশেই গুণগত শিক্ষা নিশ্চিত হতো। সুতরাং আপনি যখনই এই জিপিএ ফাইভ পার উচ্চাকাঙ্ক্ষা বাদ দিবেন তখনই আপনি তার সঠিক প্রয়োগ নিশ্চিত করতে পারবেন। আবার লক্ষ্য করুন, ঠিক প্রথম সময়ে যখন জিপিএ ফাইভ শিক্ষা কারিকুলামের প্রবর্তন করা হলো 2002-05 সালের কথা বলছি, সেই সময়ে কিন্তু জিপিএ ফাইভ এর সংখ্যা ছিল মাত্র 500 থেকে 1000, বাকি শিক্ষার্থীরা কি ঝরে পড়েছে? না, তারাও ভালো করেছে। তখন আমরা এই জিপিএ ফাইভ ব্যবস্থাকে পুঁজি করিনি, বর্তমানে আমরা পুঁজি করেছি দেখে আমাদের এই অবস্থা। সুতরাং জিপিএ ফাইভ এর উচ্চাকাঙ্ক্ষায় এর জন্য দায়ী। অতএব মাননীয় সভাপতি, জিপিএ ফাইভ কোনো অভিশাপ নয়, অভিশাপ হলো যে কোনো মূল্যে তাকে পাওয়ার এই আত্মঘাতী উন্মাদনা। ধন্যবাদ সকলকে।
1: ধন্যবাদ আমাদের পক্ষ দলের দ্বিতীয় বক্তাকে। জিপিএ ফাইভ এর উচ্চাকাঙ্ক্ষায় আমাদের শিক্ষা ব্যবস্থার গুণগত যে প্রধান অন্তরায় সেই বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করেছে। আমরা বিপক্ষ দলের দ্বিতীয় বক্তাকে তার বক্তব্য উপস্থাপন করছি। বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ফাইজা মাহদিয়া তুবা।
4: অসংখ্য ধন্যবাদ মাননীয় সভাপতি বিতর্কের এই মহান মঞ্চে আমাকে আমার বক্তব্য উপস্থাপন করার সুযোগ প্রদানের জন্য। মাননীয় সভাপতি, আজকে শুরু থেকে পক্ষ ধরার বিজ্ঞ বক্তারা নানাভাবে আমরা জিপিএ ফাইভকে অভিযুক্ত করে গেলেন, যেন মনে হলো কোনো কিছু সফলতা অর্জনের আকাঙ্ক্ষাটাই মূল অপরাধ। কিন্তু মাননীয় সভাপতি, একটি আকাঙ্ক্ষিত ইতিবাচক বিষয় যা আপনারাও মেনে নিয়েছেন এবং আমরাও মেনে নিয়েছি, সেই দিক থেকে বলতে হয় যে আসলে একটি আকাঙ্ক্ষা কখনো একটি অপরাধ হতে পারে না। বরং অপরাধ তখন হবে যখন আপনার ব্যবস্থায় এমন একটি শিক্ষা ব্যবস্থা প্রচলিত থাকবে যেখানে আপনি সংক্ষিপ্ত উপায় কিংবা পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন ব্যতীতই সর্বোচ্চ স্কোরটি বা জিপিএ ফাইভ অর্জন করতে পারছেন। মাননীয় সভাপতি, তারা আজকে আমাদের জিপিএ ফাইভের নানা ধরনের ত্রুটি দেখিয়ে দিয়ে গেলেন। তারা বলেন মানসিক চাপের কথা, মনস্তাত্ত্বিক অবস্থার কথা, আত্মহননের কথা। আমার প্রশ্ন হচ্ছে, আজকে যদি জিপিএ ফাইভ পাওয়ার আকাঙ্ক্ষা আপনি বাদ দিয়ে দেন, কালকে থেকে কি আপনার সকল শিক্ষার্থী গুণগত শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে? তারা তার উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, আজকে আমি দেখিয়ে দিয়ে যাব কেমন করে পাবলিক পরীক্ষায় জিপিএ ফাইভ পাওয়ার আকাঙ্ক্ষা নয় বরং ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থায় একটি গুণগত শিক্ষার প্রধান অন্তরায়। আজকে আমার ক্ষেত্রটি হচ্ছে প্রথম দুটি পাবলিক পরীক্ষা ছাড়াও শিক্ষার্থীদের 8 থেকে 15 বছর শিক্ষা জীবন রয়েছে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন আজকে আমার দলের প্রথম বক্তৃতার মধ্যে বলে গিয়েছেন জিপিএ ফাইভ হচ্ছে একটি গ্রেডিং সিস্টেমের সর্বোচ্চ একটি স্কোর কিংবা সর্বোচ্চ একটি মানদণ্ড, সেক্ষেত্রে এটি একটি পরিমাপক যন্ত্র মাত্র। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে একজন শিক্ষার্থী দুটি পাবলিক পরীক্ষায় বসছে, একটি হচ্ছে এসএসসি, অপরটি এইচএসসি। এই এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষার 3 ঘন্টার একটি সেশন একজন মানুষের গুণগত শিক্ষাকে নিশ্চিত করতে পারছে না, বরং নিশ্চিত করছে তার 8 থেকে 15 বছরের সেই সুদীর্ঘ শিক্ষা জীবনটি, যেটি ডিপেন্ড করছে আপনার শিক্ষা ব্যবস্থার উপর, আপনার জিপিএ ফাইভের উপর নয়। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন এক্ষেত্রে আপনি যখন গুণগত শিক্ষায় শিক্ষিত হচ্ছে না, তার মূল দোষ আপনার শিক্ষা ব্যবস্থায়। আজকে আপনি লক্ষ্য করুন আপনার শিক্ষার্থীদের পরিমাণ, যেখানে 50 জন শিক্ষার্থীর জন্য 1 জন করে শিক্ষক রয়েছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কেমন করে স্বপ্ন দেখছেন যে আপনার উচ্চ শিক্ষা কিংবা আপনার গুণগত শিক্ষা অর্জিত হবে, সেক্ষেত্রে আপনি শুধু শুধুই জিপিএ ফাইভকে দোষারোপ করছেন। আমরা কিন্তু ভিন্ন দৃশ্যপট থেকে বিষয়টি লক্ষ্য করি। প্রথম দৃশ্যপটে আমরা দেখবো একটি উন্নত রাষ্ট্রের এবং অপরটি একটি জরাজীর্ণ শিক্ষা ব্যবস্থার। উন্নত রাষ্ট্র কি দেখা যাচ্ছে? আজকে জাপান, ফিনল্যান্ড, সিঙ্গাপুরে আপনার গ্রেডিং সিস্টেম নেই, অবশ্যই আছে, কিন্তু তারপরে সে বাচ্চারা আজকে গুণগত শিক্ষায় শিক্ষিত। তার মূল কারণ হচ্ছে তাদের মূল্যায়ন ব্যবস্থা। আজকে লক্ষ্য করুন আপনার তারা এমন একটি মূল্যায়ন ব্যবস্থা নিশ্চিত করতে পেরেছে যে মূল্যায়ন ব্যবস্থায় গুণগত শিক্ষা অর্জন করা ব্যতীত কারো পক্ষে সর্বোচ্চ স্কোরটি দ্বারা নিজের প্রোফাইল আপডেট করা সম্ভব হচ্ছে না। তারা আজকে বললেন আপনার জিপিএ ফাইভ পর আকাঙ্ক্ষা নাকি মুখস্থবিদ্যার প্রসূতি। কিন্তু মাননীয় সভাপতি, আমার প্রশ্ন হচ্ছে আপনার মূল্যায়ন ব্যবস্থাটা তাহলে কেমন কল্পনা করুন তো, যে মূল্যায়ন ব্যবস্থায় একজন শিক্ষার্থী গুণগত শিক্ষা অর্জন করা ব্যতীত সর্বোচ্চ স্কোরটি প্রাপ্ত হচ্ছে, সেক্ষেত্রে কি আপনার ভালো ফলাফল করার আকাঙ্ক্ষাটি আপনার দোষ, নাকি আপনার দোষ হচ্ছে আপনার মূল্যায়ন ব্যবস্থা যে আপনাকে মূল্যায়ন করতেই সক্ষম নন? পরবর্তীতে আমরা দেখি একটি জরাজীর্ণ শিক্ষা ব্যবস্থার কথা। ধরা যাক আমাদের দেশের প্রেক্ষাপটে, আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের প্রতি 50 জন শিক্ষার্থীর জন্য 1 জন করে শিক্ষক রয়েছে, যেখানে ফিনল্যান্ড বা নেদারল্যান্ডসে আমাদের প্রতি 15 জন শিক্ষার্থীর জন্য 1 জন করে শিক্ষক রয়েছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা বলতে চাই, আমাদের যেখানে আমাদের প্রত্যেকটি স্কুলে যেখানে ল্যাবের সংখ্যা মাত্র 27 থেকে 30% মতো এবং একটি হাইটেক ল্যাব আছে আমাদের বাংলাদেশের মোট মাত্র 300টি স্কুলে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যদি বলতে হয় আপনি জিপিএ ফাইভকে যদি দোষারোপ করতে চান, তাহলে সেটা সর্বোচ্চ একটি উপসর্গ হতে পারে, কখনোই প্রধান অন্তরায় নয়। কেননা মাননীয় সভাপতি, আজকে আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা চালু রেখেছি যেখানে একই শ্রেণীকক্ষে 1 জন শিক্ষার্থী গুণগত শিক্ষায় শিক্ষিত হয়ে জিপিএ ফাইভ পাওয়ার আকাঙ্ক্ষা পোষণ করছে, অপরদিকে 1 জন শিক্ষার্থী ঠিক তার পাশের বেঞ্চে বসে শর্টকাটে সাজেশন পড়ে কিংবা আপনার কোচিং সেন্টার সেই বিখ্যাত বই পড়ে আপনার বিখ্যাত মূল্যায়ন ব্যবস্থার সেই সর্বোচ্চ স্কোরটি বা জিপিএ ফাইভ অর্জন করতে চাচ্ছে। মাননীয় সভাপতি, এক্ষেত্রে কেবলমাত্র আপনার সর্বোচ্চ আকাঙ্ক্ষাটিকে অর্থাৎ মানুষের সফল হওয়ার ইচ্ছা যেমন তাদের সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত সফল করে নিয়ে এসেছে সেই আকাঙ্ক্ষাটিকে দোষারোপ করে যাচ্ছেন, সেটা কেমন করে যুক্তিসঙ্গত হয় তারা সেটা দেখিয়ে দিতে পারলেন না। মাননীয় সভাপতি, সর্বোপরি আজকে পাবলিক পরীক্ষা জিপিএ ফাইভ পর আকাঙ্ক্ষা এগুলো শিক্ষার প্রধান অন্তরায় নয় বরং প্রধান অন্তরায় আপনার ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে।
1: ধন্যবাদ সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বক্তাকে। বিতর্ক চলছে পাবলিক পরীক্ষায় জিপিএ পাঁচের প্রতি আকাঙ্ক্ষায় গুণগত শিক্ষার প্রধান অন্তরায়। পক্ষে বলছেন শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং বিপক্ষে রয়েছেন সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। বিতর্কের শেষ দিকে আমরা চলে এসেছি, এবারে সরাসরি পক্ষ দলের দলনেতার বক্তব্য শুনব।
5: অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে সংবাদপত্রের পৃষ্ঠা উল্টোতে আমরা দেখি কোনো এক তরতাজা প্রাণ জিপিএ ৫ নামক তথাকথিত সাফল্য অর্জনে ব্যর্থ হয়ে নিভিয়ে দিয়েছে জীবনের প্রাণ। আবার পরবর্তী পৃষ্ঠাতেই লেখা থাকবে কিভাবে জিপিএ ৫ এর এই মেকি হাসি বিশ্ববিদ্যালয়ের আঙিনায় পা রাখতে না রাখতেই ফিকে হয়ে যাচ্ছে। অর্থাৎ শিক্ষা জাতির মেরুদণ্ড হওয়া সত্ত্বেও যে শিক্ষা ব্যবস্থাকে ঘিরে এরকম ভারসাম্যহীনতা এবং অসমতা তৈরি হয় তাও আবার একটি গ্রেডিং সিস্টেমকে কেন্দ্র করে, তখন আর বুঝতে বাকি থাকে না এই গ্রেডিং সিস্টেম বা জিপিএ ৫ এর আকাঙ্ক্ষায় গুণগত শিক্ষার সম্ভাবনাকে গলা টিপে হত্যা করছে। ধন্যবাদ মাননীয় সভাপতি এই মঞ্চে আমাকে বক্তব্য প্রদানে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে শুনতে খারাপ লাগলেও এটাই সত্য যে জিপিএ ৫ মূলত পরীক্ষার খাতায় নম্বর পাওয়ার কিছু কৌশলের মধ্যেই সীমাবদ্ধ। আর যখন আমার প্রতিপক্ষ দল কোনো প্রেক্ষাপট ছাড়া সংজ্ঞায়ন সম্পূর্ণ মেনে নিচ্ছে কিনা এই বিষয়গুলো ছাড়াই মঞ্চে উপস্থিত হচ্ছেন এবং জিপিএ ৫ এর গুণগান গেয়ে যাচ্ছেন, তখনই আমার দলের প্রথম এবং দ্বিতীয় বক্তা এসে জিপিএ ৫ এর মায়াজালে কি করে আমাদের মৌলিক শিক্ষাগুলো হারিয়ে যাচ্ছে সে রহস্য উদ্ঘাটন করে গেছেন। দলনেতা হিসেবে সমগ্র বিতর্ককে অকাঠ্য তত্ত্বের সীমারেখায় ভেঙে দলীয় সমন্বয় সাধন এবং ক্ষেত্র বিশ্লেষণে চলে যাচ্ছি। প্রথমত, জিপিএ ৫ এর সামাজিক চাহিদা যেটা সেটাই মূলত কোচিং সেন্টার, ওয়ানশট ক্লাস এবং গাইড বইয়ের রমরমা ব্যবসার প্রধান জ্বালানি। শিক্ষার্থী যখন শ্রেণীকক্ষের সাধারণ পাঠদান পদ্ধতিকে ছাপিয়ে শর্টকাট টেকনিক আর কমন পাওয়ার গ্যারান্টির পেছনে ছোটে, তখনই প্রমাণ হয় জিপিএ ৫ এর মহতাকে প্রকৃত শিক্ষা থেকে এক আলোক বর্ষ দূরে সরে নিয়ে গিয়েছে। দ্বিতীয়ত, জিপিএ ৫ আজ আর শুধু একটি গ্রেড নয়, বরং এটি হয়ে উঠেছে সামাজিক সম্মান এবং সামাজিক মর্যাদার প্রতীকে। তাই এক্ষেত্রে জিপিএ ৫ পেলে ধরে নেওয়া হয় শিক্ষার্থী সংশ্লিষ্ট বিষয়গুলোতে সর্বোচ্চ পারদর্শিতা অর্জন করেছে, যা তাদের ভিতরে যে ঘাপলা বা দুর্বলতা রয়েছে সেটিকে আড়াল করে দেয় এবং তার যে উন্নতি প্রয়োজন সেটা হওয়ার অবকাশটুকু রাখে না। আবার জিপিএ ৫ এর এই হারকে বিজ্ঞাপনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে উন্নত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, যার ফলে শুধুমাত্র এই কারণে স্কুলের টেস্ট পরীক্ষায় ব্যর্থ হলে অনেক শিক্ষার্থীকে বোর্ড পরীক্ষায় বসতে পর্যন্ত দেওয়ার অনুমতি দেওয়া হয় না। আজ প্রতিষ্ঠানগুলো যেভাবে গ্রেডিং ব্যবস্থার এত প্রশংসা করছে, আমার প্রতিপক্ষ দল যে গ্রেডিং ব্যবস্থা নিয়ে পড়ে আছে তা মূলত রাজনৈতিক এবং প্রশাসনিক লাভের উপর দাঁড়িয়ে। জানা যায় এই গ্রেডিং সিস্টেমে পাবলিক পরীক্ষায় উত্তরপত্র মূল্যায়নে শিক্ষকদের অনৈতিকভাবে জোর দেওয়া হয়, যার ফলে জাতীয় পর্যায়ে পাশের হার এবং উচ্চ নম্বরধারীর সংখ্যা বেশি দেখানো যায়। জানা যায় এর পেছনে রয়েছে সিংহভাগ শিক্ষার্থীকে জিপিএ ৫ দিয়ে সন্তুষ্ট করে রাখার প্রবণতা, যা থেকে প্রমাণ হয় শিক্ষার্থীরা জিপিএ ৫ এর প্রতি উচ্চাকাঙ্ক্ষী হওয়ার মাধ্যমেই গুণগত শিক্ষার ধ্বংস ডেকে আনছে। জিপিএ ৫ এর প্রতি যে উচ্চাকাঙ্ক্ষা সেটা শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ, পরিবার, রাষ্ট্র কোনো ক্ষেত্রে গুণগত শিক্ষার কথা চিন্তা করবার সুযোগটুকু পর্যন্ত দিচ্ছে না। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, আজ যদি আপনি বিপক্ষ দলের যুক্তিতে শতভাগ সম্মতি প্রদান করেন তবে আপনি কেমন ভবিষ্যৎ পেতে যাচ্ছেন তা আমি আপনাকে দেখিয়ে যাচ্ছি। এর ফলে পরবর্তীতে আপনার জিপিএ ৫ ধারী শিক্ষার্থীরা যখন উচ্চ শিক্ষা এবং কর্মক্ষেত্রে প্রবেশ করবে তখন দেশের সবচেয়ে বড় সংকট হবে দক্ষ মানব সম্পদের ঘাটতি। কারণ যেখানে একবিংশ শতাব্দীর চতুর্থ শিল্প বিপ্লবের ঠিক দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি, সেখানে জিপিএ ৫ এর স্বপ্নে বিভোর শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের তথ্য মুখস্থ করে পরীক্ষার খাতায় তুলে দেওয়ার চর্চাতে এখনো আটকে আছে। আর যদি আপনি আমাদের যুক্তিতে সহমত পোষণ না করেন তবে জিপিএ ৫ এর এই অন্ধ প্রতিযোগিতার ফলে প্রশ্ন ফাঁস, অসাধুপায়, নম্বর নির্ভরতা এবং কৃত্রিম উচ্চ ফলাফলের সংস্কৃতি ধীরে ধীরে আমাদের ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থাকে ধূলিসাৎ করে দেবে। তাহলে সমাধান কি মাননীয় সভাপতি? ৩ ঘন্টার পরীক্ষার নির্ভরতা কমিয়ে শিক্ষার্থীর অন্যান্য দক্ষতাকে মূল্যায়নের আওতায় আনতে হবে। জিপিএ ৫ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পরিসংখ্যানগত যে প্রতিযোগিতা সেটি বন্ধ করার ব্যবস্থা করতে হবে। গ্রেডের পাশাপাশি অন্যান্য সিস্টেম চালু করা এবং খাতা মূল্যায়ন পদ্ধতির ক্ষেত্রে জাতীয় এবং অভিন্ন নির্দেশিকা চালু করতে হবে। মুখস্থ বিদ্যার পরিবর্তে বিশ্লেষণ, প্রয়োগ এবং সমস্যা সমাধানের দক্ষতা যাচাই করবে এমন প্রশ্নপত্র তৈরিতে মনোযোগী হতে হবে। অর্থাৎ জিপিএ ৫ সাফল্যের সংখ্যা বা পরিমাপক হলেও গুণগত শিক্ষার সংখ্যা হতে পারে না। তাই আসুন যুক্তির অকাঠ্য দাপটে আমাদের পক্ষ দলকে বিজয়ী ঘোষণা করার দিকে আমরা অধিক মনোযোগী হই এবং বিপক্ষ দলের ফাঁকফোকরগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করি। ধন্যবাদ সকলকে।
1: ধন্যবাদ। পক্ষ দলের দলনেতা পাবলিক পরীক্ষায় জিপিএ 5-এর প্রতি আকাঙ্ক্ষায় গুণগত শিক্ষার প্রধান অন্তরায়। এবারে আমরা বিপক্ষ দলের দলনেতা সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আফিয়া জাহিম অধরার বক্তব্য শুনব।
2: শিক্ষা ব্যবস্থার যে দুর্বলতার কারণে শিক্ষার্থী গুণগত শিক্ষা পায় না, সেই শিক্ষা ব্যবস্থায় আকাঙ্ক্ষা কোনো বাধা নয়, বরং সেই ব্যবস্থায় প্রধান বাধা। অসংখ্য ধন্যবাদ মাননীয় সভাপতি বিতর্কের এই মহান মঞ্চে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আজকে পক্ষ দলের বক্তব্য শুনলে বোঝা যাচ্ছে যে তারা জিপিএ 5টাকে সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থার উপর নির্ভরশীল করে ফেলেছেন। কিন্তু এখানে প্রশ্ন হলো, আজকে আমাদের জিপিএ 5 যে ব্যবস্থাটি রয়েছে সেটি শুধুমাত্র একটি মানদণ্ড। আজকে আমাদের জিপিএ 5 অর্জন করতে গেলে কেন কোচিং সেন্টারে যেতে হচ্ছে, কেন এইরকম প্রশ্নপত্র তৈরি হচ্ছে যেখানে শর্ট সাজেশন ব্যবহার করে আমরা অল্প শিখে আমরা সেই প্রশ্নপত্রের উত্তর দিতে পারছি এবং সর্বোচ্চ স্কোরটি অর্জন করতে পারছি? এখানে আমার জিপিএ 5 পাওয়ার আকাঙ্ক্ষাটা দোষী নয়, দোষী আপনার মূল্যায়ন পদ্ধতি, যে মূল্যায়ন পদ্ধতির কারণে আমরা সর্বোচ্চ স্কোরটি অর্জন করতে পারছি। মাননীয় সভাপতি, আজকে একটা শিক্ষা ব্যবস্থাকে আমরা কখন একটি গুণগত শিক্ষা ব্যবস্থা বলছি? একটা শিক্ষা ব্যবস্থাকে আমরা তখনই গুণগত শিক্ষা ব্যবস্থা বলবো যখন তার কিছু বৈশিষ্ট্যগত ভিত্তি থাকবে। যেরকম আমাদের যে শিক্ষা ব্যবস্থা আজকে আমাদের সামনে আদর্শ হিসেবে দাঁড়িয়ে আছে, সেই শিক্ষা ব্যবস্থায় শিক্ষকের মর্যাদা এবং পারিশ্রমিকের বিষয় লক্ষ্য করুন। আজকে উন্নত বিশ্বে শিক্ষকের একটি মর্যাদা রয়েছে, শিক্ষকের আর্থসামাজিক পারিশ্রমিক রয়েছে। আজকে বাংলাদেশের মতো প্রেক্ষাপটে শিক্ষককে উপার্জন করতে গেলে বা জীবনমানের উন্নতি করতে গেলে অন্য উপায় অবলম্বন করতে হয়। শ্রেণীকক্ষের শিক্ষকতার বাইরেও তার আয়ের উৎস খুঁজে বের করতে হয়, যার ফলশ্রুতিতে সে শ্রেণীকক্ষে বসে একজন শিক্ষার্থীকে গুণগত শিক্ষার বা পাঠদান করতে পারছেন না। এটি গুণগত শিক্ষার একটি অন্তরায় হতে পারে, যার ফলশ্রুতিতে গুণগত শিক্ষা ব্যবস্থাটাই ভেঙে পড়ছে। আজকে আমার প্রথম বক্তা দেখিয়ে দিয়ে গেছেন যে শিক্ষা ব্যবস্থা, গুণগত শিক্ষা ব্যবস্থা এটি কোনো আকাঙ্ক্ষা নয়। একজন শিক্ষার্থী চাইলেই গুণগত শিক্ষা অর্জন করতে পারে না যদি না তার প্রতিষ্ঠান তাকে সেটি প্রদান করে। একটা গুণগত শিক্ষা প্রদান করতে গেলে তার একটি ভিত্তি দরকার, যেমন এর পরবর্তীতে আসে প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক কাঠামো। আজকে আমার দ্বিতীয় বক্তা দেখিয়ে দিয়ে গেছেন যে আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের ল্যাব ফ্যাসিলিটিস নেই, আজকে আমাদের সমৃদ্ধ পাঠাগার নেই। যখন আমরা সমৃদ্ধ পাঠাগার পাচ্ছি না, তখন আমরা গবেষণার মতো গুরুত্বপূর্ণ কাজ অংশগ্রহণ করতে পারছি না, যার ফলে আমাদের গুণগত শিক্ষা অর্জিত হচ্ছে না। এখানে আপনার জিপিএ 5 পাওয়ার আকাঙ্ক্ষা কোনো প্রাসঙ্গিকতাই নয়। জিপিএ 5 পাওয়ার আকাঙ্ক্ষা দুজন শিক্ষার্থীরই থাকতে পারে। আজকের বর্তমান শিক্ষা ব্যবস্থায় এমন আপনি বলতে পারেন না যে গুণগত শিক্ষা পায়নি এমন শিক্ষার্থী নেই। এখানে দুজন শিক্ষার্থী অবস্থান করছে, যে গুণগত শিক্ষা পেয়েছে এবং যে গুণগত শিক্ষা পায়নি। যখন এই শিক্ষা ব্যবস্থায় দুজন শিক্ষার্থী আছে, তার মানে আপনি প্রধান অন্তরা হিসেবে জিপিএ 5 এর আকাঙ্ক্ষাকে দোষী করতে পারেন না। এখানে আপনার মূল্যায়ন পদ্ধতিতে দোষ রয়েছে। মাননীয় সভাপতি, আজকে শিক্ষক শিক্ষার্থীর অনুপাত আমরা দেখিয়ে দিয়ে গেছি যেখানে উন্নত বিশ্বে 13 জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক রয়েছে, কিন্তু বাংলাদেশের মতো প্রেক্ষাপটে 50 জন শিক্ষার্থীতে মাত্র একজন শিক্ষক শিক্ষা প্রদান করছে। সেই ক্ষেত্রে গুণগত শিক্ষা আপনি কি করে নিশ্চিত করবেন? আর আপনারা সম্পূর্ণ দোষ চাপিয়ে দিচ্ছেন জিপিএ 5 পাওয়ার আকাঙ্ক্ষাকে। জিপিএ 5 পাওয়ার আকাঙ্ক্ষা একটি মানদণ্ড। আপনার শিক্ষা ব্যবস্থা, আপনি 8 থেকে 15 বছর পর্যন্ত যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে পার হচ্ছেন, সেই শিক্ষা ব্যবস্থাতেই আপনার গুণগত শিক্ষা অর্জিত হয়ে যাওয়ার কথা। কিন্তু আপনারা বলছেন জিপিএ 5 পাওয়ার আকাঙ্ক্ষার কথা। জিপিএ 5 পাওয়ার আকাঙ্ক্ষা দুজন শিক্ষার্থীই থাকতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের মূল সমস্যা হয়ে দাঁড়ায় আমাদের প্রথাগত মূল্যায়ন পদ্ধতি, যে মূল্যায়ন পদ্ধতির কারণেই আমরা জিপিএ 5 অর্জিত হচ্ছে। আমরা যদি আজকে মূল্যায়ন পদ্ধতিতে সংস্কার আনতে পারি, যেখানে একজন শিক্ষার্থীকে জিপিএ 5 পেতে হলে তাকে সম্পূর্ণ প্রায়োগিক শিক্ষাটা গ্রহণ করতে হবে, তাকে ব্যবহারিক জ্ঞান রাখতে হবে, তাকে জিপিএ 5 অর্জন করতে গেলে বা সর্বোচ্চ স্কোরটি অর্জন করতে গেলে তাকে ব্যবহারিক জ্ঞান এবং ওই বিষয় সম্পর্কে প্রাসঙ্গিক সকল সম্ভাব্য তথ্য জানতে হবে, তারপরেই শিক্ষার্থী জিপিএ 5 পাবে। জিপিএ 5 পাওয়ার আকাঙ্ক্ষা বা কোনো ভালো কিছু করার আকাঙ্ক্ষা কখনোই দোষ হতে পারে না। সেই আকাঙ্ক্ষাকে কাজে লাগাবে যখন আমাদের শিক্ষা ব্যবস্থা সুষ্ঠু হবে। আমাদের শিক্ষা ব্যবস্থায় যখন আমরা দেখাতে পারবো যে আমাদের শিক্ষা ব্যবস্থা এমন একটি শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষক শিক্ষার্থীর অনুপাত নিশ্চিত আছে, যে শিক্ষা ব্যবস্থায় আমাদের সমৃদ্ধ পাঠাগার আছে এবং পরীক্ষাগার আছে। এরপর মাননীয় সভাপতি, আমার প্রথম বক্তা বলে গিয়েছেন যে আজকে আমাদের বাংলাদেশের শিক্ষা খাতে বাজেট কতটুকু, যেখানে ইউনেস্কোর মতে রাষ্ট্রের জাতীয় আয়ের 4-6% বাজেট শিক্ষা খাতে বরাদ্দ থাকা উচিত, সেখানে আমাদের 1.6-1.8%, যার ফলশ্রুতিতে আমাদের গুণগত শিক্ষার যে 6-7টি মানদণ্ড রয়েছে তার একটিও পূরণ করা সম্ভব হচ্ছে না। এটাই মূলত গুণগত শিক্ষা অন্তরায়ের প্রধান কারণ। জিপিএ 5 এর আকাঙ্ক্ষা কখনোই গুণগত শিক্ষার প্রধান অন্তরায় হতে পারে না। তাই আমরা বলতে চাই জিপিএ 5 পাওয়ার আকাঙ্ক্ষা কখনোই গুণগত শিক্ষার প্রধান অন্তরায় হতে পারে না, সমস্যা আমাদের মূল্যায়ন পদ্ধতিতে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাই।
1: ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতা। বিতর্ক চলছে, উত্তেজনা টানটান উত্তেজনা বিরাজমান। শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মধ্যে সরাসরি নকআউট রাউন্ড এটি, এবং কোয়ার্টার ফাইনাল রাউন্ড। এই রাউন্ডে আমরা গঠনমূলক বিতর্ক শুনলাম দুই পক্ষেরই। আমরা এবারে চলে যাব সরাসরি রিব্যাটল পর্বে। আমাদের সাথে বিচারক হিসাবে উপস্থিত রয়েছেন আসফিয়া তাসনিম, নাজমুল হুদা আজাদ এবং শায়ান সাদিক। দেশসেরা বিতার্কিক, তারা বিচার কার্যে অবস্থান করছেন। আমরা চলে যাচ্ছি পক্ষ দলের দলনেতা রিবাটাল যুক্তি খণ্ডন পর্বে তার বক্তব্য শুনব।
5: ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বিশাল মঞ্চে আবারও বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজকে সমগ্র বিতর্ক দেখলে আপনি লক্ষ্য করবেন পক্ষদলের প্রথম বক্তা এসে কোন ধরনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে বক্তব্য করছেন সেটি বলে যায়নি। একে তো তারা প্রেক্ষাপট বলে যাচ্ছে না, দ্বিতীয়ত তারা এসে উন্নত বিশ্বের সাথে আপনার দরিদ্র দেশের তুলনা করছে। অর্থাৎ উন্নত দেশের কাঠামো আমাদের বাস্তবতার মধ্যে যে আকাশ জমিন পার্থক্য সেটা হয়তো তারা ভুলে গেছে, তাই এই তফাতটুকু না বুঝে বিশ্বের উন্নত দেশের দোহাই দেওয়া সম্পূর্ণ ভিত্তিহীন বলে আমরা মনে করছি। এছাড়া আপনারা বারে বারে মূল্যায়ন ব্যবস্থাকে ত্রুটিপূর্ণ বলছেন, মূল্যায়ন ব্যবস্থার দোষ দিয়ে যাচ্ছেন। মূল্যায়ন ব্যবস্থা যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে আমরা মূল্যায়ন ব্যবস্থা থেকে জোরদার না দিয়ে কেন GPA-5 কে সফলতার মাপকাঠি হিসেবে দাঁড় করাচ্ছি? যেখানে আপনার মূল্যায়ন ব্যবস্থা ত্রুটিপূর্ণ সেখানে আপনি GPA-5 কে যখন সফলতার মাপকাঠি হিসেবে দাঁড় করাচ্ছেন তখনই আপনার দেশে এই ধরনের সমস্যা দেখা যাবে, এটাই স্বাভাবিক। আবার আপনি বলছেন যে GPA-5 এর যে সাফল্য, দেখুন GPA-5 এর সাফল্য যে সাজেশন নির্ভর এবং মুখস্থ ভিত্তিক সেটা আমরা সবাই এতক্ষণে বুঝে গিয়েছি, যার উৎকৃষ্ট প্রমাণ আপনার বিশ্ববিদ্যালয়ে পার হওয়ার সময় শিক্ষার্থীদের ব্যর্থতাগুলো। অর্থাৎ গুণগত শিক্ষা নেই বলেই যে আপনার মূল্যায়ন ব্যবস্থার সমস্যা, এরকম না। আপনার মূল্যায়ন ব্যবস্থাকে আজকে আপনি ত্রুটিপূর্ণ রেখেই GPA-5 এর প্রতি উচ্চাকাঙ্ক্ষাকে বাড়তেই দিচ্ছেন, যার ফলে শিক্ষক শিক্ষার্থী কেউই আর GPA-5 এর বাইরে গিয়ে অন্য কিছু নিয়ে চিন্তা করতে পারছে না। এছাড়া আপনারা বলছেন যে GPA-5 না থাকলে নাকি আকাঙ্ক্ষা না থাকলে আমরা শিক্ষার্থীদেরকে পড়ালেখা করাতে পারবো না, তারা কোনো ধরনের মোটিভেশন পাবে না। কিন্তু যেই ধরনের পড়াশোনা করার জন্য আপনার মোটিভেশন দরকার GPA-5 এ, সেই ধরনের পড়াশোনার আসলে দরকার নেই, কারণ জ্ঞান অর্জনের আগ্রহ, নিজের সক্ষমতা বাড়ানো, ভবিষ্যৎ পেশার প্রস্তুতি, এই ধরনের বিষয়গুলো মূলত আপনার পড়াশোনাকে আরও মানসম্মত করবে। এছাড়াও একটি সুস্থ চিন্তাশীল এবং মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাগজে GPA-5 এর চেয়ে মানুষের গুণগত জ্ঞানকে প্রাধান্য দিয়ে আমরা পক্ষদলকে বিজয়ী ঘোষণা করার বিনীত আহ্বান জানাচ্ছি। পরিশেষে আরেকটি কথা বলে যেতে চাই, একটি স্কুলে যেখানকার শিক্ষার্থী এবং শিক্ষক সকাল সন্ধ্যা শুধু চিন্তা করে কিভাবে যে কোনো মূল্যে GPA-5 নিয়ে আসতে হবে, কি করে GPA-5 তৈরির কারখানায় পরিণত হতে হবে, সেখানে শীততাপ নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষ আর আধুনিক ল্যাব দিয়ে দিলেই গুণগত শিক্ষা নিশ্চিত হয়ে যায় না মাননীয় সভাপতি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে।
1: ধন্যবাদ পক্ষ দলের দলনেতা যুক্তি খণ্ডন পর্বে। আমরা সরাসরি চলে যাচ্ছি এবারে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দলনেতার কাছে যুক্তি খণ্ডন পর্বে।
6: অসংখ্য ধন্যবাদ মাননীয় সভাপতি বিতর্কের এই মহান মঞ্চে আমাকে পুনরায় বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, পক্ষদল আজকে দেখিয়ে দিয়ে গেলেন যে GPA-5 সিস্টেম বা এই GPA-5 পাওয়ার আকাঙ্ক্ষা কি করে গুণগত শিক্ষার অন্তরায় তা তারা নানাভাবে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তারা আজকে মানতে নারাজ যে আজকে আমাদের মূল্যায়ন পদ্ধতিতে সমস্যা, আজকে আমাদের শিক্ষা ব্যবস্থায় সমস্যা। কেননা তারা আজকে বলছেন যে এই শিক্ষা ব্যবস্থায় আমরা গুণগত শিক্ষা নিশ্চিত করতে পারি যদি আমরা GPA-5 এর আকাঙ্ক্ষাটা কমিয়ে আনতে পারি। কিন্তু মাননীয় সভাপতি লক্ষ্য করুন, আজকে যেহেতু এই সমাজে দুইটা শ্রেণীর শিক্ষার্থী রয়েছে, যেখানে এক শ্রেণী গুণগত শিক্ষা পাচ্ছে এবং এক শ্রেণী গুণগত শিক্ষা পাচ্ছে না, কিন্তু দুই শ্রেণীর শিক্ষার্থীরাই কিন্তু মনে মনে GPA-5 পাওয়ার আকাঙ্ক্ষা রাখছে, তাহলে কেন দুই শ্রেণীর মানুষই মানে এক শ্রেণীর মানুষ গুণগত শিক্ষা পাচ্ছে আরেক শ্রেণীর মানুষ গুণগত শিক্ষা পাচ্ছে না? কারণ এইখানে GPA-5 পাওয়ার আকাঙ্ক্ষাটা কোনো প্রাসঙ্গিকতা নেই। এইখানে আপনার গুণগত শিক্ষার বা আপনার গুণগত শিক্ষার যে বৈশিষ্ট্য একটা শিক্ষা ব্যবস্থায় থাকা উচিত সেই বৈশিষ্ট্য আপনার শিক্ষা ব্যবস্থায় নেই। যখন আপনার শিক্ষা ব্যবস্থা বা মূল্যায়ন পদ্ধতি এরকম হবে যে সেই শিক্ষা ব্যবস্থায় আপনি যখন সর্বোচ্চ স্কোরটা পাইতে চাইবেন বা আপনি যখন GPA-5 পেতে চাইবেন তখন আপনাকে একটা প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে, আপনাকে গবেষণা করতে হচ্ছে, আপনাকে প্রজেক্ট ডিসপ্লে করতে হচ্ছে এবং আপনার সমৃদ্ধ পাঠাগার রয়েছে। এই সকল পদ্ধতির মধ্য দিয়ে যদি আপনি একটা ভালো স্কোরের বা একটা GPA-5 পাওয়ার আকাঙ্ক্ষা রাখেন তখন কিভাবে সেই আকাঙ্ক্ষা একটা গুণগত শিক্ষার অন্তরায় হয়ে দাঁড়ায়? আপনি সেই আকাঙ্ক্ষা দিয়ে এই আকাঙ্ক্ষাই আপনাকে আপনার গুণগত শিক্ষার পরিপূরক হিসাবে কাজ করছে, যে শিক্ষা ব্যবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মানদণ্ড বা আমাদের গুণগত শিক্ষার সকল বৈশিষ্ট্য রয়েছে। আজকে আমরা উন্নত বিশ্বের যে আদর্শ শিক্ষা ব্যবস্থা আমেরিকা, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া সহ সকল শিক্ষা ব্যবস্থায় গ্রেডিং সিস্টেম আছে, আমেরিকাতে তো সরাসরি GPA-5 এর সিস্টেমই আছে, তো সেই ক্ষেত্রে তাদের শিক্ষা ব্যবস্থাটা আজকে কেন উন্নত? কেননা তাদের শিক্ষা পদ্ধতি বা মূল্যায়ন পদ্ধতির সমস্যা আছে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে পাবলিক পরীক্ষায় একই প্রশ্ন বারবার রিপিট হচ্ছে, যখন গত বছরের বোর্ড পরীক্ষায় যে প্রশ্ন এসেছে এবারও সেই প্রশ্ন আসছে, যার ফলে কি হচ্ছে পূর্ববর্তী পরীক্ষার প্রশ্ন মুখস্থ করে মানুষজন পরীক্ষা দিয়ে দিতে পারছে এবং GPA-5 অর্জন করছে। আমরা এখানেই আমাদের প্রশ্ন যে আপনার মূল্যায়ন পদ্ধতি এরকম কেন? আপনার মূল্যায়ন পদ্ধতিতে যেরকম আমাদের আমেরিকান মূল্যায়ন পদ্ধতিতে যেখানে GPA-5 সিস্টেম রয়েছে সেইখানে দেখা যায় যে আমাদের মূল্যায়ন পদ্ধতির যে প্রশ্ন সেই প্রশ্ন পড়তে গেলে বা দক্ষতা অর্জন করে তারপরে আপনার GPA-5 বা সর্বোচ্চ স্কোরটি পেতে হবে। সেই ক্ষেত্রে মাননীয় সভাপতি আমরা বলতে পারি যে আজকে আমাদের এই বিতর্কে GPA-5 এর প্রাসঙ্গিকতাই নেই, আমাদের মূল্যায়ন পদ্ধতির সমস্যা, যেই কারণে আজকে আমরা গুণগত শিক্ষা অর্জন করতে পারছি না। ধন্যবাদ সবাইকে।
1: পাবলিক পরীক্ষায় GPA-5 এর প্রতি আকাঙ্ক্ষাই গুণগত শিক্ষার প্রধান অন্তরায়। এই বিষয়ে বাংলাদেশ বেতার কর্তৃক বিতর্ক প্রতিযোগিতায় দুটি বাংলাদেশের মেধাবী প্রতিষ্ঠান শহীদ বীরুত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের স্কুল পর্যায়ে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীরা চমৎকার বক্তব্য উপস্থাপন করলেন এবং তাদের যুক্তি প্রতিযুক্তির মধ্য দিয়ে আজকের বিতর্কটি আলোকিত হয়েছে, সমৃদ্ধ হয়েছে। আমরা তাদের বক্তব্য শুনলাম এবারে ছোট্ট করে এবং এই বিষয়ভিত্তিক বিতর্কে পক্ষ দল এবং বিপক্ষ দলের যে বক্তব্য সেই বক্তব্যের আলোকে আমাদের সম্মানিত জাজেস প্যানেলে যারা রয়েছেন তাদের কাছ থেকে কিছু কথা শুনবো। চলে যাব নর্থ সাউথ ইউনিভার্সিটির লেকচারার, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি চ্যাম্পিয়ন বিতর্কিক এবং আন্তর্জাতিক বিতর্কে বাংলাদেশ দলের প্রতিনিধিত্বকারী শায়ান সাদিকের কাছে।
7: ধন্যবাদ মাননীয় সভাপতি। আমি একটু বিতর্কের মূল্যায়নের জায়গাটাকে ক্লিয়ার করি দুই দলটাকে। সেটা হচ্ছে যে আপনারা যখন GPA-5 নিয়ে ডিসকাশনটা করছেন, GPA-5 এর আইডিয়াটার সাথে শিক্ষা ব্যবস্থার আইডিয়াটা অনেক বেশি ব্লেন্ডেড। অর্থাৎ GPA-5টা আসলে এই ধারণাটুকু আমার কেন আসতেছে, বিতর্কের মূল জায়গাটা হচ্ছে এই আকাঙ্ক্ষাটা কিভাবে ক্রিয়েট হচ্ছে এবং কেন ওই ক্রিয়েশনটা একটা অন্তরায় হিসেবে দাঁড়াচ্ছে। আমার কাছে মনে হয়েছে যে দুটি দলই এই জায়গাটা মিস করে গিয়েছেন। আপনারা আলোচনা করতেছেন শিক্ষা ব্যবস্থা নিয়ে, আপনারা আলোচনা করছিলেন GPA-5টা একটা প্রবলেমেটিক ফ্যাক্টর, ফাইন, বাট এই জায়গাতে একটা স্পেসিফিক পয়েন্ট আসা দরকার যে এই আকাঙ্ক্ষার উৎপত্তিটা কোথা থেকে হচ্ছে। সেটা কি শিক্ষা ব্যবস্থা দায়ী নাকি সেখানে অন্য কোনো ফ্যাক্টর আছে, বা এই আকাঙ্ক্ষাটা কেন একজন স্টুডেন্টকে পরবর্তী লাইফে গিয়ে বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে হচ্ছে। এই জায়গা থেকে আমার মনে হয় কি ডিবেটে আপনারা খুবই বেশি সারফেস লেভেলে চলে গেছেন। আপনাদের একটু ডিপ আন্ডারলাইন করা দরকার ছিল যে আকাঙ্ক্ষার সাথে শিক্ষা ব্যবস্থা, যেমন ওই পক্ষ দাবি করছে শিক্ষা ব্যবস্থা সমস্যা, আপনারা কিন্তু খুব ইজিলি একটা কথা বলতে পারতেন যে শিক্ষা ব্যবস্থা কিভাবে আকাঙ্ক্ষাটাকে তৈরি করে, শিক্ষা ব্যবস্থা কেন একটা স্টুডেন্টের মধ্যে আকাঙ্ক্ষার ধারণাটাকে নিয়ে আসে। আবার আপনাদের পার্সপেক্টিভ থেকে আপনারা হয়তো বা ডিরেক্টলি এই জিনিসটা অপোজ করতেন যে না, আকাঙ্ক্ষাটা আসলে ফ্যাক্টরি না, আমাদের যে কোনো প্রতিযোগিতা ওয়ার্ল্ড ওয়াইড আপনারা হয়তো দাবি করতে পারেন যে বিভিন্ন দেশে গ্রেডিং সিস্টেম আছে, তাহলে ওদের শিক্ষা ব্যবস্থার সাথে আমাদের শিক্ষা ব্যবস্থার পার্থক্যের জায়গাটা কোথায়? গ্রেডিং সিস্টেমটা তো আসলে ওয়ার্ল্ড ওয়াইড পপুলার একটা কনসেপচুয়ালাইজেশন, তার মানে কি এখানে আমাদের আরও আনুষঙ্গিক কিছু ফ্যাক্টর্স আলোচনা করতে হবে। সো আমার মনে হয় এই জায়গা থেকে দুই দল একটু যদি ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিসটা ভালো করে করতেন তাহলে ডিবেটটা আরও বেশি কানেক্টেড হতো। সবকিছু ধন্যবাদ।
1: ধন্যবাদ শায়ান সাদিক তার চমৎকার বিশ্লেষণের জন্য। আমি জাজ প্যানেলকে স্পেশালি খুবই ধন্যবাদ জানাই। এটা খুব, যেহেতু নকআউট সিস্টেমের ডিবেট এবং এই ডিবেট থেকে সরাসরি সেমিফাইনালে উঠবে একটি দল, বিতর্কের বিষয়টি ছিল পাবলিক পরীক্ষায় GPA-5 প্রতি আকাঙ্ক্ষায় গুণগত শিক্ষার প্রধান অন্তরায়। এই বিতর্কে জয়ী হয়েছে বিপক্ষ দল এবং শ্রেষ্ঠ বক্তা হচ্ছেন আফিয়া জাহিম অধরা, বিপক্ষ দলের দলনেতা। আমরা মনে করি বিতর্কে জয় হয়েছে, দুটি দলই জিতেছে, বাংলাদেশ বেতার জিতেছে, আগামী প্রজন্ম বিতর্কের মধ্য দিয়ে সবার আগে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। সবাইকে শুভাশিস।

0: স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026 যুক্তিতে গড়ি বাংলাদেশ এখানেই শেষ হল। সঞ্চালনায় ছিলেন এ কে এম শোয়েব, অনুষ্ঠান নির্দেশনায় এ বি এম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ আতিকুর রহমান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্য আমাদের এবারের পরিবেশনা রয়েছে রবীন্দ্রসঙ্গীত। কণ্ঠ দিয়েছেন আফরোজা সুলতানা পল্লবী।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন। দেশকে ভালোবাসুন, দেশের উৎপাদিত পণ্য ব্যবহার করুন। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি গাউসুল আজম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে। তিনি গতকাল সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। মন্ত্রী বলেন, দালাল চক্রকে ধরার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে। অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে চলমান অভিযান প্রসঙ্গে সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, জেলা প্রশাসক ও সিভিল সার্জনদের মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা, অবৈধ প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করার পাশাপাশি ক্লিনিক সিলগালা করা হচ্ছে বলেও জানান তিনি। পরিদর্শনকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সিলেটের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের ড্রেনেজ ও পরিষ্কার পরিচ্ছন্নতার যাবতীয় সমস্যা সাত দিনের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। তিনি গতকাল চট্টগ্রামের একটি হোটেলে শহরের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে পানি সরবরাহ সেবার মান বাড়াতে একটি নতুন সরকারি বেসরকারি অংশীদারিত্ব মডেল প্রতিষ্ঠা সংক্রান্ত সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন। চুক্তির আওতায় ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ এবং ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেডের সঙ্গে যৌথভাবে কাজ করবে চট্টগ্রাম ওয়াসা। নেদারল্যান্ডস দূতাবাস এই উদ্যোগে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে বইয়ের কোন বিকল্প নেই। একই সঙ্গে শিক্ষার্থীদের বেশি বেশি বই পড়তে উৎসাহিত করার আহ্বান জানান তিনি। গতকাল রাজধানীর একটি হোটেলে বিশ্ব সাহিত্য কেন্দ্র বিকাশের যৌথ উদ্যোগে পরিচালিত বই পড়া কর্মসূচির ১২ বছর উদযাপন উপলক্ষে আয়োজিত প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, সরকার খেলাধুলা, সংস্কৃতি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং আনন্দময় শিক্ষাদানের উপর বিশেষ গুরুত্ব আরোপ করছে। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার সংবাদ মাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী এবং সাংবাদিকরা যাতে কোনো ভয় ভীতি ছাড়াই নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সরকার সেই পরিবেশ নিশ্চিত করেছে। তিনি গতকাল নেত্রকোনা এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নির্ধারিত বাজেট বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি প্রেস কাউন্সিলের মাধ্যমে হলুদ সাংবাদিকতা ও অপসাংবাদিকতা রোধে পেশাগত মানদণ্ড বজায় রাখার কাজ চলছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে। বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রেখে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে। তিনি গতকাল সিলেট জেলা পরিষদে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। চীনের সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক আরও গভীর হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফর এবং চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে পারস্পরিক সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। মাদক সংক্রান্ত অপরাধের বিচারে গতি আনতে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলা এবং মহানগরে ২২টি মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার। আইন মন্ত্রণালয়ে গতকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৬০ দিনের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অধীন ন্যূনতম ৫ বছর বা ততোধিক শাস্তিযোগ্য অপরাধের চলমান মামলাসমূহ বর্তমান আদালত থেকে নবগঠিত ট্রাইব্যুনালসমূহে সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী স্থানান্তরিত হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পিকাক্স পর্বতে খুব শীঘ্রই হামলার হুমকি দিয়েছেন। ট্রাম্প জুলাই মাসের মাঝামাঝি সময়ে এই পাহাড়ে হামলার জন্য প্রথমবারের মতো হুমকি দিয়েছিলেন। তখন ইরানের সঙ্গে নতুন করে উত্তেজনা তৈরি হয়। এদিকে ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা ইলহামি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তেহরান যে কোন প্রকার সংঘাতের জবাব দিতে প্রস্তুত। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে আজ ভারত পাকিস্তানের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত ৮:৩০ খেলাটি শুরু হবে। গতকাল টুর্নামেন্টে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ৬ উইকেটে ইন্দোনেশিয়াকে পরাজিত করে। আগামীকাল দুবাইয়ে বাংলাদেশ নারী দল শ্রীলঙ্কার মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১১টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন আধুনিক গান। শিল্পী সানিয়া সুলতানা লিজা, প্রথম গানের রচয়িতা ও সুরকার কবির বকুল।

সানিয়া সুলতানা লিজার কণ্ঠে আধুনিক গান শুনছেন। এবারের গীতিকার বায়েজিদ খুরশিদ রিয়াজ সুর করেছেন শেখ সাদি খান।

0: আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন সানিয়া সুলতান আলিজা। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। শ্রোতাবন্ধুরা, আগামী 7ই সেপ্টেম্বর সোমবার বেলা 2:20 থেকে বেলা 3টা পর্যন্ত ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্জ, FM 102 মেগাহার্জ, FM 106 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার, ইউটিউব চ্যানেল বাংলাদেশ বেতার ঢাকা, একই সাথে বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.beta.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা। এবারের বিষয় ডিপ্রেশন, মন খারাপ নাকি সত্যি রোগ? এ বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গোলাম রাব্বানি, সাবেক পরিচালক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল। আপনারা 0155-3841-500 এই নম্বরে ফোন করে সরাসরি কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে পারেন। নম্বরটি আবারও বলছি, 0155-3841-500। সঞ্চালনায় থাকবেন ডাক্তার রেজাউল আলম খান এবং ইয়াসমিন আক্তার, এবং এদের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মোহাম্মদ হাসনাতুল আজম। ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়া আলাইকুম আসসালাম।
2: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে।
3: হয় ইমাম সাহেব,
2: তাইলে একটা জরুরি কথা বলি।
3: বলেন, কোন বলেন।
2: শুনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকা শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
3: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
2: শোনেন, সরকার 6 মাস থেকা 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
3: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
2: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
3: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
2: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
3: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব, এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
2: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
3: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
2: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
3: জি অবশ্যই। আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
2: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
3: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
2: আচ্ছা,
3: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
2: তারপর?
3: তারপর
4: বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
2: তারপর কি হইল?
4: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
2: কিন্তু আবার কি,
4: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
2: আল্লাহ সবাইরে হেফাজত করুন,
5: আমিন।
2: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন। একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশু যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
0: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন পল্লীগীতি, শিল্পী মণিকুমার রাজবংশী, প্রথম গানের রচয়িতা এবং সুর করেছেন আমির আলী চিশতী।

0: পল্লীগীতি শুনলেন আমাদের স্টুডিও রেকর্ডে, শিল্পী ছিলেন মণি কুমার রাজবংশী,
1: বাংলাদেশ পিতা ঢাকা। এখন ফ্যামিলি কার্ডের গান শুনবেন সংগীত কণ্ঠে, গানের গীতিকার ও সুরকার আবু বকর সিদ্দিক।

0: সমবেত কণ্ঠে ফ্যামিলি কাটির গানটি শুনলেন।
1: দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। দেশ আপনাকে কি দিয়েছে সেটা বড় কথা নয়, আপনি দেশের জন্য যা করবেন সেটাই হলো আপনার জন্য গৌরবের বিষয়। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক, কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। অনুষ্ঠান মালা এখন রয়েছে পাঁচমিশালি গান। প্রথমে শুনবেন একটি দেশের গান, দ্বৈত কণ্ঠে গেয়েছেন চম্পা বণিক ও তানজিনা করিম স্বরলিপি। গান লিখেছেন রঙ্গু শাহাবুদ্দিন, সুর করেছেন মোহাম্মদ রুবাইয়াত শামীম চৌধুরী।

পাঁচমি শৈলী গান শুনছেন। এবারে শুনব একখানি আধুনিক গান দিলশাদ নাহার কোনার কণ্ঠে। গানের কথা লিখেছেন মোহাম্মদ আহসান হাবিব বাপ্পি, সুর করেছেন মোহাম্মদ রুবাইয়াত শামীম চৌধুরী।

0: এতক্ষণ পাঁচ পিশালি গান শুনলেন আমাদের স্টুডিও রেকর্ডে।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সবাই সচেতন হই। বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, এখন শুনবেন বৃক্ষরোপণের গান। শ্যাম শাহ, প্রিয়াঙ্কা গোপ এবং সুকন্যা মজুমদারের কন্ট্রিবিউশন এবং গান কথা লিখেছেন সিরাজুল হক সিরাজ এবং সুর করেছেন শ্যাম শাহ।

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সুতপা বড়ুয়া। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালাল মুক্ত করা হবে। তিনি গতকাল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। মন্ত্রী বলেন, দালাল চক্রকে ধরার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একসঙ্গে কাজ করছে। অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে চলমান অভিযান প্রসঙ্গে সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, জেলা প্রশাসক ও সিভিল সার্জনদের মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। অবৈধ প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করার পাশাপাশি ক্লিনিক সিলগালা করা হচ্ছে। পরিদর্শনকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সিলেটে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের ড্রেনেজ ও পরিষ্কার পরিচ্ছন্নতার যাবতীয় সমস্যা সাত দিনের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। তিনি গতকাল চট্টগ্রামের একটি হোটেলে শহরের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে পানি সরবরাহ সেবার মান বাড়াতে একটি নতুন সরকারি বেসরকারি অংশীদারিত্ব মডেল প্রতিষ্ঠা সংক্রান্ত সমঝোতা স্মারক এমওইউতে স্বাক্ষর অনুষ্ঠানে এই কথা বলেন। চুক্তির আওতায় ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ এবং ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেডের সঙ্গে যৌথভাবে কাজ করবে চট্টগ্রাম ওয়াসা। নেদারল্যান্ডস দূতাবাস এই উদ্যোগে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে। শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে বইয়ের কোন বিকল্প নেই। একই সঙ্গে শিক্ষার্থীদের বেশি বেশি বই পড়তে উৎসাহিত করার আহ্বান জানান তিনি। গতকাল রাজধানীর একটি হোটেলে বিশ্ব সাহিত্য কেন্দ্র ও বিকাশের যৌথ উদ্যোগে পরিচালিত বই পড়া কর্মসূচির ১২ বছর উদযাপন উপলক্ষে আয়োজিত প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, সরকার খেলাধুলা, সংস্কৃতি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও আনন্দময় শিক্ষাদানের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার সংবাদ মাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী এবং সাংবাদিকরা যাতে কোনো ভয়ভীতি ছাড়াই নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সরকার সে পরিবেশ নিশ্চিত করেছে। তিনি গতকাল নেত্রকোনায় এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নির্ধারিত বাজেট বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি প্রেস কাউন্সিলের মাধ্যমে হলুদ সাংবাদিকতা ও অপসাংবাদিকতা রোধে পেশাগত মানদণ্ড বজায় রাখার কাজ চলছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশের পররাষ্ট্র নীতি পরিচালিত হচ্ছে। বিশ্বে প্রতিটি দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রেখে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে। তিনি গতকাল সিলেট জেলা পরিষদে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন। চীনের সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে দুদেশের সম্পর্ক আরও গভীর হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফর এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে পারস্পরিক সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। মাদক সংক্রান্ত অপরাধের বিচারে গতি আনতে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলা এবং মহানগরে ২২টি মাদক দ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার। আইন মন্ত্রণালয় গতকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৬০ দিনের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর অধীন ন্যূনতম ৫ বছর বা ততোধিক শাস্তিযোগ্য অপরাধের চলমান মামলাসমূহ বর্তমান আদালত থেকে নবগঠিত ট্রাইব্যুনালসমূহে সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী স্থানান্তরিত হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পিকেক্স পর্বতে খুব শীঘ্রই হামলার হুমকি দিয়েছেন। ট্রাম্প জুলাই মাসের মাঝামাঝি সময়ে এই পর্বতে হামলার জন্য প্রথমবারের মতো হুমকি দিয়েছেন। তখন ইরানের সঙ্গে নতুন করে উত্তেজনা তৈরি হয়। এদিকে ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা ইলহামি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তেহরান যে কোনো প্রকার সংঘাতের জবাব দিতে প্রস্তুত। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে আজ ভারত পাকিস্তানের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত 8:30 খেলাটি শুরু হবে। আগামীকাল দুবাইয়ে বাংলাদেশ নারী দল শ্রীলঙ্কার মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:00।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান ড্রামবিট। শুরুতে রয়েছে এনআরবির পরিবেশনায় আয়ুব বাচ্চুর কণ্ঠে গান।

0: প্রিয় শ্রোতা শুনছেন
1: ড্রিম বিট ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান। এবারে শুনব ওয়ারফেজ ব্যান্ডের পরিবেশনা বাবনার কণ্ঠে।

0: এতক্ষণ ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান ড্রামবিট শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, দূরের ও কাছের সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, যে যেখান থেকে আমাদের শুনছেন সকলকে অনেক অনেক প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের দ্বিতীয় পালার আয়োজন। এই অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, এফএম 90 মেগাহার্স এবং এফএম 106 মেগাহার্সে। শ্রোতা বন্ধুরা, বেলা 11:30 থেকে 5:30 পর্যন্ত আমরা যারা আপনাদের সাথে উপস্থাপনায় আছি, সালমা বেগম, জেরিনা ফরোজ খান এবং আমি সৈয়দানুর নাহার, আমাদের সাথে প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, মোহাম্মদ রবিউল ইসলাম, নাসরিন আক্তার এবং লুৎফুন নাহার মেরি। অধিবেশন তত্ত্বাবধানে আছেন চমচমি দেওয়ান। শ্রোতা বন্ধুরা, স্টুডিওতে আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন উপস্থাপনায় মুকিবুল নাহার। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার ঢাকা। স্বাস্থ্যই সুখের মূল।
2: আমরা সবসময় সুস্থ ও সুন্দর জীবনের প্রত্যাশা করি, প্রত্যাশা করি ময়লা আবর্জনা, বর্জ্য ও জীবাণু থেকে মুক্ত পরিবেশে বসবাস করার। আর এরকম একটি সুস্থ সুন্দর জীবন গঠন ও নির্মল পরিবেশ সৃষ্টি এবং তা বজায় রাখা তখনই সম্ভব যখন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকব।
3: তবে নতুন করে এ কথার যথার্থতা খুব ভালোভাবেই আমাদেরকে বুঝিয়ে দিয়েছে করোনা মহামারী। তবে শুধু করোনার জন্যই না, অন্যান্য জীবাণুবাহী রোগ থেকেও মুক্ত থাকতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা প্রয়োজন।
2: পরিচ্ছন্নতার মাধ্যমে যে কেবল ব্যক্তি উপকৃত হয় তা কিন্তু নয়, এর রয়েছে ব্যাপক বাহ্যিক উপকারী প্রভাব। যেমন একজন পরিষ্কার পরিচ্ছন্ন ব্যক্তির জীবাণুর দ্বারা সংক্রমিত হওয়ার আশঙ্কা কম, ফলে তার মাধ্যমে সমাজে সংক্রমণ ছড়ানোর শঙ্কাও কম। এক কথায়, বিভিন্ন রোগ থেকে মুক্তির সহজ উপায় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আয়োজনের প্রথম নিবেদনে এ নিয়ে শুনব আরো বিস্তারিত একটি সাক্ষাৎকারমূলক আলোচনা থেকে। এ পর্বের সাক্ষাৎকার গ্রহণ করেছেন শাহনাজ পারভীন।
4: শ্রোতা বন্ধুরা, সবার সুস্থতা কামনা করছি আমাদের আজকের এই পর্ব থেকে। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, বিভিন্ন রোগ থেকে মুক্তির সহজ উপায়। আমাদের মাঝে আজ উপস্থিত আছেন আসমা হাসান, পরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর। তার কাছ থেকে আজ আমাদের জীবনের সাথে মিশে থাকা অতি প্রয়োজনীয় এই বিষয়টি নিয়ে আমরা কথা বলব। এই যে আমরা বলছি যে আমাদের প্রতিটি কাজের ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটি জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প কিছু নাই, এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে কিন্তু নিজের সুস্থ পাশাপাশি বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্তি আমাদের ওতপ্রোতভাবে জড়িত, এবং আজ এই বিষয়টি নিয়েই কথা বলছি। তো প্রথমে যেটা জানতে চাইব যে জীবনে বেঁচে থাকার ক্ষেত্রে একজন মানুষের বা পারিপার্শ্বিক পরিস্থিতিতে পরিষ্কার পরিচ্ছন্নতা কতটা জরুরি এবং কেন জরুরি।
5: প্রথমে বলি, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আমরা সবসময় এটা ছোটবেলা থেকে জেনে আসছি। সেজন্য একজন মানুষকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। যে পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে শুধু হাত পা মুখ চুল সবকিছুরই একটু পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, এবং সবকিছুর সাথেই কিন্তু রোগ বালাই জড়িত আছে। আপনি চুল যদি পরিষ্কার না রাখেন, আপনি খুশকি হবে, মাথা চুলকাবে, ঘাম হবে, এরপরে যেটা হয় যে ছোট ছোট দানা উঠবে, মাথায় অনেক কষ্ট হবে। হাত যদি অপরিষ্কার থাকে তাহলে আপনার অনেক ধরনের রোগ হতে পারে, ডায়রিয়া থেকে শুরু করে ডিসেন্ট্রি, পানিবাহিত অনেক রোগই চলে আসে, যেহেতু দিচ্ছি অনেক রোগ চলে আসতে পারে। আপনি শরীর যদি পরিষ্কার ঠিক মতো না করেন, আপনি দেখছেন যে এখন যেভাবে স্কিন ডিজিজ বাড়ছে, চর্মরোগ ফুসকুড়ি ওঠে, অনেক ধরনের হয়। সেই জন্য প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই জরুরি।
4: তো এমন বেশ কিছু রোগ রয়েছে বা অসুস্থতা রয়েছে যেগুলো কেবলমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই সমাধান হয়। সেটা ছোট শিশুদের ক্ষেত্রে হতে পারে বা আমরা যারা বয়োজ্যেষ্ঠ আছি তাদের ক্ষেত্রেও হতে পারে। এগুলো বিষয়ে একটু ছোট করে জানতে চাইছি।
5: করোনার কথাই ধরেন, 2020 সালের মার্চ মাসে, তখন কিন্তু করোনার কোন ওষুধ বা প্রতিকার ওরকম ভাবে ছিল না, কিন্তু আমাদের কিন্তু পরিষ্কার হাত ধুতেই বলা হতো ভালো করে, এবং সেই হাতটা যেমন তেমন না, 20 সেকেন্ড ব্যাপী হাতটা পরিষ্কার করে ধুতে বলা হতো। প্রথম প্রাথমিক চিকিৎসা কিন্তু আমাদের কিছু দেওয়া যায়নি, আমাদের পরিষ্কার
4: থাকতে
5: বলা হয়েছে, এটাই মাস্ক পরতে বলা হয়েছে, সেটা হলো আমাদের পলিউশনের জন্য। ঠিক আছে, কাজে আমরা করোনা থেকে আসলাম যে এখানে একটা পরিষ্কার থাকতে বলা হয়েছে এবং আমরা একটা বিশাল করোনা এই হাত ধুয়ে এবং মাস্ক পরেই তো মোকাবেলা করেছি। পরবর্তীতে না ভ্যাকসিন এসেছে, এরপরে যেটা আছে যে শুধু পরিষ্কার থাকছেন, হাতটা যদি না ধুয়ে খাই তাহলে যে জার্মস গুলো হাতে থাকছে যেটা আমাদের চোখে পড়ছে না, মানে অনেক শত শত জীবাণু আমাদের হাতে রয়ে যায়। আমরা কাজ করছি বাসায়,
4: জায়গায়
5: যাচ্ছি, ধরছি, দরজা খুলছি, হ্যান্ডেল ধরছি, মানে কত কিছুই তো করছি। তো এই যে এই জার্মস গুলো গিয়ে, হয়তো আমরা যারা পূর্ণ বয়স্ক তারা হয়তো খুব অসুস্থ হয়ে না পড়লেও, যারা একদম শিশু তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছে, তাদের পেটের গন্ডগোল থেকে শুরু করে অনেক জার্মসই ওভাবে ঢুকে যাচ্ছে। এবং যারা বয়স্ক তাদেরও রেজিস্ট্যান্স পাওয়ারটা একটু কম থাকে, তারাও কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। সেই জন্য হাত ধোয়া থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা রক্ষা করে চলছি। আচ্ছা, আমি বলবো যারা ইয়াং মেয়ে মানে অ্যাডোলেসেন্স যাদের কথা বলবো, 13, 14, 15, 16, তাদের দেখেন নিয়মিত মাসিক হয়, প্রতি মাসে একবার, এবং সেখানেও কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলছি, মিনিস্ট্রিয়াল হাইজিন সেখানেও চলে আসছে পরিষ্কার পরিচ্ছন্নতা, যে আমরা এখন প্যাড খুব স্বল্প মূল্যে পাওয়া যায় এবং আমরা সবসময় বলি স্যানিটারি ন্যাপকিন ইউজ করতে, কিন্তু কোনো কারণে যদি কেউ স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে না পারে সেই ক্ষেত্রেও আমরা পরিষ্কার কাপড় ব্যবহার করতে বলছি, পরিষ্কার শুকনো কাপড়। আমরা সর্বক্ষেত্রে বলছি যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, কিশোর এবং কিশোরী দুজনের ক্ষেত্রে, তাদের আমরা প্রতিনিয়ত আমরা এটা জানাচ্ছি পরিবর্তন যে হচ্ছে, তাদের শারীরিক একটা পরিবর্তন হচ্ছে, একটা ছেলে 13 বছর বয়সন্ধির সময়টা, এই ধরেন স্বপ্নদোষ বলেন, বিদ্যুৎপাত বলেন, বা মেয়েদের মাসিক বলেন, ছেলেদের অনেক পরিবর্তন ঘটছে, এবং আমরা প্রত্যেক ক্ষেত্রে কিন্তু তাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলছি, এই সময় পিউবিক হেয়ার হয় এবং সেটা পরিষ্কার করতে বলছি নিজেদের, তাদেরকে এই বিষয়ে আমরা জ্ঞান দান করছি। এবং আমাদের স্কুলের অনেক প্রোগ্রাম আছে, স্কুল মানে স্কুল স্বাস্থ্য শিক্ষা, এবং আমাদের নিয়মিত SSM মানে আমাদের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, তারা যান এবং স্কুলের বাচ্চাদেরকে এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি করছেন। এবং এই যে প্রাথমিক যে বিষয়গুলো জ্ঞান ধারণ করছি, প্রথমেই কিন্তু আমাদের আসছে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়,
4: বেস পয়েন্টটা
5: এখানে, কারণ এই যে 13 বছর বা 14 বছরের ছেলেদের যে স্বপ্নদোষ হচ্ছে, যে মাসিক হচ্ছে, অবশ্যই তাকে পরিষ্কার থাকতে হবে, তাহলেই তো সে প্রতিনিয়ত একটি প্রতিদিন চলবে, স্কুলে যাবে, খেলাধুলা করবে। সে যদি পরিষ্কার না থাকে তার পক্ষে এটা প্রতিনিয়ত চলাফেরা মোটেও সুখকর কিছু হবে না।
4: তো আমাদের তো আসলে পানিবাহিত কিছু রোগ রয়েছে বা শারীরিক সংস্পর্শে কিছু রোগ রয়েছে, যেটা আমরা যে খোশ পাঁচটা বলছি, বা কিছু ক্ষেত্রে হয়তো বা নাকের মাধ্যমেও চলে যাচ্ছে, ভালোভাবে যদি আমরা চোখগুলোকে পরিষ্কার না করি সেখানে কিছু প্রদাহ তৈরি হচ্ছে, এটা নিয়ে একটু সংক্ষেপে জানতে চাই।
5: খোশ পাঁচটার বিষয়টা ওটাও তো আপনি বললাম যে একটা পরিষ্কারেরই ব্যাপার, এবং খোশ পাঁচটার বিষয়টা কিন্তু আরেকটা যে ছোঁয়াচেও বটে, মানে কাপড়টাও যদি আপনি ভালো করে না গাছুল কাপে ওখান থেকে খোশ পাত্রা একটা জীবাণুটা ঝরে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, সেই জন্য পরিষ্কার থাকতে হচ্ছে। আর আরেকটা ব্যাপার হলো যে পানিবাহিত বিভিন্ন রোগের কথা বললেন, যেটা আমরা বলি যে টাইফয়েড থেকে শুরু করে সবকিছুই আছে, যে
4: পরিষ্কার
5: পানিটা ব্যবহার করতে হয়, জীবাণুমুক্ত পানি ব্যবহার করতে হয়। তো এখন পানির ব্যাপারে আমার মনে হয় যে আমরা যথেষ্টই সচেতন, আমাদের শহরের লোকজন এবং গ্রামের লোকজন ডিপ টিউবওয়েল ব্যবহার করে, সেই পানিটা নিরাপদ। একটা সময় ছিল যখন পুকুরের পানি ব্যবহার করতো সেটা অনিরাপদ, কিন্তু এখন পরিষ্কার পানি এবং নিরাপদ পানি সবাই ব্যবহার করে।
4: আচ্ছা, এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলছি আমরা বিভিন্ন রোগ থেকে মুক্তির ক্ষেত্রে, সেই জায়গায় ঘন বসতি বা স্যাঁতসেঁতে পরিবেশ, একসাথে অনেক লোকের থাকা, এটা কি কোনো ধরনের সমস্যা সৃষ্টি করে?
5: ঘনবসতিপূর্ণ দেশ, একসাথে অনেক লোকের থাকা, যেটা হয় যে স্কিন ডিজিজটার কথাই আমরা বেশি জানি যে ছড়িয়ে পড়ে। আমরা সবসময় শুনে আসছি যে জেলখানায় খুব কয়েদিদের খুব স্কিন ডিজিজ হয়, তারা খুব কাছাকাছি থাকে সেই সব কারণে। তো ওই অনেক লোকজন থাকলে এই জিনিসটাই হয়, সেটা যদি পরিষ্কার থাকা যায় এবং নিজেকে একটা পার্সোনাল হাইজিনটা মেনটেন করা যায়, অনেক ক্ষেত্রে সেটা পরিহার করা সমাধান হয় সম্ভব।
4: বা অনেক জায়গায় আছে যে হয়তো একই বাথরুম ব্যবহার করতে হচ্ছে,
5: অনেকে মিলে হোস্টেলে বলেন যে বাথরুমেরও পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিজেরও পার্সোনাল হাইজিনটা মেনটেন করতে হয়। এবং আমরা এটা প্রতিনিয়তই সচেতন করে যাচ্ছি আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইএম ইউনিট থেকে, আমাদের এভিভ্যান কার্যক্রম যেটা আছে সেটা প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে যে আমরা এভিভ্যান কার্যক্রম করি, ওখানে আমাদের বিভিন্ন পরিবার পরিকল্পনা মেথড থেকে শুরু করে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টাও আছে এবং পার্সোনাল হাইজিন যে ছেলে মেয়েদের জন্য কতটা জরুরি এই বিষয়টা আমরা সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করছি।
4: ধন্যবাদ আসমা হাসান, আপনার কাছ থেকে আমরা এতক্ষণ শুনছিলাম পরিষ্কার পরিচ্ছন্নতা বিভিন্ন রোগ থেকে মুক্তির সহজ উপায় এই বিষয়টি নিয়ে। আসলে আমার যেটা মনে হলো আপনার কথা শুনে, যে আমাদের যদি সদিচ্ছা থাকে এবং আমরা যদি মেনে নেই যে না সুস্থ থাকতে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন আমাকে থাকতেই হবে, তো সেক্ষেত্রে যে কোনো পরিবেশে প্রতিবন্ধকতাগুলোকে দূর করে সঠিক সুন্দর শিক্ষার মধ্য দিয়ে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, পাশাপাশি আশেপাশে যারা আছেন তাদেরকেও কিন্তু এই বিষয়টি সম্পর্কে সচেতন করতে পারি। সবার সম্মিলিত প্রয়াসে সকল ধরনের রোগবালাই থেকে আমরা সবাই মুক্ত থাকব এবং অবশ্যই সুস্থ সুন্দর স্বাভাবিক পারিবারিক পরিমণ্ডলের মধ্য দিয়ে আমাদের প্রতিটি মানুষ অনেক বেশি আনন্দে থাকবে, অনেক বেশি খুশি থাকবে, এই প্রত্যাশা সবার জন্য।
3: আমাদের শারীরিক সুস্থতায় যেমন পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন, তেমনি আমাদের সমাজের সুস্থতার জন্য প্রয়োজন সামাজিক ব্যাধিগুলো থেকে সমাজকে পরিচ্ছন্ন রাখা।
2: আর সেই সামাজিক ব্যাধিগুলোর একটি হচ্ছে বাল্যবিবাহ। আয়োজনের এ পর্যায়ে শোনাব বাল্যবিয়ে নিয়ে একটি সচেতনতামূলক গান

0: আমরা সমাজের সুস্থতার কথা বললাম, বললাম শারীরিক সুস্থতার কথাও, তবে এসবের সাথে যে আমাদের মানসিক সুস্থতার বিষয়টাও জড়িত তা ভুলে গেলে কিন্তু চলবে না। আমাদের সমাজ, পরিবেশ ও শরীর সুস্থ থাকলে আমরাও মানসিকভাবে সুস্থ থাকতে পারি। আবার মানসিকভাবে সুস্থ না থাকলে কিন্তু সমাজ বা শরীরের সুস্থতার কোনো প্রভাব আমাদের জীবনে পড়বে না।
1: অর্থাৎ আমাদের পরিপূর্ণ সুস্থতায় শারীরিক ও মানসিক স্বাস্থ্য একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু অনেক ক্ষেত্রেই মানসিক স্বাস্থ্যের বিষয়টা উপেক্ষিতই থেকে যায়। তবে সরকার এই দিকটাও গুরুত্বের সাথে বিবেচনা করে মানসিক স্বাস্থ্য আইন 2018 প্রণয়ন করেছে। আজ জানবো জানাবো পর্বে শুনবো এই আইন প্রণয়নের প্রেক্ষাপট সম্পর্কে। এ পর্বে সঞ্চালনায় আছেন অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি।
2: সুপ্রিয় শ্রোতা, শুভেচ্ছা নিন, আশা করি ভালো আছেন সকলে।
3: শুরুতে একটা কথা অবশ্যই বলতে চাই, সেটি হচ্ছে আমাদেরকে আইন জানতে হবে, আইন মানতে হবে। আর আইনে আরেকটি কথা প্রচলিত আছে, আপনি হয়তো বললেন যে আমি জানতাম না এটি আইনে অপরাধ, আইনের দৃষ্টিতে অপরাধ, এটা আমি জানতাম না। এরকম কোন কথা আইন আপনাকে সাপোর্ট করবে না। ধরে নেওয়া হবে আপনি যদি আইন জেনেও না থাকেন বা হচ্ছে আপনি আইন পড়তে পারেন না, আইন জানেন না, এটা কোনো কৈফিয়ত না, আপনাকে ধরে নেওয়া হবে যে আপনি আইন জানেন। তাহলে একটা বিষয় হচ্ছে, সেটি হচ্ছে যে আমাদেরকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, কোনো অপরাধ করা যাবে না, এবং যা কিছু নীতিবিরুদ্ধ, যা কিছু আইন বিরুদ্ধ, যা কিছু রাষ্ট্রবিরোধী, এগুলো থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আইনের প্রতি, আমি আবারও বলি, আমাদের প্রত্যেকের শ্রদ্ধাশীল হতে হবে। আজকে যে আইন নিয়ে আমরা আলোচনা করব, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আইন এবং বহু পুরনো একটি আইন, যেটা আবার নতুন করে 2018 সালে এই আইনটি করা হয়েছে, সেটি হচ্ছে মানসিক স্বাস্থ্য আইন 2018। আপনাদের মনে প্রশ্ন হতে পারে, মানসিক স্বাস্থ্য আইন সেটা আবার কি? হ্যাঁ, আর এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানব, জানার জন্যই আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী খালেদা সুলতানা নূর। তাহলে আমরা চলে যাচ্ছি আজকের এই জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য, বিস্তারিত আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। আজকে এই আইন প্রণয়নের প্রেক্ষাপট নিয়ে আমরা আলোচনা করব। আজকে শুরুতেই আপনার কাছে জানতে চাই যে মানসিক স্বাস্থ্য আইন আমরা বলতেছি, আসলে মানসিক স্বাস্থ্য এটা বলতে আসলে কি বোঝায়, এই বিষয়টা আমরা শুরুতে আপনার কাছে একটু জানতে চাই।
4: ধন্যবাদ আপনাকে। আপনি যেরকম বলছিলেন যে আসলে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আইন নিয়ে আসলে আমরা আজকে আলোচনা করতে বসেছি। যেহেতু মানসিক স্বাস্থ্য বিষয়ে আইনটা 2018, স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে তাহলে স্বাস্থ্য আর মানসিক স্বাস্থ্যের মধ্যে আসলে পার্থক্যটা কি। আমরা কিন্তু ছোটবেলায় প্রত্যেকে যারা স্কুলে গিয়েছি পড়েছি যে স্বাস্থ্যই সকল সুখের মূল। তাহলে এই স্বাস্থ্যটা কি শুধু শারীরিক স্বাস্থ্য? স্বাস্থ্য বলতে তো আমরা বুঝাচ্ছি যে আমাদের স্বাভাবিক বুদ্ধি বিকাশ, আমাদের কাজ করার ক্ষমতা, যে কোনো জরুরি সময়ে আমাদের ডিসিশন নেওয়ার ক্ষমতা, ভেঙে না পড়া।
3: আর এমনিতে আমরা শারীরিকভাবে আমরা স্বাস্থ্য বলতেই বুঝাই যে আমাদের শারীরিক সুস্থতাটা,
4: শারীরিক সুস্থতা
3: মানে স্বাস্থ্য ভালো আছে, বা শারীরিক ভাবে যদি আমরা অসুস্থ হই তাহলে বলি যে সে অসুস্থ, মানে কমন একটা ধারণা। কিন্তু আজকে যে আইন নিয়ে আমরা আলোচনা করছি যে মানসিক স্বাস্থ্য আইন, অর্থাৎ এখানে মনের স্বাস্থ্যেরও একটা বিষয় রয়েছে,
4: যেটা নিয়ে আমি বলছিলাম স্বাস্থ্য সকল সুখের মূল। স্বাস্থ্যটা কিন্তু দুইটা ভাগে বিভক্ত, আমার শরীর, আমার মন। এখন আমার মন ভালো নয়, আমি কাঁদছি, আমি ঘুমোতে পারছি না, আমি কোনো কাজ করতে পারছি না, আমি কিন্তু নিজেকে সুস্থ বলে আমি নিজেকে দাবি করতে পারবো না। আবার একইভাবে একজনের ডেঙ্গু জ্বর এসে হসপিটালে অসুস্থ, এই অসুস্থতা কিন্তু আমরা চোখে দেখতে পাই যে আমার জ্বর হলো। আপনি যদি আমাকে দেখেন বা ডাক্তার যদি আমাকে দেখে তাহলে কিন্তু বলবে আমার শরীর উষ্ণ খুষ্ণ লাগছে, আমার শরীর দেখতে দুর্বল লাগছে। তো আমার শারীরিক স্বাস্থ্যটা কিন্তু দেখে আপনি বুঝতে পারবেন যে আমি অসুস্থ। আর মনের বিষয়টা এমন একটা জিনিস যে শরীরের ভিতরে মনটা বাস করে, এই মনের স্বাস্থ্যটাই আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমাদেরকে মর্যাদা দেয়।
3: আচ্ছা,
4: আমি যে আমার মর্যাদা নিয়ে আমি সবসময় খুব কেয়ারফুল থাকি, এই মর্যাদাটাই হলো আমার মানসিক অবস্থান।
3: তাহলে আমরা মানসিক অসুস্থতা বলতে আমরা কি বুঝবো?
4: যখন আমি কোনো কারণে, আমরা কিন্তু ডিপ্রেশন শব্দের সাথে কিন্তু আমরা সবাই পরিচিত, আমরা মনে করি কি মানসিক রোগের কিন্তু আবার দুইটা, একটা হলো মেন্টাল ইলনেস আর একটা মেন্টাল ডিসঅর্ডার। আমরা যেহেতু এই শব্দগুলোর সাথে আমরা এত বেশি পরিচিত না এবং আমরা ডিল করি না, সুতরাং আমরা কিন্তু অনেক সময় গুলিয়ে ফেলি যে কোনটা মেন্টাল ইলনেস আর কোনটা মেন্টাল ডিসঅর্ডার। যেমন আমরা কিন্তু বলি যে ও পাগল হয়ে গেছে, হ্যাঁ, আবার অনেকে কিন্তু মনে করে যে মানসিকভাবে আমি একটু অসুস্থ, আমি ডিপ্রেস আছি বা আমি ডিপ্রেশনে আছি, আমাকে কিন্তু বলবে যে পাগল হয়ে গেছে। আসলে কিন্তু এই চিকিৎসাও আলাদা, পাগল শব্দটাও কিন্তু সবার জন্য প্রযোজ্য নয়, আমরা কিন্তু এটা জানি না। যেটা আপনি বলছিলেন মানে মানসিক যে চাপটা নেওয়ার, মানে আমি যে কাজে প্রেশারটা নিচ্ছি, আমার শারীরিক একটা কাজ করছি আমি শরীর দিয়ে, আরেকটা কাজ কিন্তু আমি মন দিয়ে করছি। মানসিক শক্তি না থাকলে কিন্তু অনেক সময় বিপদে দাঁড়িয়ে থাকা যায় না। আমরা বলি যে ও অনেক ধৈর্যশীল, এই শব্দগুলি কিসের জন্য আমরা ব্যবহার করি? আমাদের মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা ব্যবহার করি এই শব্দগুলি, যে ধৈর্যশীল, এটা শরীরের ধৈর্যের কোনো বিষয় না, এটা মনের একটা ধৈর্যের বিষয়। তো যখন নাকি আমি এই সুস্থতা এবং অসুস্থতার মধ্যে আমরা খুব স্বাভাবিকভাবে, যদি আমি আপনাকে বলি, মনের কোনো অবস্থায় ক্ষেত্রে আমি স্বাভাবিক কাজকর্ম করতে পারছি না, সেটা কি কিন্তু আমি বলতে পারি এটা আমি মানসিক অসুস্থতা, আমি সুস্থ নই মানসিকভাবে। কিন্তু এটার আবার বিভিন্ন ভাগ আছে।
3: এই যে মানে শারীরিক সুস্থতা আর মানসিক সুস্থতা দুটো জিনিস, আপনার আলোচনার প্রেক্ষিতে আমরা যেটা জানতে পারলাম সেটি হচ্ছে, একদিকে যেমন শারীরিক সুস্থতার প্রয়োজন, অন্যদিকে মানসিক সুস্থতার প্রয়োজন। আর শরীর এবং মন এই দুটো হচ্ছে অঙ্গাঙ্গভাবে জড়িত, একে অপরের যেন পরিপূরক। মানে আপনার যখন শরীর অসুস্থ থাকবে তখন এটার একটা কুপ্রভাব মনের উপরে পড়বে, আবার মনটা যদি ভালো না থাকে তাহলে সেক্ষেত্রেও তার প্রভাবটা শরীরের উপর পড়বে।
4: আর যে বিষয়টা নিয়ে আসলে আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের শরীরে যে অসুস্থতা থাকে সেটা আপনি আমাকে দেখে বুঝবেন, আর মনে যে আমার অবস্থাটা হবে বা অসুস্থতা হবে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করি কি, আমরা লুকিয়ে রাখি। কারণ সাধারণত আমাদের নারীদের কিন্তু মানসিক সমস্যাটা বেশি হয়ে থাকে। এখন আমি যদি এইভাবে চিন্তা করি যে বিয়ের পরে একটা মেয়ের সমস্যা হচ্ছে, তো সবাই বলবে যে সে সবাইকে আপন করে নিতে পারছে না, অনেক অনেক যুক্তি দিবে। কিন্তু আমি যদি এভাবে যদি চিন্তা করি যে একটা ছেলে যখন বিয়ে করছে, তার আর্থিক অবস্থান, তার চাকরি, তার বাসস্থান, তার আত্মীয় স্বজন, ভাই বোন সবাই তার পাশে আছে, শুধুমাত্র একজন ব্যক্তি বাইরে থেকে তার সাথে অ্যাড হচ্ছে। আর একটা মেয়ে যখন সংসার শুরু করছে, তখন তার পারিপার্শ্বে তার আত্মীয় স্বজন আপন, যারা এতদিন পর্যন্ত বড় হওয়ার পর যারা তার পাশে ছিল, সবাইকে ছেড়ে কিন্তু একটা নতুন পরিবেশে যায়। কিন্তু আমরা কেন জানি এই জিনিসটা কেউই খেয়াল করি না।
3: সেখানে গেলে একটা নতুন পরিবেশে তাকে
4: মানিয়ে নেওয়ার জন্য একটা সময়, সহযোগিতাটা খুব বেশি প্রয়োজন। কিন্তু আমরা যেটা করি সেটা হলো যে আমরা বলতে থাকি যে তুমি এটা শিখে আসো নাই, আমি জাস্ট উদাহরণস্বরূপ বলছি, বা তোমাকে এটা শেখানো হয় নাই। এই যে তখন যে মানসিকভাবে যে চাপটা হয়, যে আমার কনফিডেন্স লেভেলটা কমে যায়, আমি যখন কোনো কাজ করব, যদি আমাকে প্রতি ক্ষেত্রে ক্ষেত্রে যদি আমাকে বিচার করা হয় তখন কি হবে, আমার ভিতরে কিন্তু একটা মানসিক পরিবর্তন আসবে। তো সেই পরিবর্তনটা কিন্তু অনেক সময় আমরা সামাল দিতে পারি, অনেক সময় আমরা সেটা পারি না।
3: এক্ষেত্রে মনে হয় যে তার সাথে খুব বন্ধুত্ব সুলভ আচরণ করে, তার সহনশীল আচরণ করে, তাকে সহানুভূতিশীল আচরণ প্রদর্শন করে তাকে
4: তৈরি করে না,
3: সে মানসিক ভাবে প্রশান্তি লাভ করবে, ঠিক তো?
4: আরেকটা জিনিসটা হলো কি, যে শুধু আমাকে জায়গা করে দিলে হবে না, আমি কি বলছি আমার কথাগুলো শুনতে হবে, অনুধাবন করতে হবে। আমি একটা কথা বলছি, আমার প্রবলেমের কথা বলছি, আরে ধর এটা কোনো বিষয় না, আমি একটা বললাম যে আমার এটা দরকার, আর এটা কোনো বিষয় না, এই যে না শোনা, এটাকে তো মেন মানসিক চাপের সৃষ্টি করে। আবার যেরকম মানসিক চাপের সৃষ্টি করে কি, আমি একজন যোগ্য নারী, আমি পড়াশোনা করেছি, আমি ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত পড়াশোনা করেছি, কিন্তু এখন শ্বশুরবাড়িতে এসে বলা হচ্ছে যে এখন চাকরি করা যাবে না, বা তুমি চাকরি করতে পারবে না। যদি এরকম যদি একটা ছেলের ক্ষেত্রে বলা হতো যে আজকে বিয়ের পরে তাকে তার চাকরিটা পছন্দ করে দেওয়া হতো, যে তুমি এটা পারবে না এটা করো, তাহলে হয়তো আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজ হয়তো বুঝতে পারতো যে কি মানসিক চাপটা তার ভিতরে পড়ে কাজ করছে। এবং সেই ক্ষেত্রে হয় কি, মানসিক ভাবে অসুস্থ হয়ে যায় নারীরা নিজের অজান্তেই। এবং আরেকটু আগে আমি যেটা বলছিলাম যে শারীরিক ভাবে অসুস্থতা আপনি দেখে বুঝবেন, আমাকে আপনি দেখলে বলবেন ঘুম কি কম হয়েছে, আজকে খাওয়া দাওয়া করো নেই, তুমি গোসল করে আছো, অনেক কিছু বলতে পারবেন। কিন্তু মনে অসুস্থতা হবে কি, এটা একটা আত্মমর্যাদার সাথে সংযুক্ত, তো যে আমি কাজ করতে দিচ্ছে না, এটা আমি কাকে বলবো, আমার ভিতরে কষ্ট হচ্ছে, আমি একটা কথা বলছি কেউ শুনছে না, আমার ভিতরে কষ্ট হচ্ছে, এটা কিন্তু আইডেন্টিফাই করা যায় না। যে ডিপ্রেশন নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে এই মানসিক স্বাস্থ্য বলতে এই ডিপ্রেশন, তার সাথে আমরা কিন্তু অটিজম শব্দটির সাথে এখন আমরা অনেক বহুল জড়িত পরিচিত, এবং আমরা আরেকটা শব্দ জানি মাদক আসক্তি, আমরা এটাকেও বলি একটা মানসিক রোগের একটা অবস্থান বলি। মানসিক চাপটা যদি নিতে না পারি আমি, আমাকে বলতে নারীদেরকে আঘাত করা হচ্ছে, কিছু বলতে গেলে প্রতিবাদে হলেই তাদেরকে আঘাত করা হচ্ছে, শারীরিক ভাবে করা হচ্ছে, মানসিক ভাবে খোঁচা দিয়ে অপমান করে কথা দিয়ে দুমড়ে মুচড়ে ফেলা হচ্ছে, যেন মনে হচ্ছে যেন নির্ভরশীল যেহেতু আমরা থাকি, স্বাভাবিকভাবে যে আলোচনাটা করছিলাম, একজন নারী যদি সে ইকোনমিক্যালি যদি সে ডিপেন্ডেন্ট থাকে হাজবেন্ডের উপরে, হাজবেন্ড কিন্তু ধরেই নেয় বা পরিবার ধরে বা সমাজ ধরেই নেয় যে এই নারীর উপরে আমাদের একটা কন্ট্রোল আছে, হ্যাঁ এটা কন্ট্রোল করতে পারবো, তাকে মনে হয় আমি চালাতে পারবো, তার স্বাধীনতাতে হস্তক্ষেপ করা হচ্ছে, যেটা নাকি অত্যন্ত সুচালুভাবে কিন্তু একটা নারীকে খুব আঘাত করে। কারণ ঠিক বিয়ের আগে তার পদক্ষেপ চলাফেরা, তার চিন্তাধারা, আর বিয়ের পরে তার সবকিছু নাকি এত বেশি পরিবর্তিত হয়ে যায় স্বাধীনভাবে তাল সামাল দিতে পারে না। এটা চাকরি ক্ষেত্রে হতে পারে, এটা একজন নারীর প্রথম মা হলে হতে পারে, ডিপ্রেশন কিন্তু হতে পারে। এবং এই জন্য বলছিলাম আমি যে ছেলেদের তুলনায় আমাদের মেয়েদের কিন্তু বা নারীদের কিন্তু এই মানসিক স্বাস্থ্যের অসুস্থতার বিষয়টা বেশি লক্ষ্য করা যাচ্ছে।
3: আমরা শুনছি মানসিক স্বাস্থ্য আইন 2018 সম্পর্কে বিভিন্ন দিক, আমরা মূল প্রশ্নে চলে যাব। আপনার কাছে জানতে চাই যে এই যে মানসিক স্বাস্থ্য আইন 2018, এটা প্রণয়নের প্রেক্ষাপট সম্পর্কে আপনার কাছে জানতে চাই।
4: এখন যদি যদি বলি যে এই মানসিক স্বাস্থ্যটা সুরক্ষা করা প্রয়োজন, আমার মর্যাদা রক্ষা করা প্রয়োজন, আমার সম্পত্তির অধিকারটা রাখা প্রয়োজন, মুক্তভাবে কাজ করার যে, মুক্ত স্বাধীনভাবে চিন্তা করার যে ক্ষমতা, সেটাকে আমার করতে দেওয়া উচিত। এখন যে ব্যক্তিটা অসুস্থ, তাই ওনার কি তাহলে সব একজন নাগরিকের যে অধিকারগুলো থাকে সেটা কি হারিয়ে যাবে? আমি যদি বলি পাগল শব্দটা, যেমন আমাদের এখানে খুবই ভাবে বহুল প্রচলিত, আমরা বলি যে উনি তো পাগল, তাহলে কি হচ্ছে? উনি কি উত্তরাধিকারী থেকে বঞ্চিত হবেন? উনি কি কোনো সাংসারিক জীবন থেকে বঞ্চিত হবেন? তাহলে উনি কি কোনো চাকরি করতে পারবেন না? তো এই অনেকগুলো বিষয় কিন্তু এই মানসিক স্বাস্থ্যের সাথে জড়িত। যেহেতু আমাদের অনেক পুরনো, শত বছর পুরনো, 1912 সালে একটা একটা আইন আমাদের আছে যেটা নাকি দা লুমিসে একটা আমাদের ছিল। এখন এটাকে যুগ উপযোগী করার জন্য এবং যেহেতু আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের জীবনযাত্রা, আমাদের চাওয়া পাওয়া, আমাদের রক্ষণাবেক্ষণ সবকিছু পরিবর্তিত হয়েছে, সেই সবগুলো জিনিস উপর অনেক সুন্দর করে লক্ষ্য রেখে নতুন করে এই মানসিক স্বাস্থ্য আইন 2018 প্রণয়ন করা হয়েছে। এখানে যে অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদেরকে তো মানসিক স্বাস্থ্য নিয়ে, আমরা স্বাস্থ্য নিয়েই কিন্তু সরকার আমাদেরকে চেষ্টা করছেন যে আমরা কিভাবে আমাদের নাগরিকদেরকে একজন স্বাস্থ্য সেবা দিবে, সেই জায়গায় আমরা দেখছি নতুন করে এই মানসিক স্বাস্থ্য 2018 আইনটা
3: প্রণয়ন করা হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের হাতে আজ আর সময় নেই, জানবো আইনি তথ্য বিষয়ক অনুষ্ঠানের আগামী পর্বে ঠিক একই সময়ে আবার আপনাদের সামনে আমরা হাজির হব। এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সবার জন্য শুভকামনা।

0: গেল কমলা ফুলি।
1: এই তোর কি আর কোনো পড়া নাই? প্রত্যেক দিন খালি একই পড়া।
0: আমার যে পড়া মনে থাকে না মা, আমি কি করব? প্রত্যেক দিন স্কুলে বকা শুনি।
1: মন দিয়ে পড়, নইলে পড়া মনে থাকবো কেমনে?
2: করিম ভাই বাড়ি আছেন? করিম ভাই,
1: আরে আলম ভাই, আপনি শহর থেকে কবে আইলেন?
3: আজই এসেছি ভাবি। করিম ভাই কোথায়?
1: ওই সুমার বাপে একটু বাজারে গেছে।
3: এই যে সুমা মামুনি, কি করছিলে?
0: আমি পড়তেছিলাম, আমার না পড়া মনে থাকে না, আমি যতই পড়ি ততই ভুলনা যায়।
1: হ ভাই সাহ, সুমারের কোনো বুদ্ধি শুদ্ধি হইতেছে না, আর দিন দিন কেমন দেখেন রোগা হয়ে যাইতেছে।
3: ভাবি সুমার বয়স কত হলো?
1: এই তো 6 বছর যে 7-এ পড়ছে।
3: কিন্তু সুমাকে দেখে তো তা মনে হয় না।
1: আমি তো এই কথা কই,
3: সুমাকে ঠিক মতো খাওয়া দাওয়া করে না?
1: পোলাপান মানুষ, যা খাওয়ানে তাই তো খায়।
3: আচ্ছা ভাবি বলুন তো, আপনারা কি লবণ খান?
1: লবণ আবার কি লবণ? বাজার থেকে আপনার বন্ধু কিনে আনে সেই লবণ খাই।
3: ওই লবণ কি সাধারণ লবণ না আয়োডিন যুক্ত লবণ?
1: আপনার কথা আমি ঠিক বুঝলাম না ভাই।
3: আমার মনে হয় আপনারা আয়োডিন যুক্ত লবণ খান না, আপনারা সাধারণ লবণ খান।
1: আয়োডিনে কি হয়?
3: আয়োডিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
1: একটু বুঝায় কম তো।
3: শরীরে আয়োডিনের অভাব হলে শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধি ব্যাহত হয়, অর্থাৎ শরীর ও মন বাড়ে না।
1: সর্বনাশ! তাহলে কি আমাকে সুমির শরীরে আয়োডিনের অভাব হয়েছে? হেল্লাগে সুমার পড়া মনে থাকে না।
3: তাছাড়া আয়োডিনের অভাবে গলগণ্ড বা ঘ্যাঁক দেখা দেয়।
1: হায় আল্লাহ, এইটা আপনি কি শুনাইলেন? গলায় ঘ্যাঁক? সুমা মা তুই আমার কাছে আয় তো।
0: কি মা?
1: দেখি তোর গলা দেখি।
3: ভাবি আপনি অস্থির হচ্ছেন কেন? আমার কথা শুনুন, আয়োডিন যুক্ত লবণ নিয়মিত খেলে এই রোগ হয় না।
1: আয়োডিন লবণ পামু কই?
3: বাজারে প্যাকেট জাত আয়োডিন যুক্ত লবণ পাওয়া যায়। সাধারণ লবণ খাওয়া বা রান্নার পরিবর্তে আয়োডিন যুক্ত লবণ দিয়ে রান্না এবং খাওয়ার অভ্যাস করতে হবে।
1: সুমার বাপরে, আমি আজই কমু বাজার থেকে আয়োডিন যুক্ত লবণ কিনে আনতে।
3: শারীরিক ও মানসিক বুদ্ধি বিকাশে আয়োডিন যুক্ত লবণ।
4: বাংলাদেশ বেতার, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি রওশন কবির। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালাল মুক্ত করা হবে। তিনি গতকাল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন। মন্ত্রী বলেন, দালাল চক্রকে ধরার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে। অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে চলমান অভিযান প্রসঙ্গে সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, জেলা প্রশাসক ও সিভিল সার্জনদের মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। অবৈধ প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করার পাশাপাশি ক্লিনিক সিলগালা করা হচ্ছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। তিনি গতকাল চট্টগ্রামের একটি হোটেলে শহরের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে পানি সরবরাহ সেবার মান বাড়াতে একটি নতুন সরকারি বেসরকারি অংশীদারিত্ব মডেল প্রতিষ্ঠা সংক্রান্ত সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন। চুক্তির আওতায় ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ এবং ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেডের সঙ্গে যৌথভাবে কাজ করবে চট্টগ্রাম ওয়াসা। নেদারল্যান্ডস দূতাবাস এই উদ্যোগে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনাম এহসানুল হক মিলন বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে বইয়ের কোনো বিকল্প নেই। একই সঙ্গে শিক্ষার্থীদের বেশি বেশি বই পড়তে উৎসাহিত করার আহ্বান জানান তিনি। গতকাল রাজধানীর একটি হোটেলে বিশ্ব সাহিত্য কেন্দ্র ও বিকাশের যৌথ উদ্যোগে পরিচালিত বই পড়া কর্মসূচির ১২ বছর যাপন উপলক্ষে আয়োজিত প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, সরকার খেলাধুলা, সংস্কৃতি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং আনন্দময় শিক্ষাদানের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার সংবাদ মাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী এবং সাংবাদিকরা যাতে কোনো ভয়ভীতি ছাড়াই নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সরকার সেই পরিবেশ নিশ্চিত করেছে। তিনি গতকাল নেত্রকোনায় এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি প্রেস কাউন্সিলের মাধ্যমে হলুদ সাংবাদিকতা ও অপসাংবাদিকতা রোধে পেশাগত মানদণ্ড বজায় রাখার কাজ চলছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে। বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রেখে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে। তিনি গতকাল সিলেট জেলা পরিষদে আয়োজিত এক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। শুধু চিঠি কিংবা প্যাকেট নয়, ডাকযোগে এখন গ্রাহকের কাছে যাচ্ছে ফ্রিজ, মোটরসাইকেলের মতো ভারী পণ্য। বাংলাদেশ ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় গত দুই মাসে পরিবহন হয়েছে প্রায় ৪০০ মেট্রিক টন পণ্য। প্রথম কেজিতে ১০ টাকা, এরপর প্রতি কেজিতে আরও ৫ টাকা। এই মাশুলিয়ে চলছে স্পিড পোস্ট। সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এ তথ্য জানান ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম। মহাপরিচালক বলেন, দেশের আইনে অবৈধ নয় এমন যে কোনো পণ্যই এখন ডাকের গাড়িতে তোলা, নামানো এবং পোস্টম্যানের মাধ্যমে বিলি করা যায়। তিনি বলেন, গ্রাহকদের সুবিধার জন্য চালু করা হয়েছে অনলাইন মাশুল ক্যালকুলেটর। এর মাধ্যমে আগে থেকেই পণ্য পরিবহনের খরচ জেনে নেওয়া যায়। কাজী আসাদুল ইসলাম আরও বলেন, স্পিড পোস্টে ইস্যুকৃত পণ্য জেলা শহর থেকে ঢাকায় সর্বোচ্চ ২৪ ঘন্টা, এক জেলা থেকে অন্য জেলায় সর্বোচ্চ ৪৮ ঘন্টা আর প্রত্যন্ত দুর্গম অঞ্চলে সর্বোচ্চ ৯৬ ঘন্টার মধ্যে বিলি করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পিকাক্স পর্বতে খুব শীঘ্রই হামলার হুমকি দিয়েছেন। ট্রাম্প জুলাই মাসের মাঝামাঝি সময়ে এই পর্বতে হামলার জন্য প্রথমবারের মতো হুমকি দিয়েছিলেন। তখন ইরানের সঙ্গে নতুন করে উত্তেজনা তৈরি হয়। এদিকে ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলি রেজা ইলহামি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তেহরান যে কোনো প্রকার সংঘাতের জবাব দিতে প্রস্তুত। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 টুর্নামেন্টে আজ ভারত পাকিস্তানের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত ৮:৩০ খেলাটি শুরু হবে। আগামীকাল দুবাইয়ে বাংলাদেশ নারী দল শ্রীলঙ্কার মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে। বাংলাদেশ বেতার আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আজ ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর 6 ও 7 সেপ্টেম্বর এই দুদিন ঠাকুরগাঁও সফর করবেন। সফরকালীন আগামীকাল 6 সেপ্টেম্বর রবিবার মহামান্য রাষ্ট্রপতি ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত সংবর্ধনা স্থলে উপস্থিত থাকবেন। মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সহ অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3:30। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ডে এবং ওয়েবসাইট www.betar.gov.vd, মোবাইলে বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান প্রচার হবে FM 102 ও FM 106 মেগাহার্টজে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা একটি জনসচেতনতামূলক বার্তা। 22 আগস্ট থেকে শুরু হয়েছে মুখে খাওয়া কলেরা টিকা ক্যাম্পেইন। প্রথম রাউন্ড চলবে 21 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। এক বছর ও তদূর্ধ্ব বয়সের সকল ব্যক্তিরা গর্ভবতী মা ব্যতীত মুখে খাওয়া এই কলেরা টিকা নিতে পারবেন। টিকা নিতে উপযুক্ত নাগরিকদের ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। কিউআর কোড স্ক্যান

0: বাংলাদেশ বেতার ঢাকা। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অবহেলিত কোটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদি জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা দুটো বেজে পনেরো মিনিট পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলো হার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স এবং FM 102 মেগাহার্স অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা দুটো বেজে পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কমধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, এফএম 90 মেগাহার্টজে ও এফএম 102 মেগাহার্টজে। বাংলাদেশ বেতার আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছে পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তন ঢাকায় আয়োজিত বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত।

উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে বেলা ৩টায়। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্স FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bt এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা করার পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্স এবং FM 106 মেগাহার্স প্রচার হবে। বেলা ২টো বেজে ২০ মিনিটে শুনবেন নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারীকণ্ঠ। নজরুল বর্ষ উপলক্ষে নজরুল সঙ্গীতের বিশেষ আয়োজন আমার গানের মালা শুনতে পাবেন বেলা ২টো বেজে ৪৫ মিনিটে। সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ শুনতে পাবেন বেলা ৩টে বেজে ৩৫ মিনিটে। পবিত্র কোরআন শিক্ষার আসর শুনবেন বিকেল ৪টে বেজে ৫ মিনিটে। সুর তরঙ্গ শুনতে পাবেন বিকেল ৪টে বেজে ২৫ মিনিটে। জলবায়ু পরিবেশ ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ পৃথিবী শুনবেন বিকেল ৫টে বেজে ১০ মিনিটে। সোনালী ফসল সন্ধ্যে ৬টা বেজে ৫ মিনিটে। সন্ধ্যা ৭টা বেজে ৫ মিনিটে শুনতে পাবেন কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনতে পাবেন সন্ধ্যে ৭টা বেজে ৩০ মিনিটে। রাত ৮টা বেজে ১০ মিনিটে শুনবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। সময় বিশ্ব শুনবেন রাত ৯টা বেজে ৫ মিনিটে। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান আবহমান বাংলা শুনবেন রাত ১০টায়। শ্রোতাদের অনুরোধের পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান শুনবেন রাত ১০টা বেজে ২০ মিনিটে। শ্রোতা বন্ধুরা এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান পরিচিতি। FM 92 মেগাহার্জে সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। শুনলেন পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি বাংলাদেশ বেতার ঢাকা।

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর 6 ও 7 সেপ্টেম্বর এই দুদিন ঠাকুরগাঁও সফর করবেন। সফরকালীন আগামী 6 সেপ্টেম্বর রবিবার মহামান্য রাষ্ট্রপতি ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত সংবর্ধনা স্থলে উপস্থিত থাকবেন। মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সহ অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3:30। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন ঢাকা কো 693 কিলোহার্টজ FM 90 মেগাহার্টজে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গে ও সংশ্লিষ্ট FM ব্যান্ডে, এছাড়াও ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 ও FM 106 মেগাহার্টজে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনুন নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ, বন্ধনা উপস্থাপনায় ফাতেমাতুজ জোহরা।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সৌন্দর্যে ঐশ্বর্যে প্রকৃতির রূপে লাবণ্যে শরৎ এক অসাধারণ ঋতু। বাংলাদেশে মাঠ ঘাট নদী নালা ও বিলের পাড়ে ঝিলের জলে সবখানেই এখন শরতের উপস্থিতি। চলছে ভাদ্র মাস, নদীর চরে বিলের ধারে বাতাসে ছোঁয়ায় মাথা দোলাচ্ছে কাশবন, নীল আকাশে সাদা মেঘের ভেলা, সবকিছুই প্রকৃতিকে ভিন্ন রূপে সাজিয়েছে। তবে এরই মাঝে কোথায় যেন এক বিষাদ আর বিষণ্নতার ছায়াও আছে, যা নারী হৃদয়কে ছুঁয়ে যায়। তাই হয়তো কবি লিখেছেন, গণিতে গণিতে শ্রাবণে কাটিল, আসিল ভাদ্র মাস, বিরহী নারীর নয়নের জলে ভিজিল বুকের বাস। আসলে প্রকৃতির সাথে সাথে নারী মনও যেন রূপ বদলায়, রং বদলায়, আর তারই সাথে সাথে বদলে যায় নারীর জীবন। নারী জীবনে তেমনি বলা না বলা, জানা অজানা নানা কথা আর বিষয় নিয়ে সাজানো নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ এর আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ। ও মেয়ে শুনছো, কান্না রেখে একটুখানি বসো, দুঃখ ঝোলা এক এক করে খোলো, দেখাও তোমার গোপন ক্ষতগুলো, এ কদিনে গভীর কত হল। ও মেয়ে শুনছো, এভাবে বহু নারী মনের গভীরে নানা দুঃখ পুষে রাখে। গোপন সেই দুঃখের কুঠুরি হয়তো সবসময় গোপনেই নিশ্চুপ থেকে যায়, শুধু অভিমানেরা বাড়তে থাকে। তো প্রশ্ন জাগতেই পারে মনে, যে এমন কি আছে নারী জীবনে যা অজানা কিংবা যা বলা হয় না? আসলে এমন অনেক কিছুই আছে যা নিয়ে বেশিরভাগ নারী কখনো কিছু বলেন না। এর মধ্যে শারীরিক সমস্যার বিষয় তো আছেই, তবে বড় অংশ জুড়ে আছে মানসিক অবস্থার কথা প্রকাশ না করা। শারীরিক অসুস্থতা অনেক ক্ষেত্রে না বলতে চাইলেও হয়তো নজরে চলেই আসে, কিন্তু মানসিক স্বাস্থ্যের অসুস্থতা সেটা কিন্তু সহজে বাইরে থেকে বোঝা যায় না। বিষণ্ণতা তেমনই এক ভয়াবহ মনের রোগ, যদিও রোগটাকে অনেকেই গুরুত্ব দেন না, যার ফলে এর থেকে অনেক বড় দুর্ঘটনাও ঘটে যায়। তাই দরকার বিষণ্ণতাকে দূর করে জীবনে আনন্দ নিয়ে আসা। জীবনের জন্য জানা পর্বে আজ তাই শুনব, বিষণ্ণতা জয় করে ফিরুক জীবনের রং, এই শিরোনামে একটি নিবন্ধ। আর এই নিবন্ধ রচনা ও পাঠে আছেন শায়লা কবির।
1: জীবন কখনো একই রকম থাকে না। জীবনের ক্যানভাসে কখনো রঙের উৎসব, কখনো আবার দীর্ঘ ধূসরতা, কখনো আনন্দের আলোয় দিনগুলি উজ্জ্বল হয়ে ওঠে, আবার কখনো কোনো স্পষ্ট কারণ ছাড়াই মন ভারী হয়ে আসে। চারপাশে সবকিছু ঠিকঠাক থাকলেও ভেতরে কোথাও যেন কিছুই ভালো লাগে না। মানুষের ভিড়েও গভীর একাকিত্ব ঘিরে ধরে, হাসির আড়ালে জমে থাকে ক্লান্তি, কথার আড়ালে লুকিয়ে থাকে দীর্ঘ নীরবতা, আর প্রিয় জিনিসগুলো তখন আর আগের মতো আনন্দ দিতে পারে না। শ্রোতা বন্ধুরা, আজ তাই বিষণ্ণতা জয় করে ফিরুক জীবনের রং, এই বিষয়টি নিয়ে আমাদের আজকের নারীকণ্ঠের আঙিনায় বিষণ্ণতাকে জয় করে জীবনকে কিভাবে রঙিন করে তোলা যায় সে বিষয়ে কিছুটা আলোকপাত করব। আমাদের জীবনে কিছু কষ্ট চোখে দেখা যায় না, কিছু কষ্ট শুধু অনুভব করা যায়, আর কিছু কষ্টের কোনো দৃশ্যমান ক্ষত নেই, তবুও সেগুলো মানুষকে ভেতর থেকে প্রতিদিন একটু একটু করে ক্লান্ত করে দেয়। বিষণ্ণতা তেমনই এক নীরব যন্ত্রণা, যা নীরব ঘাতকের মতো তিলে তিলে শেষ করে দেয়। তবে বিষণ্ণতা মানে জীবন শেষ হয়ে যাওয়া নয়, এটি জীবনের একটি কঠিন মানসিক সময় যেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসা সম্ভব। প্রয়োজন শুধু নিজেকে দোষারোপ না করে নিজের প্রতি একটু কোমল হওয়া, নিজের অনুভূতিকে অস্বীকার না করা এবং প্রয়োজনের সময়ে যথাযথ সহায়তা গ্রহণ করা। জীবনের রং ফিরিয়ে আনতে সবসময় বড় কোনো পরিবর্তনের প্রয়োজন হয় না, অনেক সময় ছোট ছোট যত্নই ধীরে ধীরে মনের অন্ধকারে আলো জ্বালাতে শুরু করে। পর্যাপ্ত ঘুম, পরিমিত শরীরচর্চা, পুষ্টিকর খাবার, কিছুটা রোদ বাতাস ও প্রকৃতির সান্নিধ্য, সৃজনশীল কোনো কাজ, প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানো, নিজের পছন্দের কিছু করা, প্রার্থনা, কৃতজ্ঞতা, এসব ছোট মনে হলেও মানসিক সুস্থতার পথে সহায়ক হতে পারে। একবার নিজেকে প্রশ্ন করুন, আমি অন্য সবার যত্ন নিচ্ছি, কিন্তু নিজের যত্ন কি যথেষ্ট পরিমাণে নিচ্ছি? নিজেকে ভালো রাখা স্বার্থপরতা নয়, নিজের ভেতরে মানুষটির প্রতিও আপনার দায়িত্ব আছে। অন্যের জীবনের সঙ্গে নিজের জীবনকে তুলনা করবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের প্রায়ই অন্যের জীবনের সাজানো অংশটুকু দেখায়, হাসি মুখ, সাফল্য, ভ্রমণ, আনন্দ, অর্জন। কিন্তু একটি ছবির ফ্রেম কখনো একটি মানুষের পুরো জীবনের গল্প নয়। আপনি যখন অন্যের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তের সঙ্গে নিজের জীবনের সবচেয়ে কঠিন সময়টিকে তুলনা করেন, তখন নিজের প্রতি অন্যায় করেন। এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষের সময় আলাদা, সংগ্রাম আলাদা, পরিস্থিতি আলাদা, জীবনের পথও আলাদা। তাই অন্যের জীবনের মাপকাঠিতে নিজের জীবনকে মাপবেন না। আপনার জীবনকে অন্য কারো জীবনের সঙ্গে প্রতিযোগিতায় নামানোর প্রয়োজন নেই, একা লড়াই করারও প্রয়োজন নেই। কখনো কখনো আমাদের এমন একজন মানুষ প্রয়োজন হয় যার সামনে কোনো অভিনয় করতে হয় না, যার কাছে নির্ভয়ে বলা যায় আমি ভালো নেই। এমন একজন মানুষ থাকলে তার কাছে যান, কথা বলুন, নিজের অনুভূতিগুলো প্রকাশ করুন। আর যদি বিষণ্ণতা দীর্ঘস্থায়ী হয় অথবা দৈনন্দিন জীবন, কাজ, পড়াশোনা, সম্পর্ক কিংবা স্বাভাবিক কর্মকাণ্ডে গুরুতর প্রভাব ফেলে, তাহলে একজন যোগ্য মানসিক রোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্টের সহায়তা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনেরও চিকিৎসার প্রয়োজন হতে পারে, এটি অস্বাভাবিক কিছু নয়। শরীরের রোগ হলে যেমন আমরা ডাক্তারের শরণাপন্ন হই, তেমনি মনেও রোগ বাসা বাঁধতে পারে। তাই এটাকে অবহেলা না করে বা দ্বিধা না করে ডাক্তার বা সাইকিয়াট্রিস্টের সহায়তা নেওয়া উচিত। আর কেউ যদি গভীর হতাশা, অসহায়ত্ব কিংবা নিজের ক্ষতি করা চিন্তার কথা প্রকাশ করেন, তাহলে তাকে অবহেলা করবেন না, উপহাস করবেন না এবং এসব ভাবনা বাদ দাও বলে থামিয়েও দেবেন না। বরং তার কথা মন দিয়ে শুনুন, পাশে থাকুন এবং প্রয়োজন হলে দ্রুত জরুরি চিকিৎসকের সহায়তা ব্যবস্থা করুন। কখনো কখনো পাশে থাকা মানেই কাউকে বাঁচার পথে ধরে রাখা। আর মনে রাখুন, সাহায্য নেওয়া দুর্বলতা নয়, বেঁচে থাকার জন্য নিজেকে এগিয়ে নেওয়াই সাহসিকতার পরিচয়। অন্ধকার যত দীর্ঘই হোক, আলো ফিরে আসার সম্ভাবনা কখনো শেষ হয়ে যায় না। একদিন হয়তো আপনি পিছনে ফিরে তাকিয়ে দেখবেন যে সময়টাকে একসময় জীবনের শেষ প্রান্ত মনে হয়েছিল, সেটিই ছিল আপনার নতুন করে নিজেকে আবিষ্কার করার, আরও পরিণত হওয়ার এবং নতুনভাবে বাঁচতে শেখার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই নিজেকে আরেকটি সুযোগ দিন, জীবনকেও আরেকটি সুযোগ দিন। হয়তো সামনের কোনো এক সকাল আপনার জন্য এমন আলো নিয়ে অপেক্ষা করছে যার সৌন্দর্য আজ আপনার কল্পনারও বাইরে। বিষণ্ণতা জয় করে ফিরিয়ে আনুন জীবনের রং, ফিরে আসুক মনের প্রশান্তি, ফিরে আসুক নিজের প্রতি ভালোবাসা। জীবন থেমে থাকে না, তাই আপনার জন্য সুন্দর কিছু পথ হয়তো এখনো বাকি। সবার জন্য শুভকামনা এবং আন্তরিক শুভেচ্ছা সবসময়।
0: প্রিয় শ্রোতা, একটা সময়ে নারীদের বলা হতো অন্তপুরবাসী। তখন তাদের বিচরণ ছিল শুধুই বাড়ির অন্দরমহলে, না ছিল তাদের শিক্ষা গ্রহণের সুযোগ না কাজের। কিন্তু সময়ের সাথে সাথে বদলেছে নারী জীবনের সেই চিত্র। তেমনি কর্মক্ষেত্রে নারীদের অগ্রগতি হচ্ছে, শিক্ষায় নারীরা অগ্রসর হচ্ছে এবং দৃষ্টান্ত স্থাপন করছে। আজকের নারীরা স্বাধীন এবং স্বাবলম্বী। আমি নারী আমি পর্বে এবার এমনই একজন স্বাবলম্বী সফল নারীর সাক্ষাৎকার শোনাব। আজকের এই পর্বে সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন শামসুন নাহার রিনি।

0: প্রিয় বন্ধুরা, কথা বলছি একজন নারী উদ্যোক্তার সাথে, তার কাছ থেকে শুনবো তার সফলতার গল্প। আপনার নাম পরিচয় একটু বলবেন।
1: আমি পপি খানম বলছি, মননতা ফ্যাশন থেকে।
0: আমি প্রথমে আপনার কাছে জানতে চাই, আপনার শুরুটা কিভাবে হয়েছিল?
1: প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে। আমার শুরুটা হয়েছে 2025 সালে এপ্রিল মাস থেকে। আমি একা শুধু জব করব না, যেন আমার এখানে আরো 5টা মেয়ের কর্মসংস্থান তৈরি হয়। তো সেই আইডিয়া থেকে মূলত হচ্ছে বিজনেস আইডিয়াটা শুরু হয়েছে।
0: যখন আপনি প্রথমে শুরু করেছিলেন, তখন আপনি কত টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছিলেন?
1: মাত্র 4 লক্ষ টাকা পুঁজি নিয়ে আমি আমার বিজনেস শুরু করি। বলতে গেলে স্টুডেন্ট লাইফে কিছুটা নিজের স্যাক্রিফাইস করে রাখা কিছু টাকা।
0: প্রথমে আপনি কি পোশাক দিয়ে ব্যবসা শুরু করেছিলেন?
1: আমি এখানে প্রথম আইটেম ছিল স্টিচ 3 পিস, আনস্টিচ 3 পিস এবং বাচ্চাদের কিছু কালেকশন ছিল। এখন আস্তে আস্তে প্রত্যেকটা প্রোডাক্ট বাড়তেছে এবং আশা করি আরো কিছু প্রোডাক্ট অ্যাড হবে। তো প্রতিদিনই ডে বাই ডে নিউ কিছু আইটেম অ্যাড হচ্ছে। বিশেষ করে আমি ফোকাস করেছি মেয়েদের ফ্যাশনের উপরে।
0: একটু বলবেন কি আপনার এখানে কি কি পোশাক পাওয়া যায়?
1: এখানে যেহেতু আমি 3 পিস কে প্রাধান্য দিয়েছি, এখানে 3 পিস, 2 পিস, 1 পিস, কটেক্স এবং বাচ্চাদের আইটেম গেঞ্জি, শার্ট, প্যান্ট থেকে শুরু করে ভ্যারাইটিস আইটেম বলতে পারেন। মেয়েদের হিজাব, বোরকা এবং মেয়েদের চুড়ি, শাড়ি, গহনা, এগুলো সবকিছু এখানে পাওয়া যাচ্ছে।
0: আপনার এখানে আমি অনেক সুন্দর সুন্দর ডিজাইনের পোশাক দেখতে পাচ্ছি। এই পোশাকগুলো কি আপনি নিজের হাতে করেন না অর্ডার করে নিয়ে আসেন?
1: আসলে মূলত হচ্ছে আমি ফ্যাশনের উপর একটু আগ্রহটা একটু বেশি, সো সেক্ষেত্রে হচ্ছে নিজে কিছু কাস্টমাইজ করা থাকে, কিছুটা হচ্ছে বাইরের থেকে নিয়ে আসা হয়। যেহেতু এখন পর্যন্ত আমার ওরকম অ্যাবিলিটি হয় না যে নিজের একটা মানে ফ্যাক্টরি হবে, তো আশা করি আল্লাহর রহমতে হয়তো খুব শীঘ্রই এটাও হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে যে প্রতিটা পোশাক হচ্ছে বিভিন্ন জায়গায় হেঁটে হেঁটে, বিভিন্ন ফ্যাক্টরি থেকে, বিভিন্ন শোরুম থেকে, বিভিন্ন জায়গা থেকে আমার প্রোডাক্টগুলো কালেকশন করতে হয়।
0: একটি পরিবারের জন্য একজন স্বাবলম্বী নারী কতটুকু গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন?
1: আমার মতে প্রতিটা মেয়েরই, একটি পরিবার না, প্রত্যেকটা পরিবারের প্রতিটা মেয়ে, মা, নারী তাদেরকে স্বাবলম্বী হওয়া উচিত। কারণ ফ্যামিলি সাপোর্ট ছাড়াও একটা মেয়েকে নিজের সাপোর্ট নিজে দেওয়া উচিত, তার নিজের ফিউচার, নিজের লাইফ, নিজের স্টাইল সবকিছু ঠিক রাখার জন্য। তো সেক্ষেত্রে হচ্ছে বলতে হবে যে পরিবারের একটা মেয়ে শুধু বোঝা নয়, বা একটা মা সে শুধু বাচ্চা পালন করবে না, বা একটা মেয়ে শুধু বিবাহ হবে, শ্বশুর বাড়িতে যাবে, এমন মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হলে অবশ্যই প্রতিটা মেয়েকে অবশ্যই নিজেকে স্বাবলম্বী হতে হবে। এবং এটা একটা মেসেজ থাকবে যে প্রত্যেকটা মেয়েরই উচিত নিজে কিছু না কিছু করার, দিন শেষে যেন সে হ্যাপি থাকতে পারে। এই মেসেজটা প্রত্যেকটা মেয়ের জন্যই থাকবে।
0: আপনার দেখা যায় কি যারা নতুন করে ব্যবসা করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন?
1: বলবো অল্প পুঁজি নিয়ে বিজনেস শুরু করা যায়, যেহেতু আমাদের বিভিন্ন ভাবে আমাদের সুযোগ সুবিধা আছে। আমরা প্রোডাক্টের মান গুণগত মান ভালো রেখে অল্প পুঁজি নিয়ে আমরা যে কোনো বিজনেস করতে পারি। শুধু যে ড্রেস নিয়ে বিজনেস করতে পারবো না, অনেক প্রোডাক্ট আছে যে বিষয়গুলো আমরা ইউনিক ইউনিক ডিজাইন নিয়ে বা ইউনিক ইউনিক প্রোডাক্ট নিয়ে আমরা কাজ শুরু করতে পারি।
0: একজন ভালো উদ্যোক্তা হতে হলে তার কি কি গুণাবলী থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন?
1: একজন ভালো উদ্যোক্তা হতে হলে প্রথমে হচ্ছে তার সততা থাকতে হবে, প্রোডাক্টের গুণাগুণ মান ভালো রাখতে হবে, কাস্টমারের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং মধুর ব্যবহার যেটা বলা হয়। একজন কাস্টমার যেন তার ব্যবহারে আকৃষ্ট একটা প্রোডাক্ট নিতে আগ্রহী হয়ে যায়। বিশেষ করে প্রোডাক্টের গুণাগুণ 100% ভালো রাখতে হবে এবং তার সততা হচ্ছে মেইন পুঁজি। সততার সাথে আর কোনো কিছু নেই, এতটুকু থাকলে বিজনেস করা সম্ভব এবং সেটা সত্যর সাথে, যে কোনো লড়াইতে, যে কোনো প্রকৃতির পরিবেশের সাথে এনজয় করে এগুলো করা সম্ভব।
0: এই মুহূর্তে বাংলাদেশ বেতারে অগণিত শ্রোতা আপনাকে শুনছেন, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি?
1: বাংলাদেশ বেতার শুধু শুনছে তা না, বাংলাদেশের বাইরেও আমাদের যারা বাঙালি ভাইয়েরা বোনেরা থাকেন সবাই আমাদের এই রেকর্ড শুনতেছে। তো তাদের জন্য জাস্ট ছোট্ট একটা মেসেজ, একজন মেয়ে কখনো বোঝা না, যেমন আমি সেই পপি খানম থেকে বনলতা হয়ে উঠেছি, ইজ এ লং টাইম বসে, দীর্ঘ 5 বছরের যাত্রার পরে আমি বনলতা হতে পেরেছি। সেই বনলতা থেকেই আজ আমার ব্র্যান্ডের নাম বনলতা এসেছে। তো এই গল্পটা কিন্তু ছোট না, অনেক ধৈর্য, অনেক প্রতিকূল পরিবেশ, অনেক চোখ রাঙানো, অনেক চোখ পাকানো থেকে শুরু করে বিভিন্ন বুলিংয়ের শিকার হয়ে একজন মেয়ে এখানে এসে পৌঁছাতে পারছে। এর সব থেকে বড় অবদান হচ্ছে আমার প্রিয় মানুষের হাত। তার হাতটা ছিল আমার কাছে ছায়ার মতো, যেমন বট বৃক্ষ দাঁড়িয়ে থাকে তেমন তার হাতটা ছিল আমার মাথার উপরে বট বৃক্ষের মতো। তো সে লাস্ট কথাই হচ্ছে, একটা মেয়ে কখনো বোঝা হতে পারে না, একজন মেয়ে মানে একটা শক্তি, এবং একজন মেয়ের জন্যই পুরো পৃথিবী একদম পরিবর্তন হতে পারে, এবং একজন মেয়েই পারে পুরো পৃথিবী ধ্বংস করতে। সেক্ষেত্রে বলতে হবে মা, মেয়ে, মহিলা যাই বলি না কেন, তারা সত্যি থেকে রেসপেক্টের জায়গা।
0: সবশেষে আপনি হচ্ছে জানতে চাই আপনার ব্যবসা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
1: ভবিষ্যৎ পরিকল্পনাটা হচ্ছে আমি চাই এই বনলতা যেন প্রত্যেকটা 64 জেলা ছড়িয়ে যাক, এবং আমার এই বনলতা যেন হাজার হাজার মেয়ের যেন কর্মসংস্থান তৈরি করতে পারে। আপনাদের কাছে দোয়া চাচ্ছি। বেকার মেয়েদের যাদের ডিভোর্সি আছে, সংসার পরিত্যক্ত মেয়েরা আছেন, বাবা নেই, এতিম আছেন, বা বড় ভাই নেই, বা একটা মেয়েকে পুরো সংসার দায়িত্ব নিতে হবে, এমন অনেক ফ্যামিলি আছে, অনেক অনেক ফ্যামিলি আছে যারা হচ্ছে সমস্যাগুলো আমরা ফিল করি, সেই যে আপুরা, সেই বোন, সেই মা, সেই খালা, সেই পিসি, তার যেন কর্মসংস্থান যেন আমার এখানে হয়, আমি সেই ব্যবস্থা করতে চেষ্টা করতেছি।
0: এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, কথা হবে নারী কণ্ঠে। আমি নারী আমি পারি আগামী পর্বে অন্য কোনো সফল নারী উদ্যোক্তার সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবার জন্য রইল শুভকামনা।

আপনারা শুনছেন নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতা, ভালো লাগার মোহ থেকে সাধারণ ভালোবাসার উদ্ভব, আর এই মোহভঙ্গ হলে ভালোবাসাও কখনো বা হারিয়ে যায়। আমাদের মতো সাধারণ মানুষের কাছে ভালোবাসার বোধটা অনেকটাই এমন। আবার এই ভালোবাসার মাঝেই আমরা সুখ ও সান্নিধ্য চাই, কিন্তু কবি কাজী নজরুল বিরহের ভেতর দিয়ে ভালোবাসাকে খুঁজেছেন, বেদনার মধ্য দিয়ে পরম প্রিয়কে আরো গভীরভাবে উপলব্ধি করতে চেয়েছেন। কঠিন দুঃখ বা আঘাতের সুরেই জীবনের আসল সুর বাজিয়েছেন তিনি, আর তাই তো তিনি সুরে সুরে গেঁথেছেন গান, মোরে ভালোবাসায় ভুলিও না, পাওয়ার আশায় ভুলিও, মোরে আদর দিয়ে দুলিও না, আঘাত দিয়ে দুলিও। নজরুল রচিত বিরহ আর ভালোবাসার অসাধারণ এই মেলবন্ধন চলুন শুনি এবার শবনম মুস্তাহারের কণ্ঠে।

0: শ্রোতা, চলে এসেছি আয়োজনে একেবারে শেষ প্রান্তে। আর তাই শেষ পরিবেশনে এবার শুনব নারীদের সাম্প্রতিক সফলতার খবর, শিক্ষা ও ক্যারিয়ারের সম্ভাবনা নিয়ে নিবন্ধ। নিবন্ধ রচনা ও পাঠে আছেন বিদিতা রহমান।
1: চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছিলেন নাটোরের ফাতেমা খানম। মেধার সাক্ষর রেখে চীনের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগও পেয়েছেন তিনি। তবে স্বপ্নপূরণের পথে বাধা হয়ে দাঁড়ায় অর্থ সংকট। বিদেশি চিকিৎসা শাস্ত্রে পড়ার প্রাথমিক খরচ জোগাড় করতে না পারায় অনিশ্চিত হয়ে পড়ে ফাতেমার মেডিকেল পড়ার স্বপ্ন। শেষ পর্যন্ত সরকারি সহায়তায় সেই অনিশ্চয়তা কেটেছে। নাটোর এক আসনের সংসদ সদস্য ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের উদ্যোগে ফাতেমার জন্য 5,00,000 টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী। গত 27 আগস্ট ফাতেমার হাতে এই অনুদানের টাকা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ফাতেমার পড়াশোনা চালিয়ে যেতে ভবিষ্যতে আরও আর্থিক সহায়তার প্রয়োজন হলে সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের এই সহায়তা ফাতেমার মেডিকেল শিক্ষার পথ অনেকটাই সহজ করবে। উল্লেখ্য, নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমানতলা কাফফ গ্রামের মেয়ে ফাতেমা বেগম একটি বেসরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় GPA 5 এবং টাঙ্গাইলের একটি বেসরকারি কলেজ থেকে HSC পরীক্ষায় GPA 4.67 অর্জন করেন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন জুবাইদা খান জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আইরিন খান গত 28 আগস্ট নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে তার পরিচয়পত্র পেশ করেন বলে ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর মধ্য দিয়ে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। মানবাধিকার, আন্তর্জাতিক আইন, শরণার্থী সুরক্ষা, আইনের শাসন ও টেকসই উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে আইরিন খানের কয়েক দশকের আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘ কর্মজীবনে তিনি জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মেয়েদের এশিয়া কাপের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। টি-20 সংস্করণের এই টুর্নামেন্টে নবাগত ইন্দোনেশিয়াকে 71 রানে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। গত 31 আগস্ট আগে ব্যাট করে সোবহানা মোস্তাদির দায়িত্বশীল ব্যাটিংয়ের সঙ্গে স্বর্ণ আক্তারের ঝোড়ো ইনিংসে 8 উইকেটে 129 রান তোলেন নিগার সুলতানা জ্যোতিরা। জবাব দিতে নেমে মারুফা আক্তার, নাহিদ আক্তারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেননি ইন্দোনেশিয়ার ব্যাটাররা। তাদের ইনিংস শেষ হয়ে যায় মাত্র 58 রানে। অন্যদিকে ওয়াগেনার স্টেডিয়ামে অনুষ্ঠিত নারী হকি বিশ্বকাপের মহানাটকীয় ফাইনালে নেদারল্যান্ডসকে শুট আউটে হারিয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এর মাধ্যমে টানা 3 আসর ধরে চ্যাম্পিয়ন থাকা ডাচদের অবিশ্বাস্য আধিপত্যের অবসান ঘটাল দক্ষিণ আমেরিকার দলটি। নারী হকি বিশ্বকাপের ফাইনালে এ নিয়ে পঞ্চমবারের মতো মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। ম্যাচের প্রথমার্ধে 2 দলের লড়াই ছিল অত্যন্ত সমানে সমান। প্রথমার্ধে শেষ মুহূর্তে পাওয়া প্রথম পেনাল্টি কর্নার থেকে ইয়েপি জানসেনের গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। তবে বিরতির পর পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে খেলা ড্র থাকায় ম্যাচ করায় রোমাঞ্চকর শুট আউটে শুরুতেই 2-0 ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। শেষ পর্যন্ত চতুর্থ রাউন্ডে সোফিয়া কাইরোর নিখুঁত শটে 3-1 ব্যবধানের দুর্দান্ত জয় নিশ্চিত করে আলবিসে লেস্তেরা। ম্যাচে চমৎকার সেভের জন্য প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন আর্জেন্টিনার গোলরক্ষক ক্রিস্টিনা কোসেন্তিনো। শ্রোতা বন্ধুরা, নারীদের খবর, শিক্ষা, ক্যারিয়ার পর্বের আজকের আয়োজন এখানেই শেষ করছি।
0: সুপ্রিয় শ্রোতা, নারীকে বলা হয় স্রষ্টার সবথেকে সুন্দর সৃষ্টি, কারণ নারী একজন মা যার ক্রোড়েই জন্ম হয় মানব সন্তান। সৃষ্টিকর্তা শুধু নারীকে দিয়েছেন এই নিয়ামত। সেই নারীরা আজ প্রতি ক্ষেত্রে তার যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছে। তবু আজও অনেক পরিবারেই নারীরা অবহেলিত। আজও অনেক পরিবারে কন্যা শিশুর জন্ম খুশি মনে মেনে নেওয়া হয় না, যা সত্যি হতাশাজনক। আসুন আমরা আমাদের মানসিকতার এই দিকটা পরিবর্তন করি। অবহেলা না করে প্রতিটি কন্যা শিশুকে যথাযথ যত্ন ও শিক্ষা দিয়ে যোগ্য করে গড়ে তুলি। এমনি আহ্বানে বিদায় নিচ্ছি আজকের আয়োজন থেকে। শেষ কথায় জানিয়ে যাই, আজকের নারীকণ্ঠ অনুষ্ঠানে গ্রন্থনা ও উপস্থাপনা ছিলাম আমি তামান্না সিদ্দিকী, সম্পাদনায় মোহাম্মদ আবুল কালাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার এবং নারীকণ্ঠ। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ফাতেমাতুজ জোহরা।

বাংলাদেশ বেতার ঢাকা। হেথা সবে সমপাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি, বলেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বন্ধুরা, এখন শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন আমার গানের মালা। আর এই অনুষ্ঠানের প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন করিম হাসান খান।

0: বাংলাদেশ বেতার শ্রোতা বন্ধুরা, এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন এফএম 102 ও এফএম 106 মেগাহার্টজে। অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলো হার্টস, এফএম 90 মেগাহার্টস, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গে ও সংশ্লিষ্ট কেন্দ্রের এফএম ব্যান্ডে। এছাড়াও বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশনস বাংলাদেশ মিলনায়তন ঢাকায় আয়োজিত বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুভ সময়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারে ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ থেকে স্বাগত জানাচ্ছি আমি ফাতিমা আফরোজ সোহেলি। সুপ্রিয় শ্রোতা বন্ধু, 1978 সালের 1 সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্বের হাত ধরে যাত্রা শুরু হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। তিনি ছিলেন দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এরপর দীর্ঘদিন দলটির নেতৃত্ব দিয়েছিলেন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। বর্তমানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্বের ছেলে জনাব তারেক রহমানের নেতৃত্বে দলটি সরকার পরিচালনা করছে। 2026 সালের 9 জানুয়ারি দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। পরের মাসের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসনে জয়লাভ করে গঠিত হয় বিএনপি সরকার। প্রিয় শ্রোতা, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হিসেবে কিছুক্ষণের মধ্যেই এই মিলনায়তনে এসে উপস্থিত হবেন। তখন আমরা আপনাদেরকে সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত করব। চলুন ততক্ষণ শোনা যাক দেশের গান।

0: বন্ধুরা, ইতিমধ্যে ঘটনাটি শেখ হয়েছেন গণপ্রতিনিধি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান এমপি। আমরা মূল অনুষ্ঠানে আপনাদের সরাসরি সংযুক্ত করছি।
1: আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান এমপি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এখন আজকের এই আলোচনা সভা সঞ্চালনা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মাননীয় প্রতিমন্ত্রী বিএনপির সংগ্রামী প্রচার সম্পাদক জননেতা জনাব সুলতান সালাউদ্দিন টুকুকে আজকের এই আলোচনা সভা সঞ্চালনা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভা। প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান দেশ নায়ক তারিক রহমান আজকের সভার প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ করছে, সভাপতিত্ব করছেন বিএনপির বিপ্লবী ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। এই স্লোগান বন্ধ করো, বসো বসো। এই বাবলু বসো বসো বসো বসো। সবাই দয়া করে স্লোগান বন্ধ করবেন। সবাই দয়া করে স্লোগান বন্ধ করবেন। সদস্য সচিব মাওলানা আবুল হোসেনকে
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাবা

0: সম্মানিত উপস্থিতি, আজকে বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী। আসুন আমরা সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার পড়ে আমরা দোয়া অংশন করি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াওমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বালিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান। اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه وبارك وسلم. اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين বাংলাদেশ জাতীয়তাবাদী দল করতে আয়োজিত বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের আলোচনা সভাকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আজ থেকে 48 বছর পূর্বে ক্ষণজন্মা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দলটি প্রতিষ্ঠা করে দেশ এবং জাতির খেদমতে আল্লাহ নিজের শেষ দিন পর্যন্ত দেশের জন্য কাজ করেছেন। আমাদের প্রিয় নেত্রী, গণতন্ত্রের মাতা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত দেশ এবং জাতির জন্য কাজ করেছেন। আয় আল্লাহ, বিএনপি নেতা কর্মীদেরকে নিয়ে আজকে যে আলোচনা সভা হচ্ছে, মেহরবানি করে তুমি তোমার দরবারে কবুল মঞ্জুর করে লাও। রব্বুল আলামিন ভালো কাজগুলোকে নাজাতের জানিয়ে করে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়া, শেরে বাংলা নগর জিয়া উদ্যানে চিরনির্দেশিত আছে, মেহরবানি করে আমাদের প্রিয় নেতা এবং নেত্রীরা আমাকে হাদিয়া পৌঁছায় দাও। রব্বুল আলামিন, 47 বছর মাকে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছি, এবার আমাদের মা আমাদের মাঝে উপস্থিত নাই, মেহরবানি করে মায়ের কবর কি তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বুল আলামিন, আরাফাত রহমান কুকুবাইকে তুমি জান্নাতের সুমখান দান করে দাও। আল্লাহ, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত আল্লাহ বিএনপির যেই সমস্ত নেতা কর্মী দেশের জন্য জীবন দিয়েছে তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করে নাও। ওই আল্লাহ, যারা জাতীয়তাবাদী দলের জন্য দেশের জন্য কাজ করে পৃথিবী থেকে বিদায় নিয়েছে তাদের সকলকে জান্নাতের বাসী করে দাও। রব্বুল আলামিন, তোমার কাছে বরিয়াত আয় আল্লাহ, বিএনপি কর্তৃক আজকে যে সরকার প্রতিষ্ঠা হয়েছে আমাদের সাংগঠনিক অভিভাবকের হিম্মত তুমি বাড়িয়ে দাও, সকল ষড়যন্ত্র উপেক্ষা করে দেশ এবং জাতির কল্যাণে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, বাবা মার রেখে দেওয়া আদর্শ বুকে লালন করে মাননীয় প্রধানমন্ত্রী দেশের জন্য যেন কাজ করতে পারে সেই তৌফিক দান করে দাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। রব্বুল আলামিন, আখিরি বরিয়াত, আমাদের কারগামী কখন মৃত্যুর ডাক এসে যায়, মৃত্যুর সময় আমাদের জবানে তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
1: প্রিয় ভাইরা, বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের আদর্শের জনক, স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি যিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে অবিরাম সংগ্রাম করেছেন, মাদার অব ডেমোক্রেসি, যার নেতৃত্বে এই দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, সেই আমাদের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি আজকের এই দিনে। বিএনপি প্রতিষ্ঠা করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, যারা আত্মহুতি দিয়েছেন, সকল শহীদদের আমরা স্মরণ করছি। সকল শহীদের স্মরণে আমি সকলকেই দয়া করে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে স্মরণ করে 1 মিনিট নীরবতা পালন করার জন্য দাঁড়িয়ে অনুরোধ করছি।

0: ধন্যবাদ সকলকে।
1: শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে, আমি জাতীয় সঙ্গীতটি পরিবেশন করার জন্য আহ্বান জানাচ্ছি।

ধন্যবাদ। এ পর্যায়ে দলীয় সঙ্গীত পরিবেশন করার জন্য আহ্বান জানাচ্ছি।

0: 48 বছরের প্রতিষ্ঠার উপরে একটি ডকুমেন্টারি এখন পরিবেশিত হবে।
1: ৭ নভেম্বর ১৯৭৫, স্বাধীনতার চার বছর পার হতে না হতেই সিপাহী জনতার এক প্রতিবাদী বিপ্লব আবশ্যিক হয়ে পড়েছিল আওয়ামী বাকশালী দুঃশাসনে। লক্ষ মানুষের রক্ত দিয়ে ৭১ স্বাধীনতার সাথে জড়িয়ে থাকা স্বপ্ন আর প্রত্যাশার মৃত্যু হতে সময় লাগেনি। দুর্ভিক্ষে মৃত্যুর সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়ে গেছে। রক্ষী বাহিনী নির্যাতনে প্রাণ হারিয়েছে ৫০ হাজারের বেশি তরুণ। প্রতিদিনই বন্ধ হয়েছে শত শত কলকারখানা। কর্মহীন বেকার তরুণদের খবর নেওয়ার কেউ নেই। কথা বলার স্বাধীনতা দূরে থাক, মিছিল মানেই গুলি। রিলিফ নির্ভর অর্থনীতি আর পররাষ্ট্র নীতিতে সম্পূর্ণ একঘরে বাংলাদেশ। এমনই অন্ধকারে এই দেশের দায়িত্ব এল ৭১ স্বাধীনতা ঘোষণা করা সেই তরুণ মেজর জিয়াউর রহমানের কাঁধে।

পঁচাত্তরে যে যুবক সেদিন দেশের অবহেলিত সেনাবাহিনীর প্রধান, কাঁধে সহস্র সমস্যা নিয়ে যাত্রা শুরু করলেন, উপলব্ধি করলেন সাধারণ প্রান্তিক মানুষগুলোই তার প্রধান শক্তি। দিন রাতের হিসাব তখন ২৪ ঘন্টায় সীমাবদ্ধ থাকল না, হাটে মাঠে উঠোনে সর্বত্রই একই মুখ জিয়াউর রহমান। তার জাদুর স্পর্শে দুর্ভিক্ষ পীড়িত শীর্ণ হাতগুলো হয়ে উঠল বলিষ্ঠ কর্মী আর কৃষকের হাত, বদলে গেল ফসলের মাঠের চেহারা। চারিদিকে সবুজের সমারোহ, রুক্ষ মাটি সেচ আর খালের সুবিধায় পরিণত হল সোনালী ফসলের ভাণ্ডারে। বিদ্যুৎ আর সড়ক বিস্তৃত হল গ্রাম থেকে গ্রামান্তরে। ছোট্ট মাঝারি আর বড় শিল্প অর্থনীতিকে করল সচল, সৃষ্টি হল কর্মসংস্থান। নারীরাও বসে রইল না ঘরে, গড়ে উঠল কুঠির শিল্প, সূচনা হল বইমের নতুন ক্ষেত্র গার্মেন্ট শিল্প। শিক্ষা খাতে এলো পরিবর্তন, নিরক্ষরতা গেল নির্বাসনে। স্বাস্থ্য ব্যবস্থা এলো দৌড়গোড়ায়, সৃষ্টি হল ৩১ শয্যার থানা স্বাস্থ্য কমপ্লেক্স আর অগণিত বিশেষায়িত হাসপাতালের। শিশু, চক্ষু, হৃদরোগ, হাড় জোড় চিকিৎসায় এলো নতুন সম্ভাবনা। হাটে মাঠে অলস আড্ডা দেয়া তরুণদের কর্মসংস্থানের নতুন গন্তব্য সৃষ্টি হল সৌদি আরব, ইরাক, কুয়েত আর মধ্যপ্রাচ্যে। বাস্কেট কেস আর তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ পরিণত হল স্বয়ং সম্পূর্ণ এক সম্ভাবনার দেশে। জিয়াউর রহমান বাংলাদেশকে পৌঁছে দিলেন মর্যাদার আন্তর্জাতিক অঙ্গনে। ওআইসির নেতৃত্ব, আল কুদস কমিটির সদস্য, নিরাপত্তা পরিষদের সদস্য, সমমর্যাদার গঙ্গা পানি চুক্তি, সফল রোহিঙ্গা প্রত্যাবর্তন, বাংলাদেশকে বিশ্ব চিনল অন্যরূপে। আরাফার উষর বালুময় মরুপ্রান্তর জিয়া ট্রির সুশীতল ছায়ায় হজযাত্রীদের জন্য পরিণত হল প্রশান্তির মরুত্তানে। শিশু কিশোরদের প্রতিভার স্ফুরণ হল নতুন কুড়ির প্রতিযোগিতায়। ক্রীড়াঙ্গন হল মুখরিত, স্থবির মাঠগুলো জনাকীর্ণ হল দর্শক আর প্রতিযোগীদের প্রাণোচ্ছল উপস্থিতিতে। মেধাবীরা হিজবুল বহরে চিনল বিস্তীর্ণ সমুদ্র সীমার নতুন বাংলাদেশকে। এত সব কিছুর পরেও একটা অসম্পূর্ণতা তিনি অনুভব করতেন অন্তর দিয়ে। বহুদলীয় গণতন্ত্রের পথ রোজ করা বাকশাল ছিল এদেশের রাজনীতির কালিমা। সবার জন্য রাজনীতি অবাধিত করার পাশাপাশি ১৯৭৭ সালে তিনি দেশ গড়ার পরিকল্পনায় ১৯ দফা কর্মসূচি ঘোষণা করলেন। তারপর জাগদল, জাতীয়তাবাদী ফ্রন্ট হয়ে ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর রমনা রেস্টুরেন্টে যাত্রা শুরুর ঘোষণা আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, যার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়াউর রহমানের সফল নেতৃত্বের সাফল্য ঈর্ষার জন্ম দেবে, সেটাই স্বাভাবিক। আর সেই ঈর্ষা যখন পরিকল্পিত আন্তর্জাতিক ষড়যন্ত্রে পরিণত হয়, তখন সেই আঘাত শুধু পরিবারে সীমাবদ্ধ থাকে না, ক্ষত বিক্ষত করে দেশ আর জাতিকে। ১৯৮১ সালের ৩০শে মে সেই ঈর্ষাকাতর রাজনৈতিক ষড়যন্ত্র কেড়ে নিল দেশের জনপ্রিয় রাষ্ট্রপতি শহীদ জিয়াকে। উপনির্বাচনে জয়ী প্রেসিডেন্ট, বিচারপতি সাত্তার, সেনাপ্রধান হুসাইন মোহাম্মদ এরশাদের বন্দুকের নলের সামনে ক্ষমতাহীন হলেন। শুরু হল স্বৈরাচারের দীর্ঘ যাত্রা। গৃহবধূ বেগম খালেদা জিয়াকে আসতে হল রাজনীতির মাঠে। একদিকে ভঙ্গুর দল গোছানো, অন্যদিকে স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলনে জনগণের পাশে থাকার চ্যালেঞ্জ সামলালেন শক্ত হাতে। শত নির্যাতন আর প্রলোভনের সামনে রইলেন অবিচল, প্রলোভনের সামনে নতজানু জাতীয় বেইমানদের বিপরীতে রইলেন আপোষহীন, জনগণ দিলেন তাদের উদার সমর্থন। বেগম জিয়ার নেতৃত্বে পতন হল এরশাদ স্বৈরাচারের। জাতীয় নির্বাচনে পেলেন প্রত্যাশিত বিজয়, শপথ নিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে, জাতিকে উপহার দিলেন দুটি ঐতিহাসিক মাইল স্টোন, সংসদীয় গণতন্ত্র আর নিরপেক্ষ নির্বাচনের তত্ত্বাবধায়ক সরকার। প্রাথমিক চিকিৎসার উৎকর্ষতা, নারী শিক্ষার উন্নয়ন ও অভূতপূর্ব কর্মসূচি, অবকাঠামো উন্নয়ন, বিশেষায়িত চিকিৎসায় আধুনিকতা, যোগাযোগ অবকাঠামোর নতুন ধারার সূচনা, উন্নয়ন আর গণতন্ত্রের সেই অগ্রযাত্রাকে প্রতিহত করতে এল কুখ্যাত ১১। অন্তরীণ হলেন বেগম জিয়া, নির্যাতনে নিষ্পেষিত হল জিয়া পরিবার। চিকিৎসার জন্য দেশান্তরে বাধ্য হলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব তারেক রহমান। ১১ ধারাবাহিকতায় এল আওয়ামী দুঃশাসনের নিদারুণ ১.৫ দশক। সেই দুঃশাসনের বিরুদ্ধে চিরায়ত আপোষহীন বেগম জিয়া লড়াই চালিয়ে গেলেন সামনে থেকে। তাকে নিবৃত করতে এলো
প্রহসনের বিচারের কলঙ্কিত রায়। কারাবুদ্ধ হলেন বেগম জিয়া, বিশাল পরিত্যক্ত কারাগারের একমাত্র বন্দী। সুস্থ নেত্রী আক্রান্ত হলেন পরিকল্পিত দুরারোগ্য ব্যাধিতে। এমনই দুঃসময়ে দলের দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। নিজের কাঁধে নিলেন 8,000 কিলোমিটার দূর থেকে নির্যাতন কবলিত একটি দলের নেতৃত্ব। ইতিহাসের জঘন্যতম রাজনৈতিক হিংসার শিকার তখন বিএনপি। প্রতিদিনই বাড়ছে মিথ্যা মামলা আর কারাবন্দির সংখ্যা। 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে 1,35,000 মিথ্যা মামলার ভয়াবহ সংখ্যা। নিরাপত্তা হেফাজতে অস্বাভাবিক মৃত্যু, পায়ে তখনও ডান্ডা বেরিয়ার হাতে হাত করা। প্রিয়জনের জানা যায় হাত করা আর ডান্ডা বেরির ছবি যেন নিত্যকার ঘটনা। এমনই দুর্যোগকালে যে কণ্ঠস্বর জাতীয়তাবাদী দলের লক্ষ নেতাকর্মীর মনোবল অটুট রেখেছে, তিনি আর কেউ নন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। প্রিয় নেতার সেই কণ্ঠস্বর তখন বিস্ময়ে বাকরুদ্ধ করেছে পাটগ্রামের ছাত্র দলের তরুণ সদস্যকে।

সুদৃঢ় সাংগঠনিক বন্ধন। কর্মসূচি বিস্তৃত হয়েছে দেশব্যাপী, বিভাগীয় সাংগঠনিক সমাবেশ, তারুণ্যের সমাবেশ, 31 দফার জনসম্পৃক্তির সিরিজ অনুষ্ঠান, দলের চেয়ারম্যান জড়তাহীনভাবে নেতাকর্মীর সকল প্রশ্নের উত্তর দিয়েছেন অবলীলায়। ফ্যাসিস্ট সরকারের নির্যাতন আর স্বৈরতন্ত্রের থাবা বিস্তৃত হয়েছে নাগিনীর বিষ নিঃশ্বাসের মতো। 2014 ভোটবিহীন নির্বাচন তাদের সাহসী করেছে, 2018 নিশিরাতের নির্বাচন অনুষ্ঠানের চার নির্লজ্জ সমাপ্তি ঘটেছে 2024 জানুয়ারিতে আমি গামীর প্রহসনের নির্বাচনে, যার সবগুলোই চরম ঘৃণা ভরে প্রত্যাখ্যাত হয়েছে তারেক রহমানের বর্জনের আহ্বানে। দেড় যুগের অনাচারের বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ প্রতীক্ষমান ছিল এক ভয়ঙ্কর অগ্নুৎপাত আর বিস্ফোরণ। জুলাই 2024 এল সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত, স্বৈরাচারের হাত থেকে মুক্তির এক দীর্ঘ প্রতীক্ষিত ক্ষণ, নেহায়েতি সাদামাটা কোটা সংস্কারের আন্দোলন, ক্যাম্পাস থেকে রাজপথে গড়ালেও জুলাইয়ের মাঝামাঝি সেটা কিছুটা স্তিমিত হওয়ার মুহূর্তে। 16 জুলাই একই দিন শহীদ হলেন আবু সাইদ ওয়াসিম আকরাম। 8000 কিলোমিটার দূর থেকে সঠিক সিদ্ধান্তে জাতীয়তাবাদী শক্তিকে সরাসরি এই আন্দোলনে সম্পৃক্ত করলেন তারেক রহমান। 5 আগস্টে এল বহু প্রতীক্ষিত মুক্তি, আনন্দের বাঁধ ভাঙা স্রোত পরম বিনয়ে তার কণ্ঠে উচ্চারিত হল ছাত্র জনতা এই আন্দোলনের মাস্টার মাইন্ড। আগস্ট বিজয়ের পর জনতার তখন একটিমাত্র প্রতীক্ষা, কবে আসবেন নেতা। দীর্ঘ প্রতীক্ষার ঘড়ি অবশেষে স্থির হল 25 ডিসেম্বর 2025। এমন রাজস্বিক প্রত্যাবর্তন এর আগে কখনোই দেখেনি পৃথিবী। জনতার মহাসমুদ্রে তখন পুরোপুরি হারিয়ে গেছে রাজধানী আর আশেপাশের সর্বত্র। সকৃতজ্ঞ ঘোষণায় তিনি জানিয়ে দিলেন, আই হ্যাভ এ প্ল্যান। ভালোবাসা, অন্তহীন আবেগে নেতার আগমন বার্তায় জনস্রোত বিস্তৃত হল দেশের প্রত্যন্ত সর্বত্র। এরই মাঝে সবাইকে শোকের মহাসাগরে ভাসিয়ে জনতার অকৃত্রিম ভালোবাসা সিক্ত আর কৃতজ্ঞতার ঋণ অপরিশোধিত রেখে চলে গেলেন দেশনেত্রী। শোককে কিভাবে শক্তিতে পরিণত করতে হয় সেটা তো কৈশোরেই শিখেছেন তারেক রহমান, তাই আর পেছনে তাকানো নয়। সিলেট থেকে শুরু হওয়া নির্বাচনী জনস্রোতের প্রবাহ চট্টগ্রাম ছাড়িয়ে বিস্তৃত হল রংপুর, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, যশোর, সর্বত্র। সবার দৃষ্টিতে আপাত সহজ নির্বাচন, সেটা যে সহজ হবে না সেটা সবচাইতে গভীরভাবে বিশ্বাস করতেন বলেই নির্বাচনের আগে এক মুহূর্তের বিশ্রামও তিনি বরাদ্দ রাখেননি নিজের জন্য। নির্বাচনী প্রচারের কৌশলই তিনি বদলে দিলেন। জনতার কাতারে মিশে যাওয়া, তাদের সাথে কথোপকথন, মুক্তিযোদ্ধা আর জুলাই যোদ্ধাদের সম্মান প্রদর্শন, সম্পূর্ণ নতুন ধাঁচের প্রতিশ্রুতি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিন ভাতা, সবার জন্য স্বাস্থ্য, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, যুগান্তকারী খাল খনন, কোটি কর্মহীনের কর্মসংস্থান আর সম্পূর্ণ স্বনির্ভর আত্মমর্যাদার পররাষ্ট্রনীতি, সবার আগে বাংলাদেশ। মুহূর্তে বদলে গেল নির্বাচনের হিসেব নিকেশ, 2/3 বেশি আসনে বিজয়ী বিএনপি। নির্বাচনের বিজয় তাকে আরো সহনশীল আর পরিশীলিত করল। ক্ষমতার আস্ফলন নয়, পরম বিনয়ে ক্ষমতা শব্দকে বদলে দিলেন দেশ পরিচালনার দায়িত্ব এর মতো দায়িত্বশীল শব্দে। জনতা দেখল এক আটপৌরে নতুন প্রধানমন্ত্রীকে। নেই বিরক্তিকর লম্বা গাড়িবহর, নেই জনভোগান্তির নিরাপত্তা, বিমানবন্দরের প্রোটোকল হল সংক্ষিপ্ত। প্রধানমন্ত্রী এলেন জনতার হাত ছোঁয়া দূরত্বে। নতুন আবিষ্কার, তারুণ্যের ভাবনা, খাল খনন, খেলার মাঠ, নির্যাতিত পরিবারের সান্নিধ্য, সংবাদকর্মী, দলের সর্বস্তরের নেতাকর্মী, প্রতিদিনই হাজারো ব্যস্ততায় তার কর্মঘণ্টা বাড়ছেই প্রতিনিয়ত। বিশ্ববাসীর কাছে তারেক রহমান এখন নেতৃত্বের নতুন নাম। মালয়েশিয়া হয়ে সফল চীন সফর রাজনীতিতে দিল নতুন বার্তা। বাংলাদেশ আজ আর কোন তাবেদার রাষ্ট্র নয়, সময় এখন বাস্তবতা অনুধাবনের। আর সে দায়িত্ব আজ দলের নেতাকর্মীর সকলের। বৈশ্বিক রাজনীতি আর অর্থনীতিতে প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন নতুন চ্যালেঞ্জ। গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সংকট এগুলো আমাদের সৃষ্ট নয়, এগুলো গত দেড় যুগের অনাথ।

ফসল সবকিছু আজ নতুন করে শুরু করবার চ্যালেঞ্জ, এই সত্যগুলো সামনে আনার দায়িত্ব দলের তৃণমূলের নেতাকর্মীর। ঘরের ঘুঁটি শক্ত না করে ঘর মজবুত হতে পারে না, সময় এখন তৃণমূলের ঐক্যের। দল এবং সরকারের স্বতন্ত্র অবস্থান আর শৃঙ্খলা অপরিহার্য আগামী সকল নির্বাচনে সাফল্যের জন্য। কোন উস্কানি আর প্ররোচনাই বিভ্রান্তি বা ধৈর্যচ্যুতি নয়। ত্যাগীদের সম্মানজনক অবস্থান প্রয়োজনীয়, কিন্তু তা অনাচার অনিয়ম নয়। প্রয়োজন জনকল্যাণী সরকারের সদিচ্ছার অঙ্গীকার সবার কাছে পৌঁছে দেয়া, আর সর্বোচ্চ সতর্কতা সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে। সকল অন্তদ্বন্দ্ব আলোচনার মাধ্যমে নিরসন করে ইস্পাত কঠিন ঐক্যই একমাত্র প্রত্যাশা। একটা সুসংহত দল থাকলেই থাকবে একটা নিরাপদ সরকার। 20 কোটি মানুষের ইস্পাত কঠিন ঐক্য আর দেশ হিসাবে আমাদের অস্তিত্ব একান্তভাবে জড়িয়ে আছে একে অপরের সাথে। আর এই ঐক্যের কেন্দ্রবিন্দু আমাদের সেই গর্বিত পরিচয়, শহীদ জিয়ার হাতে যে ঐক্য আর সম্ভাবনার সূচনা হয়েছে। সেই সাফল্যের আলোকবর্তিকা আরো উজ্জ্বলতর হয়েছে দেশনেত্রীর হাতে, তার প্রশ্নহীন দেশপ্রেম আর অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে। সেই ঐক্যের আলোকবর্তিকা এখন চেয়ারম্যান তারেক রহমানের হাতে। যে সম্ভাবনা আর উজ্জ্বল আগামীর প্রতিশ্রুতি তিনি দেশের তারুণ্য আর জনগণকে দিয়েছেন, সেই প্রত্যয়ের বার্তাবাহক আমরা সবাই। সাতক্ষীরার বনাঞ্চল থেকে সিলেটের চা বাগান হয়ে টেকনাফ সাগরের নীল জল রাশির প্রত্যয়ী ঢেউ উদ্বেলিত করুণ হিমালয় ছোঁয়া পঞ্চগড়কে উচ্চারিত হোক একই প্রত্যয়, বাংলাদেশ আজ কারো আঙুলি হেলনে চলে না। জিয়াউদ্দানে শেষ শয্যায় শায়িত আমাদের রাজনৈতিক অভিভাবকদের কাছে আমাদের প্রত্যয়ী প্রতিশ্রুতি, এক আর অভিন্ন আমাদের জাতিসত্তা, আমরা বাংলাদেশী। আর আমাদের হৃদয়ের উচ্চারণ একটাই, সবার আগে বাংলাদেশ, সবার আগে।

ধন্যবাদ। বক্তব্যের পালা, যারা বক্তব্য রাখবেন দয়া করে সময়ের দিকে খেয়াল রাখবেন। প্রথমেই বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে।

0: Bismillahirrahmanirrahim. Bangladesh Jatiyo Jotobadi Dol BNP 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক BNP চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সভাপতিত্ব করছেন। BNP সংগ্রামী ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সহ উপস্থিত স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ এবং BNP শীর্ষ নেতৃবৃন্দ, তার অঙ্গ সহযোগী নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয় ছাত্র দলের কেন্দ্রীয় সংসদ ও সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয় ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, দীর্ঘ লড়াই সংগ্রাম শেষে আজ আমরা এই পরিবেশে আমরা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে পাচ্ছি এবং যেখানে দুই তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে BNP আজ সরকার গঠন করতে সক্ষম হয়েছে এবং আমাদের সকলের আশা আকাঙ্ক্ষার সেই মুহূর্ত, যে আমাদের সকলের যিনি প্রত্যাশা ছিল যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমরা প্রধানমন্ত্রী পদে দেখব, সেই প্রত্যাশা পূরণ হয়েছে। সেজন্য মহান রাব্বুল আলামিনকে শুকরিয়া আদায় করছি। বহু লড়াই সংগ্রাম আমি আমার বক্তব্যের এ পর্যায়ে গভীর শ্রদ্ধা অপসারণ করছি মহান স্বাধীনতার মহান কৃষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমকে, BNP এবং বাংলাদেশ জাতীয় ছাত্র দলের প্রতিষ্ঠাতা। সেই সাথে স্মরণ করছি আপসীন নেত্রী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যার নামের সাথে জড়িয়ে রয়েছে সেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। স্মৃতির প্রতি আজকের দিনে স্মরণ করছি বিগত 15.5 বছর বাংলাদেশ জাতীয় ছাত্র দলের অসংখ্য নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে এবং পঙ্গুত্ব বরণ করেছে। অসংখ্য নেতাকর্মী তাদের শিক্ষা জীবন শেষ করতে পারেনি, তাদের সকলের ত্যাগ আর শ্রদ্ধা অপসারণ করছি, স্মরণ করছি এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের 142 জন নেতাকর্মী ও সমর্থক যারা শহীদ হয়েছে সহ 1400 ছাত্র জনতাকে স্মরণ করছি। প্রিয় উপস্থিতি, আজকে আর বক্তব্য আপনার বক্তব্য শোনার জন্য এসেছি, শুধুমাত্র আমাদের অনুরোধ থাকবে যেহেতু আমরা আল্লাহর রহমতে জনগণের ভোটে সরকার গঠন করতে সক্ষম হয়েছি, সেহেতু জনগণের সেই পথেই BNP এগিয়ে চলেছে এবং আমরা আশা রাখছি, প্রত্যাশা রাখছি আগামী যে প্রতিষ্ঠা বার্ষিকী সেদিন এই বাংলাদেশে ইনশাআল্লাহ জ্বালানি বিদ্যুৎ সংকট সহ সব সংকটে অধিকাংশ ইনশাআল্লাহ সফলভাবে নেতৃত্ব দেবে BNP এবং এই সংকট অবসান করবে ইনশাআল্লাহ। এবং সেই সাথে আমি একটি বিষয় বলে আমি বক্তব্য শেষ করছি, বিগত সময়ে বিগত 15.5 বছর BNP শীর্ষ নেতৃবৃন্দ যারা তৃণমূলের সাথে আমাদের সাথে মিলেমিশে ছিলেন আজ সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন, সে তাদের অনেক ব্যস্ততা রয়েছে, এটি স্বাভাবিক। সরকারকে সফল করতে হবে, আপনাদের দায়িত্বে আপনাদের অবশ্যই সফল হতে হবে, তাহলেই BNP তথা BNP সরকার সফল হবে। কিন্তু একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে কোন সভা সমাবেশে কিংবা তার অফিস ত্যাগ করার পূর্বে বাসায় তার শতক্রান্তি সত্ত্বেও তার বাসায় প্রবেশ করার পূর্ব একজন কর্মীর সাথে যিনি হাসি মুখে তার কুশল বিনিময় করার চেষ্টা করেন, আপনারাও যতই ব্যস্ত থাকুন না কেন দয়া করে আপনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই দেখানো পথে ঠিক একইভাবে কর্মীদের সাথে সেভাবে আপনারা আচরণ করবেন। এবং শুধু তাই নয়, কোন PF APS কে দ্বারা আমাদের কোন নেতাকর্মীকে কল দেওয়াবেন না, সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ এখানে আমাদের হাইকমান্ড রয়েছে, আজকের প্রতিষ্ঠাবার্ষিকী শপথ হবে, আমরা আগামীতে তাদেরকে BNP এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে প্রত্যাশা রাখি যারা বিগত 15.5 বছরের ন্যায় যাদের অফুরন্ত সময় রয়েছে সংগঠনকে দেওয়ার জন্য, যারা নয় পর্যন্ত পার্টি অফিসে জেলা এবং মহানগর সকল পার্টি অফিসে নেতাকর্মী দিনে অফুরন্ত সময় দেবে, সংগঠন খুচরা হবে, তাদের নেতৃত্বের প্রত্যাশায় আজকে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রত্যাশা রেখে গেলাম। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় ছাত্র দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি বীরোত্তম অমর হোক, মা মাটি ও মানুষের আদর্শ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, আমাদের গর্ব ছাত্র দলের গর্বিত সাংগঠনিক অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, জিন্দাবাদ, জিন্দাবাদ।
1: এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব জনাব মোস্তফা জামানকে।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার মাননীয় সভাপতি বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আজকের সভার সভাপতি অ্যাডভোকেট রিজভী আহমেদ ভাই, আজকের সভার প্রধান অতিথি বাংলাদেশের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান, উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যগণ এবং বিএনপির হাজারো নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাভরে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, সাথে সাথে স্মরণ করছি গণতন্ত্রের মানসকন্যা আমাদের নেত্রী বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নিশ্চয় অবগত আছেন আমরা ঢাকা মহানগর সহ পুরো বাংলাদেশের নেতৃবৃন্দ, আপনার নেতৃত্বে আমরা দীর্ঘ 70 বছর আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের নেতা কর্মীদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার বিনিময়ে আল্লাহ রহমতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছে। আমরা এটা ভুলব না, আমরা বিশ্বাস করি আগামীতে আমরা ইনশাআল্লাহ আপনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারব। আমরা বিএনপির দুঃসমস্যে যা ছিল তাদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই। আপনি একটি সুন্দর দেশ গড়তে চান, এই যে এখানে যারা আছে আমাদের নেতা কর্মীরা, তারা হচ্ছে বিএনপির প্রকৃত কর্মী, তারা বিএনপির দুঃসময় তারা ছিল। আমি দোয়া করি বিএনপি অনেকদিন ক্ষমতা থাকবে ইনশাআল্লাহ। আবার আমি এটাও বলতে চাই, যদি কোনো সময় বিএনপি কোনো সময় দুঃসময় আসে, এই নেতা কর্মীরা এই দুঃসময়ে আমাদের সেই সময় বিএনপির পাশে থাকবে। আমি কথা বাড়াইতে চাই না, দুঃসময়ের কর্মী আমি সবসময় বক্তব্য বলে থাকি, দুঃসময়ের একটা কর্মী বর্তমানে হাজার কর্মীর চেয়ে অনেক উত্তম। তাই আমরা দুঃসময়ের কর্মীদেরকে মূল্যায়ন করতে চাই, আমরা দুঃসময়ের কর্মীদেরকে মূল্যায়ন করব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাকে এবং আমিনুল হক সাহেবকে দায়িত্ব দিয়েছেন ঢাকা মহানগর উত্তর করার জন্য, আমরা ইমানি দায়িত্ব হিসেবে গ্রহণ করেছি এবং আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে আমরা প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি থানায়, প্রতিটি এলাকায় কাজ করে যাচ্ছি। আপনাকে বিব্রত করার জন্য মতো কোনো কাজ আমরা করি না। আমি নেতা কর্মীর কাছে আহ্বান থাকবে, মাননীয় প্রধানমন্ত্রী দেশটাকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করতেছেন, আমরা এমন কোনো কাজ করব না, এমন কোনো ভুল করব না, এমন কোনো অন্যায় করব না যাতে আমার মাননীয় প্রধানমন্ত্রী বিব্রত বোধ করে। আমরা সবসময় যেভাবে চাচ্ছেন সবাইকে নিয়ে দেশটা করার জন্য, আমরা চাই সবাইকে নিয়ে এই দেশটাকে সুন্দর করতে এবং গ্রহণ করতে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেশে এসে বলেছিলেন যে আই হ্যাভ এ ড্রিম, আপনার সেই বক্তব্যের সাথে আমি একমত প্রশ্ন করে বলতে চাই। আমি একটা আমার একটা আইডিয়া আছে, আমি আরেকদিন আপনাকে বলেছিলাম সংসদ ভবনে, আমরা যদি সোনারগাঁও হোটেল থেকে উত্তরা পর্যন্ত একটা নৌ রুট করতে পারি, তাহলে বাংলাদেশের জনগণ আপনাকে চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। এটা অনেক সুযোগ আছে, সোনারগাঁও হোটেল থেকে পিছনে বলছেন 1 নম্বর, 1 নম্বর থেকে 2 নম্বর, 2 হাতির ঝিল সহ মাঝে 1 কিলোমিটার একর করলে আমরা উত্তরা যেতে পারবো ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং ঢাকা মহানগর উত্তর পক্ষ থেকে আপনাকে বিশেষ ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, ঢাকা মহানগর উত্তর বিএনপি জিন্দাবাদ, আসসালামু আলাইকুম।
1: প্রিয় নেতৃবৃন্দ, যারা বক্তব্য রাখবেন দয়া করে সময়ের দিকে খেয়াল রাখবেন। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিপ্লবী সদস্য সচিব তানভীর আহমেদ রবিনকে।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের আলোচনা সভার প্রধান অতিথি বিএনপির চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, প্রিয় নেতা জনাব তারেক রহমান, আজকের এই আলোচনার সভায় সভাপতি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, উপস্থিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার সামনে উপবিষ্ট প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমকে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের মাতুল্য বিএনপির সাবেক চেয়ারপারসন, বারবার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই পোডিয়াম থেকে আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমি আমাদের দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, দীর্ঘ লড়াই সংগ্রামের পর আমাদের এই দল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে অগণিত নেতা কর্মীদের ত্যাগ তিতিক্ষার পরে আজকে আমাদের দল আজকে এই অবস্থায় দাঁড়িয়েছে। বিশেষ করে বিগত 17 বছর যে কঠিন আন্দোলন, যেখানে আমাদের শত শত নেতাকর্মীরা গুম হয়েছেন, খুন হয়েছেন, হত্যার শিকার হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আমি আজকে এই পোডিয়াম থেকে তাদেরকেও শ্রদ্ধা জানাতে চাই। প্রিয় নেতৃবৃন্দ, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে দর্শন, যে আদর্শ আমরা বুকে লালন পালন করে আজকে আমরা দলের কাজ করে যাচ্ছি, আজকে সেটার প্রতিফলন আসলে মানুষের কাছে আমরা কি পৌঁছাতে পারছি কিনা সেই প্রশ্নটা আমাদেরকে আজকে করতে হবে। আজকে বিভিন্নভাবে যারা জান্নাতকে বিক্রি করার চেষ্টা করেছে, তারা আজকে 6 মাস হল আমাদের বিএনপির দেশের রাষ্ট্র পরিচালনার জন্য সেখানে বিভিন্নভাবে আমাদের দল এবং আমাদের এই রাষ্ট্রকে বিপদে ফেলার জন্য বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছে। প্রিয় নেতৃবৃন্দ, যেই কথাটি মূলত আমি আজকে বলতে চাচ্ছি, আজকে আমাদের চরিত্রে, আমাদের চালচলনে, আমাদের কথাবার্তায়, আমাদের কর্মকাণ্ডে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আদর্শ, সেটা আমাদেরকে ধারণ করতে হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যেদিন থেকে দেশে উনি পাড়া দিয়েছেন, ওনার কথাবার্তা, চালচলন, মানুষের জন্য যে জীবন, তার জীবন বাজি রেখে যে কাজগুলি করছেন, সেই একই কাজ আজকে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। একটি সমসাময়িক বিষয়ে বক্তব্য না দিলে আমি পারছি না। আজকে প্রতিবাদের ভাষা যদি আমরা দেখি, অশ্রাব্য ভাষায় গালিগালাজ, মানহানিকর বক্তব্য দিয়ে আজকে তরুণরা যেইভাবে কথা বলছে, আমি মনে করি যে বাংলাদেশের একটি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অংশ তার এটি করছে এবং তাদের পিছনে ফ্যাসিস্ট সরকারের লোকজন এবং এই জান্নাতি বিক্রি করা দলের লোকজন জড়িত আছে। তাই আজকে সেখানে যেই কথাটাই আমি বলতে চাচ্ছি প্রিয় নেতৃবৃন্দ, আজকে সেখানে আমাদের করণীয় কি, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আজকে যদি তাকে আমরা স্মরণ করি, আপনারা দেখবেন কোনোদিন তার মুখে উনি প্রতিবাদ করলে সেই প্রতিবাদের মধ্যে সম্মান ছিলেন, ওনার প্রতিবাদে ভালোবাসা ছিলেন, ওনার প্রতিবাদে ভদ্রভাষা ছিলেন। আজকে জনাব তারেক রহমান, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যে আজকে যে আমাদের সামাজিক, পারিবারিক, রাজনৈতিক যে অপসংস্কৃতি চালু হয়েছে সেটা পরিবর্তনের জন্য উনি কথা বলে যাচ্ছেন। আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে সঠিক কাজ করতে হবে, কারণ এই জান্নাতি টিকিট বিক্রি করার দলের লোকেরা কিন্তু বাংলাদেশের মানুষ আস্থা রাখেনি, আস্থা রেখেছে জনাব তারেক রহমানের উপরে, আস্থা রেখেছে বিএনপির উপরে। তাই বাংলাদেশের মানুষ মনে করে যে এই বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক বিষয়ে যে সঠিক পথে আনার জন্য বিএনপিকে কাজ করতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমাদেরকে সবাইকে ধৈর্য ধারণ করে কাজ করতে হবে, আমাদের সংগঠনের উপরে নজর দিতে হবে। আমাদের অনেক সংগঠনের পরীক্ষিত ত্যাগী নেতাকর্মীরা এখনো পর্যন্ত অনেক জায়গায় কোনো পদ পদবি পায়নি। তাই আমি মনে করি যে দলের সংগঠনকে সচল করতে হবে, সময় মতো নেতাকর্মীদেরকে মূল্যায়ন করতে হবে, কারণ আমাদের এই ত্যাগী নেতাকর্মী ছাড়া আমাদের দল কিন্তু এগিয়ে যেতে পারবে না। যাই হোক, আমি অনেক কথা বলেছি, আজকের এই আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।
1: ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় নৌ এবং সেতু প্রতিমন্ত্রী, স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক রাজীব আহসান এমপিকে।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আজকের আলোচনা সভা সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী চেয়ারম্যান, বাংলাদেশের 20 কোটি মানুষের ভবিষ্যতের জন্য যিনি দিন রাত কাজ করে যাচ্ছেন আমাদের প্রিয় নেতা প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উপস্থিত জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, উপস্থিত কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, আমরা একটি দুটি কথা বলি, বক্তব্য শেষ করব। আজকের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, আমাদের আদর্শের যিনি জনক, তাকে স্মরণ করছি। আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য একটি ব্যতিক্রমী প্রতিষ্ঠাবার্ষিকী, কারণ দীর্ঘ বছর আমরা যারা লড়াই সংগ্রামে অবতীর্ণ হয়েছি, একজন মানুষকে সাথে নিয়েই আমরা পথ চলেছি। আমাদের সেই প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝে নেই, এই প্রথমবার আমরা তাকে ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছি। আমি গভীর শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি, এবং তার যে কর্ম সেই কর্মকে অনুসরণ করার জন্য, তার যে পথ চলা, দেশের প্রতি তার যে অকৃত্রিম ভালোবাসা এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তার জীবন উৎসর্গ করার যে মানসিকতা, সেই মানসিকতা আমাদের প্রত্যেকটি কর্মীর মাঝে যেন থাকে, সেই আহ্বান জানাচ্ছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদেরকে যা কিছু দিয়েছে তার মধ্যে অন্যতম হল আমাদেরকে একটি স্বতন্ত্র পরিচয় দিয়েছে, বাংলাদেশী জাতীয়তাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদেরকে সব সময় বাংলাদেশের মানুষকে গণতন্ত্র উপহার দিয়েছে এবং বাংলাদেশের মানুষকে সব সময় কথা বলার স্বাধীনতা দিয়েছে। এই তিনটি জিনিস, আমাদের স্বতন্ত্র পরিচয়, গণতন্ত্র এবং কথা বলার স্বাধীনতা, বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় যখন ক্ষমতায় ছিল তখন নিশ্চিত করার চেষ্টা করেছে, এবং যখন গণতন্ত্রহীনতা ছিল তখন এই গণতন্ত্রহীনতা এবং কথা বলার স্বাধীনতার জন্য লড়াই করেছে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা অনেক বছর লড়াই সংগ্রাম করেছি, আমাদের অসংখ্য নেতাকর্মী জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে। আজকে দেশের জনগণের যেমন আমাদের কাছে অনেক প্রত্যাশা, আমাদের নেতাকর্মীদেরও আমাদের কাছে প্রত্যাশা অনেক। আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, আপনারা কাউকে বিশ্বাস করার প্রয়োজন নেই, যে মানুষটির সাথে রাজনীতি করেছেন, যে মানুষটির আহ্বানে রাজনীতি করেছেন, বেগম খালেদা জিয়া চলে গেছেন, কিন্তু একজন তো এখনো আছেন যিনি আমাদের প্রধানমন্ত্রী। আপনারা বিশ্বাস রাখবেন, উনি কথা দিয়েছেন প্রত্যেকটি ত্যাগী কর্মীর রাজনৈতিক পরিচয় নিশ্চিত করবেন। আমরা বিশ্বাস করতে চাই প্রত্যেকটি কর্মীর রাজনৈতিক পরিচয় নিশ্চিত করা হবে, এবং যারা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন, সেই মানুষগুলোর পাশে যেমন উনি দাঁড়াচ্ছেন, পাশাপাশি যারা পঙ্গু হয়েছেন তাদের পাশে যেমন দাঁড়াচ্ছেন, যারা মানবতার জীবনযাপন করছেন তাদের পাশে যেমন দাঁড়াচ্ছেন, প্রত্যেকটি কর্মীর পাশে উনি দাঁড়াচ্ছেন। আমরা যারা তার সাথে কাজ করছি সরকারের মধ্যে এবং দলের নেতাকর্মীরা, আমরাও যেন তার পথ অনুসরণ করে নেতাকর্মীদের পাশে দাঁড়াতে পারি, সেই লক্ষ্যে আমরা যেন কাজ করতে পারি, এই এই জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। আমি শেষ কথাটি বলে শেষ করব, জনাব তারেক রহমান যে কথা দিয়েছেন সেই কথা উনি সবসময় জনগণের জন্য রেখেছেন, আর আমরা যারা তার সাথে কাজ করছি, আপনারা যারা কাজ করছেন আমাদের জন্য তো নিশ্চয়ই, আপনারা সময় দিবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে যারা কাজ করেছেন, তারা আমাদের নেতাকে যেভাবে অমর করে রেখেছেন, বেগম খালেদা জিয়ার সাথে যারা কাজ করেছেন, তারা যেভাবে তাকে সব কিছুতে সহযোগিতা করে বাংলাদেশের মানুষের কাছে একটি অবিস্মরণীয় চরিত্র হিসাবে, আজকে স্মরণীয় মানুষ হিসাবে দাঁড় করিয়েছেন, আজকে তারেক রহমানের নেতৃত্বে আপনারা যারা কাজ করছেন, এই মানুষটিকে আপনারা সহযোগিতা করবেন, আমরা সে যেভাবে চায় নতুন করে বাংলাদেশ বিনির্মাণ করতে, সেই বাংলাদেশ বিনির্মাণে তাকে সর্বাত্মক সহযোগিতা করবেন, ওনার প্রতি আস্থা রাখবেন, নিশ্চয়ই আমরা বাংলাদেশের মানুষের স্বপ্ন যেমন পূরণ করতে পারবো, আমাদের নেতাকর্মীদের প্রত্যাশাও আমরা পূরণ করতে পারবো। এই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
1: ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এমপিকে।
4: প্লিজ, বিসমিল্লাহির রহমানির রহিম। এই এই রাখো কৃষক দল, এই বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি মজলুম জননেতা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জননেতা জনাব রুহুল কবির রিজভী আহমেদ প্রধান অতিথি, বাংলাদেশের কোটি কোটি মানুষের নির্ভরতার ঠিকানা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উপস্থিত রয়েছেন জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, জাতীয় নির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, আমার সহযোদ্ধা কৃষক দলের সংগ্রামী সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন সহ সমবেত ভাই এবং বন্ধুরা, বলা হয় যে মানুষ তার স্বপ্নের সমান বড়, স্বপ্নহীন মানুষ মৃত মানুষ। তো স্বপ্নটা কি, যা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে তা তো নয়, বরং স্বপ্ন সেটাই যা পূরণের তাগিদ মানুষকে ঘুমোতে দেয় না। এমনই একজন স্বপ্নবাজ মানুষ ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমি তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি মাদার অফ ডেমোক্রেসি, দীর্ঘ লড়াই সংগ্রামের এক অবিস্মরণীয় নাম দেশনেত্রী খালেদা জিয়াকে। প্রিয় বন্ধুরা, বিএনপি এবং জিয়াউর রহমান এক এবং অভিন্ন সত্তা। জিয়াউর রহমান ইতিহাসের সন্তান নয়, বরং ইতিহাস ইতিহাসকে জিয়াউর রহমান নিয়ন্ত্রণ করেছেন, ইতিহাসের গতিপথকে জিয়াউর রহমান বদলে দিয়েছেন। ধূমকেতুর মতো তার আবির্ভাব, এলেন দেখলেন জয় করলেন এবং রেখে গেলেন বিশাল এক কর্মযজ্ঞ, বিস্তৃত এক স্বপ্নের প্রবাহ, যেই স্বপ্ন এখনো বাংলাদেশের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ এবং উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, পৃথিবীর যেখানে বাংলাদেশে আছে, এই স্বপ্ন বাংলাদেশের মানুষকে লালিত করে, তাড়িত করে, উদ্দীপ্ত করে, এবং এই স্বপ্ন নিয়েই আমরা বেঁচে আছে, বাংলাদেশের মানুষ বেঁচে আছে। প্রিয় বন্ধুরা, শহীদ জিয়ার অসংখ্য অবদান, কেউ কেউ বলেন যে গণতন্ত্র উত্তরণ তার সর্বশ্রেষ্ঠ অবদান, কেউ কেউ বলেন যে দুর্ভিক্ষ পীড়িত তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে সলে ফুলে ফলে সুশোভিত করে, খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করে একটি একটি অর্থনৈতিক সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠা করে তার উৎকৃষ্ট অবদান। আবার অনেকেই বলেন যে মানে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের একটি মর্যাদাবান ভাবমূর্তি প্রতিষ্ঠা করাই ছিল জিয়াউর রহমানের উৎকৃষ্ট অবদান। অনেকে অনেক কথা বলেন, কিন্তু আমরা বলি যে জিয়াউর রহমানের সবচাইতে অবদান এই বাংলাদেশের মাটি মানুষ, এই বাংলাদেশ থেকে নিয়ে এই নির্যাস নিয়ে তিনি একটি অবিস্মরণীয় দর্শন আমাদের মাঝে উপহার দিয়েছিলেন, যার নাম বাংলাদেশ জাতীয়তাবাদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল। প্রিয় বন্ধুরা, শহীদ জিয়ার আরো অবদান আছে। খেমকরান রণাঙ্গনেই তিনি ইতিহাস সৃষ্টি করেছিলেন এবং পাকিস্তান সেনাবাহিনীর হেলালি জুরত পদক লাভ করেছিলেন। আমি অনেক কথা বলবো না, আসলে মানুষ তো নশ্বর জীব। আমাদের কোরআন শরীফের সূরা আন-নিসা 78 নম্বর আয়াতে বলা হয়েছে যে তুমি যেখানেই থাকো মৃত্যু তোমাকে পাকড়াও করে আনবেই। যেহেতু মানুষকে চলে যেতে হয়, তাহলে মৃত্যুর পূর্বেতে জীবন, সেই জীবনকে আমরা কিভাবে তৈরি করলাম, কি নিয়ে করলাম। মাওলানা জালালউদ্দিন রুমি বলেছিলেন যে মানুষের মধ্যে যিনি ভালোবাসা রেখে যান তার কবরে ফুল ফুটে। জিয়াউর রহমানের কবরে ফুল ফুটবে, বেগম খালেদা জিয়ার কবরে নিশ্চয়ই ফুল ফুটবে। আমি শেষ করি উর্দু সাহিত্যের প্রখ্যাত কবি এবং হিন্দি সাহিত্যের যিনি কবি ছিলেন সিরাজ গোরখপুরি, তিনি বলেছিলেন যে নিদ আয়ত খোয়াবায়া, খোয়াবায়া তো তুম আয়া ও তুম হারিয়াদ মে নিদায় না খোয়াবায়। মানে ঘুম এলেই স্বপ্ন আসে, স্বপ্নে এলেই তুমি আসো, আর যেই তুমি আসো তখন না আসে ঘুম না আসে স্বপ্ন। আমাদের কাছে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান এমনই নাম, ভালোবাসার নাম। আমরা ঘুমালেও বিএনপি, আমরা জেগে উঠলেও বিএনপি, আমরা আন্দোলনে বিএনপি, আমরা দেশ গঠনে বিএনপি। সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
1: ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সভাপতি জনাব আব্দুল মোনায়েম মুন্নাকে।
5: বিসমিল্লাহ রহমান রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, আজকের বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভার সংগ্রামী সভাপতি আমাদের শ্রদ্ধ বড় ভাই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জনাব রুহুল কবির রিজভী, আজকে যিনি অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথির আসন অলঙ্কৃত করছেন, বাংলাদেশের 20 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষাকে যিনি বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রতিনিয়ত দিন রাত চেষ্টা করছেন বিএনপির সম্মানিত চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আজকে উনি বক্তব্য দেবেন, যুবদলের সভাপতি হিসেবে আমি দু একটি কথা বলতে চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, বাংলাদেশের মানুষকে উনি একটি পরিচয় দিয়ে গিয়েছিলেন, যিনি স্বাধীনতা যুদ্ধে রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছেন, যিনি স্বাধীনতার ঘোষক ছিলেন, একমাত্র সেক্টর কমান্ডার যার কমান্ডিং অফিস ছিল বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে, ভূখণ্ডের ভিতর, অন্যান্য সেক্টর কমান্ডারদের অফিস ছিল কিন্তু ভারতীয় ভূখণ্ডে, একজন অমৃত সাহসী যোদ্ধা যিনি বাংলাদেশের স্বপ্ন দেখেন নাই, বাংলাদেশকে যুদ্ধ করে যিনি স্বাধীনতা লাভ করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছিলেন, সেই স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা, যিনি বাংলাদেশের মানুষকে জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদে পরিচিতি দেওয়ার জন্য উনি কাজ করেছেন। এই যে বাংলাদেশি জাতীয়তাবাদ, আমরা অনেকেই কিন্তু জানি না, আমি অনেকের সাথে কথা বলেছি, বর্তমানে যারা রাজনীতি করছেন, এই জাতীয়তাবাদ যেটা উনি চিন্তা করেছেন, পৃথিবীর কোন রাষ্ট্রের ভাষাভিত্তিক কিন্তু জাতীয়তাবাদ হয় না, ভূখণ্ডভিত্তিক কিন্তু জাতীয়তাবাদ, বাংলাদেশের মানুষ বাংলাদেশের নামে পরিচিত হবে, উনি এই কারণেই করেছিলেন। আমি একটু সংক্ষেপে বলি, সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমি তারপরে বলি যুবদলের ভাইদের প্রতি, এই বাংলাদেশের জাতীয়তাবাদটা কি? আজকে যদি আমি পৃথিবীর অন্য দেশে গিয়ে বলি আমি বাঙালি, তাহলে প্রশ্ন আসবে আপনি কি ভারতীয় বাঙালি নাকি বাংলাদেশের বাঙালি? এই জন্যই প্রয়োজন ছিল ভূখণ্ডভিত্তিক জাতীয়তাবাদ, যেটা বাংলাদেশের জাতীয়তাবাদ, যেটা উনি আমাদেরকে পরিচয় দিয়ে গেছিলেন। ওনার অনেক কর্মকাণ্ডের মধ্যে ছিল, এখানে একজন বলেছিলেন আলকুদস কমিটির সদস্য ছিলেন, আমার জানা মতে ইরাক ইরান যুদ্ধ প্রায় সমাপ্তির পথে ছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধবন্ধের জন্য যে আলকুদস কমিটি ছিলেন, উনি খুব সম্ভবত ওই কমিটির সহসভাপতি ছিলেন, এবং একজন বুদ্ধিমান, একজন স্টেটসম্যান ছিলেন, প্রকৃত স্টেটসম্যান ছিলেন জিয়াউর রহমান, যার মধ্যে কোনো নিরহ অহংকার ছিল না, একজন সাদাসিধে জীবনযাপন করে একজন রাষ্ট্রনায়ক ছিলেন, আমি তাকে আমার অন্তরে ধারণ করি, তারই যোগ্য উত্তরসূরি হিসাবে বাংলাদেশকে একসময় নেতৃত্ব দিয়েছিলেন মরহুমা বেগম খালেদা জিয়া, যিনি অত্যন্ত সৎ এবং সাহসী নেত্রী ছিলেন, দীর্ঘ এরশাদ বিরোধী আন্দোলনের 9 বছর উনি নেতৃত্ব দিয়েছিলেন, আমার সুযোগ হয়েছিল তখন থানা ছাত্রদলের অভিভক্ত মতিঝিল থানার সভাপতি হিসেবে, অনেক কাছাকাছি দেশ নেত্রীর কাছে থাকার সুযোগ হয়েছিল, তখন এত প্রোটোকলের মধ্যে উনি চলতেন না। দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান থেকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, এবং এখন বাংলাদেশকে যিনি নেতৃত্ব দিচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আমাদের প্রিয় নেতা যিনি বাংলাদেশে এসেছেন কোটি মানুষের ভালোবাসা নিয়ে, জনাব তারেক রহমান। আমি বিশ্বাস করি জনাব তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশ হবে। উনি যেমন বলেছেন উনি বাংলাদেশকে আমেরিকা কিংবা সিঙ্গাপুর করবেন না, উনি সমৃদ্ধ বাংলাদেশ করবেন। আমরা যদি প্রত্যেকেই আমাদের অন্তরে হৃদয়ে ধারণ করি, সততাকে ধারণ করতে পারি, আমরা যদি ওনার চেতনাকে ধারণ করতে পারি, তাহলেই সম্ভব আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা। আমি শুধু একটি কথা বলবো, যুবদলের নেতা কর্মীদের প্রতি একটি বৃহৎ অঙ্গ সংগঠনের দায়িত্ব উনি আমাদেরকে দিয়েছেন, আমরা বুকে ধারণ করে এই সংগঠন নিয়ে গিয়ে যাব ইনশাল্লাহ। একটি কথা বলতে চাই, বাক স্বাধীনতা মানেই কিন্তু যা ইচ্ছা তা বলা। আমরা প্রতিবাদ জানাই জিয়া পরিবারকে নিয়ে যারা অকথ্য ভাষায় কথা বলছেন, আমরা কঠিনভাবে আমরা মনে করি, কেউ যদি মনে করে যে সরকার দুর্বল তাহলে এটা আমাদের জন্য অবশ্যই ক্ষতিকর হবে। আমি মনে করি কঠোরভাবে দেশকে নিয়ন্ত্রণ করতে হবে। আমি বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করতে বলছি না, কিন্তু বেআদবদের কিন্তু নিয়ন্ত্রণ করার জন্য প্রকৃত আইনকে প্রয়োগ করতে হবে। আজকে দেখলাম নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে হই হই গেল কই, যুবদল গেল কই, ছাত্রদল গেল কই। এটার তো কোনো আমি স্টাইল বুঝতে পারলাম না রাজনীতির। এই ধরনের রাজনীতিকে মোকাবেলা করার জন্য আমরা রাজনৈতিকভাবেই মাঠে থাকবো ইনশাল্লাহ। জনাব তারেক রহমানের নেতৃত্বে যুবদলকে মাঠে রেখেই আমরা সমস্ত অন্যায়ের প্রতিবাদ করব। ধন্যবাদ সকলকে। মাননীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এখানে উপস্থিত আছেন, আমি ওনাদেরকে মেনশন করতে পারি নাই, আমি দুঃখ প্রকাশ করছি সকলের কাছে। আমি সকলের কাছে আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, মরহুম খালেদা জিয়া অমর হোক, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।
1: ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব ইসমাইল জবিউল্লাহকে। জনাব ইসমাইল জবিউল্লাহ।

0: take a shot. Bismillah ar-Rahman ar-Rahim. BNP Chairman, O Gona Pradhanmantri Bangladesh Sarkarer Mananiyo Pradhanmantri Janab Tariq Rahman MP, BNP Sammanito Bhavprapto Mohasochiv Advocate Janab Rahul Kobir Rizvi, BNP Jatiyo Sthayi Committee Sodosyobrindo, Mantri Porishoder Sammanito Sodosyobargo, Bibhinno Porjayer Priyo Netribrindo, Uposthit Sodibrindo, Assalamu Alaikum, Shubho Aporanno. বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের সকল পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং গণতন্ত্রপ্রিয় দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গণতন্ত্রের মা আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। মহান স্বাধীনতা যুদ্ধ, চব্বিশের ছাত্র গণ অভ্যুত্থানের শহীদ এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির যে সমস্ত নেতা গুম হয়েছেন, যারা সর্বস্ব ত্যাগ করেছেন, পঙ্গু হয়েছেন, কারাবরণ করেছেন এবং যারা কঠিন সময়ে সংগঠনের পাশেই থেকেছেন, সে সকল নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানাই এবং আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য মনোনীত করায় আমি মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দলের সকল পর্যায়ের নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাচ্ছি। প্রিয় সহকর্মীবৃন্দ, 1978 সালের পয়লা সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দলটি 48 বছরের দীর্ঘ পথ পরিক্রমায় গৌরব সংগ্রামের নানা চলায় উত্তরায় পেরিয়ে আজকের অবস্থানে এসে দাঁড়িয়েছে। 70-এর দশকে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা ছিল গভীর অনিশ্চয়তায় ভরা। সে সময় বাংলাদেশের প্রয়োজন ছিল এমন একটি রাজনৈতিক দল বা রাজনৈতিক শক্তি, যে শক্তি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবে, সম্মান করবে জনগণের গণতান্ত্রিক অধিকারকে এবং সাধারণ মানুষকে রাষ্ট্র পরিচালনা ও রাষ্ট্র উন্নয়নের অংশীদার করবে। স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনৈতিক ময়দানের সম্মুখভাবে দাঁড়িয়ে সেই প্রয়োজনীয়তা গভীরভাবে উপলব্ধি করেছিলেন এবং সৃষ্টি হয় বিএনপির। প্রেসিডেন্ট জিয়ার রাজনৈতিক দর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশী জাতীয়তাবাদ এবং বহুদলীয় গণতন্ত্র। তিনি বিশ্বাস করতেন মানুষের মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক অংশগ্রহণ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী না হলে একটি রাষ্ট্র প্রকৃত অর্থে এগিয়ে যেতে পারে না। তার সবচেয়ে সিগনিফিক্যান্ট দিক হল তিনি ছিলেন সোলজার টার্ন পলিটিশিয়ান। সামরিক পোশাক ঝেড়ে ফেলে তিনি দেশকে প্রকৃত গণতন্ত্রের পথে এগিয়ে নিয়েছেন। তিনি সাধারণ মানুষের মন জয় করেছিলেন। তাঁরই সৃষ্ট মিশ্র অর্থনীতির পথ ধরে দেশ দ্রুত এগিয়েছে মুক্ত অর্থনীতির পথে। তার হাত ধরে এদেশে এসছে গার্মেন্টস শিল্প এবং বিদেশি বাংলাদেশি শ্রমিক প্রেরণ ও রিমিটেন্স প্রবাহ, যা আজকের অর্থনীতির প্রাণশক্তি। সময়ত উপস্থিতি, 80-এর দশক থেকে দলটিকে একবিংশ শতাব্দীতে পৌঁছে দিয়েছেন মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এদেশে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর পার্লামেন্টারি শাসন ব্যবস্থা উপহার দিয়েছেন আপসের নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি কঠিন সময়ে দলের নেতৃত্ব দিয়েছেন, গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং বিএনপিকে একটি শক্তিশালী গণভিত্তিক রাজনৈতিক সংগঠনে পরিণত করেছেন। আমি খুব কাছে থেকে তার উপর হওয়া অন্যায়, অত্যাচার ও নিপীড়নের সাক্ষী হয়েছি। আমাদের মনে রাখতে হবে শহীদ জিয়ার 19 দফা, বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের 27 দফা এবং পরবর্তীতে রূপান্তরিত 31 দফা আমাদের দলের জীবনী শক্তি বা লাইফ ব্লাড। একটি দলের প্রকৃত শক্তি শুধু নির্বাচনের ফলাফল নয়, বরং তা নির্ভর করে দলের নেতাকর্মীদের বৃহত্তর জনগোষ্ঠীর গ্রহণযোগ্যতায়। মানুষের অধিকার আদায়ে কর্মীদের আত্মত্যাগ এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রাজ্ঞতা, ধী শক্তি, অক্লান্ত পরিশ্রম ও অকৃত্রিম দেশপ্রেম এ দলের প্রাণশক্তি। আমাদের আত্মত্যাগ, কর্মীদের আত্মত্যাগ, বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো অকুতোভয় নেতাকর্মী এবং দেশপ্রেমিক জনগণই এ দলের মূল ভিত্তি। সম্মানিত উপস্থিতি, আজকের পৃথিবী দ্রুত পরিবর্তিত হচ্ছে, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং রাষ্ট্র পরিচালনার ধরন বদলে যাচ্ছে। আগামী দিনে রাজনীতি শুধু বক্তব্য বা প্রচারণার রাজনীতি নয়, আগামী দিনের রাজনীতি হবে গবেষণা, দক্ষতা, জ্ঞান, প্রযুক্তি এবং মানুষের সমস্যার বাস্তব সমাধানের রাজনীতি। এই পরিবর্তিত বিশ্বের বাস্তবতায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বের অন্যতম লক্ষ্য হল একটি আধুনিক, গণতান্ত্রিক, প্রযুক্তি নির্ভর, ইনসাফ ভিত্তিক, জনকল্যাণমূলক বাংলাদেশ গড়ে তোলা, যেখানে তরুণদের জন্য পর্যাপ্ত সুযোগ থাকবে, মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে এবং রাষ্ট্র হবে জনগণের সেবার জন্য। সিদ্ধান্ত হবে জীবনধর্মী, ডেটা ড্রিভেন, এভিডেন্স বেসড, ইনফর্মড এবং সিটিজেন সেন্ট্রিক। সম্মানিত উপস্থিতি, বিএনপিকে সত্যিকার অর্থে জনগণের দল হিসেবে আরো শক্তিশালী করতে হলে আমাদের সব সময় মানুষের পাশে থাকতে হবে, শুধু নির্বাচনের সময় নয়, প্রতিটি সময়ে মানুষের সুখ দুঃখের অংশীদার হতে হবে। এভরিডে ডেমোক্রেসি, যেটা বেগম খালেদা জিয়া বলেছেন, সেই এভরিডে ডেমোক্রেসি আমাদের প্র্যাকটিস করতে হবে। মানুষের কথা শুনতে হবে, মানুষের সমস্যা বুঝতে হবে এবং সেই সমস্যার বাস্তব সমাধানের রাজনীতি করতে হবে। আমাদের তরুণ প্রজন্মকে সামনে আনতে হবে, নতুন চিন্তা, নতুন নেতৃত্ব এবং নতুন দক্ষতাকে গুরুত্ব দিতে হবে, কারণ আগামী বাংলাদেশের নেতৃত্ব তরুণদের হাত ধরেই এগিয়ে যাবে। আজকের তরুণরা প্রমাণ চায়, ক্ষমতাকে প্রশ্ন করতে চায়, চায় কর্মসংস্থান, জীবনমানের উন্নয়ন, রাষ্ট্রের সম্পদের যথাযথ ব্যবহার এবং মন খুলে কথা বলার স্বাধীনতা। তাই নতুন প্রজন্মকে শুধু মিছিলের কর্মী হিসেবে নয়, রাজনীতি, অর্থনীতি, ইতিহাস, দর্শন, প্রশাসন ও সমাজকে বুঝে এমন একটি কর্মী বান্ধব দিতে হবে। আজ দলের 48 বছর বয়সে এসে আমাদের অতীতের গৌরব স্মরণ করার দিন, একই সঙ্গে আগামী 48 বছরের জন্য নিজেদের প্রস্তুত করার দিনও বটে। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে তাই আমাদের প্রত্যয় হোক, ইতিহাস জানব, সহযোদ্ধাকে ভুলব না, নিজে সৎ থাকব এবং নতুন প্রজন্মকে প্রস্তুত করব। মনে রাখতে হবে, আমরা কেউ একা বিএনপি নই, আমরা সবাই মিলে এই বিএনপি। আসুন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামের চেতনা এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ভবিষ্যৎমুখী নেতৃত্বকে ধারণ করে আমরা একটি আধুনিক, গণতান্ত্রিক, বৈষম্যহীন, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য এগিয়ে যাই। আল্লাহ আমাদের সহায় হন। করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ।
1: ধন্যবাদ। আমি সকল বক্তাদের সবিনয়ে অনুরোধ করছি, দয়া করে সময়ের দিকে সবাই খেয়াল করে বক্তব্য রাখবেন। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব ডাক্তার ফরাদ হালিম ডোনার ভাইকে, তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি।
2: বিএনপির 48তম প্রতিবার্ষিকীতে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, যিনি এই 17 বছর না তার আগে থেকে সবসময় মাঠে আছেন এবং বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব রোল কমিটি মঞ্চে উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আমার মনে হয় কখন যে ঘুমান আর কখন কাজ করে কেউ জানে না, সবসময় উনি ব্যস্ত আছেন। আমি এই সময় বলব এবং আমাদের বিএনপির মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান, মঞ্চে উপস্থিত সিনিয়র স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, সামনে উপস্থিত মন্ত্রীবর্গ, এমপিবর্গ এবং স্থায়ী কমিটির যারা নেতৃবৃন্দ সকলকে এবং বিভিন্ন অংশগ্রহণকারী নেতৃবৃন্দ, আমি এই বক্তব্য শুরুতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, পাশাপাশি শ্রদ্ধার সাথে স্মরণ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। 48টা বছর পার হয়ে গেছে। 48 বছরের মধ্যে বিএনপির দায়িত্বে যে তিনজন মূল ছিলেন, এক জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমান, আপনারা যে তিনজনকে অ্যানালাইসিস করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখানে বহু ধরনের গণতন্ত্র আছে, সংবাদ স্বাধীনতা দিচ্ছেন, একটু আগে যে বলে গেলেন গার্মেন্ট শিল্প বলেন
3: আমাদের বলেন এই বিদেশের ম্যানপাওয়ার, এই মানে সবকিছু পজিটিভ জিনিস, আন্তর্জাতিক অন্ধ বলেন, যে কোনো জায়গায় বলেন, ওনার সাড়ে চার তিন বছরের মধ্যে উনি করেন নেই এমন কিছু নাই। তারপর আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনিও দেশের ফর্ম থেকে সংসদ ফর্মে এসে বললেন, এবং উনিও কিন্তু নারীদের উন্নয়ন বলে এটা বলে, ওনার সবচেয়ে বড় দশা নয় বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে করতে করতে উনি আপোষের নেত্রী হিসেবে আত্মপ্রকাশ করলেন, এবং এই সতেরো বছর উনি কোন আপোষ না করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে করতে করতে শেষ পর্যন্ত উনিও গণতন্ত্র মাতা হিসেবে উপাধি গ্রহণ করলেন। আসেন তৃতীয় জন, ওনার দুজনেরই রক্ত অনুপম। আমার ওনার কতগুলো কথা মনে পড়ে, ছোটখাটো কথা গল্প বলে আমি শেষ করে দেব। আমাকে যখন ঢাকা মহানগরে আগে ওনার সাথে আমার আগে অনেকভাবে পরিচিত, করোনার সময় আমি অনেকগুলো কাজ করতেছি বিভিন্ন ধরনের কাজ, ওনার কাজের ওনার সহধর্মিনী দুজন যখন তখন বলতেছেন এটা করতে হবে এটা করতে হবে আমি দেখতেছি। আমাকে যখন ওই ঢাকা মহানগরে আহ্বায়ক করা হইল তখন তো এক চরম অবস্থা, উনিশ সালের পরে আপনি বুঝতেছেন অবস্থা কি। আমি তো প্রথমে ঘাবড়ে গেলাম, কিভাবে আমি এই কাজগুলো করব। উনি সকাল নয়টা কি দশটা দেখে আমাকে ফোন করছেন, আমার যদি ঘুমের ব্যাঘাত না ঘটে উনি করছেন দশটা, কিন্তু উনার পাঠা উনাকে তো ধরুন আমার রাত চারটা, উনি ফোন করে আমি তো ঘাবড়ে গেল, কি ব্যাপার ডাক্তার সাহেব ওখানে অমুক আহত হয়েছে আপনি একটু খবর দিয়েন, ওখানে একটু এই এই ফান্ডিং দিতে হবে, ওখানে ওদের একটা সমস্যা হচ্ছে। আমি জানি না সঠিকভাবে, কিন্তু উনি জানে। একদিন অনেককে আমাকে ফোন করে বলছে ডাক্তার সাহেব আপনি দেখেন তো জেলখানায় যারা আমাদের আছে তাদেরকে কিছু জ্যাকেট ট্যাকেট দেওয়া যায় নাকি। আমি তো কেন ভাইয়া বল না, ওখানে এখন খুব বেশি শীত পড়ছে, আপনি একটু দেখেন এখানে জ্যাকেটের ব্যবস্থা করা যায় কিনা। এবং ওই যে জেলখানা যারা আছেন তাদেরকে প্রত্যেকটা কিভাবে পেশি দেওয়া যায় না দেওয়া যায় সেটা পাশাপাশি আমাকে আরেকজন ফোন করে বললেন এখানে দেখেন তো যারা জেলখানা দীর্ঘদিন যাবৎ আছে তাদের পরিবারের কাছে লোক পাঠান যায় নাকি। আমি তো মহাশয়ের সাথে বসছি 2019 সাল, কিভাবে লোক পাঠাবো, কাকে পাঠাবো, কোথাও মাথায় বুদ্ধি আসলো যে ঠিক আছে আমি পেশাজীবী যারা নেতৃবৃন্দ আছে, যারা পলিটিক্যাল না ডাইরেক্ট, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, ইঞ্জিনিয়ারিং আছে, এখানে আছে ওখানে, এদেরকে আমি তাদের বাসা বাসা পাঠানো শুরু করলাম। আমার এখানে বড় উদ্দেশ্য হচ্ছে একটাই, একটা নেতা যদি তার কর্মীর প্রতি এত খেয়াল রাখে তাহলে আপনারা কারো খেয়াল রাখবেন না। আপনারা যারা মন্ত্রী এসেছেন এমপি এসেছেন তারা এই শত বছর যারা মাঠে আছিল তাদের প্রতি খেয়াল রাখবেন না কেন? আমার অনুরোধ আপনাদেরকে এদের প্রতি খেয়াল রাখেন, এদেরকে কিভাবে এই শত বছর বলে রাখবেন। অবস্থার পরিবর্তন যদি হয় কোনো কারণে আসে আমার মনে হয় আসার সময় পাম, তারপরেও দল যদি সংগঠিত না থাকে যতই বড় নেতা হস্ত কাজে আসবে না। অতএব এই নেতাদেরকে যারা মাঠে ছিল এতদিন তাদেরকে কিভাবে মূল্যায়ন, উনি ওনার মতো চেষ্টা করেছে, ওনার পক্ষে সম্ভব না একটা ইউনিয়ন পর্যায়ের নেতাকে খেয়াল করা। আপনাকে বলা সেই ইউনিয়ন দায়িত্বে, আপনার দায়িত্ব এসে আপনি দেখেন উনি একটা কথা বলছে IMF প্ল্যান, এবং সেই প্ল্যান অনুযায়ী উনি দিন রাত কাজ করে যাচ্ছেন এখনো। আপনারা কেন করেন, উনি তো বলছেন আসেন আবার সবাই মিলে দেশ গড়ি, আপনারা কেন দেশ গড়তে, আপনার প্রত্যেকটা কর্মী। আমার কথা হচ্ছে আমরা শত বছর এত আন্দোলন করছি অত্যাচার, আমি জানি আমার মৃত্যু হবে, অনেকে জানে আমি গুমখুম হব, তারপরেও কিন্তু আমরা রাস্তা আছে। আসেন এই সবাই মিলে আবার নামই না একসাথে দেশ গড়ার জন্য, আমরা ইনশাল্লাহ দেশকে গড়ে তুলতে পারবো। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
1: ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব আমানুর রহমান MP-কে।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে এই আলোচনা সভার সম্মানিত সভাপতি রাকসুর হাবিব সাবেক ভিপি বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত মহাসচিব জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উপস্থিত রয়েছেন আমাদের মাঝে। আজকের প্রধান অতিথি বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী, কোটি জনতা যাকে বাংলাদেশে তাদের মণিকোঠায় স্থান দিয়ে গ্রহণ করেছেন সেই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উপস্থিত রয়েছেন স্থায়ী কমিটির অন্য সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, ভাইয়েরা বোনেরা সালামু আলাইকুম। আজকে আমি প্রথমেই স্মরণ করছি বিএনপির প্রতিষ্ঠাতা আমাদের আদর্শ মহান স্বাধীনতার ঘোষক বীরোত্তম সেক্টর কমান্ডার প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি স্মরণ করছি গণতন্ত্রের মা যিনি আমাদের অনুপ্রেরণা যুগিয়ে এ পর্যন্ত এনেছিলেন সেই বিএনপির চেয়ারপারসন মরহুমা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি আজকে স্মরণ করছি যারা বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত অবদান রেখে গেছেন, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলন এবং 24-এর জুলাই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছে, এবং বিশেষ করে আমাদের সাবেক এমপি সাবেক ছাত্রনেতা ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে, তাদেরকে স্মরণ করে আমি দুই চারটি কথা বলে আমার বক্তব্য আমি শেষ করব। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী, প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রথমেই আমি যে কথাটি বলতে চাচ্ছি, একটি কথা মনে পড়ছে আমার, আমার সামনে একটা ঘটনা ঘটেছিল। ঘটনাটা কি, একজন দুষ্ট সন্তান তার মায়ের সাথে খুব অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল এবং যা বলার না তা বলেছিল। তো সেই মা তার সন্তানকে বললেন, যার জন্যে দুনিয়া দেখলা তাকে চিনলা না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পিএস ছিল, বেগম খালেদা জিয়া ফ্ল্যাগ দিয়েছিল এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য হয়েছিল। আজকে সে কি বলছে তথাকথিত লং মার্চে গিয়ে সেই মুনাফেক বেইমানদের সম্পর্কে সতর্ক থাকবেন, কর্নেল অলি সম্পর্কে তার মতো আর কেউ না হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1979 সালে যাদের

আক্রান্ত করছে। আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে শপথ নিতে হবে সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। এ কথাটি আমার না, আমার মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের কথা, এটা আমাদের মনে রাখতে হবে। যুগে যুগে এরশাদ হাসিনা জিয়াউর রহমানের নাম, খালেদা জিয়ার নাম, তারেক রহমানের নাম মুছে ফেলতে চেয়েছিল, পেরেছে। আমি একজন ছোট্ট গানের যে গায়িকা তার ভাষায় যদি বলি, কাগজে লিখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লিখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখো নাম, সে নাম রয়ে যাবে। জিয়া, খালেদা জিয়া, তারেক রহমানের নাম জনগণের হৃদয়ে লিখে রয়েছে, যার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজায় লক্ষ জনতার উপস্থিতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় কোটি জনতার উপস্থিতি, এবং দেশনেত্রী তারেক রহমান দীর্ঘ 18 বছর নির্বাসনে থেকে বাংলাদেশে আসার পরে কোটি জনতা তাকে বরণ করে নিয়েছে, সেই তারেক রহমান, নাম মোছা সম্ভব না। এই নাম তো আল্লাহ তালা রেখেছে, রেখেছে কিনা? হাসিনা, হাসিনা বেগম খালেদা জিয়াকে ঘর ছাড়া করেছে, 40 বছরের স্মৃতি বিজড়িত যে ঘর, যে বাসা, সেই বাসা ছাড়া করেছে। আল্লাহ তালা কি করল? হাসিনাকে দেশ ছাড়া করল, পালিয়ে যেতে বাধ্য করল। যে ফ্যাসিস্ট পালিয়েছে, ইতিহাস বলে সেই ফ্যাসিস্ট আর কোনদিন ফিরে আসে না। মনে করে দুর্বলতা রাখবেন না, আত্মবিশ্বাস নিয়ে সাহসিকতার সাথে এগিয়ে যাবেন। ফ্যাসিস্টের প্রেতাত্মাদের যে যেখানে দেখতে পাবেন, নিজের হাতে আইন তুলে না নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারীদেরকে বলবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, কারণ তারা খুনি, তারা ফ্যাসিস্ট। হাজার হাজার ছাত্রকে হত্যা করেছে ইলিয়াস আলীর ছেলে আব্রার, যদি আজকে বলে আমার বাবার কবরটা জিয়ারত করব, কি পারবে? আছে কবর? যদি বলে চৌধুরী আলমের ছেলে মেয়েরা তার বাবার কবরটা জিয়ারত করবে, সুমনের বোন এখানে বসা আছে তুলি, যদি বলে এমপি, মাননীয় এমপি যদি বলে আমার ভাইয়ের কবরটা জিয়ারত করব, পারবে? পারবে না, কেড়ে নিয়েছে। এই কেড়ে নেওয়ার বিচার তো হবে, অতএব এই বাংলাদেশের মাটিতে এই ফ্যাসিস্টের আর জায়গা হবে না। আর নতুন করে যারা আসতে যাচ্ছে, পুরান পাগল ভাত পায় না, নতুন পাগলের আমদানি সম্ভব না। বাংলাদেশের জনগণ কখনোই তাদেরকে গ্রহণ করবে না, গ্রহণ করতে পারে না। আমরা বলি, রাস্তায় বলে, জনগণ বলে, যেদিন আজকে প্রতিষ্ঠা বার্ষিকী 1 তারিখে কোথায় যাচ্ছ, বলে জিয়ার মাজারে, খালেদা জিয়ার মাজারে, কেউ তো বলে না কবরে যাই। আর শেখ মুজিবুর ওখানে যখন যায় কি বলে? কবরে যাই, কবর জিয়াদ করতে। আর জিয়াউর রহমান আর বেগম খালেদা জিয়ার কবরে যখন যায়, যদি জিজ্ঞেস করেন একজনকে কোথায় যাচ্ছেন, জিয়াউর রহমানের বেগম খালেদা জিয়ার মাজারে যাচ্ছি, এটা কোত্থেকে হলো? কোত্থেকে হলো? আল্লাহর তরফ থেকে। কোরআন শরীফের সুরা আল ইমরানের একটি আয়াতের অর্থ, আল্লাহ দিনকে রাত, রাতকে দিন, বাদশাকে ফকির, ফকিরকে বাদশাহ, রাজ্য দান করে রাজ্য কেড়ে নেন, সম্মান দান করে সম্মান কেড়ে নেন, পৃথিবী সৃষ্টি করেন, পৃথিবী ধ্বংস করেন, জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন, কে করেন? একমাত্র আল্লাহ। আল্লাহ কি করে দিয়েছে না? অতএব আল্লাহর নাম নিয়ে, বুকা ইমান নিয়ে এগিয়ে যান। আমাদের রাস্তা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি দেখছেন, তিনি দেখবেন, যারা ত্যাগী নেতাদের দেখছেন, দেখবেন, অনেক সময় আছে, মাত্র 6 মাস। অতএব বুকে ইমান নিয়ে দৃঢ়তার সাথে এগিয়ে যাবেন ইনশাল্লাহ। জনাব তারেক রহমান নির্বাসন থেকে যেমন আমাদেরকে উৎসাহ দিয়েছেন, আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, ঠিক তেমনি ভাবে

0: দিচ্ছেন, আগামী তো দেবেন। জেলখানে ছিলাম একসঙ্গে, টুকু একটা মিনিট আমার সময় দাও, পাশাপাশি রুমে ছিলাম, ভালো মানুষ রিমান্ডে নিয়ে গেল, আমাদের দুইটা রুম পরে তিনি যখন আসলে আমরা বিদায় দিলাম গেটে, যখন তিনি আসলেন তিনি আর হেঁটে আসতে পারলেন না। কেন? তারেক রহমানের উপরে অত্যাচার, কেন তার কোমর ভেঙে দেওয়া হলো, কেন চোখ পেতে তাকে উপর থেকে ফেলে দেওয়া হলো? জিয়া পরিবার, সে জিয়া পরিবারের সদস্য, নির্মূল করতে চেয়েছিল, আরাফাত রহমান কুমুকে নির্যাতন করে হত্যা করলো, জিয়াউর রহমানকে ষড়যন্ত্র করে হত্যা করলো, কিন্তু এই বাংলাদেশের সকল ক্রান্তিকালে জিয়া পরিবার ছিল জনগণের পাশে, ঠিক না? একাত্তরের মুক্তিযুদ্ধে 1971 সালের 25শে মার্চ যখন হানাদার বাহিনী ঢাকায় আক্রমণ করলো, জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়ে স্বাধীনতার ঘোষণা দিলেন, আর তো কেউ দেননি। 90 সালে তার বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে দীর্ঘ 9টি বছর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়ে তিনি গণতন্ত্র ফিরিয়ে আনলেন। তারেক রহমান 18 বছর সেই লন্ডন থেকে নেতৃত্ব দিয়েছেন, আমাদেরকে উৎসাহ জুগিয়েছেন, আপনাদের উৎসাহ জুগিয়েছেন। একটি ঘটনা শুধু বলি, আমাকে যখন ঢাকা মহানগরীর দায়িত্ব দেওয়া হল, আমরা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে কর্মী সভা করব, একটা ওয়ার্ড আমরা মহানগর অফিসে করছি, হঠাৎ করে টেলিফোন আসলো, হবে না, এখান থেকে উঠে যেতে হবে, ওই ওয়ার্ডে গিয়ে কর্মী সভা করতে হবে, আমাদের চেয়ে আগে জানে আমরা কি করছি, অতএব তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়ে ওই ওয়ার্ডে গিয়ে কর্মী সভা করেছি আমরা, সরজমিনে যেতে হবে। আমাদের নেতা পার্লামেন্টারি পার্টির মিটিংয়ে বলেছেন, যার যার এলাকায় যান, যার যার এলাকায় নেতা কর্মীদের সাথে মিশেন, তাদেরকে নিয়ে কাজ করেন, ত্যাগী জাতি কর্মীদের দেখেন, তার নির্দেশনা রয়েছে, অবশ্যই সেই নির্দেশনা নিয়ে আমরা চলব। জিয়া পরিবার জনগণের ক্রান্তিকালে ছিল, আছে এবং থাকবে ইনশাল্লাহ। এই প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ।
1: এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বিশিষ্ট শিক্ষাবিদ, জাতীয় অধ্যাপক জনাব ডক্টর মাহবুবুল্লাহকে, তার বক্তব্য রাখার জন্য আহ্বান করছি।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, আমাদের ভালোবাসার মানুষ জনাব তারেক রহমান। আজকের সভার সভাপতি, সংগ্রামী নেতা, জননেতা জনাব রুহুল কবির রিজভী, মঞ্চে উপবিষ্ট জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ এবং মন্ত্রিসভার সদস্যবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুব সংক্ষেপে দু চারটি কথা বলব। প্রথম কথা হচ্ছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করে রাজনীতিবিহীন এই দেশে রাজনীতি নিয়ে এসেছিলেন। আপনারা জানেন, বাংলাদেশের মানুষের অত্যন্ত প্রিয় নেশা এবং প্যাশন হচ্ছে রাজনীতি। তারা সর্বক্ষণ রাজনীতি নিয়ে কথা বলতে ভালোবাসে। কিন্তু 1971-এর 16ই ডিসেম্বরের পর এই দেশে যখন আওয়ামী দুঃশাসন প্রতিষ্ঠিত হয়, তখন রাজনীতিকে এক অর্থে নিষিদ্ধ করা হয়। সেই সময় এমনই এক দুঃসময় ছিল, এমনই এক অন্ধকারময় সময় ছিল, যখন কথা বলা যেত না, যখন সন্ধ্যা ঘনিয়ে আসলে বাংলাদেশের গ্রামগুলোকে মনে হতো মৃত্যুপুরী, মনে হতো সেখানে কবরের নিস্তব্ধতা বিরাজ করছে, মানুষ প্রাণের ভয়ে কথা বলত না, ঘুমাতে পারত না, কখন কাকে রক্ষী বাহিনী এসে তুলে নিয়ে যাবে। এইভাবে একটি কথাপ্রিয় জাতি, একটি রাজনীতি প্রিয় জাতি, একটি গল্পপ্রিয় জাতি, সেই জাতিকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল, ভাষাহীন করে দেওয়া হয়েছিল, মৌন এবং মূক করে দেওয়া হয়েছিল। সেটা করেছিল কে? শেখ মুজিবুর রহমান। এ কথা যেন আমরা কখনো ভুলে না যাই। তারপর চূড়ান্তভাবে মানুষের কথা বলার অধিকার, ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার, সংবাদপত্রের স্বাধীনতার অধিকার, সব কিছুকে কেড়ে নিয়ে একদলীয় বাকশালী শাসন প্রতিষ্ঠা করা হয়েছে। এবং এর মধ্য দিয়েই এই গণতন্ত্রের দেশে, এই গণতন্ত্রপ্রিয় মানুষের দেশে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে। সেই অবস্থা থেকে মানুষ মুক্ত হয়েছিল 75ই আগস্টে এবং নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে, জাতীয় বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্রের এবং দেশের দায়িত্ব নিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি একজন সৈনিক ছিলেন, কোন সেনা শাসক দেশকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে এমন দৃষ্টান্ত পৃথিবীতে ইতিহাসে বিরল। জিয়াউর রহমান হলেন সেই নেতা যিনি একদলীয় বাকশাল ব্যবস্থার পতন ঘটিয়ে এই দেশে বহুদলীয় গণতন্ত্র নিয়ে আসলেন, মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দিলেন, সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিলেন, ভোটাধিকার ফিরিয়ে দিলেন। এই কাজটি তিনি করেছিলেন এবং রাজনীতিহীন দেশে, রাজনীতির কবর দেওয়ার দেশে তিনি আবার রাজনীতিকে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। জিয়াউর রহমান সাহেব বেশি দিন বেঁচে থাকতে পারেননি। কুচক্রী মহল, আধিপত্যবাদের সেবাদাসরা তাকে হত্যা করেছিল, আমরা যেন সে কথা ভুলে না যাই। এবং তাকে হত্যা করলেও তিনি যে চেতনার সঞ্চার করেছিলেন সেই চেতনার মৃত্যু ঘটেনি। বাংলাদেশ সম্পদের দিক থেকে অত্যন্ত দরিদ্র একটা দেশ, কিন্তু একটি দরিদ্র দেশও যে নিজের পায়ে উঠে দাঁড়াতে পারে, সেই সাহস, সেই শক্তি, সেই উদ্দীপনা সৃষ্টি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের সম্পদ কি? এক সময় বলা হতো বাংলাদেশের সম্পদ পাট, সেই পাট আজকাল আর নাই। এক সময় বলা হতো বাংলাদেশ সোনার বাংলাদেশ, সেই সোনার বাংলাও আজ আর নেই। কিন্তু এই দেশের মানুষ পারে আবারও তার গৌরব, তার ঐশ্বর্য, তার সম্পদ, তার সচ্ছলতা ফিরিয়ে আনতে। এবং সেটা কিভাবে পারে? সেটা হচ্ছে যদি মানুষের মধ্যে কর্মোদ্দীপনা সৃষ্টি করা যায়। জিয়াউর রহমান সেই কর্মোদ্দীপনা সৃষ্টি করেছিলেন, মানুষকে কাজ করে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য তিনি গ্রামে গ্রামে গিয়ে উৎসাহ জাগিয়েছেন। তাই আমি বলবো আমাদের দেশের জন্য কি খনিজ সম্পদ আছে বা কি অন্য সম্পদ আছে, সেটা সবচেয়ে বড় সম্পদ নয়। আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের কর্মোদ্দীপনা, আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের দেশপ্রেম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ধরনের সম্পদ সৃষ্টিতে, এই ধরনের সম্পদের সঞ্চয়নে বিশ্বাস করে এবং এর মধ্য দিয়েই এই দেশটি গড়ে তুলতে চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার জন্মলগ্নের পর থেকে অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে এগিয়েছে। এই দলটির বিরুদ্ধে বলা হয়েছে ক্যান্টনমেন্টে এই দলের সৃষ্টি। আমার বক্তব্য, একটি দল কোথায় জন্মগ্রহণ করে তা দিয়ে এই দলের বা এই গোষ্ঠীর সততা, দেশপ্রেম, নিষ্ঠা, একাগ্রতা এগুলোর বিচার করা যায় না। দেখুন, এই যে ক্যান্টনমেন্টের মধ্যে জন্মগ্রহণ করা দল, এই দলই আবার ক্যান্টনমেন্টের একটা গোষ্ঠীর কাছে বারবার নির্যাতিত, নিপীড়িত হয়েছে। সেটা এরশাদের স্বৈর শাসনের সময়, সেটা শেখ হাসিনার শাসনের সময় এবং এক এগারোর শাসনের সময়। কাজেই এই দলটি চরিত্রগতভাবে, অন্তর্গতভাবে একটি গণতান্ত্রিক দল, এটা সমরবাদী দল নয়, সেটা কিন্তু আজকে সুপ্রতিষ্ঠিত। আপনাদেরকে সেই জন্য গর্ব করতে হবে, সেই জন্য আপনাদেরকে আনন্দ প্রকাশ করতে হবে যে আপনারা এমন একটি দল পেয়েছেন যেই দল সৃষ্টি করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং যেই দলের ধমনীতে রক্ত সঞ্চার করেছেন আমাদের অত্যন্ত প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি অনেক কাজ করেছেন, কিন্তু সবচেয়ে বড় কাজ যেটি করেছেন সেটা হচ্ছে এদেশের মেয়েদেরকে শিক্ষার জন্য উদ্দীপ্ত করা, উদ্বেলিত করা। তিনি শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি প্রবর্তন করে গ্রাম বাংলার চেহারা বদলে দিয়েছেন। আমরা দেখেছি শত শত স্কুলগামী মেয়েরা পোশাক পরে স্কুলে যাচ্ছে। এই যে স্কুলে যাওয়ার যে মানসিকতা, এই মানসিকতার এই যে পরিবর্তন, এই পরিবর্তন ছিল ইমানসিপেটিং ফর দি উইমেন, লিবারেটিং ফর দি উইমেন, নারীদের মুক্তি এবং স্বাধীনতার জন্য এই প্রেরণা কাজ করেছিল। আজকে আমার অনেক কথা বলার ছিল কিন্তু বলতে পারবো না, পাশের লোক দাঁড়িয়েছেন। তো যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর অনেক নিপীড়ন, অনেক অত্যাচার হয়েছে এবং সোনা আগুনে পুড়ে পবিত্র হয়, সোনার পরিচয় হল, স্বর্ণের পরিচয় হল আগুনে পুড়ে পরীক্ষিত হওয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্যাতনের মাধ্যমে সেই স্বর্ণের মতো পরিশীলিত হয়েছে। পৃথিবীতে বহু অত্যাচারী শাসক বহু অত্যাচার ঘটিয়েছে। ইন্দোনেশিয়ার সুকার্ত 10 লক্ষ লোককে হত্যা করেছে। চিলির পিনোশে হাজার হাজার মানুষকে হত্যা করেছে এবং তার হত্যার তালিকায় ছিল বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, বিজ্ঞানীরা। পেরুর ফুজিমোরো, সেও অনেক লোককে হত্যা করেছে। আর আমাদের দেশে শেখ হাসিনা কি জুলুম করেছে, কি অত্যাচার করেছে, সেটা আপনাদের কাছে বর্ণনা করে বলার প্রয়োজন নেই। তার সবচাইতে প্রকৃষ্ট উদাহরণ আমাদের আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমি বিশ্বাস করতে চাই এই নির্যাতন এবং নিপীড়ন তাকে একটি সোনার মানুষে পরিণত করেছে, এবং আমি এটাও বিশ্বাস করতে চাই এই সোনার মানুষ এই দেশকে সোনার দেশে পরিণত করার জন্য তার জীবনের বাকি সময় যা হাতে আছে তা তিনি ব্যবহার করবেন। একই সঙ্গে আপনাদের প্রতি আমার আহ্বান, আমার করজোড়ে প্রার্থনা, আপনাদের মধ্যে কেউ যেন এমন কিছু না করেন যাতে আমাদের প্রধানমন্ত্রীর মুখ কালিমালিপ্ত হয়। এবং আপনারা যদি সবাই সৎ থাকতে পারেন, নিষ্ঠাবান থাকতে পারেন, সব ধরনের খারাপ কাজ থেকে দূরে থাকতে পারেন এবং অন্যদেরকে খারাপ কাজ করা থেকে বিরত করাতে পারেন, তাহলে দুনিয়ার এমন কোনো শক্তি নেই যেই শক্তি আপনাদেরকে পরাজিত করতে পারে। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমি আবারও একটি কথা বলবো, সেটা হচ্ছে দেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে, আপনারা জানেন, আপনারা বোঝেন, এবং আপনারা যদি দিবানিশি, অহর্নিশি এই সব ষড়যন্ত্রের বিরুদ্ধে চোখ কান খোলা না রাখেন, তাহলে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র বিপন্ন হতে পারে। সেই জন্য আপনারা এই 48তম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সচেতন হবেন, সাবধান হবেন এবং দেশকে রক্ষা করার অজেয় সৈনিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলবেন এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।
1: ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। দীর্ঘ পাঁচ মাস অসুস্থতা নিয়ে যিনি চিকিৎসাধীন ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জনাব মির্জা আব্বাস এমপিকে।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। সবচেয়ে প্রথম কৃতজ্ঞতা জানাই পরম দয়ালু করুণাময় আল্লাহ তাআলার নিকট, তিনি আমাকে আজকে এই সভায় উপস্থিত থাকার সুযোগ দিয়েছেন, কথা বলার সুযোগ দিয়েছেন। আমি জানি যে আমি সভায় আসতে পারবো এবং বক্তব্য রাখতে পারবো। আজকে এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত, আজকে সভার পদনীতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় সহযোদ্ধারা, আসসালামু আলাইকুম। আজকে এই গৌরবের দিনে বাঙালি জাতীয় দল বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি শ্রদ্ধাভাবে স্মরণ করছি মহান স্বাধীনতা ঘোষক বহুজন গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, তবে শ্রদ্ধা ভালোবাসার সঙ্গে স্মরণ করছি গণতন্ত্রের আপসের নেত্রী দেশনেত্রী বেগম খালেদিয়াকে। প্রিয় ভাইরা, বিএনপি শুধু একটি দলের নাম নয়, বিএনপি মানে স্বাধীনতা চেতনা, বিএনপি মানে গণতন্ত্র, বিএনপি মানে মানুষের অধিকার। 48 বছরের দীর্ঘ পথ পেরিয়ে আমরা আজ একই আদর্শ অটল। ঝড় হয়েছে আমরা ভেঙে পড়িনি, নিহত হয়েছে আমরা মাথা নত করিনি, কারণ আমরা শহীদ জিয়া সৈনিক। আজকের দিনে আমাদের শপথ, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা রাজপথে ছিলাম, থাকবো, জনগণের পাশে থাকবো, গণতন্ত্রের জন্য লড়ব। আসুন ঐক্যবদ্ধ আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে, গণতন্ত্র শক্তিশালী করতে, মানুষের বাংলাদেশ করতে আমরা আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। আজকে আমি তো দীর্ঘ প্রায় পাঁচ মাস অধিক, সাড়ে পাঁচ মাসের সময় আমি একেবারে অস্থির হয়ে দেশে চলে এসেছি, যদিও আমি পরিপূর্ণভাবে সুস্থতা লাভ করিনি। এর মধ্যে আমি দেশের মানুষের অকুণ্ঠ ভালোবাসা পেয়েছি এদেশের মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান আমাদের নেতা তারেক রহমানের। উনি রেগুলার জড়িত রেখেছেন, খোঁজখবর করেছেন, খুব ভালো লেগেছে। যদিও আমার কিছু করার ছিল না, শুধুমাত্র শুনেছি আমি। তখন ফোন করার মতো অবস্থা ছিল না, কথা বলার অবস্থা ছিল না, খুব ভালো লেগেছে। একজন কর্মী দলের কাছে কি আশা করে, এটুকুই তো। নেতারা খোঁজখবর রাখবেন, নেতারা ভালোবাসবেন, বিপদে পড়ে পাশে দাঁড়াবেন, অথবা নয়তো একটা তো সিম্পলি জানাবেন। সেটা আমি পেয়েছি, চূড়ান্তভাবে পেয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, নেত্রী খালেদা জিয়া, যেমন স্নেহ ভালোবাসা পেয়েছিলাম তেমনি পেয়েছি আমাদের নেতা তারেক রহমানের অখণ্ড সমর্থন সহযোগিতা। সব দিক থেকেই উনি সাহায্য করার চেষ্টা করেছেন, যেটা আমাকে অত্যন্ত মানসিক শক্তি জুগিয়েছে নিঃসন্দেহে। আজকে একটি কথা আমি পরিষ্কার করে বলতে চাই, অনেক ষড়যন্ত্র হচ্ছে এই দলের বিরুদ্ধে, অনেক ষড়যন্ত্র হবে এই দলের বিরুদ্ধে, অনেক ষড়যন্ত্র হবে মাননীয় নেতা আপনার বিরুদ্ধে। আপনি দয়া করে সাবধান থাকবেন এবং আপনার অনেক উদার জানি নিঃসন্দেহে, তবে সবসময় সব জায়গায় তো হয়ে যাবে না, এটুকু আপনাকে বলতে চাই। বহু কর্মী আছে, নেতা আছে, যারা আপনার সামনে অনেক ভালো ভালো কথা বলে কিন্তু বাইরে এসে কিন্তু ভালো কথা বলে না। তো আমি আপনাকে কথাটা খুব, যদি কখনো আমাকে একাকিত্বে জিজ্ঞেস করেন, আমি এখন আপনাকে বলব, কিন্তু বিষয়গুলো সম্বন্ধে আপনার একটু সাবধান হওয়া উচিত, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কিন্তু স্বাভাবিক মৃত্যু না হয়নি। নিশ্চিত বেগম খালেদা জিয়া উনি বলতে পারি আমরা যে স্বাভাবিক না, খালেদা জিয়ার মৃত্যু অন্তত আমার কাছে স্বাভাবিক নয়। ওনার কাছে আমি ওনার সঙ্গে ওনার স্নেহে লালিত হয়েছি, ওনার সঙ্গে বহুদিন থেকেছি, বহু কাজ করেছি রাজনীতিতে, ওনাকে আমি চিনি। উনি ওনার মৃত্যু নিঃসন্দেহে কেউ হত্যা করেনি, এটা ঠিক আছে, কিন্তু উনি যেভাবে মারা গেছেন এটা আমাদের কাম্য ছিল না। যাই হোক, আমি আপনার সামনে বসে আপনার অনেক প্রশ্ন করতে চাই না, ইতিমধ্যে বহু প্রশ্নের কাজ আপনি করেছেন, কিন্তু বাস্তব কথা কি জানেন, আপনার সমস্ত ভালো ভালো কাজগুলো কতগুলো খারাপ লোকে খারাপ কথায় খারাপ কাজে ধ্বংস হয়ে যাচ্ছে, এটা একটু দয়া করে আপনি লক্ষ্য রাখবেন, এটা আপনি লক্ষ্য রাখবেন। আজকের যে মিটিংয়ে আমি আসছি, কেন আসছি জানেন, এটা আসছি নিহত বিবেকের তাড়নায়। আমি একটা দল করি, 48 বছরে বিশেষ কোনো কারণ ছাড়া, অসুস্থ চর্চা ছাড়া আমার কোনোদিন এই দিনটা মিস হয়নি, আমি পালন করেছি। আরও বিএনপির অনেক সমস্ত সব কাজ মিস হয়েছে, কিন্তু বিএনপির অনেক কাজ আমি মিস করিনি, করবো না কোনোদিন। আমি পরিশেষে একটি কথা বলব, আমি কোনো দল করি নাই, কোনো দল থেকে আসি নাই, আর কোনো দল কোনো কোথাও যাবো আমার জায়গা নেই, আমি যাবো না কোনোদিন ইনশাআল্লাহ। শহীদ রাষ্ট্রপতি জিয়ার সঙ্গে হাতে রাজনৈতিক দীক্ষা নিয়েছিলাম, শত্রু খালিজের হাতে লালিত হয়েছি, আপনার সঙ্গে রাজনীতি করি, আমার রাজনৈতিক জীবন শেষ করতে চাই। এখানে কোনো কোনো কিছু সুযোগ নাই আমাকে আপনার কাছ থেকে ধরে নিয়ে যাওয়ার, থাকতে পারে রাজনীতিতে অনেক সমস্যা থাকে, অনেক সৈন্য থাকে, তো এখানে কোনো সৈন্য কাজ করবে না আমি আশা করি। শারীরিক কারণে, বয়সের কারণে হয়তো সবসময় যেমনি শহীদ আশুজিয়ার সঙ্গে ছিলাম, যেমনি দেশের তিনি ভাজিয়ার সঙ্গে ছিলাম, হয়তো আমি জানি না, শারীরিক কারণে হয়তো ওরকম না হতে পারে, কিন্তু কখনোই আপনি আমার কাছ থেকে কিংবা আমি আপনার কাছ থেকে দূরে সরে যাওয়ার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। তো যাই হোক, আমি অনেক কথা আগে বেরিয়ে আমি গেলে ছলে বলে ফেলেছি, আমাকে দরকার ক্ষমা করবেন, ভুল হয়ে থাকলে আমার সকলেই ভাইরা যারা সামনে আছেন কিছু কথা বলেছি আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু আমি বলতে বাধ্য, আমাকে বলতেই হবে, যেটা আমাকে না বললেই হবে না, প্রয়োজন পড়লে আমি আরও কথা বলবো যেগুলো আমি জানবো, যে আগে যেমনি দেশনেত্রী খালেদা কাছে গিয়ে সামনাসামনি বলতাম, হয়তো সেই সুযোগ আর সময়টা হবে না, কিন্তু যেগুলো আমি জানবো, যেগুলো যে দলের জন্য ক্ষতিকর হবে, যে দেশের জন্য ক্ষতিকর হবে, সেগুলো আমি আপনাকে জানাবো ইনশাআল্লাহ। এই দলের জন্যে অনেক শ্রম দিয়েছি, অনেক ঘাম দিয়েছি, শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের সময় থেকে আমার রাজনীতি শুরু, আর আমি বিএনপি থেকেই আমার রাজনীতি ইনশাআল্লাহ শেষ হবে, এর মধ্যে অনেক কিছু হবে, হচ্ছে, সব কিছু আপনার কানে যায় না, তো আমাদের কানে যায় আসে, যেগুলো আসে ওগুলো আমরা ইনশাআল্লাহ আপনাকে জানাবো। এই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এখন পর্যন্ত দলের ভিতর থেকে হচ্ছে, দলের বাইরে থেকে হচ্ছে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আবার আপনারা যারা আছেন আমার ভাইরা, আপনারা এখানে যারা আছেন আমি মনে করি সকলেই মোটামুটি দেশপ্রেমিক এবং দলপ্রেমিক, যেগুলো আপনি জানবেন ওগুলো কথায় এবং কাজে নেতাকে জানিয়ে দেবেন, কারণ কোনো কিছু গোপন থাকলেই সব কিছু শেষ হয়ে যায় না, আর হাত দিয়ে রাতের অন্ধকার কিংবা দিনের আলো ঠেকে রাখা যায় না, একে প্রকাশ হবেই। তো ইনশাআল্লাহ আপনারা সবাই আমার সহকর্মী ভাইয়েরা, আপনারা নেতাকে ফাঁকি দেওয়া মানে দেশকে ফাঁকি দেওয়া। আমার অনেক নেতা কর্মী আছে যাদের জন্য দল কিছু কিছু মনে করবেন না, আমি খোলাখুলি বলি, কিছু ই হচ্ছে, বদনামি হচ্ছে। আপনাদের বয়সটা আমাদের ছিল, শহীদ রাষ্ট্রপতি আমার সঙ্গে ওনার সঙ্গে থেকে রাজনীতি করেছি, রাজনীতি শিখেছি, দেশনেত্রী বেগম খালেদার সঙ্গে থেকে রাজনীতি করেছি, কিন্তু আমাদের সময়ের দু একজন হাতে গোনা লোক ছাড়া এই দলের কোনো বদনামি আমাদের মাধ্যমে হয়নি। তো আমিও আশা করবো আপনারা যারা আছেন একবার, এখানে যারা আছেন এখানে, এরা অন্তত সীমিত সংখ্যক হাতে গোনা লোক আছেন, আপনারা যদি আপনারা সঠিক নেতৃত্ব দেন এবং সঠিক বিষয়গুলো নেতার কানে তুলে ধরেন, তাহলে নিশ্চয়ই দলটা আজকে 48 বছর হয়েছে দলে। চিন্তা করে দেখেন, একটা দল 48 বছর হয়েছে, একটা দলের প্রতিষ্ঠাতা যিনি, যাকে হত্যা করা হয়েছে, এই দলের উপর অত্যাচার কম হয়নি, দেশনেত্রী বেগম খালেদা জেল খেটেছেন, আমরা জেল খেটেছি, দলটা এখন ঠিক আছে, দলটা আরও ঠিক থাকবে। এই দলটা মরে যাওয়ার জন্য আসে নাই, ভেঙে যাওয়ার জন্য আসে নাই। সুতরাং দু একজন লোকের জন্য দলটা বদনাম হতে পারে না, এটা একটু আপনার খেয়াল রাখবেন। আমি মনে করি আমি কি বলেছি এটা আমার নেতা বুঝেছেন এবং আপনারা ভালো ভালো ভালো করে বুঝেছেন। দয়া করে যে যা করেন না করেন, দলটাকে বাঁচিয়ে রাখবেন, এই দলটা দেশটাকে বাঁচিয়ে রাখবে। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য যদি কিছু খারাপ কিছু বলে থাকি, কাউকে যদি আহত করে থাকে, আমি ক্ষমা প্রার্থনা করছি। আমি কাউকে আহত করার জন্য, দুঃখ দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য একথা বলি নেই। দলটাকে অনেক ভালোবাসি, অনেক আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
1: ধন্যবাদ। আমরা নামাজের আগে প্রোগ্রামটি শেষ করতে চাই, দয়া করে সবাই সময়ের দিকে খেয়াল রাখবেন, বিনয়ের সহিত আমি সকলকে অনুরোধ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় মহিলা শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী, স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন এমপিকে। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় প্রধান অতিথির অনুমতিক্রমে আমি আজকের সভার সভাপতি ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাইকে।
3: আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, আমাদের 48তম আজকে প্রতিষ্ঠাবার্ষিকী, এই বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী, এই দল 48 বছর বেঁচে আছে, টিকে আছে, অনেক ঝড় ঝঞ্ঝা টর্নেডো এর উপর দিয়ে বয়ে গেছে, কিন্তু এই বৃক্ষের একটি পাতাও ঝরে পড়েনি, একটি ডালও ভাঙেনি। তাই বন্ধুরা আমার, আমরা আর কেউ বক্তব্য এখন আর রাখবো না, সময়ও নেই এখন, যার জন্য প্রতীক্ষা করছেন, আপনার প্রতীক্ষার শেষ হোক, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সামনে বক্তব্য রাখবেন। ধন্যবাদ।
1: এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের সবার প্রধান অতিথি, সকলের শ্রদ্ধেয় গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এমপি।
4: বসতে হবে, সবাইকে বসতে হবে, দয়া করে সবাই বসবেন, দয়া করে সবাই বসবেন। প্রতিষ্ঠাবার্ষিকের এই দিনে অন্তত এই দয়াটুকু করেন, সবাই একটু শান্ত হয়ে বসেন। এ ভাই আমি কি বলছি শুনছ? প্রতিষ্ঠাবার্ষিকের এই দিনে এই দয়াটুকু একটু করো, আমাকে বসে শান্ত হয়ে। বিসমিল্লাহ রহমান রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, আমার সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটি সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের উপস্থিত প্রিয় নেতা ও কর্মী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। এবং এই ঘরের বাইরে বহু মানুষ নিচে আরো খুব সম্ভবত দুটি হলে যারা সকল সহকর্মীবৃন্দ যারা উপস্থিত আছেন আসসালামু আলাইকুম। উপস্থিত প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী। আমার পূর্বে যে সকল বক্তারা এখানে বক্তব্য রেখেছেন, প্রত্যেকটি মানুষ তাদের বক্তব্যে খুব সুন্দরভাবে ছাত্র দলের রাকিব থেকে শুরু করে আমার আগে পর্যন্ত যে বক্তা বক্তব্য রেখেছেন, প্রত্যেক বক্তা খুব সুন্দরভাবে উপস্থাপন করে গিয়েছেন যে কিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, এই দুটো বিষয়ের সাথে কিভাবে ওতপ্রোতভাবে জড়িত। কিছুদিন আগে আমি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও দেখছিলাম। তো ভিডিওতে একটি আলোচনা অনুষ্ঠানে, আলোচনা মানে একটি ভিডিও কন্টেন্ট ছিল সেটি, সেখানে যেটা যে ব্যক্তি উপস্থাপন করছিলেন অনেকগুলো কথার মধ্যে, খুব সম্ভবত এটা বোধ হয় প্রতিষ্ঠা বার্ষিকীর দিন দেখছিলাম আমি কোনো এক সময়, তো উনি অনেকগুলো কথা বলেছেন, সেই কথাগুলোর মধ্যে কয়েকটি কথা খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরছি। উনি ওনার ভাষায় বলছিলেন, হোয়াট ইজ ডান ক্যানট বি আনডান বলে উনি কতগুলো কথা বলছিলেন। কি সেই কথা? সেই কথাটি হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা, বিএনপি কিভাবে বাংলাদেশের স্বাধীনতার সাথে জড়িত, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। সো ইট ইজ ডান, এটাকে কোনোভাবে যে যতই চেষ্টা করুক, আইন আদালত যা দিয়ে চেষ্টা করুক, কোনোভাবে এটাকে মুছে ফেলা যাবে না। বহুদলীয় গণতন্ত্র, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, কিন্তু বাংলাদেশের মানুষ কি সেই গণতন্ত্রের স্বাদ পেয়েছিল যেটার জন্য লক্ষ লক্ষ মানুষ অকাতরে জীবন দান করেছিল 1971 সালে? স্বাধীনতা যুদ্ধের পরে আমরা দেখেছি মানুষ স্বাধীনতা লাভ করলেও গণতন্ত্রের স্বাদ মানুষ পায়নি, বরং মানুষ দেখেছে কিভাবে একদলীয় বাকশাল কায়েম করা হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশের দায়িত্ব ভার পান, উনি একটি কাজ করলেন, হোয়াট ইজ ডান ক্যানট বি আনডান, অর্থাৎ উনি বহুদলীয় গণতন্ত্র দেশে চালু করলেন আবার। এটি কি কোনোভাবে আর কেউ পাল্টে দিতে পারবে না? আমরা যদি দেখি এই মুহূর্ত পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেখানে ছেড়ে গিয়েছিলেন, তারপর থেকে বহু কিছু ঘটেছে দেশে। পদ্মা যমুনার বহু পানি গড়িয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত গর্ব করি আমরা মূল অনেকগুলো গর্বের মধ্যে দুটো মূল গর্বের বিষয় বাংলাদেশের, একটি হচ্ছে আমাদের প্রবাসী ভাইদের রেমিটেন্স, এটিও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করে গিয়েছিলেন। অর্থাৎ আবারও বলতে হয়, হোয়াট ইজ ডান ক্যানট বি আনডান, যে যত পরবর্তীতেই কথা বলুক না কেন, দেশের এখনো বৈদেশিক মুদ্রার যে চালিকা শক্তি, এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটির একটি প্রধান ভিত্তি স্থাপন করে গিয়েছিলেন। ঠিক একইভাবে আমরা যদি দেখি গার্মেন্ট শিল্প, যেটিকে নিয়ে আমরা গর্ব করি সারা বিশ্বে, যেটির কারণে এখন সারা বিশ্বের বলা যায় মানুষ বাংলাদেশকে চেনে, সেটিও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই চালু করে গিয়েছিলেন। সেই শিল্পকে গড়ে উঠতে সকল প্রকার সহযোগিতার প্রয়োজনীয়তা উনি তৈরি করে গিয়েছিলেন। একইভাবে যদি আমরা দেখি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই জন্যই বলছি বাংলাদেশের স্বাধীনতা বলুন, দেশের গণতন্ত্র বলুন, বাংলাদেশের মানুষের চাওয়া গণতন্ত্র বলুন, ওতপ্রোতভাবে বিএনপি জড়িত। সংসদীয় গণতন্ত্র, এই গণতন্ত্র দেশনেত্রী খালেদা জিয়া পুনঃপ্রবর্তন করলেন বাংলাদেশে, অর্থাৎ হোয়াট ইজ ডান ক্যানট বি আনডান। আসুন, আমরা প্রায় বলি যে দেশের অর্ধেক জনসংখ্যা নারী, আমরা যদি এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলে গিয়েছেন, দেশনেত্রী খালেদা জিয়া বলে গিয়েছেন, আমরাও আমাদের বিভিন্ন কথাবার্তায় বিভিন্নভাবে এই কথাগুলো তুলে ধরি যে দেশের অর্ধেক জনসংখ্যা নারী। এখন অর্ধেক জনসংখ্যা নারী, এত বড় অর্ধেক জনসংখ্যা, আজকে যদি জনসংখ্যা 20 কোটি হয়, অর্ধেক 10 কোটি, পৃথিবীর যে কোনো দেশের জনসংখ্যা থেকে বড় আমাদের অর্ধেক জনসংখ্যা। আমরা যদি সামগ্রিক বিগত নির্বাচনে যে ভোটার সংখ্যা দেখি, 12 কোটি, প্রায় তার 12.5 কোটি, 10 কোটি হচ্ছে নারী, অর্থাৎ অলমোস্ট ভোটারের কাছাকাছি অর্ধেক জনসংখ্যা। এই নারীকে রেখে তো কখনো দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না, কিন্তু এই নারীকে যদি দেশ গঠনে ভূমিকা রাখতে হয়, সবচেয়ে প্রথম দরকার এই নারীকে শিক্ষার আলোয় আলোকিত করা। দেশুদ্দি খালেদা জিয়া প্রথম নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করার ব্যবস্থা করেছিলেন এই বাংলাদেশ। সো হোয়াট ইজ ডান ক্যানট বি আনডান। দেশুদ্দি খালেদা জিয়া কি করলেন? শহীদ জিয়াদ থেকে শুরু হয়েছিল, মধ্যখানে বাধাগ্রস্ত হয়েছে, দেশুদ্দি খালেদা জিয়া আবার তার সহকর্মীদেরকে নিয়ে আবার শহীদ জিয়ার সেই দেখানো পথে হাঁটা শুরু করলেন। অর্থাৎ এই দেশের নারী হোক পুরুষ হোক, শুধু গণতন্ত্র দিলেই হবে না, সাস্টেনেবল গণতন্ত্র হতে হবে। সাস্টেনেবল গণতন্ত্র হতে হলে যেমন কথা বলার অধিকার থাকতে হবে, সংবাদপত্রের স্বাধীনতা থাকতে হবে, গণতন্ত্র চর্চার উপায় থাকতে হবে, একইভাবে অর্থনৈতিকভাবে মানুষের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করতে হবে। শিল্প বিপ্লব শুরু হলো, শিল্প স্থাপিত হলে দেশের আনাচে কানাচে। দেশনেত্রী খালেদা জিয়ার সময় বাংলাদেশ এমার্জিং টাইগার হিসেবে পৃথিবীর কাছে পরিচিতি লাভ করল। যদিও পরবর্তীতে সেটিকে বিভিন্ন কারণে যারা দায়িত্বে, পরবর্তীতে যেভাবেই হোক দায়িত্বে এসেছে, তারা আবার এই বিকশিত হওয়ার পথটিকে রুদ্ধে দিয়েছিল। আসুন বাংলাদেশের মানুষের কাছে যে নির্বাচনী ব্যবস্থা সবচেয়ে প্রিয়, সেটি হচ্ছে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, যেটির গ্রহণযোগ্যতা দেশে বিদেশে সব জায়গায়। দেশনেত্রী খালেদা জিয়াই এই দেশে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করেছিলেন। কাজেই আজকে আমরা যদি বলি, তাহলে কোনো না যে কোনোভাবেই বলুন আপনি, প্রত্যেকভাবে প্রমাণিত হয় এই দেশের স্বাধীনতা, এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের গণতন্ত্রের সাথে বিএনপি, শহীদ জিয়া, খালেদা জিয়ার নাম দুটি ওতপ্রোতভাবে জড়িত। এরপরে আসুন আমরা যদি দেখি বক্তব্যের প্রসঙ্গে আমাদের অনেক নেতাকর্মীরাই বলেন কি, সেটি হচ্ছে দেশ স্বাধীনের পর থেকে প্রত্যেকটি সংকটকালীন অবস্থার পরবর্তী দেখেন বিএনপির উপরে দেশের মানুষ দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমরা যদি দেখি 75 সালের পরে সেই দুর্ভিক্ষ, যার ছোট্ট একটি ভিডিও ক্লিপিং আমরা আমাদের আজকের ডকুমেন্টারিতে দেখেছি, 8 থেকে 10 লক্ষের মতন মানুষ যেখানে না খেয়ে মারা গিয়েছে, সেই দুর্ভিক্ষের পরে যখন 1975 সালের পরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উপরে দেশের দায়িত্বভার পড়ল, ঠিক সেই সংকট থেকে কিভাবে, বটমলেস বাস্কেট থেকে কিভাবে একটি খাদ্য রপ্তানির দেশে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশে শহীদ জিয়া বাংলাদেশকে পরিণত করেছিলেন। ঠিক পরবর্তীতে আবার যদি দেখেন স্বৈরাচার, 90-এর স্বৈরাচারের পতনের পরে দেশের অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে সবকিছুকে কিভাবে দেশের মানুষের সমর্থন নিয়ে যখন দেশনেত্রী খালেদা জিয়া দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, সেই বিএনপি কিভাবে আবার দেশকে ধীরে ধীরে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে নিয়ে গেল, অর্থাৎ প্রত্যেকটি সংকটকালীন অবস্থা। একইভাবে আমরা দেখেছি 1996 থেকে 2001 সাল, দুর্ভাগ্যক্রমে হয়তো এখানে 2001 সালের নির্বাচনের পরে আমরা দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করার পরে যখন সরকার পরিচালনার দায়িত্ব পেলাম, তারপরে হয়তো রিপোর্টটি প্রকাশিত হয়েছে, কিন্তু এটা ধারাবাহিকতা শুরু হয়েছিল সেই 1996 সাল থেকে। দুর্নীতির কলঙ্ক চেপে দেওয়া হলো এই দেশের কপালে। দেশনেত্রী খালেদা জিয়া অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে 2006 সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলেন, তখন সেই কলঙ্ক থেকে, দুর্নীতির কলঙ্ক থেকে বাংলাদেশ থেকে অনেক দূরে নিয়ে গিয়েছিলেন খালেদা জিয়া। অর্থাৎ প্রত্যেকটি সংকটকালীন দেশের স্বাধীনতা, দেশের গণতন্ত্র, দেশের অর্থনৈতিক মুক্তি, এই সকল কিছু যা কিছুই আমরা বলি না কেন, প্রত্যেকটি ক্ষেত্রে, সংকটকালীন ক্ষেত্রে জিয়াউর রহমান, খালেদা জিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশকে সামনের দিকে নিয়ে গেছে, দেশকে বের করে নিয়ে এসেছে। প্রিয় সহকর্মীবৃন্দ, ঠিক একইভাবে আমরা যদি বিগত 16 বছরের আমাদের যে ফ্যাসিস্ট স্বৈরাচার ছিল তার বিরুদ্ধে যদি আন্দোলন দেখেন, তার বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ দেখেন, এই সকল কিছুকে সংগঠিত করে দেশের মানুষকে সাথে নিয়ে বিএনপি এগিয়ে গেছিল শত অত্যাচার নির্যাতন উপেক্ষা করে। এই ঘরে যে মানুষগুলো আজকে উপস্থিত আছেন, এই ঘরের বাইরে অন্য ঘরগুলোতে যে মানুষ উপস্থিত আছেন, যে নেতাকর্মীরা উপস্থিত আছেন, বাইরে আমাদের যে সকল নেতাকর্মী উপস্থিত আছেন, খুব সম্ভবত হয়তো বা এই অনুষ্ঠানটি লাইভ প্রচারিত হচ্ছে, আমাদের সারা দেশে ছড়িয়েছে, থেকে হাজারো লক্ষ নেতাকর্মী হয়তো এই মুহূর্তে অনুষ্ঠানটি দেখছেন, যারা দেখছেন, প্রত্যেকটি মানুষ বিগত ১৭ বছর ১৬ বছর কোনো না কোনোভাবে নির্যাতিত হয়েছেন, কোনো না কোনোভাবে নির্যাতিত। এই মঞ্চে যে সকল নেতৃবৃন্দ বসে আছে, প্রত্যেকটি মানুষ অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে গত ১৬ বছর সেই স্বৈরাচারের দ্বারা। দেখুন, বিএনপি রাজপথে ছিল, বিএনপি অন্য কোনো ভূমিকা গ্রহণ করেনি, বিএনপি লুকিয়ে কিছু করেনি, গুপ্তভাবে কিছু করেনি। বিএনপি যা করেছে দেশের অধিকার নিয়ে, দেশের মানুষের অধিকার নিয়ে, বুকের সাহস নিয়ে বিএনপি রাজপথে বুক চেতিয়ে দাঁড়িয়েছিল, বুক চেতিয়ে বিএনপি মানুষের দাবি আদায় সোচ্চার ছিল এবং জনগণকে সাথে নিয়ে বরাবরই আমরা বলেছি ২৪ যে আন্দোলন, এর সফলতার সম্পূর্ণ ক্রেডিট ২৪ আন্দোলনের সফলতার মাস্টার মাইন্ড দেশের জনগণ। বিএনপি জনগণকে সাথে নিয়ে সে আন্দোলন সফল করেছিল। পরবর্তীতে আমরা কি দেখেছি, যে একটি নিরপেক্ষ নির্বাচনে প্রত্যাশা ছিল বাংলাদেশের মানুষের কাছে, বাংলাদেশের মানুষের সামনে, সে নির্বাচন যখন হাজির হয়েছিল, যেহেতু দেশের জনগণ দেখেছে, দেশের জনগণই সাক্ষী, হ্যাঁ আমাদের অনেক লিমিটেশন যা ছিল, আমাদের লিমিটেশন বর্তমানেও আছে, আমরা চেয়েছি অনেক কিছু, ইচ্ছা থাকা সত্ত্বেও বিভিন্ন কারণে হয়তো আমরা সেটি সফল হতে পারিনি ক্ষেত্র বিশেষে, কিন্তু তারপরেও সকল কিছুর বিচার বিশ্লেষণে বাংলাদেশের জনগণ দেখেছে, দেশের জনগণের স্বার্থ যদি রক্ষা করে একটি রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দলটির নাম বিএনপি। দেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সেটিকে যদি কেউ নিশ্চিত করে থাকে কোনো রাজনৈতিক দল, যুগ যুগ ধরে মানুষ দেখেছে সেই রাজনৈতিক দলটির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এবং সে কারণেই আপনারা খেয়াল করে দেখবেন, যে কটি নির্বাচন বাংলাদেশের মানুষের কাছে একইভাবে আন্তর্জাতিকভাবে নিরপেক্ষ হিসাবে বিবেচিত হয়েছে, সেই প্রত্যেকটি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করতে সক্ষম হয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই প্রতিষ্ঠা বার্ষিকীতে পালন করতে গিয়ে আমরা আমাদের বহু নেতাকর্মী সহকর্মীকে আমাদের মাঝ থেকে হারিয়েছি। আজকে এখানে অনেকেরই হয়তো উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু আজ আমাদের এই অনুষ্ঠানে তারা উপস্থিত নেই। শুধু আমাদেরই সহকর্মীরা না, বাংলাদেশের বহু আরো অনেক রাজনৈতিক দল আছে যারাও বিশ্বাস করে এই দেশের মানুষের বাক স্বাধীনতায়, যাদেরও বিশ্বাস এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারে, যারা আমাদের মতন বিশ্বাস করে এই দেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতায়, তাদেরও বহু নেতাকর্মীকে তারা হারিয়েছে। আজকে এই যে বিগত নির্বাচনে, আজকে বিএনপি দেশ পরিচালনা করছে ৬ মাসের কিছু বেশি সময় হয়েছে, দেশের মানুষ আজকে সাক্ষী আছে, দেশের ভিতরে দেশের বাইরে সকল বাংলাদেশী দেখেছে বিগত এক যুগেরও বেশি সময় ধরে দেশ কিভাবে পরিচালিত হয়েছে। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার বলুন, কথা বলার অধিকার বলুন, অর্থনৈতিক স্বাধীনতা বলুন, কিভাবে ছিনিয়ে নেওয়া হয়েছিল, দেশকে কিভাবে পঙ্গু করে দেওয়া হয়েছিল, কিভাবে আমদানি নির্ভর করে দেওয়া হয়েছিল, এই সকল কিছুই মানুষ পর্যবেক্ষণ করেছে এবং সেজন্যই বিগত নির্বাচনে দেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে, মেজরিটি মানুষ সিদ্ধান্ত নিয়ে বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, বিএনপিকে দেশের মানুষ এই জন্য দায়িত্ব দিয়েছে, যে কথাটি একটু আগে বললাম, দেশ স্বাধীনের পর থেকে প্রত্যেকটি সংকটকালীন মুহূর্তে দেখবেন দেশের মানুষ বিএনপিকে দায়িত্ব দিয়েছে, প্রত্যেকটি সংকটকালীন মুহূর্তে বিএনপি নামক রাজনৈতিক দলটি তার নেতৃত্বকে নিয়ে, তার কর্মীদেরকে নিয়ে দেশের সংকট কাটিয়ে উঠার জন্য পরিশ্রম করেছে, কাজ করেছে দেশের মানুষকে সাথে নিয়ে, এবং সংকট থেকে ধীরে ধীরে দেশকে বের করে নিয়ে এসেছে। আজ একই প্রত্যাশা নিয়ে, একই বিশ্বাস নিয়ে দেশের মানুষ বিগত নির্বাচনে বিএনপিকে সেই দায়িত্ব অর্পণ করেছে। আমরা সরকার গঠন করার পরই একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছি আমরা। আমরা সরকার গঠন করার পরই সাথে সাথে একটি যুদ্ধের সম্মুখীন হতে হয়েছে আমাদেরকে। আমরা সরকার গঠন করার সাথে সাথে আমরা দেখেছি শুধু ভঙ্গুর অর্থনীতি নয়, ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা, ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা, ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থা সহ এইরকম বহুবিধ সমস্যা আমরা ইনহেরিট করেছি। এই মুহূর্তে যদি বলতে হয় বাংলাদেশের সবচেয়ে বড় কি সমস্যা, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা আনফর্চুনেটলি যেটা আমরা ইনহেরিট করেছি সেটা হচ্ছে জ্বালানি সমস্যা। বাংলাদেশের বাংলাদেশের মানুষ এই মুহূর্তে, বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুতের কষ্ট পাচ্ছে, জ্বালানির ক্ষেত্রে কষ্ট পাচ্ছে মানুষ, আমরা সেটা অস্বীকার করছি না। এবং যেহেতু বিএনপি জনগণ দ্বারা নির্বাচিত একটি সরকার, সেই জন্য বিএনপি একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। হ্যাঁ, কর্মপরিকল্পনা গ্রহণ করতে একটি সময়ের প্রয়োজন, বাস্তবায়ন করতে আরও কিছু সময় প্রয়োজন, কিন্তু বিএনপি সেভাবেই তার কর্মপরিকল্পনা গ্রহণ করছে যে ভবিষ্যতে আবারও বিশ্বে বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে, এবং সমস্যা তৈরি হলে যেন দেশের মানুষকে এই জ্বালানি সংকটে পড়তে না হয়, দেশের মানুষকে, সেভাবেই বিএনপি তার কর্মপরিকল্পনা তৈরি করছে। আজকে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই মুহূর্তে দেশ পরিচালনার দায়িত্বে আছে, আজকে বহু মানুষ, বহু শিল্প কলকারখানার মালিক সহ সাধারণ বহু মানুষ যে বিদ্যুতের কষ্টে বা জ্বালানি কষ্টে আছেন, তাদের সকলের কাছে আমি দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। তবে একই সাথে আমি বলছি, আমরা যে বিষয়গুলো স্বৈরাচারে রেখে যাওয়া, যেই সমস্যাগুলোর কারণে আজ দেশ এবং দেশের মানুষ কষ্ট ভোগ করছে, আমরা শুধু এটি এক্সকিউজ হিসেবে বলে দিতে চাই না, বরং এক্সকিউজ না দিয়ে আমরা বাস্তবতা তুলে ধরতে চাই মানুষের কাছে, এবং একই সাথে আমরা এমন পদক্ষেপ গ্রহণ করতে চাই যাতে করে দেশের মানুষ ভবিষ্যতে এই সমস্যার মধ্যে আর না পড়তে হয়। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা বরাবরই চেষ্টা করেছি আমাদের প্রথম থেকে, দলের সৃষ্টির প্রথম থেকে আমাদের চেষ্টা হচ্ছে, আমাদের লক্ষ্য হচ্ছে দেশকে একটি গণতান্ত্রিকভাবে পরিচালিত করা, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে সমুন্নত রাখা। আমি সেটি এখনো বর্তমানে দৃঢ়ভাবে আমরা বিশ্বাস করি, কারণ এই গণতন্ত্রের জন্যই আমাদের শত হাজারো নেতাকর্মী জীবন উৎসর্গ করেছে। কিন্তু প্রিয় সহকর্মী বৃন্দ, আমরা একই সাথে বলি আমরা একটি মানবিক রাষ্ট্র তৈরি করতে চাই, আমরা একটি এমন গণতন্ত্র আমরা দেশে রাখতে চাই যেখানে প্রত্যেকটি মানুষ, সেটি রাজনৈতিক দলের মানুষ হোক, সেটি একটি সাধারণ নিরপেক্ষ মানুষ হোক, প্রত্যেকে যাতে তাদের বক্তব্য তুলে ধরতে পারে, কাউকে তাদের বক্তব্য তুলে ধরার জন্য কোন রকম বাধা দেওয়া হবে না। কিন্তু গত কিছুদিন ধরে আমরা খেয়াল করছি, আমরা বরাবরই বলছি, মাত্র কিছুক্ষণ আগে আমি বললাম যে সকল সমস্যা আমরা ইনহেরিট করেছি, স্বৈরাচারই হোক অথবা অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া সমস্যাই হোক না কেন, সে সকল সমস্যা আমরা সমাধানের চেষ্টা করছি। সমস্যা নেই আমরা কখনোই বলছি না, সমস্যা আছে অবশ্যই, বিভিন্ন ক্ষেত্রে সমস্যা আছে, কিন্তু এই সমস্যাগুলোকে পুঁজি করে আমরা খেয়াল করছি যে কিছু রাজনৈতিক দল, কিছু ব্যক্তি বিভিন্নভাবে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে, এবং বিভ্রান্তি তৈরির মাধ্যমে দেশে একটি অরাজকতা তৈরি করার চেষ্টা করছে। যারা বিভ্রান্ত তৈরির চেষ্টা করছেন, যারা অরাজকতা তৈরি করার চেষ্টা করছেন বিভ্রান্তি ছড়ার মাধ্যমে, আমি পরিষ্কারভাবে বলতে চাই যে অবশ্যই বাংলাদেশের জনগণ এই সরকারকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার, অবশ্যই আমরা গণতন্ত্রের ধারাকে সমুন্নত রাখব, গণতান্ত্রিক যেটি নীতি নৈতিকতা আছে আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ দিয়ে সেগুলোকে আপল করার জন্য, কিন্তু কেউ যদি অরাজকতা সৃষ্টি করতে চায়,
5: অবশ্যই দেশের আইনে বলে দেওয়া আছে কিভাবে অরাজকতাকে কন্ট্রোল করতে হবে। কাজেই সরকার হিসাবে এবং শুধু সরকার হিসাবে নয়, একটি নির্বাচিত সরকার হিসাবে, জনগণের দ্বারা নির্বাচিত সরকার হিসাবে পরিষ্কারভাবে বলতে চাই, প্রত্যেকে প্রত্যেকের সীমার মধ্যে থাকা দরকার। প্রিয় সহকর্মীবৃন্দ, স্বৈরাচার সময় আমরা দেখেছি একটি রাজনৈতিক দল গুপ্ত বেশ ধারণ করেছিল, তারা স্বৈরাচারের ভেতরে গুপ্তভাবে লুকিয়েছিল। পরবর্তীতে আমরা দেখেছি তাদের নিজেদের লোকজনই বেরিয়ে এসে নিজেরাই স্বীকার করেছে, বলেছে। আমরা খেয়াল করছি বেশ কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, যা মাত্র আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এই বিভ্রান্তির মাধ্যমে যে স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ এদেশ থেকে বিতাড়িত করেছে, তারাও এই বিভ্রান্তির মধ্যে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। এমনও তো হতে পারে যে স্বৈরাচার সময় যে সকল গুপ্তরা স্বৈরাচারের আড়ালে লুকিয়েছিল, এখন কি সেই গুপ্তদের ভিতরে কি স্বৈরাচার লুকিয়ে থেকে এই অরাজকতাকে উস্কে দিতে চাইছে? তাই যদি হয় তাহলে তো বলতে হবে যারা গুপ্ত তারা সেই স্বৈরাচারকেই আবার সামনে নিয়ে আসার কাজ করছে। কারণ কয়েকদিন আগে তো আমরা দেখলাম যে গুপ্তদের একজন নেতা বলেছে যে তারা আসলে আমাদের কোনো আপত্তি নেই। তো তাহলে তো দেখা যাচ্ছে একজন আরেকজনকে বিভিন্নভাবে গুপ্ত রাখার চেষ্টা করছে। কাজেই আমার সকল জাতীয়তাবাদী শক্তির সকল নেতাকর্মীকে আহ্বান করব, আসুন আমরা জনগণকে আরো সচেতন করি কে কাকে গুপ্ত করার

সেটি 71 সাল হোক, সেটি 86 সাল হোক, সেটি 96 সাল হোক, সেটি গত এক যুগ হোক, সেটি বর্তমানে হোক না কেন, বিভিন্ন সময় তারা একজন আরেকজনকে আড়াল করে দিয়ে আড়াল দিয়ে চলছে। কাজেই আজ তাদের এই রাজনীতি জনগণের সামনে তুলে ধরতে হবে, জনগণকে পরিষ্কার করে দিতে হবে। একই সাথে আপনাদেরকে আরেকটি কথা আমি মনে করার জন্য অনুরোধ করব, এই যে 6 মাস আগে মাত্র যে নির্বাচনটি আমরা পার করে আসলাম, এই নির্বাচনে আমরা জনগণের সামনে কতগুলো ওয়াদা করেছিলাম। আমরা বলেছিলাম জনগণকে যে নারীদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ড দেব, আমরা বলেছিলাম কৃষক ভাইদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা কৃষক কার্ড দেব, আমরা বলেছিলাম আমাদের ইমাম খতিব মোয়াজ্জেম সহ অন্যান্য ধর্মে যারা ধর্মীয় গুরু আছেন তাদেরকে স্বাবলম্বী করার জন্য সরকার তাদের পাশে দাঁড়াবে, তাদেরকে একটি সম্মানের ব্যবস্থা করবে। আমরা বলেছিলাম কিভাবে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে চাই, আমরা বলেছিলাম আমরা কিভাবে আমাদের উদ্যোগ থাকবে এই দেশের মানুষের গ্রামের মানুষের পাশে, গ্রামের মানুষের কাছে দোরগোড়ায় স্বাস্থ্য সেবাকে পৌঁছে দিতে চাই। আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখবেন আমরা প্রত্যেকটি কাজ শুরু করেছি, যে সকল কথাগুলো আমরা বলেছিলাম, আমরা একটি যুদ্ধ সামাল দিয়ে চলছি, বিধ্বস্ত অর্থনীতি তো আছেই তার উপরে, বিধ্বস্ত অর্থনীতির ভিতরে একটি যুদ্ধকে সামাল দিয়ে আমরা দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি, জনগণের উপর যাতে কোনোভাবেই চাপ না পড়ে, যতটা কম সম্ভব চাপ পড়ে। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানির দাম বাড়লেও যে পরিমাণ বেড়েছে, ইউরোপ সহ প্রত্যেকটি প্রায় 65 দেশে পৃথিবীর জ্বালানির দাম বেড়েছে, কিন্তু আমরা চেষ্টা করেছি যতটুকু সহনে পর্যন্ত না বাড়লে নয়, আমরা বাধ্য হয়ে তারপরেও চেষ্টা করেছি যতদিন না বাড়িয়ে চলা যায়, শেষ পর্যন্ত যখন সম্ভব হয়নি আমরা সেই জ্বালানির দামটা কিছুটা বৃদ্ধি করেছি। আমরা চেষ্টা করেছি, আমরা বাজেট যে পাশ করা হয়েছে কিছুদিন আগে, সেই বাজেটে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন 60টি এমন পণ্য ছিল, যেই 60টি পণ্য যা সরাসরি সাধারণ মানুষ প্রত্যেকটি মানুষ বিশেষ করে সাধারণ মানুষের উপরে যাতে চাপ না পড়ে, নিত্য প্রয়োজনীয় 60টি পণ্যের উপরে কোনো রকম ভাবে ট্যাক্স বাড়ানো তো হয়নি, বরং প্রায় 60টি পণ্যের উপরে ট্যাক্স আরো 60টি না 62টি চলে জানিয়েছি, 60টি পণ্যের ট্যাক্স আমরা আরো কমিয়ে দিয়েছি। এই সবগুলো কাজ কেন করা হয়েছে, প্রত্যেকটি কাজ করার লক্ষ্য এবং উদ্দেশ্য একটি, সেটি হচ্ছে এই বাংলাদেশের জনগণ। কাজেই ভালো করে যদি আপনারা খেয়াল করেন, মনে করে দেখুন যে আমরা যখন জনগণের সামনে এই ম্যানিফেস্টোগুলি উপস্থাপন করছিলাম, এই ম্যানিফেস্টোর আমাদের লক্ষ্য উদ্দেশ্যগুলো উপস্থাপন করছিলাম, আর কোনো রাজনৈতিক দল কিন্তু সেভাবে তাদের কোনো ম্যানিফেস্টো উপস্থাপন করেনি। হ্যাঁ, তারা কিছু গায়েবী টিকিট বিক্রি করেছে, তারা কিছু গায়েবী প্রমিস মানুষকে দিয়েছে, আরো বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, কিন্তু কংক্রিট যদি কোনো কিছু থেকে থাকে, কংক্রিট যদি জনগণের সামনে উপস্থাপন করে থাকে, সেটি একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপস্থাপন করেছিল। এবং এ কারণেই বলছি যে প্রত্যেকটি দেশের প্রত্যেকটি সংকটকালীন অবস্থায় বিএনপি পরিকল্পনা গ্রহণ করেছে, বিএনপি পরিকল্পনা বাস্তবায়ন করছে, যার ফলাফল আলটিমেটলি জনগণ, শুভ ফলাফল জনগণ ভোগ করেছে। প্রিয় সহকর্মীবৃন্দ, কাজেই আজকে প্রমাণিত হয়েছে, এটি গত 8 বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রমাণিত হয়েছে, যেদিন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশে প্রতিষ্ঠিত হয়েছে সেদিন থেকে গণতন্ত্রের রক্ষার জন্য কাজ করে এসেছে, যেদিন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠিত হয়েছে সেদিন থেকে এই দেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতা যাতে প্রতিষ্ঠিত হয় সেটির জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজ করে এসেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে যাওয়া, দেখিয়ে যাওয়া পথ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া, দেখিয়ে যাওয়া যে পথ, সেই পথেই আগামী দিনে ইনশাল্লাহ বিএনপি পরিচালিত হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের এখানে নেতৃবৃন্দ কিছু বক্তব্য রেখে গিয়েছেন, সেই বক্তব্যের একটি অংশ ছিল, ওনাদের বক্তব্যের মধ্যে একটি অংশ ছিল, দয়া করে অনেক বড় দল, লক্ষ লক্ষ নেতা কর্মী, এই স্বৈরাচারের সময় আমাদের প্রায় 50 লক্ষের উপরও নেতাকর্মীর নামে মিথ্যে গায়েবী মামলা ছিল। পৃথিবীর বহু দেশের জনসংখ্যাই, অনেক দেশ আছে যাদের জনসংখ্যাই 50 লক্ষের কম। কাজে প্রিয় সহকর্মীবৃন্দ, হতে পারে কেউ হয়তো কোনো জায়গায় কিছু করে থাকতে পারে যা দেশ দলকে বিব্রত করেছে,

0: আজকে আপনাদের কাছে যেটি নেতৃবৃন্দের কারো কারো বক্তব্যে ফুটে এসেছে, আজকে সবাইকে একটি দলের পক্ষ থেকে সবাইকে হয়তো এমপি বানানো সম্ভব না, সবাইকে মন্ত্রী বানানো সম্ভব না, সবাইকে বিভিন্ন পদ পদবি দেওয়া হয়তো সম্ভব না। অধিকাংশ দলের নেতাকর্মী অধিকাংশ কর্মী হিসেবেই রয়ে যায় অনেক অধিকাংশ সময়। তবে আজকে জাতীয়তাবাদী দল বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী, আমরা যদি সত্যিকারভাবে শহীদ জিয়াকে নেতা মেনে থাকি, সত্যিকারভাবে যদি দেশনেত্রী খালেদা জিয়াকে মা মেনে থাকি রাজনীতি হিসাবে, তাহলে আমি আপনাদের কাছে আপনাদের ভাই হিসাবে আজকে একটি আহ্বান জানাতে চাই। দয়া করে যারা নিজেদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী মনে করবেন, আপনি কয়েকটি কাজে নিজেকে অংশগ্রহণ করাতে পারেন। কয়েকটি কাজে অংশগ্রহণ করার মাধ্যমে আপনি যেরকম নিজেকে প্রমাণ করতে সক্ষম হবেন যে এই দলের আপনি একজন জাতীয়তাবাদী দলের একজন সাচ্চা কর্মী, একইভাবে আপনি এই দেশ গঠনে ভূমিকা রাখতে পারেন। সেটি আপনি প্রত্যন্ত অঞ্চলের একজন কর্মী হন, প্রত্যন্ত অঞ্চলের একজন নেতা হন না কেন, কারণ জিজ্ঞেস করতে পারেন কি সেই কাজ বা সেই কয়েকটি কাজ আজকে আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। যেমন আমরা বলেছি যে এই দেশের পরিবেশ রক্ষার জন্য বর্তমান সরকার, আপনাদের সরকার আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষ রোপণ করতে চায়। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের সারা দেশের লক্ষ কোটি যে নেতাকর্মী ছড়িয়ে আছে, আমরা প্রত্যেকে যদি প্রতি বছর 5টি করে গাছের চারা রোপণ করি, তাহলে কি আমরা শহীদ জিয়ার রেখে যাওয়া বৃক্ষরোপণ অভিযান, দেশনেত্রী খালেদা জিয়ার রেখে যাওয়া বৃক্ষরোপণ অভিযান এবং আপনার বর্তমান আপনার সরকারের 25 কোটি গাছ রোপণের যে অভিযান বা পরিকল্পনা, সেটিকে নিঃসন্দেহে আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করতে সক্ষম হব। আপনি এইভাবে আপনার সরকারকে আপনি সহযোগিতা করতে পারেন। প্রিয় সহকর্মীবৃন্দ, শহীদ জিয়ার একটি বিখ্যাত কর্মসূচি খাল খনন কর্মসূচি, যা দিয়ে গ্রামের প্রতিটি মানুষ শহীদ জিয়াকে চেনেন। আমরা আপনার এই বর্তমান সরকার শহীদ জিয়ার সেই কর্মসূচিকে আবার চালু করেছে। আগামী 5 বছরে ইনশাল্লাহ আমরা বাংলাদেশে 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই। খালের কি কারণে করতে চাই সেটি বিস্তারিত সেটি আমি আর আজকে বলছি না। আপনি বিএনপির একজন কর্মী হিসাবে, শহীদ জিয়ার একজন সৈনিক হিসাবে, দেশনেত্রী খালেদা জিয়ার একজন কর্মী হিসাবে, আপনি নিঃসন্দেহে আপনার এলাকায় যখন খাল খনন হবে, সেই খাল খনন কর্মসূচিতে আপনি গৌরব অহংকার নিয়ে অংশগ্রহণ করতে পারেন। এই অংশগ্রহণের মাধ্যমে নিজেকে আপনি নিজের মনের কাছে, নিজের বিবেকের কাছে আপনি নিজেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে গড়ে তুলতে পারবেন। প্রিয় সহকর্মীবৃন্দ, ছোট্ট একটা দেশ বাংলাদেশ, 55,126 বর্গ মাইল, কিন্তু 20 কোটি জনসংখ্যা, বিশাল জনসংখ্যার বিবেচনায় বিশাল একটি দেশ। আমরা বলি আমাদের এই দেশটি শস্য সবুজ শস্য শ্যামলা সুন্দর একটি দেশ। এই দেশটিকে যদি সুন্দর সত্যি করতে হয়, তাহলে আমাদের প্রত্যেকটি মানুষকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, সরকার তো আপনার, এই দলটিও আপনার, আপনার দলটি বর্তমানে সরকার পরিচালনা করছে। আপনার এই দলকে যদি আপনার সহযোগিতা করতে হয় এবং দলের মাধ্যমে যদি সরকারকে সহযোগিতা করতে হয়, আসুন না আমরা চেষ্টা করি। আজকে এখানে ছাত্র দল আছে, যুব দল আছে, স্বেচ্ছাসেবক দল আছে, তাঁতি দল আছে, আইনজীবী দল আছে, মৎস্যজীবী দল আছে, সহ আমাদের 11টি অঙ্গ সহযোগী সংগঠন আছে, মূল দল তো আছেই। আমাদের প্রতিটি বাংলাদেশের গ্রামে, ইউনিয়নে, ওয়ার্ডে, উপজেলায়, পৌরসভায়, প্রত্যেকটি জায়গায় আমাদের কমিটিগুলো আছে। আমরা তো চেষ্টা করতে পারি যেখানে যেখানে ময়লা আছে, আবর্জনা আছে, এইগুলোকে সুন্দরভাবে জনগণকে উৎসাহিত করার মাধ্যমে আমরা আমাদের দেশটাকে পরিষ্কার করে তুলি। আমরা এই কাজটিও করতে পারি। প্রিয় সহকর্মীবৃন্দ, 4টি কাজের কথা আমি উল্লেখ করতে চেয়েছি এখানে, 3টি করেছি, আর 1টি করে আমার বক্তব্য শেষ করব। শেষ যেই আহ্বানটি আপনাদের কাছে করব, সেই আহ্বানটি হচ্ছে আজকের এই 48তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আসুন আমরা প্রত্যেকে সতর্ক হই জাতীয়তাবাদী শক্তির, প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মী সমগ্র বাংলাদেশে সতর্ক হই। কোন ব্যাপারে সতর্ক হই? যাতে আমার এই প্রিয় দলের নাম ব্যবহার করে কেউ দলকে বিব্রত করতে না পারে। আমার এই প্রিয় দলের নাম ব্যবহার করে কেউ যাতে এমন কোনো কাজ করতে না পারে যা সাধারণ মানুষের কষ্টের কারণ হতে পারে। আসুন আজকের এই 48তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এটি হোক আমাদের প্রতিজ্ঞা, এটি হোক আমাদের শপথ। পরিশেষে বক্তব্য শেষ করার আগে 48তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আমি শ্রদ্ধা ভরে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যে নেত্রী গ্রামের প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি ঘরে ঘরে বিএনপি বার্তাকে পৌঁছে দিয়েছিলেন, সেই নেত্রী দেশান্তি খালেদা জিয়া সহ দলের শুরু থেকে আজ পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সমগ্র বাংলাদেশে বিভিন্ন সময় আমাদের যে সকল নেতাকর্মী আহত হয়েছেন, যে সকল নেতাকর্মী শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে, যে সকল নেতাকর্মী আহত হয়েছেন, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।
1: নেতৃবৃন্দ সবাই বসবেন, নামাজের বিরতি, এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বিরতির পর।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভাটি সরাসরি সম্প্রচার করা হলো। আজকের অনুষ্ঠানের ধারা বর্ণনায় এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ফাতিমা আফরোজ সোহিনী। প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ শামী, মোহাম্মদ ইসফিউ তত্ত্বাবধানে, মোহাম্মদ রবিউল আউয়াল মারুফ ও মোহাম্মদ খসরু সিদ্দিকি। সরাসরি সম্প্রচারের সমন্বয় এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার। আজকের সরাসরি সম্প্রচার প্রযোজনা করেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। সুপ্রিয়তা বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবন স্টুডিওতে।
3: এতক্ষণ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তন ঢাকায় আয়োজিত বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্টস, FM 90 মেগাহার্টস, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.beta.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।
4: সেই বাসস্থানটাকে আমরা সঠিকভাবে দিচ্ছি না, বিশেষ করে ছাগল মূলত যে উঁচু স্থানে অস্ত করে, যে সেক্ষেত্রে যদি আমি মাচা পদ্ধতিতে ছাগল করে দিই এবং মাচাটা যদি আমি সঠিকভাবে মানে আমাকে মাচা নিচে যদি প্রতিদিন আমি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি এবং ফলশ্রুতিতে ছাগলের রোগ বেলায় অনেক কমে যায়, সেই ক্ষেত্রে ছাগলের সবচেয়ে বড় বিষয় হচ্ছে এবং তার রোগ বেলায় যদি কমে যায় ছাগল থেকে আমরা লাভজনকভাবে মানে লাভজনকভাবে ছাগল পালনের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারবো, আমরা এই কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো। আর পাশাপাশি আরেকটা যে বিষয় হচ্ছে ছাগল যে বাচ্চা উৎপাদন হয় সে বাচ্চাকে যদি আমরা মায়ের দুধের যেহেতু একসাথে দুই তিনটা বাচ্চা দেয় তখন মায়ের দুধ পাচ্ছে না, সেক্ষেত্রে আমরা যে বিকল্প দুধের ব্যবস্থা করতে পারি বা যেটা আমরা মিল্ক রিপ্লেসার অনেকে বলি, তাহলে কিন্তু বাচ্চাটাকে আমি সঠিকভাবে হৃষ্টপুষ্ট হবে, সেই ক্ষেত্রে আমার তখন বাচ্চাটা টিকে যাবে এবং এই এই যে বাচ্চাকে বিকল্প দুধের মাধ্যমে বাচ্চাকে আমার লালন পালনে বৃদ্ধি করতে পারছি তাদের ছাগলের সংখ্যা বৃদ্ধি পাবে এবং ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল তখনই লাভজনক হবে। আমাকে বাসস্থান ঠিক করতে হবে, খাদ্য পরিচয় দিতে হবে এবং বাচ্চাকে লালন পালন সঠিকভাবে করতে হবে, তাহলে এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাধ্যমে আমরা কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হবে। এই পর্যায়ে আমি আপনাদেরকে মানে এরপর আজকের এই আলোচনার এখানে আমি বিষয়টাকে গুরুত্ব সহকারে বলতে চাচ্ছি যে ব্ল্যাক বেঙ্গল ছাগল আমরা লালন পালন করবো, লালন পালনের জন্য আমাদের সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা নিতে হবে, যে আমার বাসস্থানটা কিভাবে হবে, বাসস্থান কতটুকু মাছের মধ্যে পালন করব, পাশাপাশি ছাগলের যে বাচ্চাগুলি হবে বিশেষ করে মায়ের দুধের বিকল্প হিসেবে তাকে মায়ের দুধের বিকল্প দেব, পাশাপাশি আমাকে আরেকটা হচ্ছে ছাগলের পিপিআর টিকা, পিপিআর টিকাটা আমি যথাসময় দেবো এবং তাকে নিয়মিত আমি খাদ্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানযুক্ত খাদ্য প্রদান করব, তাহলেই ব্ল্যাক বেঙ্গল ছাগল উন্নত মানে লালন পালনের সুবিধাজনক হবে। আরেকটা যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বললাম, আমাদের ছাগল পাঠা উপযুক্ত পাঠা দিয়ে তাকে প্রজনন কাজ সম্পন্ন করব, তাহলে ব্ল্যাক বেঙ্গল ছাগলের সংরক্ষণ জাতকে সংরক্ষণ করা যাবে, মানে খাদ্য মানে খরচ কমানো যাবে এবং এই এই ব্লকগুলো ছাগল লালন পালনের মাধ্যমে আত্মকর্মসংস্থান সম্পূর্ণভাবে সুরক্ষিত হবে। সবাইকে আজকে আলোচনায় অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

0: বাবারে,
1: দুলাল, ও বাবা, বাবারে, খুব কষ্ট হইতেছে না রে?
0: মা গো, খুব কষ্ট।
1: সব ঠিক হয়ে যাব বাবা, সব ঠিক হয়ে যাইব। তোর তাতায় জ্বরের ওষুধ আনছে, এইটা খাইলে জ্বর ভালো হয়ে যাইব বাবা।
2: বৌমা,
1: আব্বা,
2: আগে কিছু খাবার দাও, খালি পেটে জ্বরের ওষুধ খাওয়া নিষেধ আছে।
1: খাবার লই এই তো বইয়া রইছি, কিছু মুখে দেয় না।
2: দাদা রে, না খাইলে চলবো কেমনে?
1: এই যে বাবা দেখ, অল্প করে একটু মুখে দে, এই যে একটু যাও খাও, আমি দেই মুখে দিয়ে, তুলে দিই, আর এই যে দুধটা মুখে দাও, তারপরে ওষুধটা খাও বাবা, দেখবা সব কষ্ট দূর হয়ে যাইব। নাও, হা করো, নাও মুখে নাও।
0: ও মা, খাওন দেখলে বমি আসে।
1: আব্বা, সকাল থেকে কিছু খাওয়াইতে পারতাছি না, কিছু মুখে দিলেই উটকানি আসে, বমি বমি ভাব করে।
0: ও মা গো, ব্যথা
2: ব্যথা। দাদু, তোমার কোথায় ব্যথা করে?
0: সারা শরীরে, হাড়ি মাংস সব, এই সব জায়গায়।
2: আল্লাহ, মুশকিলের কথা।
1: আজ তিন দিন হয়ে গেল আব্বা, জ্বরের ওষুধে তো কোনো কাজ হইতাছে না।
2: ইয়ে বৌমা, নাকি দুলালদের ডাক্তারের কাছে নিয়ে যাবো?
1: আপনি আবার কষ্ট করবেন আব্বা, সামান্য জ্বরই তো, দুদিন পরে তোর বাপে আইব, তখন না হয়
2: ওর বাপের আশায় বসে থাকবো আরো দুই দিন। না গো বৌমা, আমি দেখি কি করণ যায়।
0: দাদা দাদা, তুমি যাইও না, তুমি কাছে থাকো।
2: হ্যাঁ ভাই, আমি কাছেই আছি, দূরে কোথাও যাবো না। দাদা, তোমার কি খাইতে মনে করে আমারে বলো, আমি নিয়ে আসবো।
0: কিছু খাইতে মনে করে না,
2: কিছু খাইতে মনে করে না। বৌমা, চেষ্টা করে দেখো, সামান্য কিছু খাওয়ায়া ওষুধটা খাওয়াইতে পারো কিনা। আমি আসতেছি এখন।
3: ও মা, দুলালের জ্বর তো দেখতেছি 102 এর উপরে।
1: জি স্বাস্থ্য আপা, আরো বেশিও হয়, কষ্ট করে জ্বরের ওষুধ খাওয়াই, কপালে জল পট্টি দেই, কিন্তু সহজে জ্বর নামে না আপা।
3: গায়ে তো র্যাশ হয়েছে মনে হইতেছে, এই যে দেখছো, এই যে ঘামাচির মতন বিসি বিসি। এই কয়দিন ধরে জ্বর হয়েছে বলো তো?
1: আজ তিন দিন হয়ে গেছে আপা।
2: কি মনে হয় আপনার কাছে?
3: আমার কাছে তো মনে হইতেছে ডেঙ্গুটা একটু টেস্ট করাই নেওয়া দরকার।
1: ডেঙ্গু?
3: ভয়ের কিছু নাই, ডেঙ্গু না হইলে তো ভালোই, আর যদি ডেঙ্গু হয় তাহলে তাড়াতাড়ি চিকিৎসা শুরু করলে দ্রুত ভালো হয়ে যাব।
2: মুশকিলের কথা, আমাগো আমলে এই সব ডেঙ্গু মেঙ্গুর নাম কখনো শুনি নাই।
3: এখন হইতেছে, বছরে বছর হইতেছে, আমাগো দেশে এটা একটা জনস্বাস্থ্য সমস্যা। আগে শহরেই এই সমস্যাটা বেশি ছিল, কিন্তু আজকাল শহরের বাইরেও ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যায়। এটা একটা ভাইরাস জনিত অসুখ, সাধারণ সর্দি কাশির মতো, তবে সময় মতো চিকিৎসা না হইলে কিন্তু মারাত্মক। ওর রক্ত পরীক্ষাটা করতে হইব।
2: রক্ত পরীক্ষা? রক্ত পরীক্ষা না করে ডেঙ্গুর লক্ষণগুলো বোঝা যায় না।
3: খুব বেশি জ্বর যখন হয় 102 বা 3 এর বেশি, আবার মাথা আর চোখের পেছনে ভীষণ ব্যথা, মাংসপেশি, হাড় ও জয়েন্টে ব্যথা, তারপরে ধরেন বমি বমি ভাব, বমি হওয়া, খাইতে ইচ্ছা না করা, মাড়ি অথবা নাক থেকে সামান্য রক্তপাত হওয়া।
4: তো ডেঙ্গু নিয়ে আমরা একটা নাটকের মাধ্যমে, তো আজকে চলো যাই। যাওয়ার আগে জানিয়ে দিই যে আমাদের সোনালী ফসল আসর যিনি প্রযোজনা করেছেন তিনি হলেন রনিয়া সুলতানা। সবাইকে ধন্যবাদ, চলো
5: চলো যাই, চলো।

বাংলাদেশ বেতার ঢাকা, শ্রোতা বন্ধু এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী অন্তরা দাশগুপ্তা।

0: এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার
1: নতুন বাংলাদেশ।

0: বাংলাদেশ বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীতে 34.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23.7 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় 70%, সন্ধ্যা ৬টায় ৬৮%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫:৪২, অস্ত যাবে সন্ধ্যা ৬টা ১২। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: দিস ইজ বাংলাদেশ ওয়েদার গিভিং ইউ দ্য ওয়েদার রিপোর্ট রেড বাই জুবায়ের আহমেদ কোরাইশি। Dhaka Met Office forecast for the inland river pools valid till 1 a.m. says that there is no warning and no signal is to be hoisted. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Many places of Rangpur, Rajshahi, Dhaka, Manmohansingh and Sylhet divisions and some places of Khulna, Borishal and Chattogram divisions may experience light to moderate rain or thunder shower accompanied by temporary gust of wind. Moderate heavy to heavy shower is also expected at places of the country. Slight fall in day and night temperature is expected over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Potuakhali, 34.1 degrees Celsius, and the minimum was at Sylhet, 23.7 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 33 degrees Celsius and minimum 27.4 degrees. Humidity recorded in air at 9 a.m. was 70%. And at 6 p.m., 68%. Sunrise over Dhaka tomorrow at 5:42 a.m. and sunset at 6:12 p.m. And that's all we have for weather for this time.
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।
3: বাংলাদেশ বেতার ঢাকা এখন জানিয়ে দিচ্ছে আমাদের পরবর্তী সময়ে ঢাকা কোয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যা ৭টা ৫ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার শুনবেন। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুনতে পাবেন। রাত ৮টা ১০ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার শুনবেন। শ্রোতাদের পাঠানো চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান স্বামী পেশু রাত ৯টা ৫ মিনিটে। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান আবহমান বাংলা শুনতে পাবেন রাত ১০টায়। শ্রোতাদের অনুরোধের পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান শুনবেন রাত ১০টা ২০ মিনিটে। এছাড়া এফএম ৯২ মেগাহার্জে সন্ধ্যে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দিলাম আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

অস্বাভাবিক দ্রুত গতিতে গাড়ি চালাবেন না। মহাসড়কে সর্বোচ্চ গতিসীমা নির্দেশক ট্রাফিক সাইনের নির্দেশ মেনে চলুন। ঘুম ঘুম ভাব হলে গাড়ি চালানো থেকে বিরত থাকুন। পথচারী ও ক্ষুদ্র যানবাহনের প্রতি ঝুঁকি সৃষ্টি হয় এমন ভাবে গাড়ি চালাবেন না। ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, ট্রাফিক পুলিশের নির্দেশ মেনে চলুন। বেপরোয়াভাবে গাড়ি চালানো থেকে বিরত থাকুন। ওভারটেকিং নিষিদ্ধ এলাকায় বা রাস্তার বাঁকে বা সরু ব্রিজে ওভারটেকিং করবেন না।

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আগামী 7ই সেপ্টেম্বর সোমবার বেলা 2:20 থেকে বেলা 3টা পর্যন্ত ঢাকা ক 693 কিলোহার্স FM 90 মেগাহার্স, FM 102 মেগাহার্স, FM 106 মেগাহার্স বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার, ইউটিউব চ্যানেল বাংলাদেশ বেতার ঢাকা, একই সাথে বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা। এবারের বিষয় ডিপ্রেশন, মন খারাপ নাকি সত্যি রোগ? এ বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাপ রাব্বানি, সাবেক পরিচালক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল। আপনারা 01553 8415 00 নম্বরে ফোন করে সরাসরি কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে পারেন। নম্বরটি আবারও বলছি 01553 8415 00। সঞ্চালনায় থাকবেন ডক্টর রেজাউল আলম খান এবং ইয়াসমিন আক্তার এবং
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন স্থানীয় সংবাদ।
2: আসসালামু আলাইকুম, সন্ধে 7টা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়াঙ্কা শুকুল। বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন জনগণের কষ্ট সৃষ্টি করে এমন কোনো কাজ করতে না পারে সেজন্য নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। বিগত ফ্যাসিস্ট আমলে স্বৈরাচারদের ভেতরে যারা গুপ্ত হিসেবে কাজ করেছিল, এখন সেই গুপ্তদের ভেতরেই স্বৈরাচার এসে অরাজকতার সৃষ্টির চেষ্টা করছে কিনা এমন প্রশ্ন তুলে তিনি বলেন, জনগণকে এদের সম্পর্কে সচেতন করে তুলতে হবে। এর আগে আলোচনার শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের সাবেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রথমে জাতীয় সঙ্গীত এবং পরে দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে বিএনপির ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সভায় দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ সহ দেশের বরেণ্য বুদ্ধিজীবীগণ অংশ নেন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন আজ নরসিংদীতে মৎস্য ও প্রাণী সম্পদ খাতের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি জেলা মৎস্য ও প্রাণী সম্পদ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। সভায় মৎস্য ও প্রাণী সম্পদ খাতের উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং চাষি খামারিদের সরকারি সেবা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। সরকারের বিভিন্ন অগ্রাধিকারমূলক কর্মসূচি সম্পর্কে জনগণকে অবহিত করার লক্ষ্যে আজ রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সরকারের অগ্রাধিকার প্রকল্প, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, হেলথ কার্ড, বৃক্ষরোপণ ও খাল খননসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বাল্যবিবাহ, যৌতুক প্রতিরোধ, জাতীয় আইনগত সহায়তা, গ্রাম আদালত, নাগরিক অধিকার ও নারীর ক্ষমতায়ন বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। গাজীপুর সিটি কর্পোরেশনের নগরবাসীর চলাচল সহজ করা এবং জনদুর্ভোগ কমাতে অঞ্চল 4 এর বিভিন্ন এলাকায় 8টি নতুন সড়কের আজ ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার এসব উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তিনি বলেন, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য গাজীপুর গড়ে তুলতে সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। গাজীপুরের শ্রীপুর উপজেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, মেধা ও পরিশ্রমের মাধ্যমে দেশ ও সমাজ গঠনে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। নরসিংদীর ব্রাহ্মণদী গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষায় GPA 5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকন প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। প্রধান অতিথি এসএসসি পরীক্ষায় GPA 5 পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেদের মেধা, জ্ঞান ও যোগ্যতাকে কাজে লাগানোর আহ্বান জানান। এদিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আজ এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ১৪৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ জালাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন। এ সময় বক্তৃতায় সংসদ সদস্য ভবিষ্যতে আরও ভালো ফলাফলের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা কাজে লাগানোর আহ্বান জানান। মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে দীর্ঘদিন বন্ধ থাকা মুক্তিযোদ্ধা শিশু পার্কটি শিগগিরই নতুন আঙ্গিকে চালু করা হবে। চলতি মাসের শেষ দিকে পার্কটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসনের সংশ্লিষ্টরা। নতুন সাজে পার্কটিতে বাঘ, সিংহ ও হরিণসহ অন্তত ৩০ প্রজাতির প্রাণীর ভাস্কর্য থাকবে। আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৭০%, এবং সন্ধ্যে ৬টায় ৬৮%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫:৪২ এবং সূর্যাস্ত সন্ধ্যে ৬:১২। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত ৮:০৫।
3: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
4: আমি রান্না করছি জানো, ছোট মাছ পিয়াজ বেশি করে দিয়ে একটু টমেটো একটু কাঁচাই দিছি, আর একটু দিছি কাঁচা মরিচ বেশি। ওরে মজা লাগিছে, তুমি রান্না করেছো পুঁটি মাছ আর
5: শুনো, এই তোমরা পুঁটি মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, ট্যাংরা মাছ করতেছো। তোমাগো বাবি হঠাৎ করে সকালে কইলো আমার খুব ট্যাংরা মাছ খেতে মন চাইছে।
4: আচ্ছা,
5: যে কওয়া সেই কাজ। চইলা গেলাম বাজারে, যায় দেখি যে লক লক করতেছে ট্যাংরা মাছ, লাফাই কিনলাম, কিনা তারপর কিনলাম বেগুন আর আলু, বড় কইলাম একেবারে বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছ চটচড়ি করো।
6: আর বাবা, এই তো মুখের মধ্যে তো এখনই খাবারের চিন্তা হলো সন্ধ্যা। না এখন আর খাওয়া যাবে না। আর তোমরা কি নিয়ে কথা করছো? ট্যাংরা মাছের কথা কি কব, ইশিরে থাক। আজকে কি যাবা নাকি তোমরা? না না, আজকে আর যাবো না, আরেকদিন তুমি বলো। আজকে তো বাসায় আবার অন্য কিছু হয়েছে, এজন্য আর কলাম না। তো চলো, যে ট্যাংরার কথা যে কইলে তো আমরা একটু বুঝে শুনে নি যে ট্যাংরা মাছের চাষ কেমনে করব, এর পদ্ধতিটা কি, এই বিষয়টা জানার তাহলে তো আমরাও আমাদের ছোটখাটো পুকুরে করতে পারি। এটা এই বিষয়ে বলতেছেন মোহাম্মদ ইউসুফ আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা, মৎস্য অধিদপ্তর, মৎস্য ভবন, ঢাকা। আর তার সাথে এই বিষয় নিয়ে কথা কয়েছেন জান্নাতুল ফেরদৌস তমা। চলো শুনে নি।
4: আচ্ছা শুন,
7: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আসরে। আপনাদের সাথে রয়েছি আমি জান্নাতুল ফেরদৌস তমা। আজ আমরা আলোচনা করব ট্যাংরা মাছ নিয়ে। আর ট্যাংরা মাছের নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এজন্য আমাদের আসরে আজ উপস্থিত রয়েছেন মৎস্য অধিদপ্তর মৎস্য ভবন ঢাকার উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলী। শুরুতেই যেটা বলবো যে ট্যাংরা মাছ অত্যন্ত সুস্বাদু একটা মাছ, এবং ছোট মাছের দিকে যদি আমাদের কারো একটা ভালো লাগার থাকে তাহলে অনেকেই আমরা ট্যাংরা মাছের কথা বলি। তো আসলে ট্যাংরা মাছ নিয়ে আপনার কাছে একটু জানবো, তারপর ধাপে ধাপে আরো অনেক কিছু জানবো।
8: আমরা জানি ট্যাংরা মাছটি একটি ছোট প্রজাতির, আমরা যে বলি স্মল ইন্ডিজিনাস স্পেসিস বা ছোট প্রজাতির দেশীয় মাছ। এই মাছটি অত্যন্ত সুস্বাদু এবং আমাদের খাল বিল সর্বত্র এই মাছটি পাওয়া যায়। মাছটি সুস্বাদুর কারণে এই মাছটি এবং কাটাও কম থাকে, এবং এই জন্য সকলের কাছে এটি অত্যন্ত জনপ্রিয় একটি মাছ। আমাদের যে খাল বিলগুলি রয়েছে সেখানে এটা অ্যাবান্ডেন্স অনেক বেশি প্রাচুর্যতা, তবে বর্তমানে কীটনাশক বা বিভিন্ন কারণে, মানবসৃষ্ট এবং প্রাকৃতিক কারণে, এই কারণে মাছটির প্রাচুর্যতা প্রাকৃতিকভাবে কমলেও এখন বর্তমানে সুসংবাদ হলো এই ট্যাংরা মাছটি এখন চাষ হচ্ছে।
7: সেক্ষেত্রে পুষ্টি গুণাগুণের বিষয় তো জানতেই হচ্ছে।
8: জি, আমি আবারও বলছি যে আমাদের দেশের এর পুষ্টিগুণ আগেই বলি যে আমাদের দেশে ডাক্তাররা রক্ত শূন্যতা হলে কিন্তু ট্যাংরা মাছটি খেতে বলেন। এটাতে প্রতি 100 গ্রাম ট্যাংরা মাছে 2 মিলিগ্রাম আয়রন পাওয়া যায়, এবং 144 কিলো ক্যালোরি আপনার শক্তি আপনি একটা মাছ থেকে পাবেন। কারণ যে এখানে প্রায় 20% প্রোটিন থাকে, 6.5% মানে 6.5 ভাগ হচ্ছে চর্বি থাকে, এবং 277 মিলিগ্রাম ক্যালসিয়াম, যেটি হচ্ছে আমাদের বিশেষ করে নারী এবং ছোট বাচ্চাদের জন্য অত্যন্ত উপকারী একটি মাছ।
7: মানে এক কথায় বলতে গেলে পুরো পরিপূর্ণ পুষ্টি গুণাগুণ রয়েছে। সেক্ষেত্রে এখন আমরা এই ট্যাংরা মাছের প্রজনন, আপনি বলছিলেন যে এখন চাষ করাও হচ্ছে, সেক্ষেত্রে কৃত্রিম প্রজনন বা একটু ট্যাংরা মাছ আসলে কিভাবে করে চাষ করা হয় একটু যদি বিস্তারিত বলতেন।
8: জি, ধন্যবাদ। আসলে ট্যাংরা মাছটি 3 মাস হলে, একটা মাছ 3 মাসেই প্রাপ্তবয়স্ক হয় প্রজননের জন্য। মে মাসের শেষ থেকে প্রায় জুন প্রায় আগস্ট পর্যন্ত এই মাছটি প্রজনন করে থাকে। তাহলে এই মাছটি প্রজনন কৌশল নিয়ে যদি আমরা বলি, তো আমরা ব্রুড মাছকে প্রায় 8 থেকে 10 গ্রাম ওজনের ট্যাংরা মাছকে সাধারণত জানুয়ারি ফেব্রুয়ারি থেকেই প্রজননের জন্য আগে রেডি করা হয়, তারপরে পুকুরে নিয়ে এসে কৃত্রিম প্রজনন করা হয়। হ্যাঁ, তারপর একটি সিস্টার্নে প্রথমে আমরা পুরুষ এবং মহিলা যে মাছগুলি থাকে এগুলোকে আমরা সিস্টার্নে নিই, সেখানে নিয়ে মজুদের প্রায় হচ্ছে 2:1, পুরুষ হচ্ছে 2 ভাগ, নারী হচ্ছে 1 ভাগ হিসেবে আমরা হচ্ছে এখানে রেখে আমরা সিস্টার্নে আমরা রাখি, এবং সিস্টার্নে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঝর্ণা প্রয়োগ ব্যবস্থা করে থাকি। হ্যাঁ, তারপরে স্ত্রী মাছের ক্ষেত্রে প্রতি কেজিতে 30 থেকে 40 মিলিগ্রাম, এবং পুরুষের ক্ষেত্রে কেজি প্রতি 15 থেকে 20 মিলিগ্রাম হারে পিজি যেটা হচ্ছে থাকে পিটিউটারি গ্ল্যান্ডের যে দ্রবণ, সেই মাছটি ট্যাংরা মাছের বক্ষ দেশে পাখনার নিচে ইঞ্জেকশন দেওয়া হয়। হ্যাঁ, এবং এই ইঞ্জেকশন দেওয়ার 8 থেকে 9 ঘন্টা পর, এবং তার ডিমটি অত্যন্ত আঠালো, এবং এই আঠালো হওয়ার কারণে ডিমগুলো হাপার চারপাশে লেগে যায়। ডিম দেওয়ার পর হাপাগুলো থেকে ব্রুডগুলো আগে সরায় নিতে হবে প্রথমে, যাতে করে ওগুলাতে মিক্সচার না হয়ে যায়। ডিম ছাড়ার 20 থেকে 22 ঘন্টা পরে, এবং এই ডিম ফোটার প্রায় 48 থেকে 72 ঘন্টা পর আমরা এই পরে আমরা এটার খাবার দিতে থাকি। 6 ঘন্টা পর পর 4 বার ডিমের কুসুম গুলিয়ে এটি আমরা দিয়ে থাকি। আর নার্সারি ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রথমে যে আমাদের পুকুর প্রস্তুতির যে বিষয়টি থাকে, এর গভীরতা সবসময় 1 মিটার আমরা বলি, যে কোনো মাছের ক্ষেত্রেই বলি, এবং এর পুকুরের আয়তনটা যদি 4 থেকে 8% হয় সেক্ষেত্রে বেস্ট হবে। এবং এই নার্সারিতে 7 দিন বয়সের যে রেণুগুলি থাকে প্রতি শতাংশে 8,000 থেকে 12,000 রেণু মজুদ করা যায়। হ্যাঁ, রেণু মজুদ করার পরে আমরা খাদ্য প্রয়োগ করব। আমরা খাদ্যর জন্য যেটি বললাম যে 3 থেকে 8.5% বডি ওয়েট, মানে
7: ওজন
8: মাছের ওজনের এই এই হারে আমরা সাধারণত খাবার দিয়ে থাকি, এবং 55 থেকে 60 দিন পরে এগুলি রেণু থেকে আঙ্গুলি পোনাতে পরিণত হবে, এবং এগুলার বাঁচার হার প্রায় 70 থেকে 80% যদি ভালোই থাকে তাহলে সেক্ষেত্রে করতে পারি। এবং আমাদের ভালো পরিচর্যা এটা প্রত্যেক নিতে তো হবেই, সেক্ষেত্রে পোনা উৎপাদন আহরণের ক্ষেত্রে যে আমরা বললাম 55 থেকে 60 দিন পর এই যে মাছটা আঙ্গুলি পোনা হবে সেটা হচ্ছে শুকিয়ে নিতে হবে, তখন 5 থেকে 6 সেন্টিমিটার হবে। এই মাছগুলি তুলে তখন আমরা পরবর্তীতে আমরা মাছটি চাষের জন্য
7: প্রস্তুত হয়ে যায়। আচ্ছা, অনেক ধন্যবাদ। আশা করছি আমাদের যারা কৃষিজীবী ভাই ও বোনেরা রয়েছেন আজ আপনার দেয়া এই তথ্য থেকে অনেক উপকৃত হবেন। আপনাকে ধন্যবাদ। সেই সাথে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকুন, সুন্দর থাকুন।
6: শুনলে তো ট্যাংরা মাছের চাষ পদ্ধতি শুনলাম। তো এই শোনো, এই আমরা কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে আমরা কিন্তু গ্রামে গঞ্জে ট্যাংরা ছোট মাছ চাষ করার ব্যাপারটা কৃষি মৎস্য অধিদপ্তর আছে না, মৎস্য যারা আমাদের পরামর্শ দিবে তাদের কাছে যাওয়া লাগবে। তাহলে আমরাও কিন্তু এই গ্রামে তোমার এই ছোট মাছ খাওয়ার একটা চাষ করে ছোট মাছ কিন্তু আরামে খাতে পারি নাকি গো? আচ্ছা, ওই যে একটা ব্যাপার যে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলতেছিলে আসতে আসতে,
5: ছোট মামুর কথা মনে
4: পড়ে
5: পর্বটার নাকি? হ্যাঁ রে, কতবার করে কিছু তোমার বাড়ির আশপাশে ঝাড় জঙ্গল পরিষ্কার করো, ডুবা পানির
6: তাড়াবো এই ছোট মিয়ার কারণে আমরা কিন্তু বিপদে পড়তে পারি। তো এটা কি কি এবার কদিকে কি হয়েছে
4: শোনো, সকালে এসে একেবারে কল দিয়ে গেছে সে করবই আজকে,
5: তাহলে আজকে কিন্তু আর গেলাম না,
4: আজকে যাও না, কালকে সকালে বলছে একেবারে ফকফকা করে ফেলবে,
6: একেবারে সত্যি। আর কালকে যদি দুপুর বেলা যায় দেখি যে সে করে না,
4: আমার বলছে তো
6: করবে না,
4: কথা দিচ্ছে
6: কথা দিচ্ছে।

0: তোমার কারণে এলাকায় না সবাই অসুবিধায় পড়বি, রোগ বাড়ায় মধ্যে পড়বি, এটা তো আমরা মানব না। এই ব্যাপারে কিন্তু সিরিয়াস আমরা। তো চলো আমরা এই ডেঙ্গু নিয়েই একটা গান শুনি। হ্যাঁ, ডেঙ্গু থেকে যদি বাঁচতে চাও, শিল্পী রাজীব দাস ও বাঁধন সরকার পূজা, গীতিকার ডক্টর নাসরিন সুলতানা রুমা আর সুরকার মকসুদ জামিল মিন্টু। চলো আমরা শুনি। ছোট মিয়া তুমি কে, সবাই মিলেই শোনো।
1: আচ্ছা শুনি।

0: তো ডেঙ্গু বিষয়ে গান শুনলে তো?
1: হ্যাঁ শুনলাম
0: তো। শোনো, কিন্তু শুনলে হবি না, আমাদের সবাইকে পয় পরিষ্কার, সবাইকে সুন্দর থাকতে হবি, এবং গ্রাম ইউনিয়ন এবং সেই সাথে উপজেলা এবং জেলা সেই সাথে সারা বাংলাদেশ ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই তো চাই না? আর একটা বিষয়, যে গাছগুলো আমরা লাগাইছি এই গাছগুলো তো যত্ন আত্মি করতেছি তো?
2: হ্যাঁ যত্ন আত্মি করতেছি, পরে সব প্রতিদিনই খেয়াল রাখতে।
0: আচ্ছা, এগুলো খেয়াল রাখতে হবে যাতে এই গাছগুলো যদি বাইরে ওঠে তাহলে আমার কিন্তু অক্সিজেনের ফ্যাক্টরি একেবারে ঘরের কাছে থাকবে নাকি? তো হ্যাঁ, তো জরিনাবু তুমি কিন্তু এই ব্যাপারে খেয়াল করবা ভালো করে।
1: আর
0: আচ্ছা, এই আসতে আসতে ওই যে মুরাদ আর ফারদিন এই দুইজন মিলে বলতেছিল যে আজকে কৃষি ওই কিছু কিছু প্রশ্ন করেছে, তো শোনো মুরাদ ফারদিন তোমরা দুজনও শোনো, এবং বাকি আপনারা যারা বেতার যন্ত্রের সামনে আছেন তারাও শোনেন, চিঠিপত্র লেখেন আপনারা, তো আপনাদের চিঠিপত্রের জবাব কিন্তু আজকে আমরা দেব। সবারটা তো আর দেওয়া সম্ভব না, অনেক চিঠি আসে, লটারি করে দুই তিনটে চিঠি চার ডে চিঠির উত্তর আমরা দিই, আর দেখেন ওই চিঠি যে উত্তরটা আমরা দিব তাও নিশ্চয়ই আপনার চিঠিও ওইটার মধ্যে থাকতেই পারে। তো শোনেন তাহলে কৃষি বিষয়ক সমস্যার সমাধান নিয়ে শ্রোতাদের মানে আপনাদের চিঠিপত্রের জবাব দিচ্ছেন কৃষিবিদ মোর্শেদ রেহানা পারভীন, অধ্যক্ষ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, আর উনি হচ্ছেন নারায়ণগঞ্জে আছেন, 2500 নারায়ণগঞ্জে। তো চলেন ওনার কাছ থেকে এই উত্তরগুলো শুনে নি।
3: কৃষিজীবী ভাই বোন বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাব। প্রথম চিঠিটি লিখেছেন জনাব শরীফুল ইসলাম সাভার, ঢাকা থেকে। আপনি লিখেছেন আপনার বাড়ির পাশে কয়েকটি আমড়া গাছ আছে, কিছুদিন থেকে আমড়ার গাছের পাতায় বাদামি কালো দাগ হয়ে তা আস্তে আস্তে বড় হয় এবং ফল ফেটে যাচ্ছে, কচি ডাল ও ফলেও এরকম বাদামি কালো দাগ দেখা যাচ্ছে, এখন কি করণীয় এ ব্যাপারে জানতে চেয়ে চিঠি লিখেছেন। আপনার চিঠির জন্য ধন্যবাদ। আপনার আমড়া গাছে ব্যাকটেরিয়াল ব্লাইট রোগ হয়েছে, এ রোগ

হলে আপনাকে যা যা করতে হবে, সময় মতো প্রুনিং বা গাছ ছাঁটাই করে গাছের রোগাক্রান্ত পাতা, ডালপালা ও ফল কেটে পুড়িয়ে ফেলতে হবে। বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। গাছের গোড়া ও বাগান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ও আগাছা মুক্ত রাখতে হবে। গাছ ও বাগান পরিচর্যার সময় গাছ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। গাছের আলো বাতাস চলাচলের জন্য অতিরিক্ত এবং ঘন ডালপালা সেগুলো ছেঁটে দিতে হবে। ফল সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা, ফলের বোটা, রোগ বা পোকা আক্রান্ত ডালপালা অতি ঘন ডালপালা ছাঁটাই করে পরিষ্কার করে দিতে হবে। রোগের প্রাথমিক লক্ষণ দেখা দিলে ব্যাকটিসাইড নিয়ম অনুযায়ী স্প্রে করতে পারেন। গাছে সুষম মাত্রায় জৈব এবং রাসায়নিক সার ব্যবহার করতে হবে এবং পরিমিত সেচ দিন। ধন্যবাদ, আবার লিখবেন। এর পরে চিঠিটি লিখেছেন জনাব মোহাম্মদ সাইফুর রহমান তাজহাট রংপুর থেকে। আপনি লিখেছেন আপনি এবার জমিতে ঝিঙ্গা চাষ করেছেন, কিন্তু বয়স্ক ঝিঙ্গা গাছের পাতায় এই রোগ দেখা যাচ্ছে। আক্রান্ত গাছের গায়ে সাদা বা হলদে থেকে বাদামি রঙের দাগ দেখা যাচ্ছে, ধীরে ধীরে অন্যান্য পাতায় ছড়িয়ে পড়ছে। এখন কি করণীয় এ ব্যাপারে জানতে চেয়ে চিঠি লিখেছেন। আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ। আপনার ঝিঙ্গা ক্ষেতের গাছে ঝিঙ্গা ডাউনি মিলডু রোগ হয়েছে। এ রোগ হলে আপনাকে যা যা করতে হবে, ঝিঙ্গা গাছের আক্রান্ত এবং রোগাক্রান্ত পাতা লতা অবিলম্বে সংগ্রহ করে পুড়ে ফেলতে হবে বা মাটি চাপা দিতে হবে, অর্থাৎ আক্রান্ত এবং রোগাক্রান্ত অংশ ধ্বংস করে ফেলতে হবে। গাছের গোড়ায় যেন অতিরিক্ত আর্দ্রতা বা পানি না জমে সেদিকে খেয়াল রাখতে হবে। পর্যাপ্ত রোদ এবং বাতাস যেন চলাচল করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। পরবর্তী মৌসুমে চাষের জন্য আক্রান্ত ক্ষেত থেকে বীজ সংগ্রহ করা যাবে না। আগাম বীজ বপন করলে ঝিঙ্গার এই ডাউনি মিলডিউ রোগ অনেকটাই কম হয়। সুষম সার ব্যবহার করতে হবে। রোগ প্রতিরোধী জাত যেমন বাড়ি উদ্ভাবিত অন্যান্য উন্নত জাতের চাষ করতে হবে। বিকল্প পোষক যেমন আগাছা পরিষ্কার রাখতে হবে। আক্রমণ বেশি হলে এ রোগের জন্য সঠিক কীটনাশক বাছাই করে সঠিক নিয়মে পানিতে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে। স্প্রে করার 15 দিনের মধ্যে সেই সবজি খাওয়া যাবে না বা বাজারে বিক্রি করা যাবে না। এলোপাথারি কীটনাশক ব্যবহার করে পরিবেশ এবং জনস্বাস্থ্যের ক্ষতি করবেন না। ধন্যবাদ, আবার লিখ। সব শেষ চিঠিটি লিখেছেন জনাব সাদেক আলী বেলাবো নরসিংদী থেকে। আপনি লাল শাক চাষ করেছেন। লাল শাকের প্রথমে পাতায় হলুদ রঙের দাগ পড়ে এবং পরে তা সাদা হয়ে যায়। দাগগুলো একসঙ্গে সম্পূর্ণ পাতাটি নষ্ট করে ফেলে। পরবর্তীতে ক্ষেতের গাছ মারা যাচ্ছে। এখন কি করণীয় এই ব্যাপারে জানতে চেয়ে চিঠি লিখেছেন। আপনার চিঠির জন্য ধন্যবাদ। আপনার লাল শাক ক্ষেতের গাছে পাতায় দাগ রোগ হয়েছে। লাল শাকে এই সমস্যাটি মূলত পাতায় দাগ রোগ বা লিফ স্পট বা সাদা মরিচা নামক ছত্রাক জনিত কারণে হয়ে থাকে, যা বাতাস ও স্যাঁতসেঁতে আবহাওয়ার মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এ রোগ হলে আপনাকে যা যা করতে হবে, প্রথমে ক্ষেত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। রোগাক্রান্ত পাতা তুলে নষ্ট করে ফেলতে হবে। আক্রান্ত পাতা বা গাছগুলো তুলে দ্রুত মাটিতে পুড়ে ফেলতে হবে বা মাটিতে পুঁতে ফেলতে হবে। আক্রমণ বেশি দেখা দিলে এ রোগের জন্য সঠিক কীটনাশক বাছাই করে সঠিক নিয়মে বাগানে স্প্রে করতে হবে। আর স্প্রে করার 15 দিনের মধ্যে সেই সবজি খাওয়া যাবে না বা বিক্রি করা যাবে না। আগাম বীজ বপন করলে লাল শাকের এই পাতায় দাগ রোগ অনেকটাই কম হয়। সুষম সার ব্যবহার করতে হবে। ধন্যবাদ, আবার লিখবেন। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা কৃষি মৎস্য প্রাণী সম্পদ সংক্রান্ত যে কোনো সমস্যার কথা জানিয়ে আমাদের কাছে চিঠি লিখতে পারেন। আমাদের বিশেষজ্ঞগণ আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই দিবেন। এবার জানিয়ে দিচ্ছি আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা। প্রযোজক দেশ আমার, মাটি আমার, প্রযত্নে পরিচালক, কৃষি বিষয়ক কার্যক্রম, বাংলাদেশ বেতার, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরেবাংলা নগর, ঢাকা 1207। আমাদের কাছে ইমেলও করতে পারেন, betar.krishi@gmail.com।

0: কোপতে
1: হেইয়ো
0: আর জোরে কোপতে বদরদ্দি জলদি কাট কাইটি কাইটে সবকটা আম গাছ মিশাইয়ে দে ওই গাছ আমি আর দেখতে চাই না বদরদ্দি এই বছর ওই গাছ আমারে ফতুর করে ফেলাইছে
1: অনেক দিনের পুরনো গাছ মিয়া কুড়াল তো জোরেই মারতেছি কিন্তু গাছের উপর লাগতেছে না
0: আরে জোরে মার
1: হেইয়ো
0: ওই আম গাছ কাইটে এই ভিটা বাড়িতে এবছর পাটের চাষ করব বাজারে পাটের অনেক দাম শুনেছি আম চাষের ক্ষতি পাট চাষ করে পোষাই দেব সালা কুড়াল সালা
1: হেইয়ো হেইয়ো
2: আরে আরে আরে ইডা কি করতেছো বাদর অমন বাহারের আম গাছটা কাইটে ফেলাচ্ছো
1: সামাদ ভাই যে কষছেন
0: কাট বদর কাইটে কাইটে একেবারে সাফ করে দে
2: আচ্ছা তোমার কি মাথা খারাপ হয়েছে সামাদ এমন ঝাঁকালো বড় আম গাছ তুমি কাইটে ফেলাচ্ছো
0: ওই বোঝা এই বিটাতে রাইখে ক্ষতির পরিমাণ বাড়তে চাইতে সালাম ভাই আম তো মেলায় হয়েছে কিন্তু বাজারে দাম খুবই কম তাই
2: মনের দুঃখে গাছ কাটতে চাইছো তাই তো কামটা ঠিক করতেছো না সামান পাটের চাষ করতে চাও করবা তোমার বাগানেও তো অনেক জায়গা জমি খালি পড়ে রয়েছে দুই গাছের মধ্যখানেও বেশ ফাঁক ইচ্ছে করলি যে কোনো ফসল তুমি ফলাতে পারো সেখানে
0: সেও কি সম্ভব
2: হ্যাঁ সামাদ উপজেলা কৃষি অফিসারের পরামর্শ নাও তিনি তোমারে বুদ্ধি দেবেন কোন কোন ফসল এই আমবাগানের খালি জায়গায় বোনা যায় দরকার হলি পারে তিনি তোমারে এই বিষয়ে কৃষি ব্যাংকে ঋণ ও পাওয়ার ব্যবস্থা করে দেবেন
0: তাহলে গাছ আমি কাটবো না
3: না সেতুর বাপ এমন লক লইকে আমের গাছ আপনি কাটাবেন না সেতুর স্কুলের মাস্টার সাহেবও মানা করেছে তিনি বলেছে ভিটেতে আমের গাছ রাইখেও অন্য ফসল করা যায় তাই তো আমি এসেছি কথাটা আপনারে শুনায়ে
2: ভাবি যান ঠিকই কয়েছেন সামাদ আজই তুমি কৃষি অফিসারের কাছে যাও তার পরামর্শ নিয়ে কাজ করো
3: মাস্টার সাহেব একই কথা কয়েছে পারলে বেশি করে গাছ লাগাইতে বলেছে গাছ কাটতে সরকারও মারণ করেছে
0: তালি পরে কুড়াল থামারে বদর সবাই যখন কতিছে গাছ আর কাটবো না
3: হ্যাঁ সেতুর বাপ আমরা ভিটার খালি জায়গায় গাছ আরো লাগাবো
1: সে কথা আগে বলবেন তো ভাবি না
4: শুনলে তো গাছ কাইটে সাফা করে দে কষ্টছিল তাই না
5: ওই যে ফলের গাছ কো দি
4: দেখো কত আম হচ্ছিল সে আমের দাম পাচ্ছে না বলে গাছ কেটে ফেলাবি
5: মানে কষ্ট
4: হ্যাঁ কিন্তু বড় একটা গাছ আরে তোমার এই সিজনে তুমি তো এই সিজনে তুমি দাম পাও নাই পরের সিজনে পাবা নে আরে আম তো ধরতেছে
5: ধৈর্য তো
4: ধরতে হবে না কি সুন্দর বুঝা কইলো যে আপনার আশেপাশে জায়গা আছে ওখানে তুমি চাষ করো
5: অন্য
4: কিছু করো এটা গাছ গাছকে খাড়া করতে কম দিন লাগে
5: কত বছর লাগে
4: কত বছর লাগে
6: শোনো আরুন ভাই যে লোকগুলির মাথা মোটা বুঝছো বুঝে না ডাইন বাম হ্যারে হেই কাম করে
4: সবাই জানে ওই পলিথিন যে কত কষ্ট করে তার পকেট থেকে সরানো হয়েছে ওই যে লুঙ্গি টেরে রাখে কোনদিন পায়জামা পরে তার
5: বালাইয়া গেছে
4: রাখে না পরিবেশ রক্ষা করবে তার মাধ্যমে দেখবা যে ভালো কিছু হবি হয়তো আমরা আশা করি যাগে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে তার সাথে কথা হয়েছে আমরা সবাই মিলে এ দেশটাকে গর্ব নিরাপদ খাবার উৎপাদন করবো নাকি ধান বলো পাট বলো
5: ফলের গাছ বেশি বেশি করে লাগাম
4: আর ওই যে আগুরে যে সবজি চাষ করতেছি শীত এসে যাচ্ছে কিন্তু
5: আদাম সবজি
4: হ্যাঁ ভাবি তোমার ওই জমিতে কিন্তু ওগুলো একটু যত্ন
5: ওই যে আমি দেওয়া না লাভের উপর লাভ খুঁজছি
4: তো যাই হোক অনেক কথা হলো দেখা যাক আমরা আশা করি যে ছোট মিয়া ভালো হয়ে যাবেনি কাজ পরিষ্কার করবিনি নাকি তো চলো যাই যাওয়ার আগে জানাই দিই কৃষি বিষয় কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করেছেন হরবিলাস রায় তো চলো আজকের মতো উঠা যাক
5: চলো যাই।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

0: সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনারী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের জন্য অনুষ্ঠান দূরবার। দূরবারে আজ আপনাদের সাথে রয়েছে আমি শেখ মুরসালিন রহমান
1: এবং সুরাইয়া সুলতানা। দূরবারে আজ আপনাদের জন্য রয়েছে রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। প্রথম গানটির শিল্পী রুনা লায়লা, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুরকার খন্দকার নুরুল আলম। শুনব দেশের গান।

শুনি ভাইরে বারে শুনবেন একটি আধুনিক গান, গানটিতে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদি, গীতিকার হীরেন্দ্রনাথ মৃধা, গানটিতে সুর দিয়েছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

0: দুবারে আপনারা শুনছেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। এর বাকি অংশ শুনতে পাবেন পবিত্র ঈশার নামাজের আজানের পর।
1: যে ব্যক্তি নিজের সমালোচনা করতে পারে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান। আল হাদিস বাংলাদেশ বেতার। এখন প্রচারিত হচ্ছে পবিত্র ঈশার নামাজের আজান।

0: هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয় তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: একটি বিজ্ঞপ্তি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 6 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বর 2026 পর্যন্ত নিদানিয়া এডি ফায়ারিং রেঞ্জ কক্সবাজারে টেস্ট ফায়ারিং এবং বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিচালনা করা হবে। ফায়ারিং প্রতিদিন সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত চলবে। ফায়ারিং এ বিপজ্জনক এলাকা কক্সবাজার জেলার উখিয়া থানার অন্তর্গত, যার উত্তর সীমানা নিদানিয়া, দ্রাঘিমাংশ 92° 3′25″, পূর্ব অক্ষাংশ 21° 16′50″ উত্তর থেকে, 315° ও দক্ষিণ সীমানা ইনানি, যার দ্রাঘিমাংশ 92° 3′15″, পূর্ব অক্ষাংশ 21° 14′10″ উত্তর থেকে, 215° এবং ফায়ারিং এলাকার ব্যাপ্তি 15,000 গজ অথবা 8.5 মাইল সমুদ্রের আকাশ বরাবর উত্তর ও দক্ষিণের সীমানা সাপেক্ষে এবং বিপজ্জনক এলাকার উচ্চতা 25,000 ফুট পর্যন্ত বিস্তৃত। বিজ্ঞপ্তিতে ফায়ারিং চলাকালীন জনসাধারণ, নৌযান ও বিমানকে এই ফায়ারিং এলাকা এড়িয়ে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন
4: আবার আমন্ত্রণ রকমের গানের অনুষ্ঠান যাওয়া পায়। এবার নজরুল সঙ্গীত শিল্পী দিলরুবা আনম, চলুন শুনি।

শনি ভাই বোনেরা, আপনারা দুর্বার অনুষ্ঠানে শুনছেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। এবারে শুনব একটি ছায়াছবি গান, গানটি নেওয়া হয়েছে রজনীগন্ধা বাণীচিত্র থেকে। গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন।

0: এই গানের সাথে শেষ হল রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া।
1: সুপ্রিয় শুনুন ভাই বোনেরা, এরই সাথে শেষ হল আমাদের দুবারের জন্য নির্ধারিত সময়সীমা। এবারে বিদায়ের পালা। বিদায়ের আগে জানিয়ে দিই, দুবার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার, একটু পরে শুনবেন খেলাধুলার খবর।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম রেফাউল হক। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে আজ পাকিস্তান ভারতের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় রাত 8:30 খেলা শুরু হবে। আগামীকাল একই ভেন্যুতে বাংলাদেশ শ্রীলঙ্কা নারী দলের মুখোমুখি হবে। এদিকে গতরাতে অনুষ্ঠিত খেলায় স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত 6 উইকেটে ইন্দোনেশিয়াকে পরাজিত করে প্রথম জয় পেয়েছে। বাংলাদেশে দল ও স্বাগতিক দক্ষিণ আফ্রিকা দলের মধ্যকার 3-ম্যাচ 1-দিনের সিরিজের প্রথমটি আগামীকাল অনুষ্ঠিত হবে। ব্লুমফন্টাইনে বাংলাদেশ সময় বেলা 1:30 খেলা শুরু হবে। 9 সেপ্টেম্বর কিম্বারলিতে দুদলের মধ্যে দ্বিতীয় এবং 11 সেপ্টেম্বর পসেস্ট্রমে তৃতীয় শেষ একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচ দুটিও বাংলাদেশ সময় বেলা 1:30 শুরু হবে। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে এখন বেশ কয়েকটি খেলা শুরু হয়েছে। এতে ব্রেন্টফোর্ড, সান্ডারল্যান্ডের ব্রাইটন, লিডসের ফুলহ্যাম, ক্রিস্টাল প্যালেসের ম্যানচেস্টার সিটি, কভেন্ট্রি সিটির এবং নটিংহ্যাম ফরেস্ট টটেনহ্যামের মোকাবেলা করছে। এছাড়া রাত 10:30 হাল সিটি অ্যাস্টন ভিলার বিরুদ্ধে খেলতে নামবে। এদিকে স্প্যানিশ লা লিগায় অ্যাথলেটিকো বিলবাও এবং অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যকার ম্যাচটি কিছুক্ষণের মধ্যে মাঠে গড়াবে। রাত 10:30 রায়ো ভায়োকানোর রেসিং স্যান্টান্ডার বিপক্ষে খেলতে নামবে। ইতালিয়ান সিরিয়া লিগে ইন্টার মিলান ও নাপোলির মধ্যকার ম্যাচটি রাত 10:00, এএস রোমা ও আটলান্টার মধ্যকার ম্যাচটি রাত 1:45 মাঠে গড়াবে। উজবেকিস্তানে অনুষ্ঠিত অনূর্ধ্ব বিশ্ব এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে আগামীকাল বাংলাদেশ তাদের তৃতীয় শেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বিকেল 5:00 খেলা শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে বাংলাদেশ প্রথম খেলায় স্বাগতিক উজবেকিস্তানের এবং দ্বিতীয় ম্যাচে সিরিয়ার কাছে পরাজিত হয়েছে। চীনে অনুষ্ঠানরত অনূর্ধ্ব বিশ এশিয়া কাপ হকি টুর্নামেন্টে আগামীকাল বাংলাদেশ পুরুষ দল মালয়েশিয়ার বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা 3:00 খেলা শুরু হবে। গতকাল অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক চীনের কাছে বাংলাদেশ 3-2 গোলে হেরে যায়। পরের ম্যাচগুলোতেও বাংলাদেশ দল কাজাকিস্তান ও পাকিস্তানের বিপক্ষে খেলবে। উল্লেখ্য, এই টুর্নামেন্টে ষষ্ঠ স্থান অর্জন করতে পারলেই যুব হকি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। প্রথমবারের মতো ফিফা এশিয়ান কাপ ফুটবলে অংশ নেবে বাংলাদেশ। ঐতিহাসিক এই প্রতিযোগিতাকে সামনে রেখে ইতিমধ্যে দলটি প্রস্তুতি শুরু করছে। রাজধানীর বসুন্ধরা কিংস এরিনায় প্রধান কোচ টমাস ডোলির অধীনে 28 ফুটবলারকে নিয়ে চলছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। ইন্দোনেশিয়ার জাকার্তায় আগামী 24 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের ফিফা এশিয়ান কাপ। টুর্নামেন্টে অংশ নিতে চলতি মাসে 19 তারিখে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 25 সেপ্টেম্বর বাংলাদেশ প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে খেলবে। এছাড়া 28 সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের এবং 1 অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী বুধবার বার্মিংহামে স্বাগতিক ইংল্যান্ড এবং পাকিস্তানের মধ্যে তৃতীয় শেষ টেস্ট শুরু হবে। বাংলাদেশ সময় বিকেল 4:00 খেলা শুরু হবে। হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা পেতে হলে এই টেস্ট পাকিস্তানের জয় ছাড়া বিকল্প নেই। 2-0 এগিয়ে থেকে ইতিমধ্যে সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি ও চীনের ইউনান মিনঝু বিশ্ববিদ্যালয়ের 14 সদস্যের একটি দল এক্সচেঞ্জ ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে আজ বিকেএসপিতে এসে পৌঁছেছে। চীনা প্রতিনিধি দলে 11 জন ক্রিকেট প্রশিক্ষণার্থী, 2 জন প্রশিক্ষক এবং 1 জন দোভাষী রয়েছেন। 2 সপ্তাহব্যাপী এই এক্সচেঞ্জ ট্রেনিং প্রোগ্রামে বিকেএসপির বিশেষজ্ঞ প্রশিক্ষকরা ইউনান মিনঝু বিশ্ববিদ্যালয়ের 11 জন প্রশিক্ষণার্থীকে ক্রিকেটের বিভিন্ন কৌশল ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করবেন। অন্যদিকে চীনা বিশ্ববিদ্যালয় থেকে আগত 2 জন প্রশিক্ষক বিকেএসপির উশু বিভাগের প্রশিক্ষণার্থীদের তাইচি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন। চলতি মাসের 19 তারিখ থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগোচায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এতে বাংলাদেশের 200-এরও বেশি ক্রীড়াবিদ ফুটবল, ক্রিকেট, হকি, আর্চারি, অ্যাথলেটিক্স, শুটিং, সাঁতার সহ 22টি ইভেন্টে অংশ নেবে। ইতিমধ্যে এই গেমসকে ঘিরে বাংলাদেশের ক্রীড়াবিদরা তাঁদের অনুশীলন শুরু করেছে। এদিকে গেমসের নারী ফুটবলের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এই গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং গ্রুপ সিতে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ 2টি দল এবং সেরা 2টি তৃতীয় স্থান অধিকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।
এশিয়ান গেমসে অংশ নিতে বাংলাদেশ নারী ক্রিকেট দলও এখন তাদের অনুশীলন চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে এশিয়ান গেমসের জন্য 15 সদস্যের দলের নাম ঘোষণা করেছে। 8 দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ চীনের মুখোমুখি হবে। শেষ 8-এর ম্যাচ জিতলে সেমিফাইনালে বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে। এদিকে এশিয়ান গেমসকে সামনে রেখে বিকেএসপিতে অনুর্ধ্ব বিশ্ব হকি দলের আবাসিক ক্যাম্প চলছে। এতে নারী পুরুষ দলের খেলোয়াড়রা নিবিড় অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন। এ মাসে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ এশিয়ার অন্যতম পরাশক্তি ভারত, স্বাগতিক জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

যখন গরম তার ভীষণ দাপট খাটায়, মনে হয় এ বুঝি গ্রীষ্ম। আবার যখন মেঘ বৃষ্টির দাপাদাপি চলে তখন বুঝি বর্ষার রেশ কিন্তু বেশ রয়ে গেছে। অন্যদিকে দিগন্ত জোড়া মাঠে সবুজ ফসলের মন ভোলানো রূপ দেখে ফসলের ঋতু হেমন্তের কথা স্মরণে আসে। বলা যায় অনেক ঋতুর বৈচিত্র্যময় মিলন মেলা বসে শরৎ প্রকৃতির মাঝে। তারপরও শুনিল আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা আর কাশবনে প্রশান্তিময় বাতাসের দোলা ঠিকই আলাদাভাবে চিনিয়ে দেয় শুভ্রতার প্রতীক এই শরৎকে। শ্রোতা বন্ধুদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে উষ্ণ আমন্ত্রণ আজকের সখী সংসার অনুষ্ঠানে।

0: শৈশব কৈশোর পেরিয়ে সময়ের ভেলা একসময় ভেড়ে তারুণ্যের ঘাটে, আর উচ্ছল প্রাণবন্ত সেই তরুণ একদিন হয়ে ওঠে দায়িত্বশীল যুবক, যাদের কর্মচাঞ্চল্যে বদলে যেতে থাকে সমাজ ও দেশের চেহারা। ভবিষ্যতের কাণ্ডারী আজকের এই তরুণ যুবকদের কাঁধে ভর করেই আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে সমৃদ্ধির পথে, উন্নতির শিখরে। এক্ষেত্রে শিক্ষিত তরুণ সমাজের কোনো বিকল্প নেই। যুগোপযোগী শিক্ষা অর্জনের সাথে সাথে তারা যাতে সমাজ সচেতন ও আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে ওঠে, সেদিকে খেয়াল রাখার দায়িত্ব আমাদের সকলের। প্রিয় শ্রোতা, আয়োজনমালায় প্রথমে রয়েছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামাজিক নানান বিষয়ে সচেতনতা নিয়ে বহির্ধারণকৃত প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠ। সঞ্চালনা ও সাক্ষাৎকার গ্রহণে সজীব দত্ত।
1: কাছে শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি, আমি সজীব দত্ত। তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে এ পর্যায়ে এসেছি সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলায়, চৌহালী উপজেলা পরিষদ সভাকক্ষে এবারে তারুণ্যের কণ্ঠ ধারণ করা হচ্ছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সিরাজগঞ্জের এই চৌহালী উপজেলা চর বেষ্টিত উপজেলা এবং এখানকার আশেপাশেই কিন্তু চর অঞ্চল। এখানকার মানুষের নদীর সাথে যেন মিতালি করে তাদের বেঁচে থাকা, যুদ্ধ করে বেঁচে থাকা, সংগ্রাম করে বেঁচে থাকা, এর মধ্য দিয়েও তারা স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন তারা বাস্তব করতে চায়। আমরা বলতে চাই, যদি আমরা স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নের পথে সত্যিকারের হাঁটি, তবে একদিন স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, কানে কানে এসে বলে যাবে আমি কিন্তু বাস্তব হয়ে গেছি। তো যদি সেই বাস্তব করতে হয়, আমাদেরকে বাস্তব করবার মতো শক্তি নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে। আমার শুভেচ্ছা এই চৌহালীর সকল শিক্ষার্থী ভাই বোনদের প্রতি। এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানে অংশ নিয়েছে খাসকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা, চলুন তাদের সঙ্গে কথা বলি। কি নাম তোমার, তুমি কোন ক্লাসে পড়ো?
2: আমার নাম মোসাম্মা তাহমিনা খাতুন, আমি দশম শ্রেণীতে পড়ি।
1: আমরা বাল্য বিবাহ বলতে কি বুঝি?
2: বাল্য বিবাহ বলতে মেয়েদের 18 বছরের নিচে এবং ছেলেদের 21 বছরের নিচে বিবাহকেই বোঝানো হয়।
1: ধন্যবাদ, আমরা পরে বন্ধুর কাছে যাবো। এবারে কে রয়েছে আমাদের সঙ্গে? আমরা রয়েছি উপজেলা পরিষদ সভাকক্ষ চৌহালীতে এবং এটি সিরাজগঞ্জ জেলায়। আমাদের বন্ধু এবারে কে? তোমার নাম বলবে, তুমি কোন ক্লাসে পড়ো?
3: আমার নাম মুসাম্মাত মারিয়া শিকদার, আমি খাসকোলা বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়ি।
1: আমাদেরকে তুমি জানাবে যে বাল্য বিবাহ কেন হয় বা মা বাবা কেন বাল্য বিবাহ দেবার চেষ্টা করেন?
3: বাল্য বিবাহের কারণগুলো হলো দারিদ্রতা, ইফতিজিং, যৌতুক প্রথা।
1: তোমার আশেপাশে কোথাও যদি দেখো বাল্য বিবাহ হচ্ছে, তুমি কি পদক্ষেপ নেবে?
3: আমি অবশ্যই আমার শিক্ষককে জানাবো, তারা পদক্ষেপ নেবে।
1: তোমাদের শিক্ষকরা তোমাদেরকে বাল্য বিবাহ, বাল্য বিবাহের কুফল, বাল্য বিবাহ প্রতিরোধে কিভাবে কাজ করা যায়, এই সকল বিষয়গুলো নিয়ে তোমাদের শিক্ষকরা কি তোমাদেরকে বিভিন্ন ক্লাসে অবগত করেন?
3: হ্যাঁ।
1: তোমার আশেপাশে যারা মানুষরা রয়েছে, যারা জানেন না যে আমাদের এই বাল্য বিবাহ করা যাবে না, আমাদের বাল্য বিবাহ করলে একটি মেয়ের ক্ষতি হতে পারে বা ক্ষতি হয়ে যায়, এগুলো তোমার কি জানানো উচিত তাদেরকে?
3: হ্যাঁ অবশ্যই।
1: তোমার বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে?
3: ডক্টর।
1: আচ্ছা, অনেক ধন্যবাদ তোমার জন্য, শুভকামনা। এরপরে বন্ধুর কাছে আমরা যাব। আমরা রয়েছি সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলায়, চৌহালী উপজেলা পরিষদ সভাকক্ষে স্বাস্থ্যবিধি মেনে এবারে তারুণ্যের কণ্ঠ ধারণ করা হচ্ছে। কি নাম তোমার এবং তুমি কোন ক্লাসে পড়ো?
4: আমার নাম জান্নাতুল্লাহ শফি মনি, আমি নবম শ্রেণীতে পড়ি।
1: মনির পরিবারে কে কে আছে?
4: আমার বাবা আছে, মা আছে,

0: নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে না, তাদের অনেক বড় স্বপ্ন থাকলে তারা সেটি পূরণ করতে পারে না। আবার বাল্য বিবাহের কারণে মা ও শিশু অকাল মৃত্যু বরণ করতে পারে। বাল্য বিবাহের কারণে যে মেয়েটিকে অল্প বয়সে বিয়ে দেওয়া হয়েছে, সেই মেয়েটি ভবিষ্যতে অনেক বড় একজন দেশের একটা সেবা করতে পারত। তা ফ্যামিলি থেকে বা অন্য কোনো কারণে যদি তাকে বিয়ে দেওয়া হয় তাহলে দেশের একটা বড় একটা ক্ষতি হতে পারে।
1: অনেক ধন্যবাদ মণি, খুব চমৎকার বলেছে। মণি আমাদেরকে জানাবে তোমার জীবনে কোন স্বপ্ন আছে?
0: হ্যাঁ, আমার জীবনে অবশ্যই স্বপ্ন আছে। আমার জীবনের স্বপ্ন হচ্ছে আমি বড় হয়ে একজন ডাক্তার হব।
1: বাহ, অসাধারণ। তোমার স্বপ্ন পূরণ হোক তেমনটাই আমাদের প্রত্যাশা। আমরা পরের বন্ধুর কাছে যাব। চলুন দেখি আমাদের সঙ্গে এবারে কে রয়েছে। প্রিয় বন্ধুরা, এবারের বন্ধু তোমার নাম বলবে এবং তুমি কোন ক্লাসে পড়ো?
2: আমার নাম মোহাম্মদ মারুফা, আমি দশম শ্রেণীতে পড়ি।
1: মারুফা, বাল্য বিবাহ প্রতিরোধে আমরা কিভাবে কাজ করতে পারি?
2: সভা সেমিনার করে বন্ধুদের জানিয়ে গ্রামের সবাইকে বাল্য বিবাহের কুফল সম্পর্কে সচেতন করে।
1: অনেক ধন্যবাদ, তুমি চমৎকার বলেছো। আমরা সভা সেমিনার করতে পারি। আমরা আমাদের সমাজে যে সকল মানুষরা আছেন যে অনেক বেশি অসচেতন, তারা বুঝেন না, তাদেরকে তুমি একজন শিক্ষার্থী হিসেবে কি মনে করো আমাদের জানানো উচিত কিনা?
2: তাদের অবশ্যই জানাতে হবে, তাদের এই সম্পর্কে সচেতন করতে হবে যাতে তারা অল্প বয়সে মেয়েদের বিয়ে না দেয়।
1: তুমি কি জানো যে আমাদের কিছু হটলাইন নম্বর রয়েছে, যে নম্বরে হটলাইন নম্বরে ফোন করে বাল্য বিবাহ বন্ধ করা যায়?
2: জি স্যার, 333-109-1098।
1: অনেক ধন্যবাদ। 333-109-1098 নম্বর গুলোতে ফোন করে এটি কিন্তু বাল্য বিয়ে বন্ধ করা যায়। সেন্ট্রালি নাম্বার এগুলো এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার বরাবর মেসেজের মাধ্যমে এই বাল্য বিবাহের সম্পর্কে তথ্য যায়, তখন সংশ্লিষ্ট প্রশাসন বাল্য বিবাহ বন্ধে উদ্যোগ গ্রহণ করেন। আজকে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রয়েছেন, তুমি কি ওনাকে ভয় পাও?
2: না।
1: তুমি তোমার কোন সমস্যা, ইপটিজিং যদি কেউ করে তুমি কি ওনাকে জানাতে পারবে?
2: অবশ্যই জানাতে পারবো।
1: আমাদের সবাইকে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতন হতে হবে এবং আমাদের সবার দ্বারাই সচেতনতা নিয়ে আমাদেরকে বাল্য বিবাহ বন্ধে উদ্যোগ নিতে হবে, তাই না? শিক্ষকরা তোমাদের ক্লাসে কি জানান এই বিষয়গুলো নিয়ে?
2: জি স্যার, জানাই। আমাদের যাতে অল্প বয়সে বিয়ে না হয়, মানে আমরা যাতে গার্জিয়ানদের এইসব বিষয় নিয়ে সচেতন করি যাতে আমাদের অল্প বয়সে বিয়ে না দেয়।
1: অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে এবং আজকের শিক্ষার্থীরা তারা কিন্তু চমৎকার ভাবে বাল্য বিবাহ প্রতিরোধে তাদের নানামুখী কার্যক্রমের কথা জানান। আমরা রয়েছি সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলা পরিষদ সভাপক্ষে। এবারে তরুণদের কণ্ঠে আমরা শিক্ষার্থীদের কথা শুনেছি। আমরা এই পর্যায়ে কথা বলব জনাব মোহাম্মদ আনিসুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার চৌহালী। আমরা চলুন তার কাছ থেকে আরেকটু বিশদে জানার চেষ্টা করি যে বাল্য বিবাহ প্রতিরোধে কিভাবে প্রশাসন কাজ করছে, তরুণদের সঙ্গে কিভাবে প্রশাসনের একটি সংযোগ হয়েছে এবং আমরা সমন্বিত ভাবে কিভাবে বাল্য বিবাহ বন্ধে উদ্যোগ করতে পারি। আপনি সহকারী কমিশনার ভূমি থাকা অবস্থা থেকে অদ্যাবধি অসংখ্য বাল্য বিবাহ বন্ধ করেছেন, আমরা জানি। পত্র পত্রিকায় আপনার সম্পর্কে আমরা দেশবাসীও জেনেছে, একটু আমাদের জানাবেন যে কত সংখ্যক বাল্য বিবাহ বন্ধ করেছেন?
3: যে আমি এই সিরাজগঞ্জ জেলায় এখন পর্যন্ত 375টি বাল্য বিবাহ বন্ধ করতে সক্ষম হয়েছে।
1: আপনি এই যে দীর্ঘ বাল্য বিবাহ বন্ধ করেছেন, একটি বড় অংশ, একটি বড় সংখ্যা, আপনার কাছে কি মনে হয় আসলে পিতামাতা কেন বাল্য বিয়ে দেওয়ার চেষ্টা করেন?
3: আসলে আমার মনে হয় প্রথমত পিতামাতারা আসলে সচেতন না। তারা এখন পর্যন্ত আমাদের দেশে যে সামাজিক প্রেক্ষাপট রয়েছে এখনো মেয়েদেরকে বোঝা মনে করার কারণে কিন্তু এই বাল্য বিবাহ নামক অভিশপ্ত একটা ঘটনা এখনো বাংলাদেশে চলছে। কারণ তারা আজকে এটা তারা বিবেচনায় আনেন না যে আমার মেয়েকে আমরা যদি পড়াশোনা করাতে পারি তারা কোন পর্যায়ে যেতে পারে, তাদের দিয়ে আমাদের সামাজিক কি পরিবর্তন হতে পারে। সেই অর্ধেক নারী গোষ্ঠীকে যদি আমরা অশিক্ষিত রাখি, তাদেরকে অর্থনৈতিক স্রোতধারা থেকে বাইরে রাখি, তাহলে কিন্তু আসলেই সুখী ও সমৃদ্ধ দেশ আমাদের জন্য এই বাল্য বিবাহের কারণে সমস্যা হয়ে দাঁড়াবে।
1: আমাদেরকে সচেতন হতে হবে এবং বাল্য বিবাহ যে কতটা ক্ষতিকর এটি আমাদের আরো বেশি জানতে হবে। একটি জীবন অনেক বেশি মূল্যবান, একটি মেয়ে বা একটি ছেলের স্বপ্ন অনেক বেশি মূল্যবান। এই চৌহালী উপজেলায় কি অবস্থা বাল্য বিবাহের?
3: চৌহালী উপজেলা আপনারা জানেন যে আসলে একটা নদী ভাঙ্গন কবলিত উপজেলা। এখানে যেহেতু আমাদের শিক্ষিত হারও কিন্তু 70%, যেটা হয়তো অন্য উপজেলা কিন্তু আরো বেশি, অর্থাৎ যেহেতু শিক্ষার হার কম এখানে, এখানে কিন্তু বাল্য বিবাহ প্রচলনটাও কিন্তু বেশি। এবং নদীর চরাঞ্চলে অনেক জায়গায় দেখা যায় আসলে আমাদের উচ্চ শিক্ষিত লোকজনের সংখ্যা খুব কম, এই জন্য এখানে বাল্য বিবাহ বেশি সংগঠিত হয়। এবং আমরা যখনই বাল্য বিবাহের কোন তথ্য পাই সাথে সাথে কিন্তু প্রশাসন আমরা খুবই অ্যাক্টিভ, আমরা সেটা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করি।
1: আপনাকে আমাদের শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে শুনছে সারা দেশে, কিভাবে দেখছেন বিষয়টিকে?
3: জি অবশ্যই, এটা আমাদের দেশের জন্য একটা ইতিবাচক দিক। কারণ তরুণ সম্প্রদায় এগিয়ে না আসলে কিন্তু আসলে কোন দেশের উন্নয়ন সম্ভব নয়। এবং আমি বাল্য বিবাহ বন্ধের বিষয়ে যদি আমি তরুণ প্রজন্মকে দেখে থাকি, তাহলে আসলে আমাদের বাল্য বিবাহের যতগুলো মেসেজ আমার কাছে সরাসরি আসে সেখানে কিন্তু আমরা ম্যাক্সিমাম পাই যে তরুণ

0: উপজেলা নির্বাহী অফিসার চৌহালি সিরাজগঞ্জ, আমরা আসুন স্বাস্থ্যবিধি মেনে চলি, আমরা সবাই সুরক্ষিত থাকি, আমাদের সচেতনতায় পারে আমাদেরকে নিরাপদ রাখতে, আমরা সবাই যেন সচেতন থাকি।
1: এতক্ষণ শুনলেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামাজিক নানান বিষয়ে সচেতনতা নিয়ে বহির্ধারণকৃত প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠ। বন্ধুরা, এবারে আপনাদের দেব জনসংখ্যা বিষয়ক গানের সুরেলা পরশ, জি এম রহমান রনি ও স্মৃতি রানী সমাদ্দারের পরিবেশনায়। কথা সাজিয়েছেন আসমা বেগম, সুর করেছেন সজল দাস।
2: সুস্থ

0: সুপ্রিয় শ্রোতা, ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকা চাই। বাড়ির ভেতরে, বাইরে ও আশেপাশে কোথাও যেন একটানা তিন দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে সতর্ক নজর রাখুন। মশার উৎপত্তি স্থল ধ্বংস করুন, পরিবেশ সব সময় পরিচ্ছন্ন রাখুন আর ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন।
1: আমার মন ভালো না গো, পরাণ ভালো না, বন্ধু কেন ফিরাইলো না? আমার মন ভালো,
2: বন্ধু কেন ফিরাইলো না? এত বেলা পর্যন্ত ঘরের মধ্যে বইয়া ভ্যান ভ্যান করতেছে, তো ভালো লাগতেছে।
1: বালা না লাগলে কানে তুলা দিয়ে রাখো।
2: কানে তো তুলা দিয়ে থাকুমি, বেডা মানুষ ঘরের মধ্যে আরে দিন হুইয়া বইয়া থাকলে কেমন লাগে কন?
1: আরে শুইয়া বইয়া থাকলে তোমার সমস্যাটা কি?
2: যে না, আমার কোনো সমস্যা নাই, সমস্যা আপনার। দিনে দিনে কুইরার বাদশা হইয়া যাইতেছেন, হাত পাও লাড়াচাড়া না করলে শরীরটাও তো ভালো থাকে না।
1: কয় কি হাত পাও লাইরা কি আমি নাচুম নাকি? আরে খেতের কাম শেষ, বাড়িতে আইসা বৈশা পড়ছি, শুয়ে পড়ছি।
2: চালাকির কথাবার্তা কইেন না তো, পোলাদারে খেতের কামে লাগাইয়া দেয়া নিজে ঘরে আসিয়া মাদুর বিছায়া হইয়া রয়েছেন। দুনিয়াদারি কেমনে চলতেছে, সংসার কেমনে চলতেছে, সেই দিকে কোনো নজর আছে আপনার?
1: সংসারের আবার কি হলো? সংসার তো গড়গড়াইয়া চলতেছে,
2: গড়গড়াইয়া চলতেছে। আপনার লগে, আপনার লগে কত কইতে আমার মনে চায় না।
1: কেন, কি অশুদ্ধ কথাটা আমি কইলাম?
2: কথা ছাড়া জানেন কি আপনি, দুনিয়ার সব কামে আলসেমি, কথা কওয়ানোর সময় তো কোনো আলসেমি দেখি না। এতদিনে মনে পড়লো বোনের কথা?
3: আরে ছুটিতে বাড়ি এসেছি তো, ব্যাগটা বাড়িতে ফেলেই তোমাদের এখানে চলে এসেছি।
1: ভালো করছো, খুব ভালো কাম করছো। বসো বসো, মোড়া টোড়া দেও, বোনেরা বইতে দেয়
3: না। না লাগবে না, বসো তো আপা, তুমি এখানে বসো, আমি এই মাদুরেই বসছি। দুলা ভাই উঠেন তো, দুলা ভাই উঠেন, এই অসময় আপনি শুয়ে কেন?
2: এর আবার সময় অসময়, সুযোগ পাইলেই শুয়ে থাকে।
3: কেন
2: কেন আবার, জানোস না জমে আইসা।
3: দুলা ভাই এমন শক্ত সমর্থবান লোককে তো আলসামিতে মানায় না। দুলা ভাই
1: কি করুম, কাজ কাম নাই, তাই হুচতে রইছি।
3: কাজ নাই মানে, দুনিয়াতে কাজের অভাব। আপনার বাড়ির চারপাশে এত জায়গা পড়ে আছে, এগুলোতে আবাদ করলেও তো পারেন।
1: এত আবাদ করে লাভ কি, যা আছে তাতেই তো চলতেছে, ডাল ভাত খাইয়া নিরাপদে থাকতে পারলেই হয়।
3: নিরাপদে আর থাকতে পারছি কই আমরা? দিন দিন পরিবেশের যে বিপর্যয় ঘটছে তাতে সারা দুনিয়ার মানুষ এখন আতঙ্কিত।
1: পরিবেশের আবার কি হলো?
3: কেন, দিন দিন আমাদের দেশে যেভাবে জনসংখ্যা বাড়ছে তাতে পরিবেশের উপর চাপ পড়ছে। মানুষ যত বাড়ছে প্রয়োজন তত বাড়ছে, পানি তেল গ্যাস কাঠ ইট সুরকির মতো দরকারি জিনিসের দরকারও প্রচন্ড ভাবে বাড়ছে। এসবের অতিরিক্ত ব্যবহারে পরিবেশের ভারসাম্যের যে ক্ষতি হচ্ছে এটা বোঝেন না?
1: কিছু কি আর বুঝি না।
3: তাহলে অলস সময় আর না কাটিয়ে পরিবেশের জন্য হলেও কিছু কাজ করেন।
1: পরিবেশের জন্য আমার কি করণীয় আছে?
3: আছে আছে, আপনার প্রতিটি জায়গাগুলোতে গাছ লাগান, ফল ফলারির গাছ, ওষুধি গাছ, তাতে আপনার যেমন আর্থিক লাভ হবে তেমনি পরিবেশেরও উন্নতি হবে। শুনেন দুলা, গাছের প্রধান খাদ্য হল মানুষের নিঃশ্বাস থেকে বের হওয়া বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড। গাছ এগুলো টেনে নিয়ে ফিরিয়ে দেয় টাটকা অক্সিজেন, যা ছাড়া মানুষ এবং অন্যান্য প্রাণী বাঁচতে পারে না। তাই গাছ লাগান, পরিবেশ বাঁচান।
1: কথাটা তো সত্য, সুন্দর নির্মল পরিবেশে বুক ভরা নিঃশ্বাস নিয়ে বাঁচবে আমার সন্তানেরা। না না না, আমি আর বসে থাকুম না।
0: সবার সুখময় জীবন কামনায় আগামীকাল সকাল 7:20 আমাদের পরবর্তী পরিবেশনা। সুখের ঠিকানা শোনার আগাম আমন্ত্রণ জানিয়ে শেষের কথাগুলো বলি। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনা ছিলাম আমিনুল ইসলাম মঞ্জু, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং সুখী সংসার প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
4: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সাইম রায়হান। শুরুতেই শিরোনাম। দেশের চলমান সংকটকে পুঁজি করে অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের। নাম ব্যবহার করে কেউ যেন বিএনপিকে বিব্রত করতে না পারে, সেজন্য প্রত্যেককে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি। স্থানীয় জনগণের মাঝে উৎসবের আমেজ। কার্যকর সংসদ থাকা সত্ত্বেও রাজপথে লং মার্চ, গণ আকাঙ্ক্ষার পরিপন্থী মন্তব্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরুদ্দিন স্বপনের। আগামী এক বছরে 1,00,000 কেজি প্লাস্টিক সংগ্রহের লক্ষ্যমাত্রা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। ভোক্তারা পাবেন প্লাস্টিকের বিনিময়ে নিত্য প্রয়োজনীয় পণ্য। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা করতে মস্কো পৌঁছেছেন মার্কিন শীর্ষ দুই প্রতিনিধি। ইয়েমেনের সরকারি বাহিনী এবং হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে নিহত অন্তত 60। এবং চীনের মুকিতে অনূর্ধ্ব 20 এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে 7-0 গোলে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। তিনি আজ রাজধানীর বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন। প্রধানমন্ত্রী বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন দলকে বিব্রত করতে না পারে, সেজন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। আরও শুনুন প্রতিবেদনে।
2: শনিবার বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের যে কোনো সংকটের সময় জনগণ বিএনপির উপর আস্থা রেখেছে।
3: দেশ স্বাধীনের পর থেকে প্রত্যেকটি সংকটকালীন মুহূর্তে দেখবেন দেশের মানুষ বিএনপিকে দায়িত্ব দিয়েছে। প্রত্যেকটি সংকটকালীন মুহূর্তে বিএনপি নামক রাজনৈতিক দলটি তার নেতৃত্বকে নিয়ে, তার কর্মীদেরকে নিয়ে দেশের সংকট কাটিয়ে উঠার জন্য পরিশ্রম করেছে।
2: অতীতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন সংকট মোকাবেলা করেছে বিএনপি, জানিয়ে তারেক রহমান বলেন, দেশের বর্তমান বড় সমস্যাগুলোর মধ্যে জ্বালানি সংকট অন্যতম। সরকার এই সংকটের বিষয়টি অস্বীকার করছে না, তবে বিগত ফ্যাসিস্ট সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি, লুটপাট এবং বৈশ্বিক পরিস্থিতির প্রভাবেই এই সংকট তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
3: আজকে বহু মানুষ, বহু শিল্প কলকারখানার মালিক সহ সাধারণ বহু মানুষ যে বিদ্যুতের কষ্টে বা জ্বালানি কষ্টে আছেন, তাদের সকলের কাছে আমি দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। স্বৈরাচারে রেখে যাওয়া যে সমস্যাগুলোর কারণে আজ দেশ এবং দেশের মানুষ কষ্ট ভোগ করছে, আমরা শুধু এটি এক্সকিউজ হিসেবে বলে দিতে চাই না, বরং এক্সকিউজ না দিয়ে আমরা বাস্তবতা তুলে ধরতে চাই মানুষের কাছে এবং একই সাথে আমরা এমন পদক্ষেপ গ্রহণ করতে চাই যাতে করে দেশের মানুষ ভবিষ্যতে এই সমস্যার মধ্যে আর না পড়তে।
2: জ্বালানি সমস্যাকে পুঁজি করে কেউ অরাজকতার চেষ্টা করলে দেশের প্রচলিত আইনে তা মোকাবেলা করা হবে, জানিয়ে তারেক রহমান বলেন,
3: সমস্যা নেই আমরা কখনোই বলছি না, সমস্যা আছে, কিন্তু এই সমস্যাগুলোকে পুঁজি করে আমরা খেয়াল করছি যে কিছু রাজনৈতিক দল বিভিন্ন ভাবে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। কেউ যদি অরাজকতা সৃষ্টি করতে চায়, অবশ্যই দেশের আইনে বলে দেওয়া আছে কিভাবে অরাজকতাকে কন্ট্রোল করতে হবে।
2: তিনি বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে না হয় সেজন্য দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। একই সঙ্গে চলমান জ্বালানি ও বিদ্যুৎ সংকটও দ্রুত সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানের শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে আয়োজিত সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ও এলজিআরডি মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর আগামীকাল প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরকালে রাষ্ট্রপতি পারিবারিক কবরস্থানে তাঁর বাবা সাবেক মন্ত্রী মরহুম মির্জা রুহুল আমিন ও মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করবেন। তিনি আগামীকাল বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। সংবর্ধনা শেষে রাষ্ট্রপতি গণ্যমান্য ব্যক্তি, আত্মীয় স্বজন ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরের দ্বিতীয় দিন সোমবার রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পীরগঞ্জ সড়কের পাশে সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এদিকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগমনকে কেন্দ্র করে ঠাকুরগাঁও জুড়ে চলছে উৎসবের আমেজ। তাঁকে বরণ করে নিতে শহর জুড়ে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি, সাজানো হয়েছে শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, শিক্ষক গণপতি চক্রবর্তী সহ তার পরিবারের চার সদস্যের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। তিনি আজ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ছয়তলা বিশিষ্ট বার্ন ইউনিটের সার্ভিস ভবনের নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। মন্ত্রী দ্রুততম সময়ে মামলার চার্জশিট প্রদান সহ বিচারকাজ শেষ হবে বলে আশা করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান সমস্যা সমাধান এবং সেবার পরিধি সম্প্রসারণে জরুরি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন বলেছেন, জাতীয় সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর রয়েছে ঠিক সেই সময়ে আন্দোলনের নামে রাজপথে লং মার্চ করার মতো কর্মসূচি গণ আকাঙ্ক্ষার পরিপন্থী। তিনি আজ রাজধানীতে বাংলাদেশ আইন ও আন্তর্জাতিক সম্পর্ক ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের প্রথম 180 দিনের পর্যালোচনা, সুশাসন, জবাবদিহিতা ও উন্নয়নের প্রেক্ষাপট শীর্ষক এক গোলটেবিল বৈঠকে একথা বলেন। জহিরুদ্দিন স্বপন বলেন, সংসদীয় রাজনীতিতে চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে সরকারকে জবাবদিহিতার আওতায় রাখার সুযোগ থাকা সত্ত্বেও সংসদের বিতর্ককে দ্রুত রাজপথে নিয়ে যাওয়ার প্রবণতা গণতান্ত্রিক সংস্কৃতিকে বাধাগ্রস্ত করে। তিনি বলেন, এই ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নেওয়ার জন্য দেশি বিদেশি নানা অপশক্তি ওত পেতে বসে থাকে। সরকারের প্রথম 180 দিনের মূল্যায়ন তুলে ধরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, বিগত প্রায় দুই দশকের ফ্যাসিবাদের চর্চা, ভঙ্গুর সমাজ ব্যবস্থা ও দেউলিয়া অর্থনীতির চরম অচল অবস্থা থেকে দেশকে বের করে এনে দীর্ঘমেয়াদে টেকসই প্রবৃদ্ধি সুনিশ্চিত করতে সরকার ইতোমধ্যেই সুনির্দিষ্ট নীতি নির্ধারণী পদক্ষেপ গ্রহণ করেছে। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার এস জেড এম জাহিদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আজ রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের দ্বিবার্ষিক সম্মেলনে একথা বলেন। মন্ত্রী বলেন, অন্তর্ভুক্তিমূলক এ সমাজে সকল শ্রেণীপেশার মানুষকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, সমাজের প্রান্তিক শ্রমিক, অসহায় ও দুস্থ মানুষের সামাজিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার অঙ্গীকার থেকে সরকার দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজ সিলেটে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন তারিখ এখনও চূড়ান্ত হয়নি, তবে এ নিয়ে আলোচনা চলছে। হুমায়ুন কবির বলেন, ভারতের সাথে হাজারো সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ নেই। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে সুসম্পর্ক থাকাই উচিত। মক্কা চুক্তি প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে জাতীয় স্বার্থের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং কেনা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, চাহিদা আছে বলেই বোয়িং কেনা হচ্ছে। আওয়ামী লীগ আমলের সিন্ডিকেটের কারণে মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানিকে নেতিবাচক প্রভাব পড়েছিল উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার এই সিন্ডিকেট ভেঙে দিয়েছে, ধাপে ধাপে শ্রমশক্তি রপ্তানি হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সরকারের সবার আগে বাংলাদেশ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের সুযোগ বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজ রাজধানীর একটি হোটেলে আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশের ব্র্যান্ডিং শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন। সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি এ অনুষ্ঠানের আয়োজন করে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এবারে অধিবেশন বাংলাদেশের জন্য নতুন যাত্রা, নতুন সম্ভাবনা ও নতুন আকাঙ্ক্ষার প্রতীক। অর্থনৈতিক কূটনীতির বিষয়ে তিনি বলেন, সরকার ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরিয়ে আনতে কাজ করছে। পররাষ্ট্রপ্রতিমন্ত্রী জানান, বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিনিয়োগকারীদের ওয়ান স্টপ সেবা দিতে সরকার বাংলাদেশ ইনভেস্ট ফ্রেমওয়ার্ক চালু করেছে এবং কোম্পানি নিবন্ধন সহ বিনিয়োগ সংক্রান্ত অন্যান্য প্রক্রিয়ায় ডিজিটাল সুবিধা সম্প্রসারণ করছে।
4: এমন একটি এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে যে বিদেশি ইনভেস্টর এবং শুধু বিদেশি ইনভেস্টর না, বাংলাদেশি যারা বিদেশে থাকেন, এনআরবি, উই ওয়ান্ট টু ক্রিয়েট এন এনভায়রনমেন্ট যেখানে আমাদের বাংলাদেশিরাও ফেরত এসে এখানে ইনভেস্টমেন্ট করবে এবং বিদেশিরাও এখানে ইনভেস্ট করবে। আমাদের কৃষ্টি কালচার এগুলো মেইনস্ট্রিম ইকোনমিতে আনার জন্য এবং আন্তর্জাতিকভাবে তুলে ধরার জন্য ক্রিয়েটিভ ইকোনমিটা একটি বড় ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি।
0: এছাড়া নাগরিকদের সব তথ্য একটি একক ডেটাবেজে নিয়ে আসতে ওয়ান সিটিজেন ওয়ান কার্ড উদ্যোগের কাজ চলছে বলেও জানান শামা ওবায়দ ইসলাম। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি সুপ্রভা সেবতী। ময়লা আবর্জনা এখন আর শুধু বর্জনায় হতে পারে নিত্য প্রয়োজনীয় পণ্যের বিনিময় মূল্য। রাজধানীর কামরাঙ্গীর চরে ব্যতিক্রমী বর্জ্যের বিনিময়ে বাজার কর্মসূচিতে বর্জ্য দিয়ে মাছ, মুরগি, চাল, ডাল, সাবানসহ বিভিন্ন পণ্য সংগ্রহ করেছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির লক্ষ্য বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিকদের সম্পৃক্ত করার পাশাপাশি পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা বাড়ানো। আগামী এক বছরে ভ্রাম্যমাণ ক্যাম্পেইনের মাধ্যমে 1,00,000 কেজি প্লাস্টিক সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ডিএনসিসি। আরও শুনুন প্রতিবেদনে।
6: টাকা নয়, বর্জ্যই এখানে পণ্যের বিনিময় মূল্য। জমানো বর্জ্য জমা দিয়ে মিলছে মাছ, মুরগি, চাল, ডাল, সাবান সহ নিত্য প্রয়োজনীয় নানা পণ্য। শনিবার কামরাঙ্গীর চরের আশরাফাবাদ উচ্চ বিদ্যালয়ে দেখা গেল এমনই ব্যতিক্রমী আয়োজন। আশেপাশের বাসাবাড়ি ও এলাকা থেকে সংগ্রহ করে আনা বর্জ্য জমা দিচ্ছেন শিক্ষার্থী ও স্থানীয়রা, আর বিনিময়ে নিচ্ছেন মাছ, মুরগি, চাল, ডাল, সাবান সহ নিত্য প্রয়োজনীয় নানা পণ্য। বর্জ্যকে যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে জমা দেওয়ার অভ্যাস তৈরি এই কর্মসূচির মূল উদ্দেশ্য। একই সঙ্গে পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য সংগ্রহের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তাও দেয়া হচ্ছে।
7: প্লাস্টিক তো সহজে প্রকৃতিতে হারিয়ে যায় না, এটা প্রায় 1,000 বছর প্রকৃতিতে এমনিই রয়ে যায়।
8: জনসাধারণ যাতে বুঝতে পারে আমরা প্লাস্টিক বর্জ্য যেখানে সেখানে ফেলবো না,
9: এর মাধ্যমে আমরা বর্জ্য ব্যবস্থাপনার এই দিকটা থেকে আমরা অনেক সচেতন হতে পারবো।
10: আমাদের বাসার প্লাস্টিক আমরা নানান জায়গায় ফেলি, পরিবেশ দূষণ করি,
6: বর্জ্য যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে জমা দেওয়ার অভ্যাস গড়ে তোলা এবং নাগরিকদের বর্জ্য ব্যবস্থাপনায় সম্পৃক্ত করাই এই উদ্যোগের লক্ষ্য। পর্যায়ক্রমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় এই কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।
11: এটা খাবার দেওয়ার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো সচেতন করা যে আপনি যেখানে সেখানে আবর্জনা ফেলবেন না। আপনার একটা পলিথিন দিয়ে একটা রাস্তা ড্রেনেজ বন্ধ হয়ে যেতে পারে, একটা পলিথিন একটা জায়গায় ড্রেন বন্ধ হয়ে গেলে পুরো জলাবদ্ধতার কারণ হতে পারে।
6: ডিএসসিসির লক্ষ্য এমন উদ্যোগের মাধ্যমে নগরবাসীকে শুধু বর্জ্য অপসারণের সুবিধাভোগী নয় বরং পরিচ্ছন্ন নগর গড়ার অংশীদার হিসেবে যুক্ত করা। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
5: দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হাম ও হামের উপসর্গে 4 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হাম উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 991 জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে এ রোগে আক্রান্ত হয়েছে 843 জন। রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এর আগে গত শনিবার কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পেয়ে ঝুলন্ত সেতুর পাটাতন এক ফুট পর্যন্ত ডুবে গেলে নিরাপত্তার স্বার্থে ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে কর্তৃপক্ষ। বর্তমান ডিজিটাল যুগে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিস্তারের ফলে প্রয়োজনীয় তথ্যের পাশাপাশি দ্রুত ছড়িয়ে পড়ে বিভ্রান্তিকর বা ভুয়া তথ্য। এই পরিস্থিতিতে সঠিক ও নির্ভরযোগ্য সমাজ গঠনে ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইয়ের গুরুত্ব অপরিসীম। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: ভুয়া খবর, বিভ্রান্তিকর তথ্য ও গুজবের বিস্তার ঠেকাতে বিশ্বজুড়ে গুরুত্ব পাচ্ছে ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই প্রক্রিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে তথ্য দ্রুত ছড়িয়ে পড়ার ফলে সংবাদ মাধ্যম ও সাধারণ পাঠকের কাছে ফ্যাক্ট চেক এখন সময়ের দাবি হয়ে উঠেছে। ফ্যাক্ট চেক হল কোনো দাবি, বক্তব্য, ছবি, ভিডিও বা পরিসংখ্যানের সত্যতা যাচাই করার পদ্ধতি। রাজনৈতিক বক্তব্য থেকে শুরু করে সামাজিক গুজব, সব ক্ষেত্রেই তথ্যের উৎস, প্রেক্ষাপট ও প্রমাণ মিলিয়ে দেখা হয়। উদ্দেশ্য একটাই, তথ্যটি সত্য, আংশিক সত্য, বিভ্রান্তিকর নাকি পুরোপুরি মিথ্যা তা নির্ধারণ করা। ফ্যাক্ট চেকিং সাধারণত কয়েকটি ধাপে সম্পূর্ণ হয়। প্রথমে সন্দেহজনক দাবি বা কন্টেন্ট শনাক্ত করা হয়। এরপর ওই দাবির মূল উৎস খোঁজা হয়, কে বলেছেন, কোথায় প্রকাশিত হয়েছে এবং কোন প্রেক্ষাপটে। তৃতীয় ধাপে বিশ্বস্ত নথি, সরকারি তথ্য, গবেষণা প্রতিবেদন ও বিশেষজ্ঞ মতামত মিলিয়ে তথ্য যাচাই করা হয়। ছবি বা ভিডিও হলে রিভার্স ইমেজ সার্চ, মেটাডাটা বিশ্লেষণ ও সময় স্থান যাচাই করা হয়। সবশেষে প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত দিয়ে তা প্রকাশ করা হয়। ফ্যাক্ট চেকাররা সাধারণত সরজমিন তদন্ত করেন না, এছাড়াও ব্যক্তিবিশেষের মৌখিক সাক্ষ্যকেও তারা সাধারণত প্রমাণ হিসেবে নেন না। জনপরিসরে থাকা কোনো তথ্য সঠিক কিনা তারা তা যাচাই করেন সেকেন্ডারি ডেটা অর্থাৎ জনপরিসরে থাকা অপরাপর তথ্যের সাপেক্ষে। বিশেষজ্ঞরা বলছেন, ফ্যাক্ট চেক শুধু সংবাদ মাধ্যমের দায়িত্ব নয়, সাধারণ ব্যবহারকারীরাও সচেতন থাকা জরুরি।
12: আপনার মোবাইলে, ল্যাপটপে অর্থাৎ ইন্টারনেট ডিভাইসের মাধ্যমে যে তথ্যগুলো আসছে সেই তথ্যে থাকতে পারে নানা ধরনের মিথ্যা কিংবা ভ্রান্ত ধারণা। এই মিথ্যা বা ভ্রান্ত ধারণাগুলোকে সঠিক তথ্য দিয়ে রেফারেন্স চেকের মাধ্যমে সত্য ঘটনাটা তুলে আনার প্রক্রিয়া হচ্ছে ফ্যাক্ট চেক। এই যে সংবাদ মাধ্যমের ইচ্ছেকৃত ভুল অথবা না বুঝে ভুল, এই দুটো বিষয়কে পরিষ্কার করবার জন্য সারা পৃথিবীতে সাংবাদিকতার সবচেয়ে আধুনিক যে বিষয়টি এসেছে সেটি হচ্ছে ফ্যাক্ট চেক।
2: এছাড়া সন্দেহজনক তথ্য শেয়ার করার আগে উৎস যাচাই, শিরোনাম নয়, পুরো লেখা পড়া এবং নির্ভরযোগ্য মাধ্যম অনুসরণ করার পরামর্শ দিচ্ছেন তারা। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
13: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুজন শীর্ষ প্রতিনিধি স্টিভ উইটকফ ও জেয়ারেড কুশনার ইউক্রেন যুদ্ধ অবসানের প্রচেষ্টা ত্বরান্বিত করার লক্ষ্যে আজ মস্কোতে পৌঁছেছেন। খবরে বলা হয়, এই সফরের পর আগামীকাল তারা ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য কিয়েভ যাবেন। একটি মার্কিন সংবাদ মাধ্যম জানায়, মার্কিন প্রতিনিধিরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করবেন। ট্রাম্প গতকাল সাংবাদিকদের জানান, ওই দুই প্রতিনিধি যুদ্ধ অবসানের প্রস্তাব নিয়ে গেছেন। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী এবং হুথিদের মধ্যে সংঘর্ষে আজ 60 জনের বেশি নিহত হয়েছে। ইয়েমেনের তিনটি পৃথক সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে কয়েক ঘণ্টার 26 জন সরকারি সেনা ও 31 জন হুথি নিহত হয়। উপসাগরীয় অঞ্চলে খার্ক দ্বীপের কাছে আজ ইরানের একটি জ্বালানিবাহী ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের 4টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানায়, ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র খার্ক দ্বীপের কাছে নোঙর করে থাকা ট্যাঙ্কারটির উপর হামলা করা হয়। তবে ইরান কর্তৃপক্ষ হামলার বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডও এই প্রতিবেদন সম্পর্কে কোনো মন্তব্য করেনি। নেপালের ভয়াবহ আকস্মিক বন্যার 10 দিন পর আজ একটি সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। নেপালি সেনাবাহিনী জানায়, আপার ত্রিশুলি এক জলবিদ্যুৎ প্রকল্পের 225 মিটার দীর্ঘ একটি টানেল থেকে লু হাইতাওকে উদ্ধার করা হয়। এখনও পর্যন্ত ভিন্ন সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার করা ব্যক্তিদের মধ্যে তিনি তৃতীয়। কর্তৃপক্ষের ধারণা, এসব সুড়ঙ্গে 900 মানুষ আটকা পড়ে থাকতে পারে। খেলার খবর হকি। চাইনিজ তাইপেকে হারিয়ে অনূর্ধ্ব বিশ এশিয়া কাপে বাংলাদেশ অনূর্ধ্ব বিশ নারী হকি দল দুর্দান্ত সূচনা করেছে। চীনের মকিতে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ দল আজ চাইনিজ তাইপেকে 7-0 গোলে পরাজিত করে। শুরু থেকে আক্রমণাত্মক খেলে চাইনিজ তাইপেকে ক্রমাগত চাপে রেখে ম্যাচটি নিয়ন্ত্রণ নিয়েছিল বাংলাদেশ দল। বাংলাদেশ গ্রুপ ম্যাচে আগামীকাল পাকিস্তানের বিপক্ষে খেলবে। ফুটবল। উজবেকিস্তানে অনুষ্ঠিত অনূর্ধ্ব বিশ এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে আগামীকাল বাংলাদেশ তাদের তৃতীয় শেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বিকেল 5টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে ভারতের বিপক্ষে পাকিস্তান এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 4 ওভারে বিনা উইকেটে 23 রান করেছে। আগামীকাল একই ভেন্যুতে বাংলাদেশ শ্রীলঙ্কা নারী দলের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় রাত 8:30 খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। দেশের চলমান সংকটকে পুঁজি করে অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের। নাম ব্যবহার করে কেউ যেন বিএনপিকে বিবৃত করতে না পারে সেজন্য প্রত্যেককে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল নিজ জেলা ঠাকুরগাঁওয়ে 2 দিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি। স্থানীয় জনগণের মাঝে উৎসবের আমেজ। কার্যকর সংসদ থাকা সত্ত্বেও রাজপথে লং মার্চ গণ আকাঙ্ক্ষার পরিপন্থী মন্তব্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরুদ্দিন স্বপনের। এবং চীনের মকিতে অনূর্ধ্ব বিশ এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে 7-0 গোলে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের। খবর শেষ হলো।
14: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছে আলিশা ইসলাম। বর্তমান সরকার সংবাদ মাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী এবং সাংবাদিকরা যাতে কোনো ভয়ভীতি ছাড়াই নির্বিঘ্নে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন সরকার সেই পরিবেশ নিশ্চিত করেছে। সম্প্রতি দুটি ভিন্ন অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এমপি গণমাধ্যমের স্বাধীনতা সম্পর্কে সরকারের এই দৃষ্টিভঙ্গি আবারও ব্যক্ত করেন। শুক্রবার নেত্রকোনার কেন্দুয়ায় এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সরকার সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের বাকস্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও দলগতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্দেশ রয়েছে যেন মিডিয়া নিয়ন্ত্রণে কোনো চাপ না দেওয়া হয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা আরও কিভাবে প্রসারিত করা যায় সে লক্ষ্যে কাজ করা। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সংবাদকর্মীদের কল্যাণে গৃহীত উদ্যোগের কথা উল্লেখ করে জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ 6 কোটি টাকা থেকে বাড়িয়ে 25 কোটি টাকায় উন্নীত করার প্রস্তাব অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তিনি অবশ্য বলেন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি প্রেস কাউন্সিলের মাধ্যমে হলুদ সাংবাদিকতা ও অপসাংবাদিকতা রোধে পেশাগত মানদণ্ড বজায় রাখার বিষয়েও কাজ করছে সরকার। এর আগে গত বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী দাবি করেন, গণমাধ্যম অতীতে যে কোনো সবার চেয়ে বেশি স্বাধীন। তিনি বলেন, কেউ যদি কোনো সংবাদ পরিবেশন করার পরে বুঝতে পারেন যে সংবাদটা সঠিক নয় বা করা উচিত হয়নি, সেক্ষেত্রে তারা খবরটা সরে নিতে পারেন, সরকার এখানে হস্তক্ষেপ করে না। এটি একটি প্রতিষ্ঠিত বাস্তবতা যে মুক্ত ও শক্তিশালী গণমাধ্যম গণতন্ত্রের একটি অপরিহার্য স্তম্ভ যা সরকারের জবাবদিহিতা নিশ্চিত করে এবং জনমত গঠনে সহায়তা করে। মূলত মত প্রকাশের স্বাধীনতা শুধু ব্যক্তির স্বাধীনতাই নয়, এটি অন্যের অধিকার সুরক্ষায় অন্যতম ভিত্তি। একটি স্বাধীন গণমাধ্যম দেশের প্রতিটি নাগরিকের কণ্ঠস্বরকে শক্তিশালী করে, ক্ষমতার অপব্যবহারের খোলস উন্মোচন করে এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম করে। বস্তুত একটি মুক্ত স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম ছাড়া মানবাধিকার রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব নয়। আমাদের সংবিধানের 39 অনুচ্ছেদে মুক্ত চিন্তা, বিবেক, গণমাধ্যম ও বাক স্বাধীনতা নিশ্চিত করা আছে। তারপরও সাংবাদিকরা সরকারি বা কর্পোরেট হস্তক্ষেপ, ভয়ভীতি বা সেন্সরশিপ ছাড়াই নির্ভয়ে সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে পারেন, এমন ধরনের সংবাদ ব্যবস্থা নিশ্চিত করা নিয়ে চ্যালেঞ্জ রয়েছে। স্বৈরাচার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের আমলে 2009 থেকে 2024 সালের অগস্ট পর্যন্ত নানা কৌশলে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হতো। বিএনপি নির্বাচনী ইশতেহারে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার করা আছে, কারণ বিএনপি বিশ্বাস করে গণতন্ত্রকে টেকসই ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে গণমাধ্যমের স্বাধীনতার বিকল্প নেই। অর্থাৎ একটি স্বাধীন সার্বভৌম ও পূর্ণ গণতান্ত্রিক দেশে গণমাধ্যম হবে স্বাধীন ও সর্বপ্রকার নিয়ন্ত্রণ ও চাপমুক্ত, যা বহু প্রত্যাশিত একটি টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্বশর্ত। এই বাস্তবতাকে সামনে রেখে সাংবাদিক, গণমাধ্যম মালিক ও সংবাদপত্র কর্মচারীদের স্বার্থ সুরক্ষায় অচিরেই একটি নতুন গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করতে চলেছে সরকার। এই কমিশন ও নীতিমালা তৈরির উদ্দেশ্য হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা বজায় রেখে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। সরকার মনে করে, মত প্রকাশের স্বাধীনতা, সহনশীলতা ও দায়িত্বশীলতার চর্চা বাড়ানোর মাধ্যমে গণমাধ্যম আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখতে পারবে এবং এভাবেই তারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করবে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
5: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
15: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন দেশের গান। প্রথম গানে শিল্পী জুনাত রেহানা, গানের কথাগুলো লিখেছেন লায়লা নাজদিন হারুন, সুরারোপ করেছেন শওকত হোসেন।

0: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলের উত্তরদানের অনুষ্ঠান শনি পেশু।

0: শরতের স্নিগ্ধ শুভেচ্ছায় স্বাগত জানাচ্ছি আজকের সমীপিশ অনুষ্ঠানে। চিঠি ও ইমেল পাঠে রয়েছি আমি জান্নাতুল ফেরদৌস তমা এবং উত্তরদানে রয়েছেন
1: আমি মোহাম্মদ আব্দুল হক।
0: আজ আমরা শুরু করব ইমেল দিয়ে। ইমেল পাঠিয়েছেন তাফরিন আক্তার ঋতু, কতলাপাড়া সরকারি কলেজ রোড, গৌরীপুর, ময়মনসিংহের বন্ধু। আপনি লিখেছেন, বাংলাদেশ বেতারের জনপ্রিয় লাইভ আয়োজন ইউফোনিতে গত 4 মার্চ 2026 আমি কুইজ বিজয়ী হই। বিজয়ী হওয়ার পর থেকে যোগাযোগ করা হয়নি বাংলাদেশ বেতার থেকে আমার সাথে, কিন্তু অনেকটা সময় কেটে গেলেও উপহারটি হস্তান্তরের বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে এখনও কোনো বার্তা বা যোগাযোগের ইঙ্গিত পাইনি। স্বাভাবিকভাবেই একজন বিজয়ী হিসেবে এই দীর্ঘ অপেক্ষা আমার আগ্রহ ও কৌতূহলকে আরও বাড়িয়ে দিয়েছে। আমি বিনীতভাবে জানতে চাচ্ছি আমার কাঙ্ক্ষিত পুরস্কারটি ঠিক কোন সময় নাগাদ আমি পেতে পারি, উপহারটি পাঠানো বা পৌঁছে দেওয়ার নির্দিষ্ট কোনো সময়সূচি থাকলে তা জানালে আমি গভীরভাবে উপকৃত হতাম। আশা করি কর্তৃপক্ষ আমার আগ্রহটিকে ইতিবাচকভাবে গ্রহণ করবেন এবং দ্রুত বিজয়ী উপহারটি আমার হাতে তুলে দেওয়ার উপযুক্ত উদ্যোগ নেবেন। আশা করি অবিলম্বে আমি আমার পুরস্কারটি হাতে পাব।
1: বোন তাফরিন আক্তার ঋতু, আপনার মেইলের জন্য ধন্যবাদ। আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা বলে আপনাকে আমরা সমাবেশতে প্রথমবারের মতো পেয়েছি, আর আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন সে বিষয়ে সংগীত শাখায় আমরা যোগাযোগ করেছি। বাজেট স্বল্পতার কারণে সমস্ত উপহার পূরণ করা সম্ভব হয়নি। পেন্ডিং সব উপহার খুব দ্রুতই কুরিয়ার করা হচ্ছে, আগামী এক সপ্তাহের মধ্যে সবাই পেয়ে যাবেন। আর আপনাকে অবশ্য ফোনে জানানো হয়েছে, এটাও আমরা কর্তৃপক্ষের কাছে জেনেছি। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: জাকির হোসেন জীবন, রাজগঞ্জ কলেজ পাড়া, মনিরামপুর, যশোর থেকে লিখেছেন, অনেকদিন পর যুক্ত হলাম সমীপিশুতে। কেমন আছেন সবাই? এখন থেকে নিয়মিত থাকব বলে আশা করছি। ক্রীড়াঙ্গনে কুইজ অনুষ্ঠান চালু আছে কিনা আর পুরস্কারের ব্যবস্থা কোন অবস্থায় আছে?
1: জাকির হাসান জীবন, আপনাকে সমীপিশু অনুষ্ঠানে আবার স্বাগত জানাচ্ছি। আর আপনার যে প্রশ্ন সেটা হল ক্রীড়াঙ্গনে কুইজ অনুষ্ঠান আপাতত চালু নেই আর পুরস্কারের ব্যবস্থা নেই। আপনার মেইলের জন্য ধন্যবাদ।
0: মেহেদী হাসান মামুন, আপন বেতার শ্রোতা সংঘ, জিয়নপুর, চরিডাঙ্গা, দৌলতপুর, মানিকগঞ্জ থেকে লিখেছেন, শ্রোতা ক্লাব ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান সেতুর ব্যাপারে একটি মতামত দিয়েছিলাম। স্ব স্ব কেন্দ্রের শ্রোতারা কাছাকাছি রেডিও স্টেশনে সেতু অনুষ্ঠানে অংশ নেবে এবং সেখান থেকে নির্ধারিত সম্মানী প্রাপ্য হবেন, কিন্তু এই ব্যাপারে উদ্যোগ না গ্রহণ করে ঢাকা কেন্দ্রে সেতু অনুষ্ঠানের শ্রোতার সম্মানী কমিয়ে দেওয়া হয়েছে, যা মোটেই ঠিক নয়। পূর্বে সেতুতে অংশগ্রহণকারী ক্লাবকে বিশেষ শ্রেণীর সম্মানী এবং টিএডিএ প্রদান করা হতো, যাতে তারা যাতায়াত ভাতা সহ সুন্দর একটি সম্মানী পেত, কিন্তু বর্তমানে সেটিকে গ শ্রেণীর সম্মানী দেয়া হচ্ছে এবং টিএডিএ বাতিল করা হয়েছে। বিষয়টি কি সত্যি? এরকম হলে তো শ্রোতারা যে টাকা খরচ করে বেতারে যাবে সেই সমপরিমাণ টাকাও তারা পাবে না, কম পাবে। তাহলে শ্রোতারা এতে আগ্রহ হারিয়ে ফেলবে, তাই অনুরোধ রইল সম্মানের বিষয়টি আরেকটু ভেবে দেখবেন এবং স্ব স্ব কেন্দ্রের অধীনে ক্লাবগুলো তাদের কেন্দ্রে সাক্ষাৎকার দেবেন, সেটি কার্যকর করা হোক।
1: ভাই মেহেদী হাসান মামুন, সেতু সম্পর্কিত বিষয়টি আমরা বিবেচনা রাখলাম, আর আপনি যেহেতু নিজেই বলেছেন বিষয়টি ভেবে দেখার জন্য কর্তৃপক্ষের কাছে আমরা উপস্থাপন করলাম। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: এস এম সবেদ আলী, প্রত্যাশা বেতার শ্রোতা সংঘ, চাপড়াইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ থেকে লিখেছেন, ভাদ্রের তালপিঠার শুভেচ্ছা। আমি ইউফোনি অনুষ্ঠানে বিজয়ী হয়েছিলাম গত 7 আগস্ট 2026। বেতার থেকে ফোন দিয়েছিল অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, কিন্তু আমি অসুস্থ থাকায় অনুষ্ঠানে যেতে অপারগতা প্রকাশ করি। বেতার থেকে বলা হয়েছিল আমার পুরস্কারটি ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু আজ পর্যন্ত পেলাম না। সবিনয়ে জানতে চাই পুরস্কারটি কবে নাগাদ পাঠানো হবে।
1: ভাই এস এম সবেদ আলী, আপনাকে প্রথমে শুভেচ্ছা দীর্ঘদিন পরে আমাদের কাছে লেখার জন্য। আমরা ব্যক্তিগতভাবে আপনার সাহচর্য মিস করি। ইউফোনি অনুষ্ঠানের ব্যাপারে আমরা শুরুতেই তাফরিন আক্তার ঋতুর প্রশ্নের জবাবে উত্তর দিয়েছি, আর এখন ইউফোনিতে যারা বিজয়ী হন তাদেরকে সরাসরি ডাকেন এবং তাদের সাক্ষাৎকার প্রচার করা হয়। আপনার স্বাস্থ্য ব্যাপারটি আমাদের কাছে বিবেচ্য বিষয়, খুব শীঘ্রই পুরস্কারটি পেয়ে যাবেন। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ শাহাদাত হুসাইন বাল্লু, পূর্ব করমজা, সোনাতলা বগুড়া থেকে লিখেছেন, সময়ের সাথে মানুষের মনের ব্যাপক পরিবর্তন ঘটে, বদলে গেছে পৃথিবী, বদলেছে বাংলাদেশ। মানুষ নিমিষেই এক মুহূর্তেই সবকিছু পেতে চায়, কেন জানি একটা অস্থির ভাব। বর্তমান এই প্রযুক্তির ব্যাপক উন্নতির সময়ে মানুষ সেটিকেই বেছে নিয়েছে। আগে চিঠি পাঠিয়ে অনেকদিন অপেক্ষা করতে হতো, বর্তমান মেইল করে তৎক্ষণাৎ তার উত্তর পাওয়া যায়। অবশ্য এটা খুবই ভালো হয়েছে বলে আমি মনে করি, কিন্তু বেশি ভালো খুঁজতে গিয়ে যদি নিজের পুরনো ঐতিহ্যকে হারিয়ে ফেলি, তার দায়ভার কাকে দেব, উত্তর জানা নেই। আমরা যারা বেতারে লিখি তারা মূলত পোস্ট কার্ডে লিখি। সেদিন বগুড়া হেড পোস্ট অফিসে গিয়ে খোঁজ নিলাম, তারা সাফ জানিয়ে দিলেন পোস্ট কার্ড পাওয়া যায় না। আসলে কথাটা কতটা সঠিক বলবেন, কারণ এই চিঠি যদি না থাকে তাহলে পুরনো ঐতিহ্য রক্ষার দায়িত্ব কার? সেই সাথে খুব তিতা হলেও এটাই চরম সত্য যে মানুষ পুরনো ঐতিহ্য বেতার সেট আর ব্যবহার করে না, ব্যবহার করছে মোবাইল অ্যাপ। আসলে এটা মায়ের চাইতে মাসির দরদ বেশি এরকম, কেননা সরাসরি রেডিও সেটের মাধ্যমে অনুষ্ঠান শোনার একটা আলাদা আনন্দ পাওয়া যায়, কিন্তু অ্যাপের মাধ্যমে বেতার শুনে আমি মূলত আনন্দ পাই না। এটা আমার মত, কারণ অন্যের সাথে হয়তো আমার মতের পার্থক্য থাকতেই পারে, এর বিশেষ একটা কারণ আছে। তা হল অ্যাপের মাধ্যমে বেতার শুনলে এমবি লাগে, আর এমবি কিনতে অবশ্যই টাকা লাগবে, তাই এজন্য আমি সার্বজনীনভাবে কথাটি বললাম। আসলে বেতার সেটটি হবে সাধারণ মানুষের জন্য কল্যাণকর, তাই আমি অনুরোধ জানাই সমীপেশু কর্তৃপক্ষকে, যারা সমীপেশুতে নিয়মিত লেখে তাদের মধ্য থেকে মাসে একজনকে শ্রেষ্ঠ পত্রলেখক বাছাই করে তাকে একটি দামি রেডিও সেট উপহার দেয়া হোক। শুধু এখানেই না, আরও যেগুলো কুইজ অনুষ্ঠান চালু আছে সেখান থেকেও যেন পুরস্কার হিসেবে একটি দামি রেডিও সেট উপহার দেয়া হয়।
1: ভাই মোহাম্মদ শাহাদত হোসেন বাল্লু, আপনার মেইলের জন্য প্রথমে ধন্যবাদ। আপনি একদিকে যুগের পরিবর্তনকে চাচ্ছেন, আবার অন্যদিকে পুরাতনকে ধরে রাখার চেষ্টা করছেন। দুটো প্রক্রিয়াই স্বাভাবিক প্রক্রিয়া, আমরা নতুনের সাথেও যেমন সংযোগ ঘটবে পুরাতনটা ধরে রাখার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। আর যে বিষয়টি বলেছেন রেডিও সেট, এটা তো আগে প্রতিটি শহরে সবচেয়ে ভালো দোকানটা ছিল রেডিওর দোকান, এখন সেই দিন চাইলেও আপনি পাবেন না, অ্যাপসই আমাদের ভরসা। তবে এক্ষেত্রে অ্যাপসকে যদি কোনোভাবে বিনামূল্যে করা যায়, এ ব্যাপারে আপনাদের শ্রোতাদের পক্ষ থেকে একটা দাবি আছে। এটা বাস্তবায়ন আসলে বাংলাদেশ বেতারের একার পক্ষে সম্ভব নয়, এর সাথে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান সংশ্লিষ্ট, বাংলাদেশ বেতারও বিষয়টি নিয়ে প্রচেষ্টা অব্যাহত রাখছে। আর শেষে আপনি যেটা বলেছেন কুইজ অনুষ্ঠানে রেডিও সেট উপহার দেওয়ার জন্য, এটা এখনো চলমান আছে। আবার কোন কোন শ্রোতা যাদের একাধিক রেডিও সেট আছেন তারা আবার রেডিও সেট পছন্দ করে না। যাই হোক, আমরা সবগুলো বিবেচনা রেখে সিদ্ধান্ত নিচ্ছি। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ রাসেল শেখ পূর্ব আর পাড়া আমডালা শিবালয় মানিকগঞ্জ থেকে লিখেছেন, বাংলাদেশ বেতারের মোট ১৪টি আঞ্চলিক কেন্দ্র রয়েছে, এর মধ্যে ঢাকা কেন্দ্র বৃহৎ ও গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। বাংলাদেশ বেতারে প্রতিভা অন্বেষণের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে প্রতিভাবানদের তালিকাভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। এর মধ্যে অনুষ্ঠান ঘোষক, উপস্থাপক, কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার সহ বিভিন্ন বিষয়ে প্রতিভাবানদের অন্তর্ভুক্ত করা হয়। আমি জানতে চাই, তালিকাভুক্ত কণ্ঠশিল্পী হতে হলে কি ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন?
1: ভাই মোহাম্মদ রাসেল শেখ, আপনার মেইলের জন্য ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ বেতার তার প্রতিটি স্টেশন নিয়মিতভাবে অনুষ্ঠান ঘোষক, উপস্থাপক, কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার নির্বাচনের জন্য অডিশন বোর্ডের মাধ্যমে সিলেকশন করে থাকে। এটা একটি ধারাবাহিক প্রক্রিয়া, আর এই প্রক্রিয়ায় আমাদের শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে কোনো শর্ত দেওয়া নেই। আমরা বলব না যে একজন এসএসসি পাশে আবেদন করতে পারবে না, আমাদের এখানে সংশ্লিষ্ট যোগ্যতাটাই এখানে প্রাধান্য পেয়ে থাকে। যেমন কণ্ঠশিল্পী কথা বলেছেন, সেখানে তার কণ্ঠ ভালো না থাকলে যতই শিক্ষিত হোক না কেন এখানে তার কোনো ভ্যালু বা মূল্য নেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনাদের সকলকেই বলব আপনারা প্রচেষ্টা করেন এবং আমাদের তালিকাভুক্ত শিল্পী হন, সবাইকে ধন্যবাদ।
0: মোবারক হোসেন ফোনি দিঘি বেতার শ্রোতা সংঘ আকন্দের বাইদ সাগর দিঘি চাঙ্গাইল থেকে লিখেছেন, এই রমরমা রঙিন যুগে এসেও আমরা বেতার শুনি, একজন কৃষক ক্ষেতের আইলে বসে কোমরে রেডিও রেখে শোনে, গরু চড়াতে মাঠে রেডিও শুনে থাকে রাখাল, যার প্রমাণ আমাদের ফেসবুক বেতার বন্ধুরা। একটু পেছনে যেতে চাই। 2011 সাল রংপুর বেতারের লালমনিহাটের সাইফুল ইসলাম আশার বাল্য বিবাহ বেতার শ্রোতা ক্লাব তার অনন্য সচেতনতামূলক কাজের স্বীকৃতিস্বরূপ বিটিভি, জনপ্রিয় ম্যাগাজিন ইত্যাদিতে অংশগ্রহণের সুযোগ পায়। ওরা পাঁচজন আমার বাসায় থেকে পরে ধনবাড়ি ইত্যাদি অনুষ্ঠানে যোগ দেয়। আমিও জমিদার বাড়িতে এক রাত হানিফ সংকেত সহ সকল বন্ধুদের সাথে রাত্রি যাপন করি, সেটাও বেতারের কল্যাণে। প্রিয় শুভাশিস, বেতার শুনি বলে আজও নিজে সচেতন, অন্যকে সচেতন করার চেষ্টা করি, এটা বেতার শিক্ষা বলতে পারেন। বেতার ম্যাগাজিন উত্তরণ, দর্পণ, মহানগর এবং দুর্বারের সূচক ধ্বনি এখনও শ্রোতা মনকে নাড়া দেয়।
1: ভাই মুবারক হোসেন ফোনি, আপনার দীর্ঘ মেইলের জন্য ধন্যবাদ জানায়। আপনি আপনার একটি দীর্ঘ দিনের স্মৃতিচারণ করলেন, আপনাকে এজন্য ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে তৎকালীন বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের আঞ্চলিক পরিচালক সহ যারা এই অনুষ্ঠানে সহযোগিতা করেছে তাদেরকেও সর্বশ্রেষ্ঠ পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।
0: মোসাম্মৎ মনিরা খাতুন, নারায়ণপুর, ভাবখালী, নতুন বাজার, ময়মনসিংহ সদর থেকে লিখেছেন, সময়ের সাথে তাল মিলিয়ে

0: অনুষ্ঠানে দেয়া কুইজের উত্তর শুধুমাত্র চিঠিতে নেওয়া হয়। আসলে আমার মতো আরও অনেক নারী শ্রোতারা আছেন যাদের পক্ষে চিঠি পোস্ট অফিসে যেয়ে পোস্ট করা সম্ভব হয় না। আমার বাসা থেকে ডাক অফিস অনেক দূরে, তাছাড়া আমার ছেলে মেয়ে ছোট, সংসার সামলে এতদূর চিঠি পোস্ট করা আমার পক্ষে অসম্ভব। তাই বাংলাদেশ বেতার কর্তৃপক্ষের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, চলো বদলে যাই অনুষ্ঠানের কুইজের উত্তর যেন অবিলম্বে ইমেইলের মাধ্যমে নেওয়া হয়। সময়ের সাথে তাল মিলিয়ে চলুক বাংলাদেশ বেতারের প্রতিটি পরিবেশনা, এটাই বেতার কর্তৃপক্ষের কাছে আমাদের চাওয়া। আশা করি কর্তৃপক্ষ এই বিষয়টি সুন্দরের সাথে বিবেচনা করে ইমেইলের মাধ্যমে উত্তর নেবে। আরেকটু জানতে চাচ্ছিলাম, আমি ফেব্রুয়ারি মাসের সমীপেশুতে শ্রেষ্ঠ পত্রলেখক হয়েছি, আমার পুরস্কার কবে পাব? বাংলাদেশ বেতার আমার ভালোবাসার অন্যতম জায়গা।
1: মুসাম্মাত মনিরা খাতুন, আপনার মেইলের জন্য ধন্যবাদ। আর যে মতামত দিয়েছেন সেটি আমরা কর্তৃপক্ষের কাছে জানিয়ে দিলাম। আর সমাবেশী অনুষ্ঠানের শ্রেষ্ঠ পত্রলেখকের পুরস্কারের ব্যাপারে সেখানেও যোগাযোগ করা হয়েছে, আপনার ফোন নম্বর পাওয়া যাচ্ছিল না, সম্ভবত আপনি ইতিমধ্যে দিয়েছেন, খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করা হবে। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: বাসার আনাম নয়াপাড়া মাটি ফাটা শ্রীবর্দী শেরপুরের বন্ধু লিখেছেন, জনপ্রিয় কথা সাহিত্যিক সেলিনা হোসেনের সাক্ষাৎকার শুনতে চাই।
1: ভাই বাসার আনাম, আপনার মেইলের জন্য ধন্যবাদ, কিন্তু আপনি কোন অনুষ্ঠানের সাক্ষাৎকার শুনতে চান তা উল্লেখ করেননি। তবে সাধারণত মহানগরে এই ধরনের সাক্ষাৎকার প্রচার করা হয়, আমরা তাদেরকে জানিয়ে দিলাম। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ বিল্লাল শেখ মাই টাইম রেডিও লিসেনার্স ক্লাব সি অ্যান্ড বি পাড়া চুয়াডাঙ্গা থেকে লিখেছেন, সংক্ষেপে দুটি প্রশ্ন করছি, বর্তমানে নিঃসৃতি অনুষ্ঠান কত মিটার ব্যান্ডে প্রচারিত হয়? এ কারণে বলছি কারণ কুষ্টিয়া থেকে শোনা যায় না। ঢাকা বেতার থেকে সকল ধরনের গানের অনুষ্ঠান অনুরোধের অনুষ্ঠান সম্প্রচার হলেও নজরুল সঙ্গীতের কোনো অনুরোধের অনুষ্ঠান নেই। তাই আমার অনুরোধ, নজরুল সঙ্গীতের একটি অনুরোধের আসর থাকা বাঞ্ছনীয়। প্রয়োজনে প্রথমে 30 মিনিটের একটি নজরুল সঙ্গীতের অনুরোধের আসর প্রচার করার জন্য কর্তৃপক্ষ বরাবর অনুরোধ করছি। আর বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার হতে প্রচারিত পর্বের আগের দিন রাতে আগামীকালের অনুষ্ঠান সূচি প্রচার করার জন্য রিকোয়েস্ট করছি। খবরের মধ্যে কোন ধরনের বিজ্ঞাপন প্রচার না করার জন্য অনুরোধ করছি, কারণ সরকারি বা বেসরকারি সকল ধরনের বিজ্ঞাপন গানের অনুষ্ঠানগুলোতে প্রচার হয়ে থাকে এবং রাতে যখন অনুষ্ঠান সূচি বলা হয় ওই সময় কোন ধরনের মিউজিক না বাজানোর জন্য রিকোয়েস্ট করছি, কারণ বিঘ্ন সৃষ্টি হয়। পরিশেষে জানতে চাই, শুক্র ও শনিবারে সরকারি ছুটির দিনে ঢাকা কেন্দ্রের ছুটি কিভাবে ভোগ করেন? অর্থাৎ বুঝাতে চাইছি সকল সময় অনুষ্ঠান চলে, এর মধ্যে যাদের প্রোগ্রাম থাকে তারা কি করে ছুটি ভোগ করেন জানাবেন।
1: ভাই মোহাম্মদ বিল্লাল শেখ, সুদূর চুয়াডাঙ্গা থেকে আপনি অনেকগুলো বিষয়ে মতামত এবং প্রশ্ন করে মেইল করেছেন, আমরা প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। নজরুল সঙ্গীতে অনুরোধের আসরের কোন অনুষ্ঠান আপাতত নাই, আপনার অনুরোধটি আমরা পরবর্তী ফিক্সড পয়েন্টে বিবেচনার জন্য পাঠিয়ে দিলাম। আপনি আরও কয়েকটি বিষয়ে নিয়মিত যে অনুষ্ঠান হয় সে ব্যাপারে মতামত দিয়েছেন। এক নম্বর হয়েছে বিজ্ঞাপন প্রচার না করা খবরের মধ্যে, এটাই আমাদের উদ্যান কর্তৃপক্ষের সিদ্ধান্ত, বিজ্ঞাপন আসলে বিজ্ঞাপন প্রচার হবে। এছাড়া আপনি অনুষ্ঠান সূচি চলাকালীন কোন ব্যাকগ্রাউন্ড মিউজিক, ইংরেজিতে বলা হয় ব্যাকগ্রাউন্ড মিউজিক, না বাজানোর জন্য অনুরোধ করেছেন। আসলে ব্যাকগ্রাউন্ড মিউজিক অনুষ্ঠানের সৌন্দর্য আরো বাড়িয়ে দেয়, হয়তো আপনার কাছে ব্যত্যয়ের কারণে খারাপ লাগতে পারে, কিন্তু এটা চলতে থাকবে। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ জাহিদুল ইসলাম ভুরুলিয়া ডুয়েট জয়দেবপুর গাজীপুর থেকে লিখেছেন, বেতার বাংলা পত্রিকাটি অনেক জনপ্রিয় যা বেতার শ্রোতারা তো নিয়মিত পাঠ করেই থাকেন, এর বাইরেও সরকারি বিভিন্ন সেক্টরের লোকজনের নিকট এটি অধিক সমাদৃত যা যুগ যুগ ধরে অব্যাহত আছে, কিন্তু সেন্ট্রাল গ্রুপের একটি পোস্টের মাধ্যমে বেতার বাংলার আঞ্চলিক পরিচালক স্যারের একটি মন্তব্যে জানতে পারলাম বাজেট না পাওয়া পর্যন্ত বেতার বাংলার ভাদ্র আশ্বিন সংখ্যাটি প্রকাশিত হবে না, যেহেতু অলরেডি ভাদ্র মাস চলমান। তবে কি শ্রোতারা সঠিক সময়ে বেতার বাংলা পত্রিকা হাতে পাবেন না? বিষয়টির দ্রুত সমাধান করে অতি সত্বর বেতার বাংলা প্রকাশের অনুরোধ রইল, এটি শ্রোতাদের আবেগ ও ভালোবাসার নাম।
1: ভাই মোহাম্মদ জাহিদুল ইসলাম, আপনি সহ শ্রোতাদের আবেগ ও ভালোবাসাকে আমরা শ্রদ্ধা করি, তবে বাজেটের বিষয়টি আসলে সরকারের ব্যবস্থাপনার বিষয়, আমরা বেতার বাংলা প্রকাশের চেষ্টা করে যাচ্ছি।

0: হয়তো লিখবেন আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
1: সাইফুল ইসলাম সাকিব, অনির্বাণ বেতার শ্রোতা ক্লাব, উত্তর শরীফপুর, বেগমগঞ্জ, নোয়াখালীর বন্ধু লিখেছেন, বাবা খবর শুনতেন, বড় বোন শুনতেন বিভিন্ন বেতারের অসংখ্য অনুষ্ঠান। বলা চলে বড় বোনের হাত ধরেই বেতারের সাথে আমার পথ চলা শুরু। সেই থেকে আজ পর্যন্ত বাংলাদেশ বেতার আমার তথ্য বিনোদনের নিত্যদিনের সঙ্গী। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর দর্পণ উত্তরণ, অনুরোধের আসন নিবেদন আমার ভীষণ প্রিয়। এছাড়াও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক অনুষ্ঠানগুলো আমি নিয়মিত শুনি, আমার ভালো লাগে। বিশেষভাবে অনুরোধ করছি, অনুরোধের আসন নিবেদনের ন্যায় শ্রোতাদের অনুরোধে ঢাকা ক কেন্দ্র থেকে ব্যান্ড ও অ্যালবামের গানের একটি অনুষ্ঠান চালু করার জন্য, যাতে শ্রোতারা অনুরোধের মাধ্যমে নিজ নিজ পছন্দের গানগুলো শুনতে পারে। নিশুতি অধিবেশনে নতুন নতুন নাটক প্রচারের অনুরোধ রাখছি।
0: ভাই মোহাম্মদ সাইফুল ইসলাম সাকিব, আপনার মেইলের জন্য ধন্যবাদ। আপনি অনেকগুলো মতামত দিয়েছেন, আমরা মতামতগুলোকে সংশ্লিষ্ট সেকশনে জানিয়ে দিলাম। আর নিশুতি অধিবেশনে নতুন নতুন নাটকের ব্যাপারে যে অনুরোধ রেখেছেন সে ব্যাপারে আমরা ইতিপূর্বে কয়েকবার উত্তর দিয়েছি। আমাদের নতুন নাটকের প্রযোজনা খুব কম হচ্ছে, আমাদের স্ক্রিপ্টের অভাব আমরা বোধ করছি। আপনারা এগিয়ে আসেন, আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
1: এবারে আপনাদের পাঠানো চিঠি থেকে পড়ছি। আব্দুল ওয়াহাব প্রধান সম্রাট, রেডিও শ্রোতা বন্ধন ক্লাব, কুকি বাজিত, বড়িয়াহাট, মোকামতলা, বগুড়ার বন্ধু লিখেছেন, বাংলাদেশ বেতারের দর্পণ, প্রিয় সমীপেশু, শ্রোতাদের চিঠি ইমেইলে আলোচনা সমালোচনায় ঢাকা কেন্দ্রের অনুষ্ঠানমালার সঠিক চিত্রায়ন হয় এই অনুষ্ঠানে। শ্রোতাদের অনেক চাওয়া পাওয়া থাকলেও বেশিরভাগ চাওয়ার গুরুত্ব কর্তৃপক্ষ দেয় না। যেমন অনেক শ্রোতাদের দাবি থাকার পরেও ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর ও দর্পণ আগের মতো ফিরিয়ে আনা হচ্ছে না। আমরা শ্রোতারা বেশি কিছু চাই না, ভালো মানের অনুষ্ঠান চাই।
0: ভাই আব্দুল ওহাব প্রধান সম্রাট, আপনার সুন্দর হাতের লিখিত পত্রের জন্য ধন্যবাদ। অবশ্যই সংগীত অনুষ্ঠানটি বাংলাদেশ বেতারের দর্পণ হিসেবে কাজ করে আর শ্রোতাদের মতামতের গুরুত্ব দেওয়া হয় না, বিষয়টি সঠিক নয়। তবে যে বিষয়টি এখানে তুলে ধরেছেন, মহানগর এবং দর্পণ আগের মতো ফিরিয়ে যাওয়ার বিষয়টি, আপনাদের মতামত অবশ্যই গুরুত্ব সহিত বিবেচনায় থাকবে। আপনার পত্রের জন্য আবারও ধন্যবাদ।
1: মোহাম্মদ আরমান মোল্লা, স্বাধীন বেতার লিসেনার্স ক্লাব, এম পাঁচগাঁও, আড়াই হাজার, নারায়ণগঞ্জ থেকে লিখেছেন, গত 20 আগস্ট বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি, সম্প্রচার ও ভোট গণনার মধ্য দিয়ে ফলাফল প্রকাশের অনুষ্ঠান শুনলাম বাংলাদেশ বেতার থেকে, অনেক ভালো লেগেছে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানটি।
0: আসলে বাংলাদেশ বেতার সবসময় চায় তার শ্রোতাকে জাতীয়ভাবে যত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটুক সমস্ত ঘটনার কাছাকাছি পৌঁছে দেওয়ার জন্য, এবং জাতীয় সংসদে 23তম রাষ্ট্রপতি নির্বাচনের সম্প্রচার ও ভোট গণনার ফলাফল প্রকাশ আমরা সেজন্যই করেছি। দীর্ঘদিন পরে এরকম একটি অনুষ্ঠান হয়েছে, শ্রোতা হিসাবে আপনাদের ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগলো। নিয়মিত অনুষ্ঠান শুনবেন এবং আপনার পত্রের জন্য আবারও ধন্যবাদ।
1: প্রিয় শ্রোতা, সময় স্বল্পতার কারণে আপনাদের কিছু চিঠি ও ইমেইলের এবারে প্রাপ্তি স্বীকার করছি। বিপ্লব খান, রূপসী বাংলা বেতার শ্রোতা সংঘ, ভেলামারি, মিলন বাজার, মাদারগঞ্জ, জামালপুর থেকে লিখেছেন, অসিত চক্রবর্তী অনিক, হরিরামপুর, মানিকগঞ্জ থেকে লিখেছেন, মোহাম্মদ মেহেদি হাসান, গোপালপুর, বোচাগঞ্জ, দিনাজপুর থেকে লিখেছেন, কৃষ্ণ কর্মকার কৌশিক, উদ্ভাসিত বেতার শ্রোতা সংঘ, দক্ষিণ বন্দর কর্মকার পট্টি, মঠবাড়িয়া, পিরোজপুর থেকে লিখেছেন, আবুল কাশেম, বুলনপুর, রাজপাড়া, রাজশাহী থেকে লিখেছেন, মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ, রেফ্রেশিয়া বেতার শ্রোতা ক্লাব, পূর্ব ইসদাইর, ফতুল্লা নারায়ণগঞ্জের বন্ধু লিখেছেন, মোহাম্মদ আজমাইন হোসেন, পলাশতলী, মঙ্গলবাড়ি, জয়পুরহাটের বন্ধু লিখেছেন, ইমন আহমেদ দুলাল, মাকারকুল, ছনকা, সাটুরিয়া, মানিকগঞ্জ, আর পি রাব্বি সরকার, সরা তৈল, এনায়তপুর, সিরাজগঞ্জ, ফয়সাল আহমেদ শিপন, আফিয়া খানম জুলি, তাসলিমা খানম সুমি, বি এম কৌশিক আহমেদ সুজন, মধুমতি রেডিও লিসেনার্স ক্লাব, ঘোড়াদায়, সুলতান শাহী গোপালগঞ্জ, মোহাম্মদ মোকলেচুর রহমান, কাছারিপাড়া, আলমডাঙ্গা চুয়াডাঙ্গা, জাকির হোসাইন, ফাতেমানগর, ত্রিশাল, ময়মনসিংহ, আলী আহমেদ আরিফ, জননী বেতার শ্রোতা সংঘ, তিলনা, সাপাহার, নওগাঁ, শ্রীবিধি চক্রবর্তী, শ্রীদীপক চক্রবর্তী, ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাব, হাজরাডাঙ্গা, সুন্দর দীঘি, দেবীগঞ্জ, পঞ্চগড়, সৈকত কুমার দাস, ত্রিবেণী রানী দাস, বিশ্বনাথ দাস বিশু, গছাহার বেতার শ্রোতা ক্লাব, রানীর বন্দর, চিরির বন্দর, দিনাজপুর। আমাদের লিখবার ঠিকানাটি জানিয়ে দিচ্ছি। চিঠি লিখবার ঠিকানা সমী পেশু, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার ঢাকা, শের বাংলানগর, আগারগাঁও, ঢাকা 1207। ইমেল করবার ঠিকানা esomipeshu@gmail.com, esamipeshu@gmail.com। প্রিয় শ্রোতা, এবারে জানাব আমাদের আগস্ট মাসের যিনি সেরা লেখক নির্বাচিত হয়েছেন তার নাম। সেরা লেখক নির্বাচিত হয়েছেন সম্রাট মোহাম্মদ ফারুক মোঘল, নলমা, মোঘলবাড়ি, ছনখোলা, ঘাটাইল, টাঙ্গালের বন্ধু। বন্ধু, আপনাকে অনেক অনেক অভিনন্দন।
0: ভাই ফারুক মোঘল, আপনাকে ধন্যবাদ। আপনার চিঠি আমাদেরকে অনুপ্রাণিত করে এবং চিঠি সংক্রান্ত একটি অনুষ্ঠান আপনি কিন্তু আমাদের কাছে প্রস্তাব করেছেন, নাম ছিল চিঠি দিও, আমি উত্তরও দিয়েছি। এই চিঠি দিও অনুষ্ঠানে আপনার প্রস্তাবটি আজকে শ্রেষ্ঠ পত্রলেখক হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আপনাকে শুভেচ্ছা।
1: বন্ধুরা, শেষ করছি আমাদের আজকের সমীপেশু অনুষ্ঠান। কথা হবে আবারও আগামী আয়োজনে। আজকের মতো শুভরাত্রি।
0: শুভরাত্রি।

0: এতক্ষণ শুনলেন শ্রোতাদের চিঠিপত্র ও ইমেলের উত্তরদানের অনুষ্ঠান শনিপেশু। চিঠিপত্র ও ইমেল পাঠিয়েছিলেন জান্নাতুল ফেরদৌস তমা, উত্তরদানে ছিলেন মোহাম্মদ আব্দুল হক, সম্পাদনায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন ইংরেজি খবর।

0: Assalamu alaikum. 9:30 PM. This is Bangladesh Betar. The news read by Akhtar Zaman. First, the headlines. Prime Minister warns of legal action against those creating anarchy on recent crisis. Tariq Rahman urges everyone to be careful so that none can exploit and embarrass BNP. President to go on a two-day visit to Thakurgaon tomorrow for first time after assuming office. Despite effective parliament, Jamaat-led long march is against aspirations of people. Comments Prime Minister's political advisor Zahiruddin Shopon. Dhaka South City Corporation sets target of collecting 1 lakh kg of plastic in next 1 year. Consumers to get daily commodities in exchange. Two top US envoys arrive in Moscow to discuss ending Russia-Ukraine war. Clashes between Yemeni government forces and Houthi kill 60. And Bangladesh gets good start, beating Chinese Taipei by 7-0 in Under-20 Asia Cup hockey in Moki of China. Dear listeners, you have just heard the headlines. Now I am moving on to the details. Prime Minister Tariq Rahman has said some political parties and individuals are trying to create anarchy by spreading confusion on some recent crisis. He was addressing a discussion on the 48th founding anniversary of BNP at the Bangladesh Krishibid Institution Auditorium in the capital today. The Prime Minister said his government has inherited problems either from autocratic regime or the interim government and also trying to resolve those. He warned against attempts to create anarchy and urged everyone to handle the anarchists as per law. Tariq Rahman also urges everyone to be careful so that none can exploit and embarrass BNP. Referring to the BNP's role during every national crisis, the Prime Minister said, at every critical moment, BNP has worked with its leaders, workers and the people to overcome the crisis. He said, BNP has always safeguarded the interests and democratic rights of the people. That's why BNP won every election and formed the government with the support of the people, the Prime Minister added. President Mirza Fakhrul Islam Alamgir will go to his hometown Thakurgaon tomorrow for the first time since assuming office. On the first day of his two-day long visit, the President will offer prayers at the graves of his parents and exchange views with local people. In the afternoon, the President will attend a civic reception to be accorded to him as the chief guest. On the following day, Monday, he will lay the foundation stone of Thakurgaon University. Meanwhile, festive atmosphere with curiosity and excitement has gripped the people of Thakurgaon and surrounding areas ahead of the President's visit. Prime Minister's political advisor Zahiruddin Shopon has said the long march of the 11-party alliance led by opposition Jamaat-e-Islami from Dhaka to Chattogram to place its 6-point demand is contrary to the people's aspirations where the parliament is working effectively. He said this while addressing a roundtable meeting at Bangladesh Institute of Law and International Affairs Auditorium in the capital today. Zahiruddin Shopon said, in parliamentary politics, duty of an opposition is to keep the government under accountability through the check and balance. However, the tendency of shifting the debate of parliament to the street eventually violates democratic culture, he added. State Minister for Foreign Affairs Humayun Kubir has said, Prime Minister Tariq Rahman will carry the message of a new Bangladesh and its story of progress to the United Nations General Assembly, UNGA. He was addressing a viewership meeting with Electronic Media Journalists Association, EMJA, in Sylhet today. The State Minister said there is a possibility of meeting between Prime Minister Tariq Rahman and US President Donald Trump during the UNGA engagements. Answering to the queries about Bangladesh-India relations, he said discussions were underway regarding a possible visit by the Prime Minister to India, but no date had yet been finalized. Regarding the proposal to make a pact, Humayun Kabir said discussions are continuing and Bangladesh's participation in such an arrangement would not be unusual. Based on the national interest, Bangladesh will go wherever it need to go, he added. State Minister for Foreign Affairs, Shama Ubayat Islam, has said the upcoming session of the United Nations General Assembly will provide Bangladesh, under the leadership of Prime Minister Tariq Rahman, with a major opportunity to highlight its national interests, economic potential and development priorities on the global stage. She was addressing a discussion titled Upcoming UNGA and Branding of Bangladesh at a hotel in the capital today. The State Minister said the session of the General Assembly carries added significance as Foreign Minister Dr. Khalilur Rahman will preside over it. Meanwhile, the high-level segment of the 81st session of the UN General Assembly is scheduled to begin in New York on 21st September. A bazaar in exchange for waste program was organized in Kamrangichor of the capital today with the aim of increasing the direct involvement of citizens in building a clean city, proper management of waste and helping the marginalized communities. The program was jointly organized by Dhaka South City Corporation DSCC and Vidyananda Foundation. Thousands of citizens of the area collected daily necessities by depositing plastic waste from their homes at this temporary market. Inaugurating the program, Administrator of Dhaka South City Corporation, Bir Muktijodha Muhammad Abdul Salam, said bazaar in exchange for waste is an effective model to ensure the action participation of citizens in building a clean city. It may mention, under this project, a target has been set of collecting about 1 lakh kg of plastic waste through 100 mobile campaigns in the next 1 year. This is Bangladesh Bethard giving you the news. Two of U.S. President Donald Trump's top envoys, Steve Witkoff and Jared Kushner, arrived in Moscow today aimed at accelerating efforts to end the war in Ukraine. Reports said they will hold talks before traveling to Kyiv tomorrow for discussions with Ukraine. A U.S. news outlet reported the U.S. envoys would separately meet both Russian President Vladimir Putin and Ukrainian President Volodymyr Zelensky. Trump told reporters yesterday the pair was bringing with them a proposal to end the war. More than 60 people have died in clashes between the forces of Yemeni's internationally recognized government and the Houthis today. AP reported, quoting three separate Yemeni military sources, said that 26 government troops and 31 Houthis have been killed over several hours of battle in the country's southwest. A Yemeni health source also told the news agency that the death toll from the Houthi missile attack on a road in Yemen's Taiz governorate earlier today now stands at 6. Hockey and Bangladesh women's hockey team made a flying start in the Under-20 Asia Cup, beating Chinese Taipei. In the opening match, Bangladesh won by 7-0 against Chinese Taipei at Moki in China today. Bangladesh controlled the match from the outset, playing an attacking brand of hockey and keeping Chinese Taipei under constant pressure. Bangladesh will play its next group match against Pakistan tomorrow. Finally, weather and forecast valley till 1 tonight says there is no inland river port warning and no signal is to be western. And now to end the news, the headlines once again. Prime Minister warns of legal action against those creating anarchy on recent crisis. Tariq Rahman urges everyone to be careful so that none can exploit and embarrass BNP. President to go on a two-day visit to Thakur Gao tomorrow for first time after receiving office. Despite effective parliament, Jamaat-led long march is against aspirations of people, comments Prime Minister's political advisor Zohiruddin Shopon. Dhaka South City Corporation sets target of collecting 1 lakh kg of plastic in next 1 year. Consumers to get daily commodities in exchange. Two top US envoys arrived in Moscow to discuss ending Russia-Ukraine war. Clashes between Yemeni government forces and Houthi kill 60. And Bangladesh gets good start, beating Chinese Taipei by 7-0 in Under-20 Asia Cup hockey in Moki of China. And that's the end of the news. Our next bulletin will be at 11 p.m. in Bangla.
1: Now here is the news commentary, written by Alhamra Islam and read by Nurun Nahar. The government believes in a free press and is committed to ensuring a safe working environment for journalists. State Minister for Information and Broadcasting Yasir Khan Chowdhury yesterday on two occasions expressed the government's view on freedom of press and suggested what role the media should play to cater authentic objective news in lieu of falsehood which misguide the people and the nation. In reply to a question in the National Parliament, the State Minister said under the BNP government, media is enjoying full freedom than in the past and that the government does not interfere in its activities. However, he cited some recent news and reports by news media, which they removed later realizing that they were not based on facts. State Minister Yasir categorically told the Parliament that the government is not trying to control the media, further saying the press is independent and that it is up to individual media outlets to decide which reports to upload, remove from their websites, publish or not publish. In another equation, while addressing a program in Netrokona, the state minister said the government has ensured a favorable environment for journalists to perform the professional duties without any fear or intimidation. He also said the Press Council is working to prevent yellow journalism and misinformation to maintain professional standards. He informed that an initiative has been taken to increase the budget allocation for the Journalist Welfare Trust to 25 crore taka from the existing 6 crore taka. In modern age, media is called the fourth pillar of the state and society. A free press or an independent media acts as the watchdog of society, ensuring government accountability and informing citizens, while a stable democracy provides the legal and cultural freedom necessary for the media to thrive. In other words, an independent media strengthens the voice of citizens, exposes the abuse of power, and paves the way for establishing justice, while democracy, human rights, and state accountability cannot be ensured without a free, independent, and responsible media. So, it is an established theory that strong media and sustainable democracy are deeply connected. Article 39 of our Constitution recognizes the freedom of thought, conscience, speech, and the press, which imposes a responsibility on the state to ensure an environment where journalists and citizens can express their opinions without fear or apprehension of harassment. Unfortunately, the nation saw grave violation of our constitution during the authoritarian Awami League government's 15 years when the media had been misused extensively, creating self-narratives imposed by them. The government led by Prime Minister Tariq Rahman is sincere to ensure journalist protection, establish a congenial atmosphere in the media house, a legal reform and digital policies. To this end, it is set to formulate a time-befitting mass media policy and establish an independent mass media commission with quasi-judicial authority. The commission will be an independent one, mainly designed to ensuring free media, protecting journalists' rights, promoting high ethical standards, and addressing irresponsible journalism through legal frameworks. The BNP government has an observation that if freedom of expression, tolerance and responsibility are practiced more widely, media can play a more effective role. At the same time, by providing truthful and objective news, media can gain public trust and further strengthen democracy. It firmly believes establishing an effective coordination between the journalists and media owners can effectively ensure press freedom, and in that case, government will always be supporting of them. That is the end of the news commentary.
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
3: সংবাদ প্রবাহ আজকের পরিবেশনা: জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশের ব্র্যান্ডিং শীর্ষক আলোচনা সভা, বিলস সম্মেলন ও সাধারণ সভা 2026, বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের প্রথম 180 দিনের পর্যালোচনা, সুশাসন, জবাবদিহিতা ও উন্নয়নের প্রেক্ষাপট শীর্ষক গোলটেবিল বৈঠক এবং কামরাঙ্গীর চর এলাকায় বর্জ্যের বিনিময়ে বাজার কার্যক্রমের উদ্বোধন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা উবায়েদ ইসলাম এমপি বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সরকারের সবার আগে বাংলাদেশ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের সুযোগ বিশ্ব মঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার রাজধানীর একটি হোটেলে আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশের ব্র্যান্ডিং শীর্ষক আলোচনা সভায় প্রতিমন্ত্রী একথা উল্লেখ করে আরো বলেন,
4: 21 সেপ্টেম্বর 2026 নিউ ইয়র্ক জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশন উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে অবশ্যই আমাদের উন্নয়নের অধিকার ঘোষণার 4 দশক, ডারবান ঘোষণার রৌপ্য জয়ন্তী, জলবায়ু পরিবর্তন, অতিমারী প্রতিরোধ ও পারমাণবিক নিয়ন্ত্রণকরণ গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় আলোচনা হবে। এবারের অধিবেশন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধিবেশন, একটি এক ধাপ এগিয়ে একটি মাত্রা যোগ করেছে, যেটা আপনারা সকলেই বলেছেন যে এটা বাংলাদেশের জন্য একটি নতুন যাত্রা, নতুন সম্ভাবনা, নতুন আকাঙ্ক্ষা। বাংলাদেশের গণতান্ত্রিক, আত্মবিশ্বাসী, দায়িত্বশীল এবং সম্ভাবনাময় বাংলাদেশের যে গল্পটা আমরা এখানে করছি, সেটা কিভাবে বিশ্ব দরবারে তুলে ধরা যায়, সেটা একটা একটা বিশাল সুযোগ আমরা হয়তো পাব। এটা আরো অনেক কারণে গুরুত্বপূর্ণ, যার কারণ বহু বছর পরে, 17 বছরের আমাদের অত্যাচার, অনাচার, অগণতান্ত্রিক পরিবেশ থেকে আমরা একটি গণতান্ত্রিক ধারা, একটা ডেমোক্রেটিক প্রসেসে আমরা ফেরত এসেছি বাংলাদেশ। সেই ডেমোক্রেটিক প্রসেস ফেরত আসার পরে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই প্রথম এই জাতিসংঘের সাধারণ সভায় উনি অংশগ্রহণ করবেন, যেখানে এই বিএনপির যে ফরেন পলিসি, বাংলাদেশ ফার্স্ট বা সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে মাথায় রেখে বা সামনে রেখে বাংলাদেশকে তুলে ধরার একটি বিশাল সুযোগ, কি কি সম্ভাবনা আছে সেগুলো গুরুত্ব পাবে, এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি কিভাবে হতে পারে সেটা গুরুত্ব পাবে। সাধারণ সভায় সভাপতিত্ব করবেন আমাদের বাংলাদেশের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। যেটা প্রথমে এসেছে যে আমাদের বর্তমান সরকারের ম্যানিফেস্টোর একটি প্রধান পয়েন্ট হচ্ছে ইকোনমিক ডিপ্লোমেসি, অর্থনৈতিক কূটনীতি। সেই জায়গাটা থেকে আমাদের বাংলাদেশিরাও ফেরত এসে এখানে ইনভেস্টমেন্ট করবে এবং বিদেশিরাও এখানে ইনভেস্ট করবে। আমার পরিবেশটা তৈরি করতে হবে, আমাদের ওয়ান স্টপ সার্ভিস এর মতো বাংলাদেশ ইনভেস্ট নামে একটা আইন পাস হয়েছে, যেখানে যারা এখানে বিনিয়োগ করবে, বিনিয়োগকারীরা যেন 10 জায়গায় তাদের ঘুরে বেড়াতে না হয়, এক পয়েন্টে এসে তাদের যেন সকল সুবিধাগুলো তারা পায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা সোল ম্যারিটাইম একটা উইং আছে যে ব্লু ইকোনমি নিয়ে কাজ করে, সেটা ইতিমধ্যে আমরা ব্লু ইকোনমি নিয়ে কাজ শুরু করেছি। এবার বাজেটে খাপ রাখা হচ্ছে সেটা ক্রিয়েটিভ ইকোনমি। ক্রিয়েটিভ ইকোনমি অ্যাকচুয়ালি টার্গেট করে মেইনলি 90% হচ্ছে আমাদের নারী উদ্যোক্তাদের, নারীরা, এবং আমাদের শিল্প, আমাদের কুটির, আমাদের কৃষ্টি কালচার, এগুলো মেইন স্ট্রিম ইকোনমিতে আনার জন্য এবং আন্তর্জাতিকভাবে তুলে ধরার জন্য ক্রিয়েটিভ ইকোনমিটা একটি বড় ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি। আমাদের পাট এবং পাটজাত দ্রব্য, গ্রিন ইকোনমি, জুট হচ্ছে একটা ন্যাচারাল বায়োডিগ্রেডেবল ফাইবার যেটা প্লাস্টিককে রিপ্লেস করতে পারে। আমি ইউএন অ্যাসেম্বলিতেও আমরা চেষ্টা করব জুটকে প্রমোট করা। 10 বছর হয়ে গেছে যেটা বাংলাদেশের জন্য একটা বিশাল সমস্যা, বাট ইট ইজ নট বাংলাদেশের প্রবলেম, দ্য প্রবলেম ওয়াজ নট ক্রিয়েটেড বাই বাংলাদেশ, দ্যাট ইজ দ্য রোহিঙ্গা ইস্যু। এই রোহিঙ্গা ইস্যু নিয়ে এবার ইউএনজিতে একটা সেশন হবে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। আমাদের এই রোহিঙ্গা ইস্যু নিয়ে আমরা অনেক কথা বলছি, বাট আদতে সমস্যাটা আরো ঘনীভূত হয়েছে। আন্তর্জাতিক একটা চাপ না হলে এই সমস্যার সমাধান করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। সেই জায়গাটাও কিন্তু আমি মনে করি আপনাদের যার যার জায়গায় যেখানে যেখানে আছেন আপনাদের একটা ভূমিকা রাখার সুযোগ আছে বলে আমি মনে করি।
3: আজ রাজধানীর কাকরাইলের আইইডিবি ভবন মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ এর উদ্যোগে আয়োজিত বিলস সম্মেলন ও সাধারণ সভা 2026 এর প্রধান অতিথির বক্তৃতায় সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এমপি প্রধান অতিথির বক্তব্যে বলেন,
5: শুধু শ্রমজীবী মানুষ নয়, এই দেশের উন্নয়ন বা দেশের অগ্রগতিকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয় তাহলে এখানে ইনভলভমেন্ট দরকার। ইনভলভমেন্ট কাদের দরকার? যেমন দেশীয় মানুষের দরকার, আমাদের পার্শ্ববর্তী মানুষের দরকার, ইন্টারন্যাশনাল কমিউনিটির দরকার, এন্ড রাইটস এন্ড প্রিভিলেজ গুলোকে সেভাবে অ্যাড্রেস করা। আজকে আমাদের দেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও যে ইনক্লুসিভ বাংলাদেশ চান, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ চায়, যেখানে একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায় আমাদের যে শ্রমজীবী মানুষ, কাজে এখানে সবার বিষয়টা যদি রাইটস এন্ড প্রিভিলেজটাকে এনভায়রনমেন্টাল কন্ডিশনটা এবং ওয়ার্কিং এনভায়রনমেন্টকে এবং সেই সাথে আমরা সবাই মিলে কাজ করলাম, একটা বস্তু তৈরি হলো, একটা প্রোডাকশন, একটা আউটপুট আসলো, সে আউটপুটটা আমরা কোথাও একটা সার্ভিস হতে পারে, সেটা একটা কোনো প্রোডাক্ট হতে পারে, হোয়াট এভার মাইট বি দ্য আউটপুট, সে আউটপুটটা করার পর যদি সেইটা থেকে আমরা কিছু লাভবান হই এবং সেটা যদি আবার আমরা সেটা সবাই মিলে আবার ইনভেস্ট করি, রি ইনভেস্ট করি এবং শেয়ার করি, তাহলে তো সবাই এগিয়ে যেতে পারি এবং এই দেশের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য যে পরিমাণ আত্মত্যাগ, ভাষার জন্য যে পরিমাণ আত্মত্যাগ, স্বৈরাচার বিতাড়িত করার জন্য যে আত্মত্যাগ, অল দিস ত্যাগ, এটার সাথে কিন্তু সব মানুষের সম্পৃক্ততা, এই সমস্ত অর্জনের সাথে কিন্তু সকল মানুষের সম্পৃক্ততা আছে এবং সেই জন্য সবাইকে অ্যাপ্রিসিয়েট করা এবং সবার যার যার স্টেট যেটা আছে, অর্থাৎ যার যার অর্জন, সেটাকে যদি আমরা স্বীকৃতি দিই এবং তাকে যদি আমরা যথাযথভাবে মূল্যায়ন করি।
3: মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন বলেন,
6: একজন শ্রমিক শুধুমাত্র কি শ্রম তাকে তো না, প্রতিটি শ্রমিকের ঘামের মাধ্যমে এই দেশের অর্থনীতি চাকা সচল থাকে। একজন শ্রমিকের যে মর্যাদা সেটি নিশ্চিত করবে যে সমাজের যে অগ্রগতি সেটা টেকসই, সেটার মাধ্যমে 7.5 কোটি মানুষ না 7.5 কোটি পরিবারের সমৃদ্ধি নিশ্চিত হবে। সুতরাং একজন শ্রমিকের জন্য যে ন্যায্য মজুরি, এটা কিন্তু কোনো দাবির বিষয় না, এটা কোনো অনুরোধের বিষয় না, এটা দেশের একজন মানুষ হিসাবে, মর্যাদা সম্পন্ন নাগরিক হিসাবে ন্যায্য প্রাপ্য। সরকারের দিক থেকে আমরা সেই প্রাপ্যটা নিশ্চিত করতে চাই। আমরা চাই একটা নিরাপদ কর্ম পরিবেশ, যেখানে আমাদের যারা শ্রমজীবী মানুষ রয়েছেন ওনাদের মৌলিক অধিকার সুরক্ষিত থাকবে, কারণ একজন শ্রমিকের কল্যাণ মানে সেই পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা। এবং আমরা দেখেছি জুলাই কমার উত্থানে এবং গণতান্ত্রিক পথযাত্রায় কিভাবে আমাদের শ্রমজীবী মানুষেরা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে বারবার নেমে এসেছিলেন। বর্তমানে একবিংশ শতাব্দীর যে চ্যালেঞ্জ রয়েছে সেখানে অবশ্যই আমাদের দক্ষতা বাড়াতে হবে, উৎপাদনশীলতা বাড়াতে হবে এবং প্রযুক্তি নির্ভর যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলোকে মোকাবেলা করতে হবে। আর তাই আমাদের যারা শ্রমজীবী মানুষ রয়েছেন, আমাদের ওনারা শুধু যে শ্রম দিচ্ছেন, ঘাম দিচ্ছেন তাই না, ওনারা কিন্তু বাংলাদেশের উৎপাদনশীলতার একটা প্রধান সম্পদ। আমরা চাই ওদের দক্ষতা যেন আরো বাড়ে, তার মাধ্যমে কিন্তু আমাদের শিল্পের সক্ষমতা বাড়বে, এফিসিয়েন্সি বাড়বে, ইফেক্টিভনেস বাড়বে এবং গ্লোবাল কম্পিটিটিভনেস বাড়বে। আমরা চাই প্রযুক্তির মাধ্যমে আমাদের শ্রমিকদের দক্ষতাকে আরো কিভাবে বিকশিত করা যায়। নতুন শিল্প, নতুন কর্মসংস্থান প্রতিনিয়ত তৈরি হচ্ছে, তার জন্য আমাদেরকে আগামী প্রজন্মকে প্রস্তুত করতে হবে, আমাদের উৎপাদনশীলতা বাড়াতে হবে এবং তার সাথে নিশ্চিত করতে হবে যে গ্লোবাল ইন্টিগ্রেশনে বাংলাদেশের যে জনশক্তি রয়েছে, শ্রমের যে অপার সম্ভাবনা রয়েছে, এটি বাংলাদেশ ছাড়িয়ে সারা বিশ্বে আজ সমাদৃত, যার কারণে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের শ্রমজীবী মানুষের রয়েছে বিপুল সম্ভাবনা, বিপুল চাহিদা। আমরা চাই শিল্পের মাঝে স্থিতিশীলতা থাকুক, অংশীদারিত্ব তৈরি হোক, এর কারণে শ্রমিক এবং মালিক এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সরকারের ট্রাইপার্টাইট কনসালটেশনের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাবে, কারণ শ্রমিক এবং মালিকদের সে সম্পর্ক, সেটা ভালোবাসা, সেটা হওয়া উচিত আস্থা, সেটা হওয়া উচিত নির্ভরশীলতা। আর সেজন্যই আমরা চাই আস্থা, দায়িত্বশীলতা এবং নিয়মিত যেন একটি সংযোগ তৈরি হয়। আমরা সেই রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে আমাদের শ্রমিক ভাই বোনদের কথা আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শুনতে হবে, শিল্পের বাস্তবতা বুঝতে হবে এবং তার উপর ভিত্তি করে টেকসই সমাধানের মাধ্যমে সবাই মিলে, কাঁধে কাঁধ মিলে এই বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।
3: আজ রাজধানীর বাংলাদেশ আইন ও আন্তর্জাতিক সম্পর্ক ইনস্টিটিউট ভিলিয়া মিলনায়তনে সিটিজেন ফোরাম বাংলাদেশ ও বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড ইনিশিয়েটিভস আয়োজিত বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের প্রথম 180 দিনের পর্যালোচনা, সুশাসন, জবাবদিহিতা ও উন্নয়নের প্রেক্ষাপট শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা উল্লেখ করে আরো বলেন,
7: নির্বাচনের মধ্য দিয়ে মানুষের ম্যান্ডেট নিয়ে আমাদের দায়িত্ব নিতে হয়েছে এবং আমি নিশ্চিত যে দেশের সকল সচেতন নাগরিকরা খুব ভালো করে জানেন সংকটের গভীরতা যে এত বেশি ছিল যে চাইলেই সেখানে খুব দ্রুত একটা পরিবর্তন আনা যাবে না। অন্য সব উদাহরণ যদি বাদও দেই, আমাদের আমদানি নির্ভর যে জ্বালানি নীতির একটা স্থায়ীভাবে ব্যবস্থা করে দিয়ে গিয়েছে, দীর্ঘদিন ক্ষমতায় থাকা সত্ত্বেও আমাদের এখানে যে গ্যাস উত্তোলনের অথবা নিজেদের সম্পদ উত্তোলনের যে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এটা শুধুমাত্র কিন্তু দুর্নীতি বা টাকার লোভই নয়, এটা একটা গোটা জাতির সঙ্গে প্রতারণা এবং দীর্ঘমেয়াদের প্রতারণা। সে কারণে আজকে বিদ্যুতের মতো জ্বালানির মতো এরকম একটা এসেনশিয়াল কমোডিটি, এসেনশিয়াল আইটেম, সেটাকে নিয়ে আমাদেরকে যে হিমশিম খেতে হচ্ছে সেটা আপনারা নিশ্চয়ই বোঝেন। তবে এটা খুবই স্বাভাবিক যে জনগণ একদিকে যেমন এই দীর্ঘমেয়াদে তৈরি করা সংকটের কারণে একটা ভোগান্তির মধ্যে আছেন এবং এই ভোগান্তির মধ্যে দিয়ে আমাদেরকে বেশ কিছুদিন যেতে হবে, আবার এই ভোগান্তি থেকে তাদেরকে উদ্ধার করার দায়িত্ব একমাত্র আমাদের কাছেই কিন্তু তারা প্রত্যাশা করেন, এবং সেই প্রত্যাশার কারণেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কাউকে সারাক্ষণ দায়ী করে বেড়াচ্ছেন না। একদিকে তিনি এই সংকট এবং ভোগান্তি দুর্ভোগের জন্য জনগণের কাছে যেমন দুঃখ প্রকাশ করছেন নিজে, অপরদিকে জ্বালানির আমদানির উৎস খুঁজে বেড়াচ্ছেন এবং উত্তরণের সম্ভাবনাগুলি নিয়ে কাজ করছেন। খুশি হব এই গৃহীত লক্ষ্য অর্জনের জন্য যদি কেউ সুনির্দিষ্ট পরামর্শ নিয়ে আসেন, সেটা বরং আমাদের অনেক কাজে লাগবে এবং সময় ক্ষেপণটা কম হবে। পারস্পরিক তর্ক বিতর্ক, আলাপ আলোচনা এবং চেকস অ্যান্ড ব্যালেন্স এর মধ্য দিয়েই আমাদেরকে এগোতে হবে। সংসদের বিতর্ককে খুব দ্রুত রাজপথে নিয়ে যাওয়ার যে একটা প্রবণতা, এ বিষয় সম্পর্কেও দেশের সকল মহলকে আমাদের সজাগ থাকার একটা আহ্বান জানাই। বিরোধী দল কতটা বুঝে করছেন আমরা তা জানি না, কিন্তু এই ধরনের পরিস্থিতির সুযোগ নেওয়ার মতো নানান অপশক্তিও কিন্তু দেশে এবং দেশের বাইরে ওত পেতে বসে আছে। ফলে আমরা যখন 180 দিনের কর্মের মধ্যে কতটা গতি সঞ্চারিত হয়েছে, কতটা নতুন লক্ষ্য নির্ধারণ করা গিয়েছে, দীর্ঘ 20 বছরের সংকটের যে দুর্ভোগ জনগণকে ভোগাতে হচ্ছে তা কত দ্রুত লাঘব করা যায় তার জন্য পরিকল্পনা তৈরি করতে হচ্ছে, এবং দীর্ঘমেয়াদে কিভাবে আমাদের একটা নিজস্ব জ্বালানি নির্ভর নীতি তৈরি করা যায় এবং রপ্তানির জন্য কি করে এটাকে বহুমুখী পণ্যের দিকে নিয়ে যাওয়া যায়, আমদানির জন্য চীন এবং ভারত বাদে আরো নতুন নতুন কেমন করে উৎস তৈরি করা যায় এবং আমদানিকে কেমন করে নিচে নামিয়ে আনা যায়, এই বিষয়গুলি নিয়ে যখন আমাদের কাজ করতে হবে সেটা কিন্তু জাতীয় স্বার্থ। আমরা আশা করতে চাই সরকারি দলকে জবাবদিহিতার মধ্যে রাখানোর যে দায়িত্ব বিরোধী দলের ঘাড়ে জাতি দিয়েছে, সেই দায়িত্ব পালন করার সাথে সাথে জাতীয়ভাবে জাতিকে উন্নত করার জন্য যে পরিকল্পনাগুলি প্রস্তাবনার সঙ্গে যুক্ত হওয়ার যে দায়িত্ব, সে দায়িত্ব তারা পালন করবেন।
3: আজ রাজধানীর কামরাঙ্গীর চর এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে বর্জ্যের বিনিময়ে বাজার কার্যক্রমের উদ্বোধন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম বলেন,
8: এটা খাবার দেওয়ার উদ্দেশ্যটা না, উদ্দেশ্য হলো সচেতন করা যে আপনি যেখানে সেখানে আবর্জনা ফেলবেন না, আপনার একটা পলিথিন দিয়ে একটা রাস্তার ড্রেনেজ বন্ধ হয়ে যেতে পারে, একটা পলিথিন একটা জায়গায় ড্রেন বন্ধ হয়ে গেলে পুরো জলাবদ্ধতার কারণ হতে পারে, ড্রেনের মধ্যে ল্যাব তো সুদ পর্যন্ত আপনার ঢুকাই দিচ্ছেন, অন্য জায়গায় নাই কামরাকি চলে। এই কাজটা কি ভালো হয়েছে? এই কাজটা এখন ভবিষ্যতে বলতে হবে যে কাজটা ভালো হয় নাই, এই কাজটা থেকে আমাদের সাবধানে থাকতে হবে। ঢাকা শহরে এমনি ড্রেন গুলো পর্যাপ্ত না, যে জায়গায় 500 লোকের জন্য একটা ড্রেন ওই জায়গায় 50,000 লোক থাকে, এমনি তো ট্রেন বড় নাই, ঠিক নাই, তারপর যতটুকু আছে এটাও যদি বন্ধ করে দেই তাহলে বর্জ্য পানি তো হবেই। বুড়িগঙ্গা আজকে খালি ঢাকা শহরের জন্য না, বাংলাদেশের জন্য একটা প্রয়োজনীয় নদী। এই নদীটা আজকে দূষিত না শুধু, অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে, কারা করছে? আমরাই করছি, এই নাগরিকরাই করছে। বুড়িগঙ্গা যে আবর্জনা দিয়ে ভরে গেছে, এই আবর্জনা গুলো কিভাবে দূর করা যায়? আমরা কি এটার সাথে আছি? যদি আমরা থাকি তাহলে এখন থেকে আল্লাহর নামে শপথ করেন, আমরা আবর্জনা রাস্তাও ফেলবো না, বুড়িগঙ্গায় ফেলবো না। আর বুড়িগঙ্গা যারা দখল করছে তাদের সাথে আমরা নাই, সেগুলো ভাইয়ে দিয়ে বুড়িগঙ্গাটা আবার চালু করতে হবে।
3: সংবাদ প্রবাহ শেষ হলো। বর্ণনায় চমচমি দেওয়ান, সম্পাদনায় সৈয়দ ফাহাদ দেস, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন।
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।
0: বাংলাদেশ বেতার। অনুষ্ঠানে একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ঠাকুরগাঁও কেন্দ্র থেকে। শুরু হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত বাংলাদেশের ঐতিহ্যভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান আবহমান বাংলা। গ্রন্থনা উপস্থাপনায় রৌনক চাহান।

0: ঐতিহ্যভিত্তিক প্রামাণ্য আবহমান বাংলার আয়োজনে সবাইকে স্বাগত। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের বিষয় কামার ও কামারশালা। আধুনিক প্রযুক্তির যুগে পুরনো একটি শিল্পকলা হলো কামারশালা, যার কারিগর হলো কামার। এতক্ষণ যে শব্দগুলো ভেসে আসছিল এগুলো শুধু কোনো লোহাকে পেটানো হাতুড়ির শব্দ কিংবা আগুন আর হাঁপড়ের শব্দ নয়। এ হলো বাংলার গ্রাম জীবনের এক প্রাচীন ছন্দ, যে ছন্দ এদেশের মাটির মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক কারিগরি ঐতিহ্যের শব্দ। একটা সময় ছিল যখন এই শব্দে ঘুম ভাঙত বাংলার বহু গ্রামের মানুষের। ভোরের আলো ফুটতে না ফুটতেই গ্রামের কোনো কোনো কামারশালায় জ্বলে উঠত আগুন, হাঁপড়ের ফুয়ে আগুন হয়ে উঠত লাল থেকে আরো উজ্জ্বল। সেই আগুনে রাখা একখণ্ড উত্তপ্ত লোহাকে উঠিয়ে নিয়ে নেহাইয়ের উপরে রেখে দেয়া হতো এক ঘা দুই ঘা করে, একের পর এক আঘাতে বদলে যেত লোহার আকৃতি। ফলে সেই লোহা কখনো হয়ে উঠত কাস্তে, কখনো লাঙ্গুলের ফলা, কখনো বা দা কোদাল কুড়াল বটি কিংবা ছুরি, আবার গৃহস্থালী পণ্য তাওয়া কড়াই হামানদিস্তা। তাই বলাই যায় কৃষকের মাঠে যাওয়ার আগেই কামারের আগুনের ঘরে জন্ম হতো তার হাতিয়ারের। কামারের এই কামারশালা কি কেবল একটি কর্মশালা? নিশ্চয়ই নয়। এ ছিল বাংলার গ্রামীণ জীবনের এক অপরিহার্য প্রতিষ্ঠান, যেখানে আগুন ছিল শক্তি, হাতুড়ি ছিল ভাষা, নেহাই ছিল কর্মের মঞ্চ, আর কামারের দুই হাত ছিল সেই ভাষার শিল্পী। প্রিয় শ্রোতা, এখন আমরা আপনাদের নিয়ে যাব একটি কামারশালায়। শুনব এ সময়ের একজন কামারের কথা, যিনি তার জীবনের অনেকটা সময় ব্যয় করেছেন এখানে। সাথে আছেন কাউসার শেখ।
1: আজ আমরা এসেছি একটি কামারশালায়, মুখোমুখি হয়েছে একজন কামারের। আপনার কাছে প্রথমে জানতে চাইবো আপনার নামটা বলবেন।
2: আমার নাম হলো অজিত কর্মকার।
1: আপনার জন্ম কোথায়?
2: আমার জন্ম টাঙ্গাইল ডিস্ট্রিক্ট বাসাল থানা, এলাকার নাম ফুলকি।
1: কতদিন ধরে আপনি এই কাজ করেন?
2: এখানে কাজ করতেছি মোটামুটি 40 বছর।
1: প্রথম আপনি এই কামারশালায় কিভাবে এলেন যদি আমাদেরকে সেই গল্পটা একটু বলতেন?
2: এটা মিরপুর আসছিলাম, মিরপুর আইসা তারপরে কামারের কাজ শিখছি, এখান থেকে কামারের কাজ করতেছি।
1: এই যে আগুনের পাশে বসে কাজ করতে তো আপনার অনেক কষ্ট হয়, এই আগুনের পাশে বসে এই যে অনুভূতিটা যদি আমাদেরকে একটু বলেন যে কেমন অনুভূতি হয়?
2: না, এই কাজ খুব ভালো কাজ, যখন শিখছে আগুনের পারে থাকতেই হবে, আগুন দেখে ভয় পাইলে কাজ হবে না।
1: আচ্ছা, একটা সময় যে এই যে যে কাজগুলো করা হতো, হাঁপড় ব্যবহার করা হতো, আমাদেরকে একটু বলেন যে কিভাবে এই হাঁপড়টা তৈরি করা হতো, এই হাঁপড়ের কাজটা কি?
2: এই হাঁপড়টা আপনার কাঠ দিয়ে বানাইতো, বানানোর পরে তারপরে ছাউনি দিত, চামড়া দেওয়া, তারপরে মনে করেন যে ওটা দিয়ে হাওয়া দিত, এইভাবে কাজটা করতো।
1: এখন তো আর হাঁপড় বেশি একটা ব্যবহার করা হয় না, তাহলে এখন কিভাবে কাজগুলো করা হয়?
2: এখন ওই যে বোলার সিস্টেম বেরিয়েছে, কারেন্টে চলে, এই বোলার দিয়ে হাওয়া দেওয়া হয়।
1: আচ্ছা, এই বোলারটা আসলে কি?
2: এই বোলারটা ওই যে হাওয়া দেয় ফ্যানের মতন আপনার।
1: এটা কি মোটর ব্যবহার করা হয়?
2: হ্যাঁ, এটা মোটর সিস্টেম ফ্যানের মতন।
1: আচ্ছা, একটা লোহা থেকে যখন একটা দা বা কাঁচি বা ছুরি তৈরি করা হয়, এই যে পুরো প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা যদি আমাদেরকে একটু বলেন।
2: এটা আপনার ছোট একটা লোহা নিয়ে বাইরে বড় করে তারপরে এগুলো বানাইতে হয়, কাঁচি দাও বটি এগুলো বানানোর পরে তারপরে এগুলো দাঁড় দিতে হয়, গোস্ত হয়, তারপরে এটা সুন্দর করে সাজিয়ে তারপরে বিক্রি করতে হয়। অনেক পরিশ্রম করছি এই কাজ শেখার পিছে, এগুলো আমার অনেক পরিশ্রম গেছে এই কাজ।
1: আচ্ছা, আপনার কাছে কি কেউ এই কাজ শেখার জন্য আসে?
2: আসে, অনেকে আসে এই কাজ শেখার জন্য, আগে আসতো, এখন খুব কম আসে।
1: আচ্ছা, এই যে হাঁপড় থেকে যে আগুনের যে শব্দগুলো, এই যে শব্দগুলো যখন হয় কিংবা হচ্ছে কানে যখন আপনার লাগে, এখানে কি শারীরিক কোনো সমস্যা আপনাদের হয়?
2: না না, এই ধরনের কোনো সমস্যা হয় না।
0: বংশ পরম্পরায় শেখা কিংবা ওস্তাদের কাছ থেকে শেখা বিদ্যা জীবন ও জীবিকার তাগিদে, যেখানে আগুনের রং দেখে উত্তাপ বোঝা, লোহার প্রকৃতি চিনে নেওয়া, কখন আঘাত করতে হবে, কতটা আঘাত করতে হবে, কিভাবে একটা নিষ্প্রাণ ধাতুকে মানুষের প্রয়োজনের উপযোগী করে তুলতে হবে, এ সবই ছিল বাংলার লোকজ কারিগরি জ্ঞানের অমূল্য উত্তরাধিকার। বলা চলে ছোট্ট কামারশালাই ছিল বাংলার গ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি কেন্দ্র, যেখানে দেখা যায় কৃষক জমি চাষ করতেন, কাঠমিস্ত্রি ঘর বানাতেন, জেলে নৌকা ও জাল দিয়ে নদীতে যেতেন, কিন্তু তাদের বহু কাজের পেছনে যে লৌহ যন্ত্রটি ছিল তার নির্মাতা ছিল এই কামার। তাই কামারের ইতিহাস আসলে কেবল একটি পেশার ইতিহাস নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাংলার কৃষির ইতিহাস, লৌহ প্রযুক্তির ইতিহাস, অস্ত্রের ইতিহাস, গ্রামীণ অর্থনীতি, কারুশিল্প, সামাজিক শ্রেণীবিন্যাস, লোকসংস্কৃতি এবং শিল্পায়নের ইতিহাস। আসুন বন্ধুরা শুনি আরো একজন কামারের কথা।
1: আপনার নামটা একটু বলেন।
3: আমার নাম নেপাল সন্ধ্যা কর্মকার।
1: আপনি কতদিন ধরে এই কাজের সাথে আছেন?
3: আমার এই কাজে বয়স হলো 35 বছর।
1: আচ্ছা, 35 বছর। আপনি কেন এই পেশায় আসলেন? অন্য তো অনেক পেশা ছিল।
3: কেন আসলাম? আমি অন্যদিকে কাজ কর্ম পাইলাম না, কারণ আমি এই কাজে ভুক্ত বলে পয়সা করি জোগাড় পেটে খিদাই আসছি।
1: আচ্ছা, আপনার কাছে যদি জানতে চাই, একটা দা বা ছুরি বটি তৈরি করতে হলে একটা লোহা দরকার হয়, সেই লোহা থেকে আপনি একটা শেপ দিয়ে সেটাকে কাজের উপযোগী করার পিছনে আপনারা কি কি করেন একটু বিস্তারিত বলেন।
3: লোহাটা মনে করেন, আমি যদি আপনি যদি দাও বটি বানাতে চান, দাও এটা আগুনে পুইরা মমের মতন গলিয়ে যখন আপনি জিনিসটা দাও বানাইবেন, তখন আমি ওই কয়লা দিয়ে পোড়া দিব। লোহাটা অনুভব করি বলে নরম হয়েছে, এখন উঠিয়ে আমি বাড়ি দিই, বাড়ি দিয়ে লোহাটা শেষ করে আবার পোড়া দিই। এরকম করে পোড়া দিতে দিতে যখন শেষ হয়ে যায় দাও, দাওটা হয়ে যায়, তখন মনে করেন মাথা বাড়ি দিয়ে ওইটা আবার মেশিন আছে, গ্রাইন্ডিং মেশিন, গ্রাইন্ডিং মেশিন এ দিয়ে ধার উঠিয়ে আবার ফিরে কয়লা দিয়ে পুড়ে টেম্পার দিতে হয়, টেম্পার দিয়ে এবং পাবলিকরে বিক্রি দিই।
1: এই যে টেম্পারটার কথা বললেন, এই টেম্পারটা আসলে কি?
3: ওই টেম্পার না দিলে আপনি জিনিসটা দিয়ে কাজ করতে পারবেন না, আর এই টেম্পার দিলে জিনিসটা হার্ড হয়, মুখ ভাঙবে না, ব্যাকা হবে না, এই কারণে।
1: আচ্ছা, আপনি কি কি তৈজসপত্র বানাইতে পারেন?
3: আপনি যে কোনো জিনিস নিয়ে আসেন সব আমাকে বুঝিয়ে দিবেন, এই জিনিসটা বানাবো, আমি সেই জিনিসটাই বানিয়ে দেবো।
1: আপনার তো অভিজ্ঞতা অনেক বছরের, আপনি এই যে আপনার পরিবারে কে কে আছেন?
3: আমাদের পরিবারে আমাদের 2 ছেলে আর আমি ঘরে ঘরে।
1: আচ্ছা, আপনার ফ্যামিলির কেউ কি এই কাজ করে?
3: না, এই কাজ করে না।
1: নতুন কোনো মানুষ যদি আপনার এই পেশায় আসতে চায়, তাদেরকে আপনি কি বলবেন?
3: আমি বলবো ঠিক আছে, তোমার যদি মনে চায় কাজ করবা তো করবা, তুমি যদি এই কাজটা শিখতে চাও শিখবে।
1: আপনি কি তাদেরকে শিখাবেন?
3: হ্যাঁ, শিখাবো। আপনি রবিউল সিং, আপনি এই কাজে শিখতে চান, শিখাবো।
1: ধন্যবাদ আপনাকে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য।
0: শ্রোতা বন্ধুরা, এবারে আমরা শুনব একজন ক্রেতার কথা।
1: আপনার নাম এবং পরিচয়টা একটু বলবেন।
2: সালামু আলাইকুম, আমার নাম হলো মোহাম্মদ আবু সাইদ, বাড়ি ময়মনসিং। আমি আসছি, আমার বাড়িতে তো অনেক ক্ষেত করা আছে, ওইগুলো নিড়ানোর জন্য একটা সেনি লাগবে, একটা কুড়াল লাগবে, একটা সাপল লাগবে, একটা কোদাল লাগবে।
1: বাইরে তো অনেক পণ্য কিনতে পাওয়া যায়, কিন্তু আপনি যে বানাতে আসছেন কামারশালায়, কেন এখানে বানাতে আসছেন?
2: কিনাটা হলো রেডিমেড মাল, আর আমি যেটা বানাইতে আসছি সেটা হলো আমি নিজে থেকে রড দিছি, একটা রিক্সার এক্সেল দিছি, সেটা দিয়ে সাপল বানাবে আর একটা কুড়াল বানাবে, বাকিটা আমি হালকা লোহা দিছি, সেটা দিয়ে দাও বানাবো আর হলো একটা শ্রেণী বানাবো। বানানোর উদ্দেশ্য হলো যে যেটা বানাবো সেটা হলো টিকসই করবে বেশি দিন, আর যেটা কিনে নিব সেটা বেশি দিন টিকসই করবে না।
1: ধন্যবাদ আপনাকে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য।
0: কামার ও কামারশালা বাংলার লোকজ সভ্যতা, কৃষি, যুদ্ধ, গৃহস্থালী এবং গ্রামীণ অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। একসময় গ্রামের এমন কোনো পরিবার ছিল না যাদের দৈনন্দিন জীবনে কামারের তৈরি জিনিসের প্রয়োজন পড়ত না। লাঙ্গলের ফলা থেকে কাস্তে, দাবটি থেকে ছুরি, শাবল কোদাল থেকে ঘোড়ার নাল, সবকিছুরই সঙ্গে সম্পর্ক ছিল কামারের। তবে এই কামার সম্প্রদায় কত হাজার বছর আগে সৃষ্টি হয়েছে তা নির্দিষ্ট করে দিন তারিখ বলা না গেলেও ধারণা করা হয় বাংলায় লোহা ব্যবহারের প্রত্নতাত্ত্বিক প্রমাণ অনেক প্রাচীন, বিশেষ করে ওয়ারি বটেশ্বর এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে লোহার সরঞ্জাম এবং লোহার কাজের সঙ্গে সম্পর্কিত নিদর্শন পাওয়া গেছে, যা থেকে বলা যায় যে বাংলা অঞ্চলে প্রাচীনকালে লৌহ প্রযুক্তির জ্ঞান ছিল। প্রাচীনকাল থেকেই কামারশালা ছিল এক ধরনের লোক প্রযুক্তি বিদ্যালয়। এখানে কামারের বিদ্যা বই পড়ে শেখানো হতো না, শিক্ষার পদ্ধতি ছিল বাবা থেকে ছেলে, তার থেকে শিষ্য এবং পরবর্তী প্রজন্ম। ছেলেরা ছোটবেলায় কামারশালায় বাবার পাশে বসে কাজ দেখত, এভাবেই ধীরে ধীরে হাতে কলমে শিখত, আগুনের তাপ বোঝা, লোহা কখন চুল্লি থেকে বের করতে হবে, কতবার পেটাতে হবে, কোন হাতুড়ি ব্যবহার করতে হবে, কখন পানিতে ডুবাতে হবে, কিভাবে ধার দিতে হবে, আবার কোন জিনিসের জন্য কোন লোহা উপযুক্ত। আসলে এগুলো হলো অভিজ্ঞতা ভিত্তিক প্রযুক্তি শিক্ষা। সারা বছর বিভিন্ন ধরনের জিনিস কেনার জন্য কামারশালায় বা দোকানে যাওয়া হলেও বছরে একটি নির্দিষ্ট সময়ে ছুরি বটি দা চাপাতি চাকু কেনার ধুম পড়ে। পুরাতন থাকলেও নতুন কেনা হয়, আর সেটা হলো কোরবানি ঈদের সময়। শ্রোতা বন্ধুরা, এবারে আমরা শুনব কামার মনির হোসেনের কথা, যিনি কোরবানি ঈদের অভিজ্ঞতার কথা বলছেন।
4: আমার নাম মোহাম্মদ মনির হোসেন।
1: আপনি কত বছর ধরে এই কামারশালায় কাজ করেন?
4: আমি আজকে 28 বছর।
1: আপনার দোকানে কি কি ধরনের পণ্য তৈরি হয়?
4: আমার দোকানে ছুরি চাবাডি বটি দাও কুড়াল এডি তৈরি হয়।
1: সারা বছর কি কি ধরনের পণ্য বিক্রি হয় এবং কোরবানির ঈদের সময় কি কি পণ্য বেশি বিক্রি হয়?
4: আপনার কোরবানির সময় আপনার ছুরি চাবাডি এডি বেশি বিক্রি হয়, আর উড়া মনে করেন ওই মাছটা বটি দাও কুড়াল এডি চলে।
1: কি লোহার ছুরি চাপাটি জনগণের কাছে সব থেকে গ্রহণযোগ্য বলে আপনি মনে করেন?
4: আপনার এই জায়গাতে স্প্রিং আর কিছু হয়েছে মনে করেন আপনার ফাইল।
1: যখন ক্রেতারা এসে আপনাদেরকে বলে যে আমাকে একটা চাপাটি দাও, আপনি কোন জিনিসটা নিতে তাদেরকে সাজেস্ট করেন যে এইটা নিলে ভালো হবে এটা নিলে খারাপ হবে, কোনো কিছু আছে?
4: হ্যাঁ আছে, আমি আপনাকে বলি ফালের ডে ভালো হবে আর ওটাও দেয় এক দুই নম্বর ডে এটাও খারাপ হবে।
1: কোরবানির সময় এই কামারশালায় মানুষের কি কি কিনতে আসে বা সারাই করতে আসে?
4: আপনি সারা বছর যেমন তেমন কোরবানির সময় আর কেটে ব্যবসাটা ভালো যায়, ছুরি চাপাটি বেছি, ছুরি বেছি, আর ছিলা ছুরি আছে, চামড়া ছোলা সাইড ফাড়া আছে, জবাই ছুরি আছে, বটি আছে, দাও আছে, যার যেটা লাগে সেটাই দিই। আর কিছু কিছু হুজুররা আসে আমার কাছে মাল ধারাই করাই দিই, পুরান মাল ওটা আমরা মেরামত করাই দেওয়া।
1: ধন্যবাদ আপনাকে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য।
0: প্রাচীনকাল থেকেই একজন কামারের জীবন ছিল অত্যন্ত শ্রম নির্ভর। সারাদিন তাদের যে সকল কাজগুলো করতে হতো তার জন্য দরকার হতো প্রচণ্ড শারীরিক শক্তির। গ্রামের অনেক কামারশালাতে সাধারণত পুরুষেরা প্রধান ভারী কাজগুলো করলেও পরিবার ভেদে নারী ও অন্যান্য সদস্যরা বিভিন্ন সহায়ক কাজে যুক্ত থাকতেন। আসলে বৃহত্তর কারুশিল্প সমাজে পরিবারই অনেক সময় উৎপাদনের একক ছিল। কামাররা সাধারণভাবে পেশাভিত্তিক বসতিতে থাকতেন, তাদের বসবাসের এলাকাটিকে বলা হতো কামারপাড়া। কামারদের পদবি কর্মকার বলে মনে করা হলেও ঐতিহাসিকভাবে কয়েকটি সামাজিক শ্রেণী বা উপগোষ্ঠীর কথা জানা যায়, যেগুলো হল বসুন্ধরী, রানা, গঙ্গালিরি ও বাহাল বা খোটা। তবে আজকের দিনে সবচেয়ে বেশি পরিচিত কর্মকাররাই। শ্রোতা বন্ধুরা, আয়োজনের শেষ প্রান্তে আমরা। সময়ের স্রোতে অনেক কিছুই বদলে গেছে। কারখানার তৈরি যন্ত্র এসেছে, বাজারে এসেছে সস্তা তৈরি সামগ্রী, বদলে গেছে কৃষির ধরন, বদলে গেছে গ্রামীণ জীবনও। তাই হয়তো অনেক কামারশালার আগুন আগের মতো জ্বলে না, অনেক নেহাই নীরব রয়েছে, অনেক পুরনো হাতুড়ি পড়ে আছে অব্যবহৃত। তবুও বাংলার স্মৃতিতে সেই শব্দ এখনো বেঁচে আছে, ঠং ঠং ঠং। বন্ধুরা, তাহলে চলুন একটি গান শুনতে শুনতে আজকের আয়োজন ঝাঁপি বন্ধ করা যাক। আর তার আগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সবাই ভালো থাকুন।

শ্রোতা বন্ধুরা, ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত বাংলাদেশের ঐতিহ্যভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান আবহমান বাংলা এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন রওনক জাহান, সম্পাদনায় মোহাম্মদ মিজানুর রহমান, তত্ত্বাবধানে ফারজানা এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ সারওয়ার মোর্শেদ। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ঠাকুরগাঁও কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে আপনাদের অনুরোধের পল্লিকীতির অনুষ্ঠান পরাণের গান।

সবেতে মিষ্টি একটা রাত, স্নিগ্ধ জ্যোৎস্না আর নির্মল আকাশের আবেশে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রকৃতি এখন শরতের রূপে সেজেছে, রাতের নীরবতা, জ্যোৎস্নার মায়া আর মনের ভেতর জমে থাকা কত কথা সব মিলিয়ে শরতের রাত যেন গান শোনার এই সময়। আর এমন সুন্দর মায়াবী রাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের প্রিয় অনুষ্ঠান পরাণের গান থেকে। আশা করছি যে আমাদের সঙ্গেই থাকবেন।

প্রিয় বন্ধুরা, আজকের আসরে আমরা শুরুতেই যে গানটি শুনব খুবই জনপ্রিয়, বহুল প্রচলিত একটি গান, আমায় এত রাতে কেন ডাক দিলি প্রাণ কোকিলারে। গানটিতে বিরহী মনের আকুতি, প্রেমিকার সুপ্ত অভিমান এবং গভীর নিঝুম রাতে যখন সারা পৃথিবী ঘুমিয়ে পড়ে, তখন মানুষের অবচেতন মনে লুকিয়ে থাকা পুরনো প্রেম বা প্রিয়জনের স্মৃতি হঠাৎ জেগে ওঠে। গানটিতে কোকিলের ডাক মূলত সেই ঘুমন্ত স্মৃতিরই প্রতীক, যা বিরহী মনকে আকুল করে তোলে। গানের ছত্রে ছত্রে রয়েছে এক তীব্র মিষ্টি অভিমান। প্রেমিকা বা বিরহী হৃদয় প্রশ্ন তুলছে, যে মন বহু কষ্টে শান্ত হয়েছিল তাকে এমন মাঝে রাতে ডেকে আবার কেন ব্যাকুল করে তোলা হল। এই ডাক যেন পুরনো ক্ষতকে আবার নতুন করে জাগিয়ে দেয়া। আর এই গানটি বাংলার লোকসঙ্গীতের এক অনন্য সৃষ্টি, যা পল্লীকবি জসীমউদ্দিনের কথায় সুরে এক শাশ্বত বিরহ গাঁথা হয়ে উঠেছে। আর এই বিরহের গানটি শোনার জন্য আমাদের ইমেল করেছেন মোহাম্মদ শরীফউদ্দিন, মিসেস সোমা শরীফ, সজীব, সামিয়া, সাদিয়া, গফরগাঁও ময়মনসিংহ থেকে, সাবিহা আফরিন, মীর আবরার ফাইয়াজ রূপক, পীরের বাগ, মিরপুর, ঢাকা থেকে। তাহলে চলুন বন্ধুরা, শুনে আসি আজকের অনুষ্ঠানের প্রথম গান, আব্বাসউদ্দিন।

0: লালনের দর্শনে মূল মানুষ কোনো রক্তমাংসের মানুষ নন, তিনি হলেন মানুষের অন্তরে আলো ছড়ানো পরম সত্তা বা ঈশ্বর। লালন বিশ্বাস করতেন স্রষ্টাকে পাওয়ার জন্য তীর্থ বা বনে জঙ্গলে ঘোরার প্রয়োজন নেই, বরং নিজের মনকে পরিশুদ্ধ করলেই সেই অধরা মনের মানুষের দেখা পাওয়া যায়। বাউল তত্ত্ব অনুযায়ী মানুষের এই নশ্বর দেহটি একটি খাঁচা, আর আত্মা হল অচিন পাখি। এই নশ্বর পৃথিবীতে এসে আত্মা তার আসল ঘরের ঠিকানা ভুলে গেছে এবং জাগতিক মায়া জালে বন্দী হয়েছে। এই বন্দী দশা থেকে মুক্ত হয়ে পরম প্রিয়তমের সান্নিধ্যে ফিরে যাওয়ার তীব্র বিরহ বেদনাই এই গানটিতে ফুটে উঠেছে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের রোশনে। গানটি শোনার জন্য আমাদেরকে লিখেছেন মোহাম্মদ আনোয়ার হোসেন মেজভি ও আব্দুর রহমান, হর্টিকালচার সেন্টার, কাশিয়ানি, গোপালগঞ্জ থেকে। আবুল কালাম মীর, মনোয়ারা বেগম, জিনাত সাইয়ারা সিনথিয়া, ধিতপুর ভালুকা ময়মনসিংহ থেকে। তো চলুন বন্ধুরা আমরা শুনে আসি ফরিদা পারভিনের কণ্ঠে মিলন হবে কতদিনে আমার মনের মানুষের রোশনে।
1: হবে কত

পরনের গান অনুষ্ঠানটি মূলত আপনাদের ভালোবাসার এক মিলন মেলা। তাই আপনাদের পছন্দের শিল্পী ও প্রিয় গানের কথা জানাতে আমাদের একদম ভুলবেন না। পছন্দের গানটি শোনার জন্য আজই আপনারা লিখতে পারেন। লেখার ঠিকানা হচ্ছে প্রযোজক পরনের গান, বাংলাদেশ বেতার ঢাকা, শেরেবাংলানগর, আগারগাঁও, ঢাকা 1207। আমাদেরকে ইমেল করতে পারেন। ইমেল করার ঠিকানা হচ্ছে পরনের গান @bb@gmail.com। এই ঠিকানাতে প্রিয় বন্ধুরা, মানুষের এই সুন্দর দেহটি হল একটি খাঁচা, আর আত্মা হল সেই পাখি যা সুযোগ পেলেই বা নির্দিষ্ট সময় শেষ হলে কাউকে বুঝতে না দিয়ে পলকের মধ্যে দেহ ছেড়ে চলে যায়। কেউ জানতে পারে না, কেউ দেখতেও পায় না কিভাবে চোখের পলকে জীবন প্রদীপ নিভে যায় এবং আত্মা অমর জগতের উদ্দেশ্যে পাড়ি জমায়। আর এরকমই একটি লোকসঙ্গীতের কালজয়ী মরমী গান হলদিয়া পাখি সোনারি বরণ পাখিটি ছাড়িল কে। গানটির গীতিকার ও সুরকার কবি সিরাজুল ইসলাম। গানটি শোনার জন্য আমাদেরকে লিখেছেন সাবিহা আফরিন, মীর আবরার ফৈয়াজ রূপক, পীরেরবাগ মিরপুর ঢাকা থেকে, এস এম সবেদ আলী কালীগঞ্জ ঝিনাইদহ থেকে, জীবনপুর চুড়িডাঙ্গা থেকে, জীবনপুর চুড়িডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ থেকে মেহেদী হাসান মামুন, আরিয়ান শামীম ও আকিস খান, মানিকগঞ্জ থেকে ইমন আহমেদ দুলাল এবং শহীদুল ইসলাম, শাহিদ কাইফ, মোহাম্মদ শাহ শাফি, শেখপাড়া সোনাপুর বাঘাতিপাড়া নাটোর থেকে আপনারা লিখেছেন। তাহলে চলুন বন্ধুরা শুনে আসি আপনাদের পছন্দের গানটি মরমী শিল্পী আব্দ।

পরাণের বান্ধবরে বুড়ি হইলাম তোর কারণে, এই গানটি এবং এই গানে একজন প্রেমিকা বা নারী তার ভালোবাসার মানুষের মন পাওয়ার জন্য সারা জীবন যে কষ্ট করেছেন তা তুলে ধরা হয়েছে। সারা জীবন কঠোর পরিশ্রম ও সাধনা করেও তিনি কাঙ্ক্ষিত ভালোবাসা বা বন্ধুর মন পেলেন না। প্রিয় মানুষের মন জয় করার অন্তহীন অপেক্ষা ও মানসিক যন্ত্রণায় তার তারুণ্য ও সৌন্দর্য হারিয়ে গেছে। তিনি রূপসী থেকে আজ বয়সের ভারে বুড়ি হয়ে গেছেন। এই রূপকটির মাধ্যমে দীর্ঘ কষ্টের কারণে জীবন শেষ হয়ে যাওয়ার কথা বোঝানো হয়েছে। আর এই গানটির গীতিকার শেখ ওয়াহিদুর রহমান এবং সুরকার আনিসুর রহমান তনু। গানটি শোনার জন্য অনুরোধ করেছেন পারভিন আক্তার, পারভেজ পাভেল ও মেহেদি হাসান মামুন, মাইলাগি মধ্যপাড়া ঘিওর মানিকগঞ্জ থেকে, টাঙ্গাইল থেকে আফিয়া আক্তার, আশিক, আকাশ এবং আশরাফ। শ্রোতা বন্ধুরা, চলুন আমরা গানটি শুনে আসি কামেলিনী সুফিয়ার কণ্ঠ।

প্রিয়দিনী শুনছেন আপনাদের প্রিয় আয়োজন পরাণের গান, যা সরাসরি প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। যারা এই মুহূর্তে যুক্ত হলেন আমাদের সাথে, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবারে যে গানটি আমরা শুনব, এই গানটি শুনতে চেয়ে যারা আমাদেরকে লিখেছেন তাদের নামগুলো বলি। শেরপুর নকলা কামারপট্টি থেকে হেলাল আল আমিন, নীরব শাহীন ও সোহাগ লিখেছেন আমাদেরকে। আব্দুল কাদের ফকির, ফকির মোস্তফা কামাল পাশা, ফুলবাড়িয়া ময়মনসিংহ থেকে মোহাম্মদ মামুন শেখ, মাহমুদপুর বিরুনিয়া ভালুকা ময়মনসিংহ থেকে ফারুক আহমেদ, লাকিল আবিব ওদিশা উলিপুর কুড়িগ্রাম থেকে এম জুলফিকার আলী ভুট্টু ও মোসাম্মদ আফসানা আক্তার তারিন, ওসমান পল্লী মানিকছড়ি খাগড়াছড়ি থেকে। শুনবো আমরা ভ্রমণ কইও গিয়া, রাধারমণ দত্তের এই কালজয়ী মরমী সৃষ্টিটি আজ আমরা শুনব প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী দিলরুবা খানের কণ্ঠে। তো চলুন বন্ধুরা গানটি শুনে আসি।

প্রিয় বন্ধুরা, এই আসরে যদি আপনারা আপনাদের মনের মাধুরী মিশিয়ে মনের কথাগুলো লিখতে চান এবং কোন গানটি শুনতে চান, তার ঠিকানা জানিয়ে দিচ্ছি। লিখতে পারেন আমাদেরকে প্রযোজক পরাণের গান, বাংলাদেশ বেতার, ঢাকা, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। আমাদেরকে ইমেল করতে পারবেন, ইমেল করার ঠিকানা হচ্ছে poranergan.bb@gmail.com। এবার আপনাদেরকে শোনাব ওজার অন্তরে বাহিরে কোনো তফাত নাই গানটি। আব্দুল হাই আলহাদির কথায় ও আলাউদ্দিন আলীর সুরে কণ্ঠে তুলেছেন শিল্পী রথীন্দ্রনাথ রায়। আর গানটি শোনার জন্য আমাদেরকে ইমেল করেছেন উলিপুর কুড়িগ্রাম থেকে ফারুক আহমেদ, লাকি লাপি বদিশা, ফকির শফিক হাসান টুটুল ভাঙা ফরিদপুর থেকে, আলো আহমেদ, এম জামাল আহমেদ সুবর্ণ বাড্ডা ঢাকা থেকে।

প্রিয় বন্ধুরা, পরাণের গান শুনছেন। হাতে একটু সময় আছে, ঠিকানাটা আরো একবার বলে দিতে চাই। যারা জানেন তারা তো জানেনই, আর জানেন না যারা তারা লিখে নিতে পারেন, আমাদেরকে লিখতে পারেন। প্রযোজক পরাণের গান, বাংলাদেশ বেতার, ঢাকা, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। আমাদেরকে ইমেল করতে পারেন, ইমেল করার ঠিকানা হচ্ছে পরাণের গান @gmail.com, এই ঠিকানাতে। এবারে আমরা যাব আজকের আসরের শেষ গানে, তোমারে লাগিয়া রে সদায় প্রাণ আমার কান্দে। গানটি বাংলা লোকসাহিত্যের এক অনন্য সৃষ্টি, যা মূলত রাধাকৃষ্ণের চিরন্তন প্রেমলীলা ও বিরহ চেতনাকে কেন্দ্র করে রচিত। লোকসঙ্গীতের ঐতিহ্য অনুযায়ী এখানে প্রাণবন্ধু কালিয়া হলেন পরমেশ্বর বা সৃষ্টিকর্তা, আর ভক্ত বা সাধক হলেন জীবাত্মা। জাগতিক মায়া কাটিয়ে ঈশ্বরের সান্নিধ্য পাওয়ার জন্য ভক্তের যে আকুল ক্রন্দন, গানটিতে সেই সুফি বা বৈষ্ণব দর্শনের প্রতিফলন রয়েছে। আর এই গানটির গীতিকাব্যকার ও সুরকার কানাইলাল শীল। গানটি শোনার জন্য আমাদেরকে যারা লিখেছেন তারা হচ্ছেন সীতেন শিখা, স্বপন, শহীদুল, মানিক, মুক্তা, মুনি, বর্ষা ও বাদল, হরিদেবপুর তালুন্দ, তানুর, রাজশাহী থেকে, আবুল কালাম হোসেন মুসা, নরসিংদী থেকে। তো চলুন বন্ধুরা, আমরা শুনে আসি আজকের আসরের শেষ গান নীরা হামিদের কণ্ঠে।

প্রাণবন্ধু কালিয়ারি, এই গানটি শুনতে শুনতেই আমরা বিদায়ের কথাগুলো বলবো বলবো যে আজকের পরাণের গান গ্রন্থনায় ছিলেন পপি দাস, উপস্থাপনায় ছিলাম আহসান হাবিব বাপ্পি, সম্পাদনায় আব্দুল আওয়াল, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। শুভরাত্রি।

0: আসসালামু আলাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নেসারউদ্দিন আয়ুব। প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া সমস্যাই হোক না কেন, সবগুলোই সমাধানের চেষ্টা করছে সরকার। তবে সমস্যাগুলোকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল এবং কিছু ব্যক্তি বিভিন্নভাবে বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে দেশে অরাজকতা তৈরি করার চেষ্টা করছেন। আজ বিকেলে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সরকারের অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পরিষ্কারভাবে বলতে চাই যে বাংলাদেশের জনগণ এই সরকারকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার। সরকার অবশ্যই গণতন্ত্রের ধারাকে সমুন্নত রাখবে, গণতান্ত্রিক নীতি নৈতিকতাগুলো আপহোল্ড করার সর্বোচ্চ চেষ্টা করবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি অরাজকতা সৃষ্টি করতে চায় সেটিকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে তা দেশের আইনে বলে দেওয়া আছে। দেশের প্রতিটি সংকটকালীন মুহূর্তে বিএনপি জনগণের পাশে ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকটি সংকটকালীন মুহূর্তে বিএনপি নামক রাজনৈতিক দলটি নেতাকর্মী ও দেশের মানুষকে সঙ্গে নিয়ে সংকট কাটিয়ে ওঠার জন্য পরিশ্রম করেছে, সংকট থেকে ধীরে ধীরে দেশকে বের করে নিয়ে এসেছে। প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ পরিচালনার দায়িত্বে আছে। শিল্প কারখানার মালিকসহ বহু সাধারণ মানুষ যারা বিদ্যুৎ ও জ্বালানির কষ্টে রয়েছেন তাদের সকলের কাছে তিনি দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন। স্বৈরাচারী শাসনামলে কিছু রাজনৈতিক দল গুপ্ত বেশ ধারণ করে স্বৈরাচারের ভেতরে লুকিয়েছিল, বর্তমানে তারাই বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা উস্কে দিচ্ছে কিনা এমন প্রশ্ন তুলে তারেক রহমান বলেন, স্বৈরাচার আমলে দেখেছি একটি রাজনৈতিক দল গুপ্ত বেশ ধারণ করেছিল, তারা স্বৈরাচারের ভেতরে লুকিয়েছিল, পরবর্তীতে তাদের নিজেদের লোকজনেই বেরিয়ে এসে তা স্বীকার করেছে। দেশের জনগণের স্বার্থ রক্ষাকারী দলের নাম বিএনপি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার যদি কেউ নিশ্চিত করে থাকে সেই রাজনৈতিক দলটির নাম বিএনপি। সে কারণে প্রত্যেকটি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করতে সক্ষম হয়েছে। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর আগামীকাল প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরকালে রাষ্ট্রপতি পারিবারিক কবরস্থানে তার বাবা সাবেক মন্ত্রী মরহুম মির্জা রুহুল আমিন ও মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করবেন। তিনি আগামীকাল বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। সংবর্ধনা শেষে রাষ্ট্রপতি গণ্যমান্য ব্যক্তি, আত্মীয় স্বজন ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরের দ্বিতীয় দিন সোমবার রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পীরগঞ্জ সড়কের পাশে সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এদিকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগমনকে কেন্দ্র করে ঠাকুরগাঁও জুড়ে চলছে উৎসবের আমেজ। তাকে বরণ করে নিতে শহর জুড়ে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি, সাজানো হয়েছে শহরে বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন বলেছেন, জাতীয় সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর রয়েছে ঠিক সেই সময়ে আন্দোলনের নামে রাজপথে লং মার্চ করার মতো কর্মসূচি গণ আকাঙ্ক্ষার পরিপন্থী। তিনি আজ রাজধানীর বাংলাদেশ আইন ও আন্তর্জাতিক সম্পর্ক ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের প্রথম ১৮০ দিনের পর্যালোচনা, সুশাসন, জবাবদিহিতা ও উন্নয়নের প্রেক্ষাপট শীর্ষক এক গোলটেবিল বৈঠকে একথা বলেন। ময়লা আবর্জনা এখন আর শুধু বর্জ্য নয়, হতে পারে নিত্য প্রয়োজনীয় পণ্যের বিনিময় মূল্য। রাজধানীর কামরাঙ্গীর চরে ব্যতিক্রমী বর্জ্যের বিনিময়ে বাজার কর্মসূচিতে বর্জ্য দিয়ে মাছ, মুরগি, চাল, ডাল, সাবানসহ বিভিন্ন পণ্য সংগ্রহ করেছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিকদের সম্পৃক্ত করার পাশাপাশি পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা বাড়ানো। আগামী এক বছরে ভ্রাম্যমাণ ক্যাম্পেইনের মাধ্যমে ১,০০,০০০ কেজি প্লাস্টিক সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ডিএনসিসি। খেলার খবর হকি। চাইনিজ তাইপেকে হারিয়ে অনূর্ধ্ব ২০ এশিয়া কাপে বাংলাদেশের অনূর্ধ্ব ২০ নারী হকি দল দুর্দান্ত সূচনা করেছে। চীনের মকিতে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ দল আজ চাইনিজ তাইপেকে ৭-০ গোলে পরাজিত করে। বাংলাদেশ গ্রুপ ম্যাচে আগামীকাল পাকিস্তানের বিপক্ষে খেলবে। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আগামীকাল ঢাকা কয়েরো অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ জহিরুল ইসলাম। পথ পাথেয় অনুষ্ঠানে যৌবন বয়সে আল্লাহর ইবাদতের গুরুত্ব সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুপ্রায় ঠিকানা শুনবেন সকাল 7:20। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সফরকালীন ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত সম্বোধনা স্থলে উপস্থিত থাকবেন। মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সহ অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3:30। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.pd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্টসে এবং FM 106 মেগাহার্টসে প্রচার হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3:30। FM 106 মেগাহার্টসে বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.pd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকেও শুনতে পাবেন। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়েক পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 90 মেগাহার্টস ও FM 102 মেগাহার্টসে প্রচার হবে। নজরুলবর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চিরন্নত মামসি সকাল 7:45। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30। বর্তমান সরকারের জাতীয় প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহার 2026 আলোকে আলোচনা অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ সকাল 9:05। ডায়াবেটিক সেবা দিবস 2026 উপলক্ষে আলোচনা অনুষ্ঠান সকাল 9:35। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা 11:30। দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান এবং তরুণ সমাজের কেরিয়ার গঠন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও কেরিয়ার লাইন শুনবেন বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো করি ছোট পরিবার বিকেল 4:05। শিক্ষার্থীদের আসর বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05। সন্ধে 6:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দূরবার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৪৪৮ হিজরি 2026 খ্রিস্টাব্দ উদযাপন উপলক্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনভিত্তিক আলোচনা ও সেমিনার ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকাররম মিলনায়তন থেকে ধারণকৃত অনুষ্ঠান শুনবেন রাত 10:05। এছাড়া এখন 90 মেগাহার্টজে রাত 12:15 নিশ্চিত অনুষ্ঠানে শুনবেন নাটক একতা এক দুঃস্বপ্নের রচনা আলবনসু প্রযোজনা আবদুল্লাহ আল বাবুল। শ্রোতা বন্ধুরা, এবার জানা যাচ্ছে FM এর অনুষ্ঠান সূচি। FM 92 মেগাহার্টজে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 90 মেগাহার্টজ, FM 102 মেগাহার্টজ ও FM 106 মেগাহার্টজে সকাল 6:00 থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

বাংলাদেশ বেতার। আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরে নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরে নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন রকম সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীতে 34.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23.7 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 70%, সন্ধ্যা 6টায় 68%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 42 মিনিটে, অস্ত যাবে সন্ধ্যা 6টা বেজে 12 মিনিটে। আবার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধুমতরঙ্গ 693 কিলোহার্টজ এবং FM 106 মেগাহার্টজ, FM 102 ও FM 90 মেগাহার্টজ। তেলাবাতে কালামে পাক এবং বাংলায় তর্জমা।

0: صدق الله العظيم.
1: আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
2: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।

আপনারা বর্ণালী অনুষ্ঠানে আধুনিক শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারে গানটি গেয়েছেন খালিদ হাসান মিনু, গীতিকার সৈয়দ আব্দুল মতিন, গানে শুরু করেছেন শেহান বাদল। পরের গান গেয়েছেন ডলি শ্যাম্পনি, গীতিকার সৈয়দুল্লাহ ফরাইজি, গানে শুরু করেছেন।

0: শ্রোতা, এই সাথে শেষ হলো আধুনিকের অনুষ্ঠান বর্ণালী।
1: বাংলাদেশ বেতার ঢাকা নিশ্চিত অধিবেশনে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মিশ্র গানের অনুষ্ঠান রংধনুতে। প্রথমে শুনবো একটি দেশের গান, বশির আহমেদের কণ্ঠে। গানটির গীতিকার মাসুদ করিম এবং সুরকার অজিত রায়।

শ্রোতা বন্ধুরা, নিশীতি অধিবেশনে শুনছেন মিশ্র গানের অনুষ্ঠান রংধনু। এবারে গানটি শুনবেন প্রজ্ঞা প্রতিভা মণ্ডলের কণ্ঠে একটি নজরুলসঙ্গীত, এবং তার পরে গানটি একটি ছায়াছবির গান কণ্ঠ দিয়েছেন ইমরান ও পড়শি, ছায়াছবি তাণ্ডব।

শ্রোতা বন্ধুরা, নিশ্চিতই অধিবেশনে আপনারা শুনছেন মিশ্র গানের অনুষ্ঠান রংধনু। রংধনুর সর্বশেষ গানটি শোনাব মীনা বড়ুয়ার কণ্ঠে। গানটির গীতিকার এবং সুরকার আব্দুল লতিফ।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন মিশ্র গানের অনুষ্ঠান রংধনু। আপনারা শুনছেন নিশুতি অধিবেশনের অনুষ্ঠান। আমার এখনকার পরিবেশনা দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান, আকাশ ভরা সুরের তারা। অনুষ্ঠান প্রথমে শুনবেন একটি দেশের গান, কণ্ঠ দিয়েছেন অপু আমান, গীতিকার মোহাম্মদ আব্দুল সালাম, গানে সুর করেছেন সৈয়দ শাবাব আলী আর্য।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা। এবারে কণ্ঠের শিল্পী শেহরিন, ব্যান্ড সাবকনসাস, এবং তার পরের কণ্ঠের শিল্পী মাসুদ করিম, গীতিকার এবং সুরকার শাহ আব্দুল করিম।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা। এবার শোনাবো একটি নেপালি গান, শিল্পী ইন্দ্রা লামিচা, এবং তার পরের গানটি শুনবেন মিলন কুমার পোদ্দারের কণ্ঠে একটি লালন গীতি।

অপারেশন ট্রেন দেশ বিদেশের রকমের এগারো অনুষ্ঠান আকাশ ভরা শরীর ধারা পরিবেশিত হচ্ছে বাংলাদেশ বেতারের নিশীতি অধিবেশন থেকে। এবারে শুনবেন আরবি গান, কণ্ঠ দিয়েছেন সমুজিন। তারপর শুনবেন হাসন রাজার গান, কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ মারুফ হোসেন।

শ্রোতা বন্ধুরা, নিশুতী অধিবেশনে আপনারা শুনছেন দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা। এবারে শোনাব একটি জাপানি গান, শিল্পী ফুজি কাজে, এবং তার পরবর্তী গানটি শুনবেন হেপি চক্রবর্তীর কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত।

শ্রোতা বন্ধুরা, এবার শুনবেন পল্লীগীতি কণ্ঠ দিয়েছেন রথীন্দ্রনাথ রায়, সুরকার কবি জসিমউদ্দিন। তারপর শুনবেন স্প্যানিশ গান কণ্ঠ দিয়েছেন রো আলিজেন্দ্রিয়।

শ্রোতাবন্ধুরা, এতক্ষণ শুনলেন দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা, বাংলাদেশ বেতার ঢাকা। নিশুতি অধিবেশনে আপনাদের জন্য আমাদের এবারের আয়োজন একটি নজরুল সঙ্গীত, শিল্পী ডালিয়া নওশিন।

0: শ্রোতাবন্ধুরা, দেশীয় অধিবেশনে এতক্ষণ শুনলেন নজরুল সঙ্গীত।
1: সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন রকম সংকেত দেখাতে হবে না। আবহাওয়ার পূর্বাভাস সংলগ্ন
0: বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী অধিবেশনের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ জহিরুল ইসলাম। পথ ও পাথে অনুষ্ঠানে যৌবন বয়সে আল্লাহর ইবাদতের গুরুত্ব সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7:20। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সফরকালীন ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত সংবর্ধনা স্থলে উপস্থিত থাকবেন। মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সহ অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3:30। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.media এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্টসে এবং FM 106 মেগাহার্টসে প্রচার হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3:30। FM 106 মেগাহার্টসে বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.pt ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকেও শুনতে পাবেন। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 90 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজে প্রচার হবে। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির সকাল 7:45। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30। বর্তমান সরকারের জাতীয় প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহার 2026-এর আলোকে আলোচনা অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ সকাল 9:05। ডায়াবেটিক সেবা দিবস 2026 উপলক্ষে আলোচনা অনুষ্ঠান সকাল 9:35। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান এবং তরুণ সমাজের কেরিয়ার গঠন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও কেরিয়ার লাইন শুনবেন বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো করি ছোট পরিবার বিকেল 4:05। শিক্ষার্থীদের আসর বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1448 হিজরি 2026 খ্রিস্টাব্দ উদযাপন উপলক্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনভিত্তিক আলোচনা ও সেমিনার ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকাররম মিলনায়তন থেকে ধারণকৃত অনুষ্ঠান শুনবেন রাত 10:05। শ্রোতাবন্ধুরা, এবার FM এর অনুষ্ঠান সূচি। FM 92 মেগাহার্জে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধুরা, আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের নিশুতি অধিবেশন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: بسم الله الرحمن الرحيم. السلام عليكم. বাংলাদেশ বেতার ঢাকা, সকাল ৬টা, আজ রবিবার, ২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ। সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শারদীয় শুভেচ্ছা। শুরু হলো আমাদের আজকের অধিবেশন।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ ৬৯৩ কিলোহার্টজ, FM ৯০ মেগাহার্টজ, FM ১০৬ মেগাহার্টজ এবং FM ১০২ মেগাহার্টজ। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এ অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ সেতু এবং আমি তানিয়া সুলতানা। প্রকৌশল দায়িত্বে উত্তম চন্দ্র গোপ, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, শামীম আহমেদ ও শাকিল আহমেদ। এছাড়াও আমাদের সঙ্গে অধিবেশন তত্ত্বাবধায়কের দায়িত্বে রয়েছেন গোলাম সরওয়ার মির্জা।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত। আজ সূরা নাহল এর ৮৩ আয়াত থেকে ৮৬ আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ জহিরুল ইসলাম।
3: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يعرفون